0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হিজরের তেলাওয়াতকৃত 7-11 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে নিয়ে আসছো না কেন? আমি ফেরেশতাদেরকে যথার্থ কারণ ব্যতিরেকে নাজিল করি না, নাজিল করলে তখন তারা অবকাশ পাবে না। আমি স্বয়ং এ কোরআন নাজিল করেছি এবং আমি স্বয়ং এর হেফাজতকারী, আর আপনার পূর্বে আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছিলাম। তাদের কাছে রাসূলগণ এসেছিলেন, সকল রাসূলগণের সাথেই তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় মিস ওয়াকের গুরুত্ব, বলছেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মিস ওয়াক মুখের পবিত্রতা ও পরিচ্ছন্নতার পরিচায়ক। মুমিনের ভিতরটা যেমন স্বচ্ছ ও কলুষিত মুক্ত থাকবে, তেমনি তার বাহিরও হবে সুন্দর ও পরিপাটি, পবিত্র ও পরিচ্ছন্ন, সব ধরনের কদর্যতা ও মন্দ স্বভাব মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশরুন মিনাল ফিতরাতি ওয়াসু শারিবি ওয়া ইফাউল লিহাতি ওয়াসওয়াক। 10টি বিষয় স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত: মুখ কেটে খাটো করা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা। সহিহ মুসলিম হাদিস 261। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে মিসওয়াক একটি ছোট আমল, কিন্তু প্রতিদান আল্লাহ তাআলা সন্তুষ্টি। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে মুমিনের জীবনে? আল্লাহ তাআলা বলেন, ওরিদওয়ানুন মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়। সূরা তওবা আয়াত 72। ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিসওয়াকি হাত্তা খশিতু আন ইয়াক্তুবা আলাইয়া। আমাকে মিসওয়াকের আদেশ প্রদান করা হয়েছে, আমার আশঙ্কা হতে লাগলো না জানি তা আমার উপর ফরজ করে দেওয়া হয়। মুসনাদ আহমদ হাদিস 16007। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা দাখালা বাইতাহু বাদা বিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, প্রথম তিনি যে কাজ করতেন সেটা হলো তিনি মিসওয়াক করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস 253। সূরাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সালতু আয়েশাতা কুলতু বি আইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতাহু, কালাত বিসওয়াক। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে প্রথমে কোন কাজটি করতেন? উত্তরে তিনি বললেন, প্রথমে আল্লাহর হাবিব মিসওয়াক করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানামু ইল্লা ওয়াসওয়াকু ইনদাহু ফাইযা ইস্তাইকাদা বাদা বিসওয়াক। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় মিসওয়াক পাশে রাখতেন, ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই তিনি মিসওয়াক করতেন। মুসনাদ আহমদ হাদিস 5969। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবাদের এই সুন্নাহ পালনের গুরুত্ব প্রদান আর সাহাবাদের উক্ত নির্দেশ পালনের কিছু বাস্তব নমুনা, যা আমাদের আমলের জন্য বড় সহায়ক হবে। সুনানে আবু দাউদের যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাউলা আনা শাক্কা আলা উম্মতি লামাতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা যদি না হতো তাদের উপর মিসওয়াক করা প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম। অন্য জায়গায় বর্ণিত আছে, কাল আবু সালামাতা ফারাইতু যায়দান ইয়াজলিসু ফিল মাসজিদে ওয়া ইন্না সিওয়াকা মিন উযনিহি মাউযিআল কালামি মিন উযনিল কাতিবি ফাকুল্লামা ক্বামা ইলা সালাতি ইস্তাকা। আবু সালামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি মসজিদে বসে থাকতেন আর মিসওয়াক তার কানের ওই স্থানেই থাকত যেখানে লেখকের কলম থাকে, অতঃপর যখনই তিনি নামাজের জন্য যেতেন মিসওয়াক করে নিতেন। সুনানে আবু দাউদ হাদিস 47। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল উমির নবী সিওয়াক, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের আদেশ দিয়েছেন। এরপর তিনি কি চমৎকার করে বলেছেন, ইন্নাল আব্দা ইযা ক্বামা ইউসাল্লি আতাহুল মালাকু ফাক্বামা খালফাহু ইয়াসতামিউল কুরআনা ওয়া ইয়াদনু ফালা ইয়াযালু ইয়াসতামিউ ওয়া ইয়াদনু হাত্তা ইয়াদাফাহু আলা ফীহি ফালা ইয়াকরাউ আয়াতান ইল্লা কানাত ফী জাওফিল মালাক। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার নিকট ফেরেশতা আগমন করে, অতঃপর কোরআন মনোযোগ সহকারে শোনার জন্য তার পিছনে দাঁড়িয়ে যায় এবং নিকটবর্তী হতে থাকে, এমনভাবে শুনতে থাকে আর কাছে আসতে থাকে, এমনকি ফেরেশতা তার মুখ তেলাওয়াতকারীর মুখ বরাবর রেখে দেন। এই অবস্থায় সে যখন কোনো আয়াত তেলাওয়াত করে তা ফেরেশতার মুখের ভিতর চলে যায়। সুনানে কুবরা বাইহাকি হাদিস 162। সুন্নার উপর আমল সুন্না সম্মত পদ্ধতিতে হওয়া চাই, তবেই পাওয়া যাবে সুন্না পালনের নূর ও বরাকা। আসুন প্রিয় নবীর এই সুন্নতটিকে প্রিয় করে নেই, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করি, আল্লাহ রাসূলের প্রিয় হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল মিস ওয়াকের গুরুত্ব, বললেন মুফতি মোহাম্মদ ফয়েজউল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সরল।

চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলিয়ে।

অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পার্থায় প্রতিবোধিতান ভগবতায় নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধধামি ভগবদ্গীতে প্রবেদ্যেষিণীম শ্রীমদ্ভগবদ্গীতা নবমধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ শ্রীভগবন উবাচ ইয়ৎকরোষি যদস্নাশি যজ্জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎতপস্যসি কন্তেয় তৎকুরুষ্য মদর্পণম শুভাঃ শুভফলরেবং মুক্ষ্যৈ সৈ কর্মবন্ধনৈ সন্ন্যাসযুগযুক্তাত্মা বিমুক্তমাম উপস্যতি। আজকের আলোচ্য গীতাংশে ভগবান বলছেন, হে কন্তেয়, দান ধর্ম ক্রিয়া আহার হোম বা যজ্ঞ তপস্যা ইত্যাদি যা করো তা সকলেই আমিত্বভাব ত্যাগ করে আমাতে অর্পণ করে করবে, অর্থাৎ আমি করছি এভাব মনে পোষণ না করে সকল কর্মী ভগবান করাচ্ছেন, এভাবে কর্ম করলে প্রকৃত অর্পণ হয়। সজ্ঞানে সমগ্রভাবে আত্মসমর্পণ করতে হলে চাই ভগবানে অবিচল ভক্তি ও তাকে সমগ্রভাবে দর্শন করা। যে পুরুষ বিশ্ব পুরুষকেই একান্ত সামগ্রিকভাবে দর্শন করে অনুসরণ করে সে অপর সকল সাধনালব্ধ সমস্ত জ্ঞান ও কর্মফল লাভ করে, কোনো এক বিশেষ ভাবের মধ্যে বদ্ধ হয় না। যদিও সকল ভাবের মধ্যে ভগবান সম্বন্ধে কি সত্য আছে সে তা দেখতে পায়। এ প্রকার সাধনা পরম পুরুষোত্তমের দিকে যাবার পথে ভগবানের সমস্ত ভাব এবং সমস্ত রূপকেই আলিঙ্গন করে।

0: এ ভক্তির দ্বারা পরম বিশ্বপিতার নিকট অর্পণে পরিণত হয়। তুমি যে কর্ম করো, যাহা ভোগ করো, যে যজ্ঞ করো, যাহা দান করো, যে তপস্যা করো, সে সকলেই আমাতে অর্পণ করে করো। এভাবে জীবনের ক্ষুদ্রতম তুচ্ছ ঘটনা, নিজ হতে বা নিজের যা কিছু, তা থেকে নিতান্ত মূল্যহীন দান, ক্ষুদ্রতম কর্ম, সবকিছু তখন এক দিব্য সার্থকতা লাভ করে সে অর্পণ ভগবানের গ্রহণযোগ্য হয়। সেগুলোকে উপলক্ষ করে ভগবান তার ভক্তের আত্মা ও জীবনকে অধিকার করেন। বাসনা ও অহং কর্তৃক সৃষ্ট সকল ভেদভাবনা তখন দূর হয়। কর্মের শুভ ফল লাভ করার কোন উদ্বেগ থাকে না, অশুভ ফল এড়ানোর চেষ্টা থাকে না, কিন্তু সকল কর্ম সকল ফল সেই পরম পুরুষে সমর্পণ করা হয়, যিনি জগতের সমুদয় কর্ম কর্মফলের চির অধিকারী। সুতরাং আর কর্মবন্ধন থাকে না, কারণ পূর্ণতম আত্মসমর্পণ দ্বারা সমস্ত অহংমুখী বাসনা হৃদয় হইতে দূর হয়ে যায় এবং জিহ্বা ভক্ত আভ্যন্তরীণ সন্ন্যাসের দ্বারা স্বাতন্ত্র্য পরিহার করে ভগবানের সহিত পূর্ণভাবে যুক্ত হয়। ওম বসুদেবং সুতং দেব কংস চানং রমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং মন্দে জগদ্গুরুম অংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অমসতু মা সদ্গময় তমসু মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাভিময়েদি। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়কার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:26, অস্ত যাবে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজ।

শ্রোতাবন্ধু জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কোণের অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়িয়ে ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10।

কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত ১০টায় শুনবেন যাত্রা অনুষ্ঠান গঙ্গা থেকে বুড়ি গঙ্গা। মূল রচনা শান্তিরঞ্জন দে, বেতার রূপ দিয়েছেন তাপস সরকার, প্রযোজনা এস এম সরওয়ার হোসেন।

এফএম অনুষ্ঠান এফএম 92.3 সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106.3 বেলা 12টা থেকে 12:10 থেকে বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90.3 সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকে এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথ চলা, এমন সুপ্রত্যাশায় এ পর্যায়ে শোনাব ভোরের গান। শিল্পী চম্পা বণিক, গানটির রচয়িতা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন রাজু আহমেদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ভোরে গানটি শুনলেন চম্পা বণিকের কণ্ঠে। গানটির রচয়িতা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুরকার রাজু আহমেদ। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন নজরুল বর্ষ চলছে। 2026-এর 25 মে থেকে 2027-এর 25 মে পুরো একটি বছর আর কি নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের প্রতিটি শাখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছিল একেবারে সাফল্যের সাথে পথ চলা, যেটি আসলে আমাদের কারোই অজানা নয়। আর কাজী নজরুল ইসলামের এই সাফল্য গাথা গল্পগুলো, তার জীবন দর্শন, তার কবিতার যে বিদ্রোহ, প্রেম এবং তার যে চেতনা, এগুলো নতুন প্রজন্মকে জানানো এবং সবার মাঝে সেই চেতনা ছড়িয়ে দেয়াই এই নজরুল বর্ষের প্রধান উদ্দেশ্য। আসুন আমরা সবাই মিলে এই নজরুল বর্ষকে সার্থক করি। এমনই শুভ প্রত্যাশায় এ পর্যায়ে আপনাদের শোনাব নজরুল সঙ্গীত। শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: দোকানি নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে।
1: আজ ১৪ শ্রাবণ, মানে পুরোটাই বর্ষাকাল চলছে, আর বর্ষা এলে কবিদের মাঝে কাব্যের যে একটা অনুরণন ঘটে, তা সত্যি সেটা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের মাঝে। রবীন্দ্রনাথের প্রিয় কাল যদি বলি তাহলে বর্ষা অন্যতম। আর সেই বর্ষাকালে বর্ষাঙ্গিকের একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি ফাহমিদা খাতুনের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

0: জানি জানি গো দিন যাবে এদিন যাবে। রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহমিদা খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এক মাস প্রীতিমার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। প্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি সমাচারের নিয়মিত আয়োজন আমার বাংলা পর্বে। আজ আমরা শুনব ডাল ফসলে জীবাণু সারের ব্যবহার সম্পর্কে।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন আপনারা ভালো আছেন এবং কৃষিকাজের সাথে রয়েছেন। আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহানুর। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ডাল ফসলে জীবাণু সারের ব্যবহার এই আলোচনাতে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা। স্বাগত জানাই স্টুডিওতে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই, কোন ধরনের ফসল বলতে আসলে আমরা এই ডাল জাতীয় ফসলকে বোঝায়? আর এই যে বলছি আমরা ডাল জাতীয় ফসল, তার বৈশিষ্ট্যগুলো কি কি?
2: ডাল জাতীয় ফসল বলতে সেসব মাঠ ফসলকে বোঝায় যেগুলোর বীজ আমিষ সমৃদ্ধ এবং যা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাধারণভাবে শিম জাতীয় উদ্ভিদের বীজ ডাল জাতীয় ফসল হিসেবে খাওয়া হয়। ডাল জাতীয় ফসলের মধ্যে ছোলা, মটর, মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি উল্লেখযোগ্য। ডাল জাতীয় ফসলের কিছু বৈশিষ্ট্য আছে এবং সে বৈশিষ্ট্যগুলো হলো, এগুলোর বীজে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। এগুলো সাধারণত শিম্ব গোত্রের উদ্ভিদ থেকে পাওয়া যায়। ডাল সাধারণত পরিপক্ক ও শুকনো বীজ হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ডাল স্বল্প মূল্যে আমিষের চাহিদা পূরণ করে বলে একে গরিবের আমিষও বলা হয়। ডাল গাছের শিকড়ে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে যা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের বৃদ্ধিতে সহায়তা করে।
1: আর এই যে আমরা বলছি জীবাণু সার, সেটা আসলে কি এবং জীবাণু সার কত প্রকার ও কি কি?
2: প্রকৃতিতে বেশ কিছু উপকারী জীবাণু আছে যা কৃষিকাজে যথেষ্ট উপকার করে থাকে। এ জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন উপকারী জীবাণুগুলোকে প্রকৃতি থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে তাদের বংশবিস্তার ঘটিয়ে সে জীবাণুগুলোকে উপযুক্ত উপাদানের মাধ্যমে মাটিতে অথবা বীজের সঙ্গে অথবা চারাগাছের শিকড়ের সঙ্গে প্রয়োগ করে শস্যের বৃদ্ধি ও ভালো ফলন পাওয়া যায়। এ সকল উপাদান ও জীবাণুগুলোকে একত্রে জীবাণু সার বলা হয়। রাইজোবিয়াম জীবাণু সার, পেনিসিলিয়াম, ট্রাইকোডার্মা ইত্যাদি এক একটি জীবাণু সার। আর জীবাণু সার প্রধানত তিন প্রকার, যথা নাইট্রোজেন সংযোজনকারী জীবাণু সার, ফসফরাস দ্রবীভূতকারী জীবাণু সার অথবা ফসফরাস ঘটিত জীবাণু সার এবং কম্পোস্ট তৈরিতে সহায়তাকারী।
1: ডাল ফসলে জীবাণু সারের ব্যবহার সম্পর্কে একটু বুঝিয়ে বলুন আমাদেরকে।
2: ডাল ফসলে জীবাণু সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। জীবাণু সার রাসায়নিক সারের বিকল্প নয়, পরিপূরক মাত্র। জীবাণু সারের ব্যবহার আমাদের প্রকৃতিতে বিশেষ করে ডাল ফসলে যে সহায়ক ভূমিকা রাখতে পারে তা হল নাইট্রোজেন সরবরাহ। জীবাণু সার বিশেষ করে রাইজোবিয়াম ডাল ফসলের শিকড়ে বসবাস করে এবং বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের জন্য সহজলভ্য করে তোলে। মাটির স্বাস্থ্য উন্নয়ন, জীবাণু সার ব্যবহারের ফলে মাটির জৈব উপাদান বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা বাড়ে। পরিবেশ বান্ধব, জীবাণু সার ব্যবহারের ফলে ইউরিয়া সারের মতো রাসায়নিক সারের ব্যবহার কমানো যায় যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। খরচ সাশ্রয়, জীবাণু সার ব্যবহারের ফলে সারের খরচ কমে যায় কারণ ইউরিয়া সারের প্রয়োজনীয়তা হ্রাস পায়। ফলন বৃদ্ধি, জীবাণু সার ব্যবহারের ফলে ডাল ফসলের ফলন বৃদ্ধি পায় এবং একই সাথে মাটির স্বাস্থ্য ভালো থাকে।
1: আচ্ছা, ডাল ফসলে জীবাণু সার ব্যবহারের নিয়মগুলো কি কি?
2: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীজ বপনের পূর্বে জীবাণু সার দিয়ে শোধন করে নিতে হবে।
1: আচ্ছা।
2: ফসলের ধরন ও মাটির অবস্থার উপর ভিত্তি করে প্রতি কেজি বীজের জন্য অনুমোদিত পরিমাণ জীবাণু সার ব্যবহার করতে হবে। জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা ভালো। মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এভাবে সঠিক নিয়মে জীবাণু সার ব্যবহার করে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে।
1: একদম শেষে এসে জানতে চাই, এই জীবাণু সার ব্যবহার করে আমাদের কৃষকদের কি উপকার হবে?
2: জীবাণু সার ব্যবহার করে আমাদের কৃষকদের অনেক উপকার হবে। গাছকে নাইট্রোজেন মৌল সরবরাহ করে ফলন বৃদ্ধি করে। ফসফোব্যাকটিন জীবাণু সার প্রয়োগে মাটিতে আবদ্ধ অদ্রবণীয় ফসফেট দ্রবণীয় হয় এবং গাছের ফসফেটের চাহিদা পূরণ করে। জৈব পদার্থের যোগান বাড়িয়ে জমির উর্বরতা শক্তি ও স্বাভাবিক মাটির স্বাস্থ্যের ঘাটতি উন্নতি ঘটায়। পরবর্তী শস্যের জন্য জমিতে নাইট্রোজেন সারের যোগান বাড়ায়। খরচের সাশ্রয় হয়।
1: কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আজকে আমাদের এই ডাল ফসলে জীবাণু সারের ব্যবহার সম্পর্কিত আলোচনা থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছেন যা আপনাদের উপকারে আসবে।
0: বন্ধুরা, এখন শুনুন একটি কৃষি বিষয়ক গান। শিল্পী মেহেরুন নেসা সুর করেছেন, টিপু সুলতান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বুধবার, 14ই শ্রাবণ, 14ই সফর, 29শে জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপে দেশের জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় আকস্মিক হামলা চালাল ইরান, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখার প্রতিশ্রুতি। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় গতকাল দুপুর 2টায় তার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, টেলিফোনে আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সহযোগিতা সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনিন্দ্য হাসান অমিত বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ে চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর গতকাল বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছলে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অফ অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই সামরিক ব্যান্ড এ সময় স্বাগত সঙ্গীত পরিবেশন করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরুদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের বিষয়ে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
2: সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা। ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। এবার আমরা দিনক্ষণ এবং বিস্তারিত বাজেট আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোন দালাল বা মধ্যস্বত্বভোগীদের স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। 2008 সালের সাধারণ নির্বাচন সহ বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে অনেক ক্ষেত্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই 2008, 2014 ও 2018 সালের প্রতিটি নির্বাচনেরই সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন,
3: মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোন লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যায়।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। শুরুতেই জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শিকল ভাঙার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তঝরা রাজপথে সহযোদ্ধাদের উপাসে মেটাতে গিয়ে প্রাণ হারানো দুনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ রোহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তানহারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
1: রক্ত রাঙানো চব্বিশের জুলাই, স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিল যাত্রাবাড়ির ধোয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। তৃষ্ণার্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতার শক্তি শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মাকে। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
2: প্রথম দুই দিন কলেজের অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে নাই যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করবো, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনে কিনে খাওয়াইছে। আবার সে আন্দোলনে প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলনে
1: স্বৈরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নীরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন বুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
2: এই 20 মিনিট আগে আমাকে বলে, মা আমার আইডি কার্ডটা কই, আমি কি তুমি না 20 মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি হয়েছেন? বলে কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তোকে যাইও না, বাবা যাইও না, আমার কথা শুনে খুবই না। আমি মা আমার পিঠটা ধরে দিয়ে বলে, মা আমি 20 মিনিট ঘুরে চলে আসবো। সেই 20 মিনিটের দেখা করলে না, 15 মিনিটের মাথায় আমার ঘরে খবর আসছে, মানে দৌড়িয়ে দৌড়িয়ে যাইতেছে, যাওয়ার মাঝখানে এগুলি, তার আর সেখানে দাঁড়ানোর সময় নেই। 15টা মিনিট, 2টা 15 মিনিটের মধ্যে আমার ঘরে খবর আসছে যে রোহান নাই, রোহান মারা গেছে। তো আমি আজও বলতে পারি না আমার রোহানকে।
1: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জ্বলন্ত মশাল। ফেনীর আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহান রক্ত লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সার নিয়ে সংকটের যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি গতকাল গাজীপুর ও জয়দেবপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে এক ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নির্ধারিত ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। গতকাল সচিবালয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদ্দিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়া চেসলাভ সেন্টিরিয়নের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মন্ত্রী রাশিয়ার বাণিজ্য সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরের সময় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। হাইকমিশন জানায়, হতাহতদের পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধ হওয়ার পর মার্কিন জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। তবে সর্বশেষে হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম 4.4% বেড়েছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরান পুনরায় যুদ্ধ শুরু করা সহ যে কোনো পদক্ষেপ বিবেচনা করবে। জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো জেলায় 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কুমামোতোর এয়ন শপিং মলে বিস্ফোরণের ঘটনায় 1 জন নিহত হন। এছাড়া একটি ভবন ধসে আরও 1 জনের মৃত্যু হয়েছে। খেলার খবর। ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে গতকাল সকাল 6:00 পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ধমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং

0: বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:26 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:43। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্টি উন্নয়ন মন্ত্রী। এবং ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: প্রিয় শ্রোতা, আমরা সুস্থ থাকতে চাই, তবে যে কোনো ব্যথা, বেদনা, কষ্টদায়ক হলেও আমাদের ভুল সিদ্ধান্তের কারণে এবং মন গড়া পদ্ধতি না জেনে কিছু করার কারণে সে ব্যথা আরও বেড়ে যায় অথবা রোগের দুর্ভোগ বা জটিলতা বৃদ্ধি পায়। আর এই প্রত্যয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই হাঁটু ব্যথার কারণ এবং তার প্রতিকার। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বাত, ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তীকে। কেমন আছেন?
3: জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন রেজা ভাই?
2: ভালো আছি। আমরা শুরুতে বলতে চাচ্ছিলাম হাঁটু ব্যথা। আমরা প্রায়শ একটা কথা শুনি, হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে, আবার নিজে নিজে এক্স রে ব্যবস্থা করেন, এক্স রে তো লেখা থাকে ডিজেনারেশন, অর্থাৎ হাঁটু ক্ষয়। তাই যদি হয় তাহলে একটা রক্ত বেটে হয়ে যাওয়ার কথা, বিষয়টা কি?
3: ধন্যবাদ, আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমি সবসময় এই প্রশ্নটা করি যে হাঁটু ক্ষয় বলতে যে জিনিসটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আসলে সেটার কারণে কি ব্যথা হচ্ছে কিনা। হাঁটু ব্যথার যে মূল কারণটা সেটাই কিন্তু আমরা জানি না। আমি বাংলাদেশে প্র্যাকটিস করছি প্রায় 21-22 বছর, যত হাঁটু ব্যথার রোগী দেখি সবাইকেই দেখি তারা ভুল জানে, তারা নিজেরাই জানে না কেন ব্যথাটা হচ্ছে। অ্যাকচুয়ালি হাঁটু ক্ষয় না, ভিতরে যে কার্টিলেজ থাকে সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটার পিছনে অনেকগুলো কারণ থাকে, সেই কারণটাকে সমাধান না করে যে ব্যথার ওষুধকে ব্যথা কমানোর চেষ্টা করে করে পেশেন্টটা কিন্তু দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে।
2: তাহলে আসি ডক্টর এস চক্রবর্তী, হাঁটু ব্যথার তাহলে কারণ কি?
3: সুন্দর, হাঁটু ব্যথার কারণ যেটা রিসার্চ বলছে যে লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ। তার মানে কি, এতদিন আমরা জেনেছিলাম যে হাঁটু ব্যথা মানে বাতের সমস্যা, আসলে বাতের সমস্যা বলতে এখানে হাঁটু ব্যথাটা আসছে না। এখানে যেটা হচ্ছে যে বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেইনের কারণটা হচ্ছে কোমর ব্যথা। তো যত কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী দেখবেন তার হিস্ট্রি নিয়ে দেখবেন যে কখনো না কখনো তাদের কোমরে ব্যথা ছিল। এই কোমরের ব্যথা আজকে হাঁটু ব্যথায় রূপান্তরিত হয়েছে। কিভাবে? কোমরে যখন ডিসপোলাপস হয়ে থাকে, আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়, তখন শরীরের ওজনটা হাঁটুর মধ্যে আঘাত করে হাঁটুর কার্টিলেজ ভেঙে ফেলছে, যেটাকে আমরা বলছি অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, তখন আমরা বলছি এটা এক ধরনের বাত। আসলে বিষয়টা ঘটছে কিন্তু কোমর থেকে। সো আমরা হাঁটুর যে সমস্যাটা পাচ্ছি তার মূল উৎপাদন উৎপত্তি স্থল হচ্ছে কোমর। সো কোমর ব্যথাই হলো হাঁটু ব্যথার মূল কারণ।
2: অনেকে হাঁটুর ব্যথার কারণে এক্স রে করেন এবং এক্স রেতে কিছুই খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্যথা ভালো হচ্ছে না, মালিশ চলছে, ওষুধ চলছে, কিন্তু হাঁটুতে কিছু হয়নি, কিন্তু ব্যথা দূর হচ্ছে না, কেন?
3: রাইট, অনেক রোগী এসে বলে আমাদের কাছে যে এক্স রে করেছে 3-4-5 বার, এক্স রে নর্মাল আসছে কিন্তু হাঁটুতে ব্যথা হচ্ছে। তো তখন রোগীকে প্রশ্ন করা, ব্যথাটা কখন হয়? বলে আমি যখন হাঁটি হয়তো 5 মিনিট পর ব্যথা শুরু হয়, 10 মিনিট পর, কিন্তু বসে থাকলে ব্যথা নাই। তাহলে তো ব্যথাটা যাচ্ছে কোথায়? দেখেন, এই যে আমি একটু আগে বলে গেলাম যে কোমর ব্যথা, আসলে কোমরে তার ডিসপোলাপস থাকার কারণে পায়ের শক্তি কমে গেছে, মানে বডির ব্যালেন্স কমে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে। তার মানে তার শরীরের যে ওজন, পায়ের শক্তি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। ফলে কি হচ্ছে, 5 মিনিট হাঁটার পরেই তার পায়ের শক্তি আর নিতে পারছে না তার বডির ওজনটাকে, তখনই হাঁটুর মধ্যে আঘাত পড়ছে এবং কার্টিলেজ আক্রান্ত হচ্ছে, তখনই ব্যথাটা হচ্ছে। কিন্তু সেটা না ভেঙে যাওয়া পর্যন্ত এক্স রেতে কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আসে না, যে কারণে ইনিশিয়াল স্টেজে হাঁটু ব্যথা রোগীরা এক্স রে করলেও কিছু ধরা পড়ছে না, বলছে।

0: বা কোনো সমস্যা নেই, কিন্তু পেইন কিলার খাচ্ছে, এই পেইন কিলারই কিন্তু একসময় তার হাঁটুটাকে ড্যামেজ করে দিচ্ছে।
1: তাহলে বোঝা যাচ্ছে ওজনটা একটা বড় ধরনের বিষয়। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বয়স বাড়লে বৃদ্ধ মহিলা বা পুরুষরা দেখেছি তো আঁকা বাঁকা করে হাঁটেন, বিষয়টা উনি এক পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন, আঁকা বাঁকা করে হাঁটার কারণটা কি?
0: এটা যখনই তার হাঁটু ব্যথা বাড়তে থাকে তখন দেখবেন ঘরের অনেক মা খালারা আছে যারা হাঁটার সময় অনেকটা হাঁসের মতো বা পেঙ্গুইনের মতো হাঁটছে, কারণ তার হাঁটু কাজ করছে না, তার হাঁটুর কাটিলেজ ভাঙতে শুরু করেছে। হাঁটুর কাটিলেজ যখন ভাঙতে শুরু করে তখন হাঁটু তার স্বাভাবিক মুভমেন্টে রাখতে পারে না, তখন হাঁটুটাকে তারা মুভমেন্ট বন্ধ করে দেয়, তখন আমরা ওই পেঙ্গুইনের মতো হাঁটি, কারণ পেঙ্গুইনের হাঁটু নাই, লম্বা একটা পা, যে কারণে পেঙ্গুইন হাঁটার সময় হেলে দুলে হাঁটে। ঠিক তাই একজন মানুষও তখন হাঁটু ইউজ করতে না পারার কারণে তখন সে হেলে দুলে হাঁটছে, এবং এটা মাসল উইকনেসের কারণে, হাঁটুর কাটিলেজ ইঞ্জুরি এটা একটা কারণ।
1: অনেককে বলা হয় হাঁটু ব্যথার কারণে যে আপনি বিশ্রামে চলে যান, হাঁটুকে ভাঁজ করবেন না, এমনকি চেয়ারে বসে থাকবেন, আর যারা নামাজ পড়েন বা ধর্মীয় চর্চা করেন তাকেও বলা হয় যে আপনি চেয়ারেই বসে থাকবেন, অর্থাৎ তাকে হাঁটু ব্যবহার করতে নিষেধ করা হয়, হাঁটু কম ব্যবহার করবেন, বিশ্রামে দেবেন। এই তথ্যের ভিত্তিতে আপনার মন্তব্য কি?
0: আসলে যে রেস্ট যেটা দরকার আছে সাময়িক, কিন্তু সেটা লং টাইম না, এই রেস্টের কারণে কিন্তু রোগীটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাচ্ছে। যারা লং টাইম হাঁটু ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়ছেন দেখেন তারা কিন্তু ডিজাবল হয়ে যাচ্ছে, নিচে বসা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বলছি যে হ্যাঁ শর্ট টাইমের জন্য হতে পারে, কে নিচে বসবে না, একমাত্র পা ভেঙে গিয়েছে বসতে পারে না, ডিজাবল হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, তখন ছাড়া একটু হাঁটুতে ব্যথা হচ্ছে আমরা তাদেরকে বলি আপনি বেশি করে নিচে বসেন, নামাজ পড়েন স্বাভাবিক ভঙ্গিতে, জায় নামাজে নামাজ পড়েন, নিচে লো কমোড ইউজ করেন, হাই কমোড ইউজ করবেন, আপনার হাঁটু ভালো থাকবে, কারণ সৃষ্টিকর্তা হাঁটু দিয়েছে হাঁটু ভাঁজ করার জন্য, হাঁটুকে ভাঁজ করবেন, হাঁটু যত ভাঁজ হবে ভিতরে ফ্রিকশন হবে তত ফ্লুইড সিক্রেশন বাড়বে, হাঁটুটা আপনার তাজা থাকবে, জীবিত থাকবে, আপনি হাঁটু মুভমেন্ট করবেন না ভিতরে ড্রাই হয়ে যাবে, শুকাই যাবে, নষ্ট হয়ে যাবে। সো হাঁটু ব্যথা হইলেই নিচে বসে বন্ধ করে দেওয়া এটা আসলে যুক্তিসঙ্গত কারণ না, হতে পারে কয়েকদিনের জন্য চিকিৎসার স্বার্থে আমরা তো 15 দিন 20 দিন এক মাস হয়তো আমরা বন্ধ রাখতে পারি যদি সেখানে প্রয়োজন হয়, কিন্তু অবশ্যই আমাকে হাঁটু ভাঁজ করে সমস্ত কাজ করা উচিত।
1: ভাঁজ করবেন না এই কথাটা সত্য নয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী করা যাবে না। অন্যদিকে হাঁটুতে নি ক্যাপ ব্যবহার করেন অনেকে ব্যথা হলেই, আবার কোমরেও দেখা যায় ব্যথা হলে একটা কোমরে বেল্ট ব্যবহার করেন, এটি মনে হয় চিকিৎসা অনেকে ভাবেন
0: না, এটা কোনো চিকিৎসা না, এটা সাময়িক একটু সাপোর্টের জন্য আমরা ব্যবহার করতে বলি, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। অনেকে গরম পানি সেঁক দেবে বলে আমার তো গরম পানি সেঁক দিয়ে আরাম লাগে, এটাও চিকিৎসা না। অনেকে ব্যথার ওষুধ খেয়ে বলে আমার তো আরাম লাগে, ব্যথাটা কমে, আবার ছেড়ে দিলে বাড়ে, এটাও কোনো চিকিৎসা না, সবই হচ্ছে একটু আরামের জন্য, কিন্তু আসল চিকিৎসা আমাদেরকে যেতে হবে, সেটার জন্য আমাদের রোগ নির্ণয় করতে হবে। সো হাঁটু ব্যথা রোগী যদি রোগ নির্ণয় করতে দেরি করে তাহলে সে আস্তে আস্তে আরো পঙ্গু হয়ে যাবে, ডিজাবল চলে আসবে। সো হাঁটু ব্যথা রোগীদের যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় করতে হবে, উৎপত্তি স্থলটা আইডেন্টিফাই করে সেখান থেকে তাদের আসল চিকিৎসা শুরু করতে হবে।
1: চমৎকার বলেছেন। তাহলে উৎপত্তি স্থল বের করতে হবে, কোথা থেকে সমস্যা তৈরি হলো, কি করে বা কিভাবে খুঁজবো, কি পরীক্ষার মাধ্যমে আমরা জানবো?
0: অ্যাকচুয়ালি কোমরের টেমআরআই করলে আমরা দেখতে পাবো যে তাদের ডিসপ্রলাপস আছে। সো হাঁটু ব্যথা রোগীদের জন্য আমি সাজেস্ট করি কোমরের টেমআরআই করা, সিম্পল একটা এমআরআই করলে আপনি দেখবেন অনেক রোগী আছে দিনের পর দিন এক্সরে করছে, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, রক্ত আল্ট্রাসোনোগ্রাম করছে, কিন্তু কোন রিপোর্ট পাওয়া যাচ্ছে না, সব নর্মাল, তাহলে তার রোগটা আসছে কোথেকে? আসলে কোমরের টেমআরআই করলে তার রোগটা ধরা পড়তো, জাস্ট সিম্পলি কোমরের টেমআরআই করেন তাহলে দেখা যাবে তার ডিসপ্রলাপস হবে, এবং সেটা থেকেই তার মূলত ব্যথাটা হচ্ছে।
1: সুনির্দিষ্ট তথ্য জানবার সন্ধানে কিন্তু আমরা আজকে সুখে ঠিকানো অনুষ্ঠানে একত্রিত হয়েছি, আলোচনা জানাতে চাই যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়, কিন্তু আগেই শুরু করাটা ঠিক নয়, জানতে হবে সমস্যা কোথায় তৈরি হয়েছে। এবার আমরা আসি হাঁটু ব্যথার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে।
0: অ্যাকচুয়ালি যে এই হাঁটু ব্যথা রোগীদের কোমরে যখনই আমি এমআরআই করলাম তখনই তাদের ডিসপ্রলাপস হয়ে আছে, এটা ট্রিটমেন্ট একমাত্র ফিজিওথেরাপি, ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। আপনার হাঁটু ব্যথা হচ্ছে আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, ফিজিওথেরাপি দেন, সঠিক ফিজিওথেরাপি একমাত্র হাঁটু ব্যথাকে নির্মূল করতে পারে, কিন্তু ব্যথা ওষুধ পারবে না।
1: চমৎকার তথ্য জেনেছি যে সঠিক ফিজিওথেরাপি অর্থাৎ সঠিক পদ্ধতিতে চিকিৎসা যদি করতে পারেন যে কোনো ব্যথা দূর হবে, হাঁটু ব্যথা দূর হওয়াটাই আমাদের খুব স্বাভাবিক একটা বিষয়। আর এই যে তথ্য জানানো হলো এই প্রত্যয়ন প্রত্যাশাটাই আমাদের আজকে অনুষ্ঠানের মূল কথা। আজকে ডক্টর এস চক্রবর্তী হাঁটু ব্যথা নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, কি করে আমরা দূর করবো সমাধান করব সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি ডক্টর রেজাউল খান সবাইকে জানাই শুভেচ্ছা। আজ এই অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠেকা অনুষ্ঠানটির প্রযোজনা ছিলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশাত্মবোধক গান শুনবেন প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

আপনারা শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি শিল্পী অপু আমান, গানটির রচয়িতা মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গানটির রচয়িতা গোলাম সরোয়ার শলোক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

মাগ ধন্য হল জীবন আমার। দেশাত্মবোধক এই গানের কথা লিখেছেন এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আকন্দ, কণ্ঠ দিয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রী।

0: এই গানটির সঙ্গেই শেষ হয়ে গেল দেশাত্মবোধক গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মানুষের। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশীদ।

0: কাজী নজরুল ইসলামকে বাংলা গজলের জনক এবং প্রধান স্থপতি মনে করা হয়। তিনি প্রথম ভারতীয় শাস্ত্রীয় সুরের সঙ্গে ফার্সি গজলের ভাবমেল ঘটিয়ে বাংলা ভাষায় জনপ্রিয় এবং সার্থক গজল রচনা করেন। তার সৃজনশীলতা, রাগ প্রধান সুরের ব্যবহার এবং কাব্যিক দূরদর্শিতা বুঝতে আমাদের কিন্তু বিশদ আলোচনা প্রয়োজন। সুপ্রিয় শ্রোতাবন্ধু, বাংলা সঙ্গীতের ইতিহাসে যে কজন মহান স্রষ্টাকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যতম। তবে তার সবচেয়ে বড় সৃষ্টিশীল বৈপ্লবিক সংযোজন ছিল বাংলা গজল। ফার্সি এবং উর্দুর ভাবধারাকে তিনি যেভাবে বাংলা ভাষার ব্যাকরণ এবং রাগের কাঠামোতে রূপ দিয়েছেন তা এক অনন্য শিল্পকর্ম। আজ আমরা কথা বলব কিভাবে নজরুল বাংলা গজলকে এক অনন্য, এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট নজরুল গবেষক, প্রশিক্ষক, লেখক, স্বরলিপিকার মোহাম্মদ ইদ্রিস আলী। জনাব ইদ্রিস আলী, আপনাকে বাংলাদেশ বেতারের স্টুডিওতে স্বাগত।
1: আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখানে আসার জন্য।
0: নজরুল ইসলামের আগে বাংলায় আধুনিক গান ছিল কিন্তু খাঁটি গজল ছিল না। কোন প্রেক্ষাপটে বা তাগিদ থেকে নজরুল ইসলাম বাংলায় গজল রচনা শুরু করেছিলেন, এবং তার আগে আমি আসলে জানতে চাচ্ছি যে কোন গানকে আমরা গজল গান বলবো, এটি থাকবে গজল গান, এবং আসলে প্রেক্ষাপটটা কেমন ছিল আমরা শ্রোতাদেরকে।
1: যেহেতু আমি সঙ্গীত নিয়ে গবেষণা করি, গানের ভিত্তিতে প্রেমটা কিন্তু সব একটা বড় বিষয়। প্রেম গানের ভিত্তিতে, বাণীর ভিত্তিতে, বাণী মাহাত্ম্যের যে প্রেমটা থাকে, প্রেমটা বড় বিষয়। এই প্রেমটাকে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে, আমি ব্যক্তিগত ভাবে দুইটা মনে, দুই রকম প্রেম আছে পৃথিবীতে। একটা হলো সৃষ্টির সাথে সৃষ্টির প্রেম, আর সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম। এই দুই প্রেম, এই দুই প্রেম নিয়ে গান রচনা করে সাধারণত নজরুলের গানে আমি তাই পেয়েছি। সৃষ্টির সাথে সৃষ্টির প্রেম গুলো হলো আধুনিক গান বা অন্য অন্য ধরনের গান গুলা, কিন্তু সৃষ্টির যে স্রষ্টার প্রেম, এই দুইটাই কিন্তু গজলে গেতে থাকে। প্রথম কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার যে প্রেমটা, আধ্যাত্মিক প্রেম যেটাকে বলা হয়, এটাকে বলা হয় পার্থিব ইয়োজাগৃত ইন্দ্রিয়জাত প্রেমটা হলো আধুনিক গান, আর অপার্থিব পরজাগতিক অতিজাত যে প্রেমটা, ঐশী প্রেম যেটা, সেটাকে বলা হয় গজল গানের ভিতরে থাকে। এটা একজন প্রেমিক যদি তার প্রেম বিষয়ে কোনো কিছু জানতে চায় তাহলে গজল গানের ভিতরে পাইবে। একজন আধ্যাত্মিক সাধক যদি তার ঐশী কোনো কিছু জানতে চায় তাহলে সেটাও গজল গানের ভিতরে সে পাইবে। এটা হলো গজল গানের।
0: আচ্ছা, প্রেমকে খুঁজতে গেলে তাহলে আমরা গজলের দিকে
1: অবশ্যই গজল যেতে হবে। গজলের মূল ভাবটাই হলো প্রেম। এই প্রেমটা সৃষ্টির সাথে সৃষ্টির হতে পারে, সৃষ্টির সাথে সৃষ্টির প্রেমটা আংশিক, আর সৃষ্টির সাথে সৃষ্টির প্রেমটা গভীর।
0: আসলে কোন প্রেক্ষাপটে তিনি আসলে গজলের দিকে যে ঝুঁকেছিলেন, এই গজল রচনা শুরু করেছিলেন সেটা জানা, এবং কোন সময় গজল রচনা শুরু করেছিলেন, কোন সময়কালে?
1: উনি দ্বিতীয় পর্ব করে 1926 খ্রিস্টাব্দে ডিসেম্বর থেকে 1928 খ্রিস্টাব্দে জুন পর্যন্ত পারস্য গজলের প্রেমে অনুকরণ ঐতিহ্যের বাংলা গজল রচনা কাল তার বুলবুলের। যখন তার পুত্র সিনিয়র পুত্র বুলবুলের মৃত্যু গ্রহণ করেন তখন তিনি আধ্যাত্মিক জগতে চলে আসেন। ওনার ভিতরে একটা গভীর একটা আধ্যাত্মিক ভাব সৃষ্টি হয়। তারপরে তিনি এই বিষয়ে কিন্তু অনেক পড়াশোনা করেছেন, তার গান থেকে যত জানতে পেরেছি, বুঝতে অনুভব করেছে। এই বুলবুলের মৃত্যু চিন্তা থেকে তার ভিতরে গজল গানের, তিনি কিন্তু পারস্যের যে গীতিকবি ছিলেন, গীতিকবি শেখ সাদি, হাফিজ, ওমর খৈয়াম, এদের বই পড়াশোনা করেছেন। এবং পারস্য বিষয়ে আমির খসরু, যিনি পারস্য সঙ্গীতের সাথে ভারতীয় সঙ্গীতটা মেলবন্ধন করেছিলেন, এই বিষয়টা নজরুলের ভিতরে।
0: নজরুলের আসলে এই গজল রচনার পেছনে আমরা যেটা বুঝতে পারছি যে অনেক কিছুর প্রভাব থাকতে পারে, তবে পারিবারিক প্রভাব ছিল কি? পারিবারিক প্রভাব নিয়ে
1: পারিবারিক প্রভাবটা কিন্তু নজরুলের সিনিয়র সন্তান বুলবুলের মৃত্যুর পরে কিন্তু তার ভিতরে প্রভাবটা সৃষ্টি হয় গজল রচনার কালটাকে। আর গজল মূলত আরবি শব্দ, এটা এটা নিবাস কিন্তু পারস্যে। গজলের একটা সংজ্ঞা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে বলবো যে প্রেম বিষয়ে কাব্যিক মূল্যে সুরের অনুরণন মিশে যে অভিব্যক্তি রূপায়ণ ঘটে, অর্থাৎ কাব্যের ধ্বনি রস ও ভাবের অনুসঙ্গে সুরের ইন্দ্রজাল আশুক ও মাসুকের হৃদি তলে,
0: মানে গজলের যে মূল ভাবটা যেটা বলছেন আপনি,
1: হ্যাঁ সেইটা
0: মূল ভাবটা,
1: আশুক ও মাসুকের হৃদি তলে সঙ্গীতের আদিরস সিঙ্গার রসাতে প্রেমের মহাবেশ ভাবাবেগে যে উদ্রেক ঘটায় এবং সাংগীতে গীতিময়তাকে গজল বলা।
0: এরকম কত প্রকার গজল গান আছে?
1: গজল আমি পেয়েছি চার প্রকার গান পেয়েছি। একটা হলো পারস্যের বিষয়ানুসঙ্গে রচিত, আরেকটা হলো পারস্যের আংশিক বিষয়ানুসঙ্গে রচিত, যেমন পারস্যর গজল আনো সাকি সিরাজে আনো আঁকি পিয়ালাই, আসল জগৎ ফুলের ফাগুন, গুলবাগে ফুল চাই বিদায়, পারস্যর আংশিক বিষয় রচিত যেগুলো সেগুলো আমার চোখে সেরে ডাক দিলে হাই কে দরদি, বাগিচায় বুলবুলিতে ফুল শাখাতে দিশনাজি দোল, তারপর সম্পূর্ণ বাংলা কাব্যায়ন সঙ্গে রচিত যে গজলগুলো, এত জল কাজল চোখে পাছা নিয়ে আনলে কে কেন বল আনলো বলকে, এক হিজল মসুর পিয়া ভোলো ভোলো আমারে। আর একটা হচ্ছে ইসলামী ঐতিহ্য অনুসারে রচিত গজল, যেদিন রোজা শুরু করতে বিচার তুমি হবে কাজে, অমন রমজানের রোজা শেষে এলে খুশির ঈদ, এটা হল ইসলামী গজল।
0: হ্যাঁ, এই সমস্ত যে গজলগুলোর নাম শুনলাম এটা আমরা জানি যে এর মধ্যে বাগিচায় বুলবুলি থেকে শুরু করে অনেকে অনেকগুলো খুব বিখ্যাত গজল আমরা জানি। যদিও বাংলাদেশ বেতারে আপনি তালিকাভুক্ত শিল্পী নন, কিন্তু আপনি তারপরও গান করেন, শুধু গবেষক লেখক না। আসলে গজল আপনি প্রথমে যেটি বলছিলেন যে গজল চার প্রকার, এবং গজলের মধ্যে থাকে প্রেম, সেটি মনুষ্য প্রেম, আধ্যাত্মিক প্রেম, অনেক ধরনের প্রেম থাকে। আর আমরা গজল রচনার সময়কালটা জেনেছি, এটিও আমাদের উঠে আসছে। আচ্ছা, নজরুল কিন্তু বিভিন্ন ধরনের গান রচনা করেছেন, শ্যামাসঙ্গীত, ইসলামী সঙ্গীত, তো নজরুলের যে গজল গান সেটা আসলে ধর্মীয় প্রভাব কতটুকু আছে এটি বিষয়ে আসলে বিস্তারিত জানতে চাই।
1: গজল গান কিন্তু কোনো একক ধর্মের বিষয় নয়, সব ধর্মের মানুষ এগুলো অবলম্বন করতে পারে, এটা আধ্যাত্মিক বিষয়। তো এটা স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমের যে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেমের যে বিষয়টা, এইটা গজল গানের ভিতরে, এটা সব ধরো মানুষকে এখান থেকে তার ভাবটাকে অবলম্বন করতে পারে। এটা কোনো ধর্মীয় একক কোনো ধর্মীয় গানের অনুষ্ঠান বলা যায় না, বলি এটা ইসলাম ধর্মের গান অনেকে বলে থাকে, কিন্তু আমার কাছে মূলত তা নয়, এটা সব ধর্মের মানুষ এখান থেকে আসল স্বাদটা আস্বাদন করতে পারে। গজল গান ভাবটাই কিন্তু এরকম, গজল গান একটা বিশেষ ব্যর্থবাঞ্জকতা, মানে দ্বি শব্দ, দ্বি ভাব, দুই রকম ভাব, এই যে পার্থিব অপার্থিব, তারপরে আর একটা হলো ইন্দ্রিয়জাত অত ইন্দ্রিয়জাত পরজাগৃতিক ইহজাগৃতিক, এই দুটো ব্যর্থবাঞ্জকতা গজলের ভিতরে মূল ভাবটা কিন্তু এটা। সেটা আধ্যাত্মিক হোক বা প্রেমের বিষয়ে যেটা হোক, আধ্যাত্মিক প্রেম হোক বা মানবিক প্রেম যেটাই হোক না কেন, গজল গান থেকে দুইটাই কিন্তু ব্যক্ত হয়ে থাকে। এই জন্য এই গজল গান কিন্তু সব ধরনের মানুষের জন্য প্রযোজ্য আমি মনে করি।
0: এটা কি বলতে চাচ্ছেন যে মানুষ দুই ভাবেই ভাবতে পারে?
1: জি,
0: এরকম আসলে প্রেমটা ঈশ্বরিক প্রেম হতে পারে, মনুষ্য প্রেম, এরকম
1: মানবিক প্রেম হতে পারে, ঈশ্বর প্রেম হতে হতে পারে, দুইটাই হতে পারে গজল গানের ভিতরে।
0: আপনি তো গবেষক মানুষ, তো কাজী নজরুল ইসলাম প্রথম কোন গজলটি রচনা করেছিলেন এরকম তথ্য কি জানা যায়?
1: হ্যাঁ, আমার চোখ ইশারায় ডাক দিলে কে এই গানটা প্রথম রচনা করে,
0: এইটাই প্রথম রচনা। আমাদের কতগুলো গজল অঙ্গের গান রয়েছে?
1: আমি আমার গবেষণা কিছু 232টা গজল গান তিনি রচনা করেছেন, বিভিন্ন পর্যায়ে, চারটে পর্যায়ের ভিতরে 232টা গান আমি পেয়েছি।
0: আচ্ছা,
1: এই যাবৎ
0: কাজী নজরুল ইসলামের পরে অনেকে হয়তো বাংলা গজল করেছেন, তাই না? তিনি প্রথম বাংলা গজল স্রষ্টা আসলে।
1: না, গজল স্রষ্টা কিন্তু কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম আগে কোন গজল রচনা হয়েছে
0: বাংলা বাংলা গজল কি
1: তার রচনা হয়েছে? নজরুল আগে রচনা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সেটা সেটা প্রাধান্য পায়নি। সেটা একজন ছিলেন মীর মোশাররফ হোসেন ইসফেল হোসেন সিরাজি, ওনার কিছু কিছু গজল রচনা করেন, তারপরে অতুল প্রসাদ সাহেব গজল রচনা করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা উনি তো থাকতেন লখনউতে, বাংলার বিষয়গুলো বেশি ওনার ইয়েতে ছিল না, ওনার স্মৃতিতে ছিল না, এই জন্য উনি গজল লিখলো, কিন্তু সে গজল গানগুলো গায়কইতে রাগ নির্ণয়ে সেরকম গজলের এটা সৃষ্টি সেভাবে হয় নাই, যার কারণে সেটা মানে গণমানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় পায়নি। যেটা নজরুল করতেন, নজরুল কিন্তু বাংলা গজলের কিন্তু জনক নয়, সংস্কারক, নতুন সংস্কারক, নজরুল মধ্যে গজল গান আর কেউ কিন্তু রচনা করতে পারেন নাই পরবর্তীতে।
0: আচ্ছা, এটি আসলে বিভিন্ন ধরনের আমরা গবেষণালব্ধ যে বইগুলো পাই, কিন্তু হয়তো তিনি গজল স্রষ্টা বলেন, বাংলা গজল স্রষ্টা, এটা আসলে আপনারা গবেষক মানুষ, আপনারা সেটি ভালো ভাবে তুলে ধরতে পারবেন। তবে বাংলা গানে এই যে গজল, এটা তো আসলে একটা অনন্য সংযোজন, অবশ্যই না, আমাদের সঙ্গীতকে অনেকভাবে সমৃদ্ধ করেছে, তার এই যে অবদান বাংলা গজল সঙ্গীত জগৎ তথা বাংলা গজলকে সমৃদ্ধ করার পেছনে যে নজরুলের এই অনন্য অবদান, এটি কিন্তু আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। আর এটাও আজকের আলোচনা থেকে খুবই স্পষ্ট যে যে গজলে নজরুলের সুর এবং বাণীর যে জাদু, এটি আসলে যুগে যুগে অমলিন থাকবে।
1: নজরুলের গজল গান অনুপ্রাণিত করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তিনি, বাংলা গানকে সমৃদ্ধ করার যা যা কর্তব্য নজরুল কিন্তু করে গেছেন। ওনার পরবর্তীতে অনেকে চেষ্টা করেছেন যে নজরুল যে ধারা বাংলা গানের সৃষ্টি করেছেন, এই ধারাটা আমি আগেও বলেছি যে এটা কেউ আজ পর্যন্ত ভেদ করতে পারেন নাই, যার কারণে নজরুল গান আজও শ্রেষ্ঠত্বের অধিকারী।
0: নজরুল এক অপার বিস্ময়। আসলে নজরুলকে জানতে হলে আমাদেরকে প্রচুর গবেষণা করতে হবে, আপনারা করে যাচ্ছেন কিন্তু আমাদের সেটা অধ্যয়ন করতে হবে। এবং সবচেয়ে ভালো একটা বিষয় যে আমাদের এখন নজরুল বর্ষ চলছে, সদাশয় সরকার নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে, এবং আমার ধারণা যে এই নজরুল বর্ষে নজরুলকে নিয়ে অনেক কাজ হবে। আমরা কাজী নজরুল ইসলামের বাংলাদেশে তার কত পদার্পণ, তাকে নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। এই বর্ষে আমরা তাকে যদি আরো অনেক বেশি বেশি জানি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু সমৃদ্ধ হবে। আর একটি জাতি যদি সমৃদ্ধ হয়, তার নাগরিক যদি সমৃদ্ধ হয়, তাহলে তো আমাদের উন্নতি, তাই না? এবং একটি দেশ বলা হয় ততটাই উন্নত যেই দেশটা যতটা কালচারালি সমৃদ্ধ, সংস্কৃতি দিয়ে সমৃদ্ধ। তাহলে আমাদের কিন্তু এই সংস্কৃতি সমৃদ্ধ করে গেছেন অনেকে, তার মধ্যে নিঃসন্দেহে কাজী নজরুল ইসলাম অনন্য। তো যাই হোক, আমরা আজকে বাংলা গানের যে গজল, গজলের কোন গানকে আমরা গজল বলবো সেটি জেনেছি, এবং গজলে তার বিভিন্ন যে প্রভাব, পারিবারিক প্রভাব থেকে অন্যান্য বিভিন্ন প্রভাব, এবং গজল গানের যে মূল ভাব সেগুলো সম্পর্কে জেনেছি, কত প্রকার গজল আছে সেটিও জেনেছি, এবং কখন তিনি গজলগুলো রচনা করেছেন, এবং ধর্মীয় প্রভাব আছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বেশ বিস্তারিত আপনার কাছে জানতে পারলাম। আপনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আশা করছি শ্রোতা বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছেন। তো আমার একটি হয়তো কথা থাকবে যে নজরুলকে আমাদের আরো বিশদ জানতে হবে। আমরা যত জানবো তত আমরা নিজেরা সমৃদ্ধ হব। তো আপনার আজকের যে মূল্যবান মতামত এবং বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ বেতারের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
1: আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ, বাংলাদেশ সরকারকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই জন্য যে নজরুল বর্ষ ঘোষণা করেছেন, যা কখনো এযাবৎকালে কখনো হয় নাই। এটা নজরুলের পাওয়া ছিল, কিন্তু আজ পর্যন্ত কোন সরকার কিন্তু সেটা কখনো মনে করেন নাই। এই বর্তমান সরকার এই নজরুল বর্ষ ঘোষণা করায় আমি সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, এবং শ্রোতাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মানুষের। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশিদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শালা আক্তার।
1: এদেশ আপনার আমার আমাদের সকলের, দেশকে ভালোবাসা ভালো রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে সে দায়িত্বের পবিত্রতা রক্ষা করব, সবাই মিলে গড়ে তুলব সুখী সমৃদ্ধ শান্তি সম্প্রীতির সোনার বাংলাদেশ। আর সেটি গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সচেষ্ট থাকতে হবে। এই যেমন ধরুন এখন বর্ষাকাল, এই সময়টা কিন্তু বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

শাস্ত্রীয় সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান।

0: আমাদের কিছু স্মৃতি থাকে যা কখনো মলিন হয় না, হয় না ধূসর বিবর্ণ। আমাদের জীবন প্রবাহে কিছু ঘটনা থাকে যা কখনো ভুলতে দেয় না তার প্রাসঙ্গিকতা, যা আমাদের জাগিয়ে রাখে শুদ্ধ চৈতন্যে, যা আমাদের হাতছানি দেয় সুন্দর আগামীর, সবার প্রত্যাশিত এক সুন্দর বাংলাদেশের, যার ইতিহাস লেখা হয় রক্তক্ষরণে, পঙ্গুত্বের দুর্বিষহ যন্ত্রণার দীর্ঘশ্বাসে, স্বজন হারানোর বেদনায়, আর অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিত মৃত্যুর মুখে আপোষহীনতায় শুদ্ধ সমাজ বিনির্মাণে রাজপথে থাকা ছাত্র জনতার উচ্চকিত প্রতিবাদ মুখর স্লোগানে, যেখানে মৃত্যু ভয় তুচ্ছ করে শ্রাবণের অঝোর বৃষ্টিধারায় রাজপথে নেমে এসেছিলেন ছাত্র জনতা, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই, সবার কণ্ঠে একই আওয়াজ, চাই সকল অন্যায় ও বৈষম্যের অবসান, চাই অবারিত চিন্তার স্বাধীনতা, চাই সবার কাছে গ্রহণযোগ্য একটি উন্নত জীবনমান সম্পন্ন উন্নত বাংলাদেশ। হ্যাঁ, এমনই ঘটনা প্রবাহে আমাদের জীবনে স্থান করে নিয়েছে এক নব অধ্যায়, জুলাই গণ অভ্যুত্থান। প্রিয় শ্রোতা, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহত জনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। নুরুল আমিন 2024-এর অন্যতম শহীদ জুলাই যোদ্ধা। 2025-এর 15 জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেটে তার গেজেট নম্বর 767। তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা নুরুল আমিন ছিলেন পরিবারের অন্যতম অর্থ যোগানদাতা। কাজ করতেন চট্টগ্রামের একটি হোটেলে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের সময় তিনি 2024-এর 16 জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মারাত্মক আক্রমণের শিকার হন। পরে 30 জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই শহীদ নুরুল আমিন। অনুষ্ঠানের এ পর্যায়ে স্মৃতিকথায় জুলাই শহীদ নুরুল আমিন সম্পর্কে শুনল তার বড় ভাই মুসলিম উদ্দিনের কাছ থেকে।
1: জুলাই সিটাঙ্গে বলা বানালে

জোরাগান অভ্যুত্থানে অনেক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতির নানা বিষয়ও এই আন্দোলনকে বেগবান করেছিল। কবিতা ও গানের মতো সেখানে ছিল গ্রাফিতি, রং তুলি হাতে নামেন শিক্ষার্থীরা, বিভিন্ন গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। গ্রাফিতিতে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে আসে বৈষম্যের কথা, প্রতিবাদের কথা, উচ্চারিত হয় সমাজ সংস্কার, সম অধিকার আর মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রামাণ্য প্রতিবাদ ও অর্জনে গ্রাফিতি। জোবায়দ হোসেন পলাশের উপস্থাপনায় আজ শুনব এর দ্বিতীয় পর্ব।

0: তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। সত্যি তাই, আমরা যাঁদের হারিয়েছি তাঁদেরকে হয়তো আর ফিরে পাবো না, কিন্তু যে বাংলাদেশকে আমরা পেয়েছি সে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সবাই একসাথে। তরুণদের এমনই প্রত্যাশা গ্রাফিতিতে, বর্তমান তরুণের যে ভাবনা, যে চিন্তা গ্রাফিতির মধ্য দিয়ে তার প্রকাশ, সেই গ্রাফিতি যারা এঁকেছিলেন, যাদের মনের কথাগুলো গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করেছিলেন, সেই সব তরুণ, সেই সব মানুষগুলোর সাথে আজ আমরা মুখোমুখি হয়েছি। তেমনি একজনের কাছে শুনবো সেই সময়ের কথা।
1: আমি সাজিদুর রহমান সাকিব, আমি কামাখ্যা কলেজের মার্কেটিং বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করতেছি। 2024 সালে যখন জুলাই আন্দোলন শুরু হয়, তখন আমি প্রথম ক্যাম্পাসে পদার্পণ করি। তখন আমরা দেখেছি যে কোটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে আমরা স্বৈরাচার মুক্ত করছি এই দেশকে। যখন আমাদের আন্দোলন শেষ হইল, পরবর্তীতে আমরা কামাখ্যা কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশনকে জানিয়ে দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। কামাখ্যা কলেজ ক্যাম্পাসে যখন গ্রাফিতি অঙ্কন করা হয়, শুধুমাত্র এককভাবে কেউ এটা করেনি, ক্যাম্পাসের সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সকলেই মিলে এই কাজে অংশগ্রহণ করেছিল, সকলের সহযোগিতায় এটা সাফল্যমণ্ডিত হয়েছে।
0: জুলাই গণ আন্দোলনকে স্মৃতিময় করে রাখা, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য যারা অংশগ্রহণ করেছিলেন, তেমন আরো একজন শিক্ষার্থীর মুখোমুখি হয়েছি আমি। তার মুখেই আমরা শুনবো সেই গ্রাফিতির সৈনিকের গল্প।
2: আমি মোহাম্মদ রিমন মিয়া, লেখাপড়া করছি কারমাইকেল কলেজে, বাংলা বিভাগ। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের যে গ্রাফিগুলো এঁকেছিলাম, সেগুলো শুধু গ্রাফি নয়, এগুলো আমাদের আন্দোলনের যে চাহিদা ছিল তারই একটি প্রতিস্ফলন। যে আমরা কারমাইকেল কলেজের গেট সংলগ্ন যে দেয়ালটি ছিল, সেখানে আমরা একটি গ্রাফি এঁকেছিলাম কয়েকজন মিলে। গ্রাফিতিটি মূলত বোঝানো হয়েছে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীর মানুষ একসঙ্গে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ অবস্থায় আছে। আর এই গ্রাফিটিতে বোঝানো হয়েছিল যে সে জুলাই আন্দোলনের সময় সবারই বাংলাদেশ ছিল, আমরা সবাই একসঙ্গে একটি মুষ্টির মধ্যে, যেমন পাঁচটি আঙ্গুল থাকে, সেরকম বাংলাদেশের আমজনতা মিলে এই গ্রাফিটিতে বোঝানো হয়েছে যে জুলাই আন্দোলন করেছি। আরেকটি গ্রাফি দেখতে পাচ্ছেন যে আবু সাইদ দুই হাত প্রসার করে আছে, যেটা বোঝাচ্ছে সে যে বীরত্বের সঙ্গে যে জুলাইয়ের অন্যায় হয়েছিল, এই অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়ে গিয়েছিল, এটি আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা এই গ্রাফিগুলো যখন প্রতিনিয়ত দেখি, সেই গ্রাফিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, দেয়ালের যে প্লাস্টারটা ছিল সে প্লাস্টারটা আস্তে আস্তে ক্ষয়ে পড়ছে। প্লাস্টার থেকে গ্রাফিটি মুছে যেতে পারে, কিন্তু আমাদের অন্তর থেকে, আমাদের রক্ত থেকে, আমাদের চেতনা থেকে যেন জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে চেতনা ছিল, যে কারণে জুলাই আন্দোলন হলো, সেগুলো যেন মুছে না যায়। যখন গ্রাফিটিগুলো দেখি, আমাদেরকে আশা জাগায় যে আমরা নতুন একটি বাংলাদেশ, আবারও যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেটা আমরা হয়তো বা পাবো।
0: সুপ্রিয় বন্ধুরা, আমরা দিনাজপুরের গ্রাফিতিতে অংশগ্রহণ করেছিল একজন তরুণ, সেই তরুণের সেই সময়ের কথাগুলো আমরা শুনবো।
3: আমি মোহাম্মদ আহনাফ শাকিল,

0: আমি মূলত গ্রাফিতি করেছিলাম দিনাজপুর মহিলা কলেজের যে দেয়ালটি ছিল সেই দেয়ালে আমরা গ্রাফিতি করেছিলাম। অনেকগুলো গ্রাফিতি আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই যে খাঁচার পাখি উড়ে যাচ্ছে এই গ্রাফিতিটি আমার এবং আমার বন্ধুদের হাতে করা। এবং আমরা সেদিন ভয়ঙ্কর একটা পরিস্থিতি কাজ করছিল যে আমরা যে গ্রাফিতি অঙ্কন করব কখন পুলিশ এসে পিছনে গুলি করবে তার কোনো নিশ্চয়তা আমাদের ছিল না, কিন্তু আমরা সেইটিকে উপেক্ষা করে আমরা এই গ্রাফিতির কাজটি করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেখানে একটি খাঁচার পাখি কিভাবে উড়ে যাচ্ছে সেই চিত্রটি করেছি, এবং এটি দ্বারা আমরা আসলে বোঝাতে চেয়েছি যে বাঙালি দম্বার বাজার নয়, বাঙালিকে আপনারা কখনোই খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারবেন না। যত চেষ্টাই করেন না কেন, যত স্বৈরাচার পৃথিবীতে আসুক না কেন, বাংলাদেশকে কখনো আটকে রাখা সম্ভব না। বাঙালি উড়ন্ত পাখি, চিলের মতো সে আকাশে উঠতে জানে এবং আমরা আকাশে উড়বই, সে যত বাধাই আমাদের সামনে আসুক না কেন। আমাদের দেশকে আজীবনের জন্য স্বৈরাচার মুক্ত করে শিক্ষার্থী বান্ধব, জনগণ বান্ধব দেশ, যে গণতান্ত্রিক যে আমাদের অধিকারগুলো আছে সেগুলো যেন আমরা যথানিয়মে পাই, আমাদের দেশ যেন উন্নতি হয়, এই প্রত্যাশাই আমরা রাখছি।
1: সুপ্রিয় বন্ধুরা, আসুন দেশকে আমরা সবাই মিলে ভালোবাসি, ভালোবাসি দেশ, ভালোবাসি মাতৃভূমি, এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় স্বদেশকে। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমাদের স্বদেশ, আমাদের বাংলাদেশ।

সফর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলস কাজ করে চলছে। জেলায় শহীদ ও আহতদের জন্য ভাতা প্রদান, চিকিৎসা ও আবাসন সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিতে বাস্তবায়ন করছে বিভিন্ন পরিকল্পনা। আসুন, সরকারের সাথে সাথে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিই শহীদ পরিবার ও আহতদের প্রতি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন শামা সুলতানা, উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান। গানের কথা লিখেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন আবু বক্কর সিদ্দিক, কণ্ঠ দিয়েছেন মনির খান।

জুলাই গণবুদ্ধনের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান, গীতিকার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুরকার আবু বকর সিদ্দিক। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল বন্ধুরা, আমরা আছি জুলাই মাসে। এই জুলাই এসে মনে পড়ে যায় 2024 সালের সেই জুলাইয়ের কথা। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, কিন্তু সময়ের পরিক্রমায় সে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে এবং রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেই উত্তাল জুলাই আজ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
1: সেই আন্দোলনের দিনগুলো ছিল উত্তেজনা, অনিশ্চয়তা আর গভীর বেদনায় ভরা। বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান ও দমনপীড়নের অভিযোগ সামনে আসে। এসব ঘটনার মধ্যে বহু মানুষ নিহত ও আহত হন। তাঁদের আত্মত্যাগ এবং সেই সময়ের ঘটনাগুলো আজও জাতির স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে।
0: বন্ধুরা, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে। তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের দর্পণ।

0: বন্ধুরা, জ্ঞান, মানবতা আর সমাজ সংস্কারের ইতিহাসে যে কজন মহাপুরুষের নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে, তাঁদের অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষাকে সহজ, প্রাঞ্জল ও আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। শুধু একজন বিদ্বান নন, তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মানবপ্রেমিক।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্বাস করতেন শিক্ষাই পারে সমাজকে বদলে দিতে, তাই তিনি মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। বাংলা ভাষায় পাঠ্যপুস্তকের অভাব দূর করতে রচনা করেছেন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি ও বেতাল পঞ্চবিংশতি সহ অসংখ্য গ্রন্থ। তাঁর হাত ধরেই বাংলা গদ্য পেয়েছে শৃঙ্খলা, সৌন্দর্য ও আধুনিকতার নতুন দিগন্ত।
0: উনিশ শতকের বাংলা যখন কুসংস্কার, বৈষম্য আর অশিক্ষা সমাজকে গ্রাস করেছিল, তখন বিদ্যাসাগর ছিলেন আলোর দিশারি। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনেন। শিক্ষাকে তিনি ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে তুলে সবার জন্য উন্মুক্ত করার সাহসী উদ্যোগ নেন।
1: নারী শিক্ষা প্রসার, বিধবা বিবাহের প্রচলন এবং বহু বিবাহের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও সমাজ সংস্কারের উজ্জ্বল দৃষ্টান্ত। মানবিক মূল্যবোধ, যুক্তিবাদ এবং সাম্যের চেতনায় তিনি গড়ে তুলতে চেয়েছিলেন একটি আলোকিত সমাজ। তাঁর প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ এবং মানুষের কল্যাণ।
0: রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের মানবিকতা ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, বিদ্যাসাগরের সবচেয়ে বড় পরিচয় তাঁর অজেয় মনুষ্যত্ব। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শক্তি, সেটি তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে।
1: বন্ধুরা, বাংলা ভাষা শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ, মানবিকতা এবং কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা।
0: বন্ধুরা, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলার এই মহামানব, শিক্ষার অগ্রদূত, সমাজ সংস্কারক ও মানবতার প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাঁর জীবন ও কর্ম আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক। তাঁর আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

0: দর্পণ প্রিয় বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই তিনি, তারপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ।
1: এরপর থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ইয়ালাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি লালন গীতি। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।
0: শ্রোতা বন্ধুরা, প্রতিটি দিনই সময়ের খাতায় রেখে যায় কিছু না কিছু স্মৃতি। কোনদিন সাক্ষী হয় ঐতিহাসিক ঘটনার, কোনদিন জন্ম দেয় একজন মহৎ ব্যক্তিত্বকে, আবার কোনদিন আমাদের স্মরণ করিয়ে দেয় কোন প্রিয় মানুষের বিদায়ের কথা। এমন অসংখ্য ঘটনার সমন্বয়ে গড়ে ওঠে আমাদের অতীত, সমৃদ্ধ হয় মানব সভ্যতার পথচলা।
1: সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু ইতিহাস ধরে রাখে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই ক্যালেন্ডারের এই দিনটি ফিরে এলে আমরা জানতে পারি ঠিক আজকের দিনে কি ঘটেছিল, কার জন্ম হয়েছিল কিংবা কাদের বিদায় শোকাহত হয়েছিল বিশ্ব। সেই সব জানা অজানা তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই দিনে। পর্বটি উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমী।

0: দিনে পর্বে আজ বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। জানিয়ে দিচ্ছে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। প্রথমে জানাব ১৮৫৮ সালের কথা। ১৮৫৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৯৯ সালের আজকের এই দিনে যুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়। ১৯৫৭ সালে আজকের এই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। ১৯৫৮ সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৫ সালের আজকের এই দিনে জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ অ্যারিস আবিষ্কার করেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাব আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। ১৮৪১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অরি ফেয়লস, ফরাসি খনি প্রকৌশলী ও খনির পরিচালক। ১৮৪৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইয়োহানেস স্মিট, জার্মান ভাষা বিজ্ঞানী। ১৮৬৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বুথ টার্কিংটন, মার্কিন উপন্যাসিক ও নাট্যকার। ১৮৮৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক। উইলিয়াম পাওয়েল, মার্কিন অভিনেতা, জন্মগ্রহণ করেন ১৮৯২ সালের আজকের এই দিনে। ডগ হামারহোল্ড, সুইডীয় কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক, জন্মগ্রহণ করেন ১৯০৫ সালের আজকের এই দিনে। ১৯৫৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অনুপ জালোটা, ভজন ও গজলের খ্যাতিমান গায়ক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২৯ জুলাই, আজকের এই দিনে আপনাদের অনেকের জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। ১১০৮ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ফরাসি রাজা প্রথম ফিলিপ। ১৮৯০ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ভিনসেন্ট ভ্যান গক, ওলন্দাজ চিত্রকর। ১৯৬২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ। ১৯৬৯ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দালিব সাদানি, ফরাসি ও উর্দু ভাষার কবি, গল্পকার, গবেষক এবং সমালোচক। ১৯৯৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯৯৬ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মার্সেল পল শ্রেজেনবার্গার, ফরাসি গণিতবিদ। ১৯৯৮ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জেরোম রবিন্স, মার্কিন পরিচালক, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মঞ্চ প্রযোজক। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী, তিনি মৃত্যুবরণ করেন ২০০৪ সালের আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।
1: শুনছিলেন এই দিনে পর্ব। বন্ধুরা, প্রকৃতির অফুরন্ত দানে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। ঋতু বদলের সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্তে আয়োজন হয় বৈচিত্র্যময় উৎসবের। এমনই একটি ব্যতিক্রমী আয়োজন হল মধু উৎসব।
2: মৌচাক থেকে মধু সংগ্রহ, মৌচাষীদের পরিশ্রম আর খাঁটি মধুর স্বাদ সব মিলিয়ে মধু উৎসব হয়ে ওঠে প্রকৃতি, কৃষি ও মানুষের মিলনের এক অনন্য আয়োজন। আজকের উৎসবের বাংলাদেশ পর্বে চলুন জেনে নিই মধু উৎসব সম্পর্কে। এ পর্বটি গ্রন্থনা এবং উপস্থাপনা করেছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
3: সুপ্রিয় শ্রোতা, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর তার জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে ঐতিহ্যবাহী মধুমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কপোতাক্ষ নদের তীরে আয়োজিত এই মেলায় গ্রামীণ সংস্কৃতি, কুটিরশিল্প, সার্কাস, যাত্রাপালা এবং স্থানীয় লোকজ পরিবেশনার পাশাপাশি তার জীবন ও কর্মের উপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম স্মরণসভা হয় ১৮৯০ সালে। ১৮৭৩ সালে কবির মৃত্যুর পর ১৮৯০ সালে তার ভাইয়ের মেয়ে কবি মানকুমারী বসু সাগরদাঁড়িতে প্রথম কবি স্মরণসভার আয়োজন করেন। সেখান থেকেই মূলত এই আয়োজনের সূত্রপাত। আনুষ্ঠানিকভাবে ১৯১৯ সালে বাংলা ১৩২৬ সনের ২২ মাঘ মধুসূদনের জীবনী গ্রন্থের লেখক নগেন্দ্রনাথ সোম তার বন্ধুদের নিয়ে সাগরদাড়িতে এসে বড় পরিসরে জন্মোৎসব উদযাপন করেন। তিনি তার গ্রন্থ মধুস্মৃতির ভূমিকায় লিখছেন, মধুসূদনের জন্মতিথির উৎসব উপলক্ষে আমি বাংলা ১৩২৬ সনের ১২ মাঘ ইংরেজি ১৯১৯ খ্রিস্টাব্দে তাহার জন্মভূমি সাগরদাড়ি গ্রামে অবস্থিতি করিয়াছিলাম। তখন থেকেই প্রতিবছর নিয়মিতভাবে এই মেলার আয়োজন হয়ে আসছে। সরকারি পৃষ্ঠপোষকতায় ১৯৯৪ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেলাটি অনেক বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে। শুরু থেকে এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের জন্য সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে গঠিত হতো মধুসূদন জন্মবার্ষিকী উদযাপন কমিটি, তারাই এই অনুষ্ঠানের আয়োজন করত। তখন বলা হতো মধুসূদন জন্মবার্ষিকী অনুষ্ঠান বা মধু জয়ন্তী। বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মেছিলেন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুরের সাগরদাড়িতে। সাগরদাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ কলকাতার সদর দেওয়ানী আদালতের এক খ্যাতনামা আইনজীবী ছিলেন। ১৩ বছর বয়স থেকেই মধুসূদন কলকাতায় বাস করতেন। খিদিরপুর অঞ্চলের সার্কুলার গার্ডেন রিজ রোডে, বর্তমানে যেটা কালমা সরণি, সেখানে তিনি একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন। মা জাহ্নবী দেবীর কাছে মধুসূদনের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয়। জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, হিন্দু পৌরাণিক কাহিনী ইত্যাদির সঙ্গে পরিচয় করিয়ে দেন। সাগরদাড়িতেই মধুসূদনের কেটেছে ছোটবেলা। সাগরদাড়ির পাশের গ্রাম শেখপুরা মসজিদের বিদ্যান ইমাম মুফতি লুৎফুল হকের কাছে মধুসূদন বাল্যকালে বাংলা, ফার্সি এবং আরবি শিক্ষা গ্রহণ করেন। ১৩ বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। প্রতিবছর এই মহেন্দ্রক্ষণকে ঘিরে কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলা সাগরদাড়িতে কপোতাক্ষ নদীর তীরে নামে মানুষের ঢল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী মধুমেলা পরিণত হয় সাংস্কৃতিক মিলন মেলায়। কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা কবিতায় তার অবদান নিয়ে প্রতিদিন দেশ বিদেশের গবেষকদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়। কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠের আসর বসে। সাগরদাড়ির মধুমঞ্চে নাটক, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশিত হয়। কপোতাক্ষ নদের তীরে গ্রামীণ সংস্কৃতির এক বিশাল মিলন মেলা সে সময় বসে। মেলার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের খাবার, যেমন মুড়কি, কদমা, বাতসা, বিভিন্ন ধরনের পিঠাপুলি ইত্যাদি। গ্রামীণ ঐতিহ্যবাহী সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ এবং মোটরসাইকেল খেলা। রাতের বেলা গ্রামীণ লোকনাট্য এবং ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মৃৎশিল্প, মাটির যে সমস্ত জিনিসপত্র, বাঁশ ও বেতের তৈরি তৈজসপত্র এই সময় পাওয়া যায়। নকশিকাঁথা, কাঠের আসবাবপত্র এবং হস্তচালিত তাঁতের কাপড়ের বড় বাজার বসে। মেলায় আগত দর্শনার্থীরা মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়ি এবং ঐতিহাসিক কপোতাক্ষ নদ ঘুরে দেখার সুযোগ পান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় উৎসবের একটিতে পরিণত হয়।
2: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্বে মাইকেল মধুসূদনের যে জন্মস্থান সেখানে আয়োজিত মধু মেলা সম্পর্কে। মাইকেল মধুসূদন শুধু যে রচনা করেছেন সাহিত্য তা না, সেই সাহিত্য ভাণ্ডার দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন জ্ঞানের মধু, আর সেই নিয়েই আমরা শুনছিলাম এতক্ষণ কথা। যা পূর্বার পরবর্তী আয়োজনে, যে আয়োজন শুধুই আপনাদের, আপনাদের লেখাগুলোকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন আপনাদের পাঠানো ইমেইলের যে আয়োজন, সেই আয়োজনে যাব। আসলে আপনাদের প্রতিটি ইমেইল আমাদের সঙ্গে আপনাদের হৃদ্যতার এক সুন্দর সেতু বন্ধন তৈরি করে। আপনাদের ভাবনা, প্রশ্ন, মতামত, শুভেচ্ছা আর ভালোবাসায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে আমাদের এই আয়োজন।
1: সেসব ইমেইলের উত্তর নিয়ে আমাদের নিয়মিত পর্ব ই আলাপন। এ পর্বে আপনাদের কথা শুনব, আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো চলুন শুরু করা যাক আজকের ই আলাপন।
2: আমন্ত্রণ সবাইকে এই আলোপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেইলের ঝাঁপি নিয়ে হাজির হয়েছি, দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেইলের কথামালায়।
1: পড়ছি আজকের প্রথম ইমেইলটি, যেটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 29 জুন কবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে বিশেষ কথিকাটি অসাধারণ ছিল। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার সূচনায় সবচেয়ে বড় অবদান তার। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্তের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জীবনের গল্প পর্বে মাদারীপুরের একজন পাট চাষির জীবন কর্মের অজানা কথা জেনেছি। আমাদের সমাজের শ্রমজীবী মানুষের যথাযোগ্য মর্যাদা, সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব বলে মনে করি। রূপালী সংস্কৃতি পর্বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চাঁপাডাঙ্গার বউ ছবির সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল। 20 জুলাই প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে চলচ্চিত্র আশা ভালোবাসা এর সংক্ষিপ্ত পর্যালোচনা শুনলাম। 90-এর দশকের বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে আজও এটি স্মরণীয় সিনেমা হিসেবে বিবেচিত। এবং জীবনের গল্পে বাগেরহাটের রেণু পুনা উৎপাদনকারী ইসলাম খানের সাথে আলাপচারিতা শুনলাম। একজন খেটে খাওয়া মানুষের আনন্দ বেদনার কথা শ্রোতাদের জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
2: আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি এভাবেই নিয়মিত দর্পণ শুনবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত লিখে জানাবেন। ইমেইলের জন্য আরও একবার ধন্যবাদ। পরের ইমেইলটি করেছেন ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত শ্রোতানন্দিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা প্রতিটি শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। আমি গত 11 তারিখে অনুষ্ঠান খুব মনোযোগ সহকারে শুনলাম, খুব ভালো লাগলো। এতে ইতিহাস ঐতিহ্য নিয়ে পর্ব ঐতিহ্যের সন্ধানে পুরান ঢাকার সূত্রাপুরে একটি মসজিদ নিয়ে প্রতিবেদন শুনলাম। এতে অনেক অজানা তথ্য জানতে পারলাম। একই দিনে যুগের সাজ যুগের পোশাক পর্বে লুঙ্গি নিয়ে প্রতিবেদনটি শুনে মন ছুঁয়ে গেল। পরিশেষে আমাদের গান পর্বে চম্পা বণিকের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনে মনটি আরও আনন্দিত হয়ে উঠল। আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে জানা অজানা হাজারো তথ্য নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য।
1: আপনাকেও ধন্যবাদ ইমেইলে চমৎকারভাবে আপনার ভালো লাগার কথাগুলো আমাদেরকে লিখে জানানোর জন্য। নিয়মিত শুনবেন, নিয়মিত লিখবেন এবং আশা করি আপনার পরিবারের অন্য সদস্য ও বন্ধুদেরও শুনতে ও লিখতে অনুপ্রাণিত করবেন। আলী আহমেদ আরিফ সাপাহা নওগাঁ থেকে লিখেছেন, 1 জুলাই দর্পণ অনুষ্ঠানের 2টি পর্ব বেশ দারুণ ছিল। সেগুলো হচ্ছে উৎসবে বাংলাদেশ পর্ব, যেখানে বর্ষা নিয়ে আলোচনা তুলে ধরা হয়েছিল, আর তারপর ই আলাপন, সেখানে শ্রোতাদের ইমেইলের জবাব সঠিকভাবে দেওয়া হয়। এছাড়াও আমাদের গান পর্বে চন্দনদ্বীপের রাজকন্যা ছবির গান শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে অনেক সুন্দর ছিল। তবে ওই দিন আমার 3টা ইমেইলের জবাব দেওয়া হয়, এজন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেই দিন আমার মিসেস মোসাম্মদ সঞ্জিদা সরকারের নাম বাদ দেওয়া হয়। কিসের কারণে নাম বাদ দেওয়া হলো? সে কি বাংলাদেশ বেতারের শ্রোতা নয়? যদি তার নাম বাদ দেওয়া হয় তাহলে তাকে নিয়ে দর্পণ শুনব না। সব শেষ কথা, ইয়ালাপন আগের মতো প্রত্যেক সপ্তাহে একবার করে প্রচার করা হোক। এছাড়া 3 তারিখের আয়োজনে ঐতিহ্যের সন্ধানে পর্ব ও যুগের সাজ যুগের পোশাক পর্ব ভালো লেগেছে।
2: প্রথমেই আপনার ইমেইলের জন্য ধন্যবাদ। আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অবশ্যই আপনারা দুজনই আমাদের শ্রোতা, তবে মানুষ যেহেতু দুজন তাই দুজনের ভালো লাগার কথা আলাদা আলাদাভাবে ভিন্ন ইমেইল ঠিকানা থেকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল আপনাকে। কারণ ই আলোপনে আমরা শুধু কারোর নাম পড়তে চাই না, চাই তার নিজের লেখা নিজস্ব মতামত। অনেকেই নিজেদের ইমেইলে অনেক শ্রোতা বা পরিবারের অন্যদের নাম যুক্ত করে ইমেইল করে থাকেন। এভাবে যদি সকলের নাম বলতে হয় তাহলে শুধু নামই বলা হবে, কারো লেখা পড়ার তেমন আর সময় থাকবে না। কিন্তু ই আলাপনে আমরা চাই দর্পণ নিয়ে আপনাদের গঠনমূলক মতামত ও পরামর্শ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আগামীতে আলাদা আলাদা ইমেইল পাঠানোর অনুরোধ করছি আবারও, অন্যথায় এখান থেকে শুধু নাম বলার সুযোগ নেই। আর অবশ্যই ইমেইল ঠিকানাও কিন্তু আলাদা হতে হবে, অর্থাৎ যতজন মানুষ ইমেইল ঠিকানাও ঠিক ততটাই হওয়া দরকার।
1: এভাবে ইমেইলটি করেছেন আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট বড়িয়াহাট বগুড়া থেকে। লিখেছেন, বৈচিত্র্যময় সংস্কৃতিতে অনন্য এক দেশ প্রিয় বাংলাদেশ। এখানে এক এক অঞ্চল এক এক কারণে বিখ্যাত। খাবার, উৎসব, ভাষার আঞ্চলিকতা সহ বিভিন্ন ভিন্নতার কারণে অনন্য এক দেশ। গত ১১ তারিখ রংপুরের বিশেষ জনপ্রিয় খাবার বৌ ভাত নিয়ে শুনলাম জনপ্রিয় পর্ব রসনার সাতকাহন, যা শুনে মন প্রাণ ছুঁয়ে গেল। এছাড়াও সেদিনের পত্রলাপ পর্বের জবাবদান সহ পুরো আয়োজন ছিল এক কথায় জম্পিস। গত ২৪ তারিখ ঐতিহ্যের সন্ধানে পর্বে আহসান মঞ্জিল জাদুঘর, কালের যাত্রাপথে বাংলা পর্বতে আর্যদের আগমনের পর বাংলার অবস্থা এবং যুগের সাজ যুগের পোশাক পর্বে জামদানি শাড়ি সহ পুরো আয়োজন চমৎকার ছিল। মনোযোগ দিয়ে শুনেছি, ভীষণ ভালো লেগেছে। আমি রসনার সাতকাহন পর্বে বৃহত্তর বগুড়া জেলার ঐতিহ্য আলুঘাটি কিংবা অন্য যেকোনো একটা খাবারের রেসিপি তৈরি সম্পর্কে জানতে চাই।
2: দর্পণের প্রতিটি আয়োজনই আপনাদের জন্য, আর এর সার্থকতা আপনাদের ভালো লাগার মধ্যেই মিশে আছে। তাই যখনই আপনারা জানান আপনাদের ভালো লাগার কথাগুলো, তখন আমরা আরও অনুপ্রাণিত হই সুন্দর কিছু বিষয় আপনাদের।

0: আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে তা বিবেচনায় থাকবে। মোহাম্মদ ওয়াসিম রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, একজন গুণী শ্রোতা বন্ধু মেহেদী হাসান মামুন তাঁর প্রশংসা করতে হয়। সত্যি কথা বলতে আসলেই কখনো আমরা কোনো গ্রন্থনাকারীকে শুভেচ্ছা জানাই না। একজন গ্রন্থনাকারী পুরো অনুষ্ঠান সাজিয়ে থাকেন, কিন্তু তাকে আমরা শুভেচ্ছা জানাতে ভুল করি। মেহেদী হাসান মামুন ভাই তা করেছেন, তাই ধন্যবাদ। আমিও আজ আবারও হৃদয়ের বাগানে যতগুলো ফুল কুড়ি রয়েছে তা দিয়ে প্রিয় গ্রন্থনাকারীদেরকে জানাই শুভেচ্ছা। 15 জুলাই বুধবার দর্পণ প্রচারিত এই দিনে উৎসবে বাংলাদেশ দাঁড়িয়ে বান্ধা দক্ষিণাঞ্চলের অতীতে হারিয়ে যাওয়া খেলাগুলো তুলে ধরা হয়েছে, অনেক ভালো লাগলো। তারপর ই আলাপন অনেক ভালো লাগলো, কারণ 15 দিন পরপর খুঁজে পাই চিঠির উত্তর, তখন তো ভালো লাগবেই। পরিশেষে শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে একটি দেশের গান অসাধারণ ছিল। মন কাড়া অনুষ্ঠান দর্পণ, ভালোবাসি সারাক্ষণ। দর্পণের সাথে জড়িত সকলকে অনেক শুভেচ্ছা। আর যে সমস্ত খেলা রয়েছে গ্রামগঞ্জে তা নিয়ে তুলে ধরা হলে আমরা অনেক কিছু জানতে পারব। আশা করি সেগুলো নিয়ে এভাবেই নিয়মিত প্রচার করবেন।
1: অবশ্যই চেষ্টা থাকবে আপনার অনুরোধ বিবেচনায় রেখে আমাদের দেশের হারিয়ে যাওয়া খেলার ঐতিহ্যগুলোকে তুলে ধরার, কারণ সেগুলোই আমাদের নিজস্ব পরিচয় বহন করে। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু মেল পড়ছি। 8 জুলাই প্রচারিত প্রিয় মানুষ প্রিয়জন পর্বে সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ্জাহরার সাথে আলাপন এবং উৎসবে বাংলাদেশ পর্বে ফল উৎসব বিষয়ে সময়োপযোগী অনুষ্ঠান প্রচারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ইমেল করেছেন আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। রূপালী সংস্কৃতি পর্বে সাইদা জান্নাত বাঁধনের উচ্চারণে আবির্ভাব ছায়াছবির কাহিনী ও সাথে অন্যান্য পর্ব সহ গান চমৎকার লেগেছে, তাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইমেল করেছেন মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে। এবং 22 তারিখে গরুর গাড়ির দৌড় ও গ্রামীণ সংস্কৃতি ও জীবন নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে জানিয়ে ইমেল করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে।
0: ইমেলের জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরও একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কেউ কেউ দর্পণের সাথে প্রাসঙ্গিক নয় এমন বিষয় নিয়ে ইমেল করেছেন যা এখানে যুক্ত করা সম্ভব হয়নি, তাই ই আলাপনে আপনাদেরকে দর্পণ প্রাসঙ্গিক লেখা পাঠানোর জন্য আবারও অনুরোধ করছি।
1: আর আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা @gmail.com। তো এবার বিদায় নিচ্ছি আজকের ই আলাপন থেকে।
0: শ্রোতবন্ধুরা শুনছিলেন ই আলাপন। এবার বাংলা লোকসঙ্গীতের কথা যেতে চাই। বাংলা লোকসঙ্গীতের ভাণ্ডারে লালন শাহের গান এক অনন্য সম্পদ। তার গানে যেমন আছে জীবন দর্শন, তেমনি আছে আত্ম অন্বেষণ, মানবপ্রেম ও গভীর আধ্যাত্মিকতার বার্তা। সময়ের সীমানা পেরিয়ে আজও তার গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
1: বন্ধুরা, আজকের দর্পণের শেষ আয়োজন আমাদের গান পর্বে ফরিদা পারভিনের কণ্ঠে শুনব লালন শাহের কালজয়ী সৃষ্টি বাড়ির পাশে আরশিনগর গানটি। চলন ডুবে যাই এই চিরন্তন সুরের মায়ায়।

0: বন্ধুরা, গানের সুরে শেষ করব প্রাণের আয়োজন দর্পণ। তবে শেষ করার আগে জানিয়ে যাই, দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সম্মিলিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোন দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.457 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল একথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 31.749 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধ হওয়ার পর মার্কিন জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম 4.4% বেড়েছে। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইরি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরান পুনরায় যুদ্ধ শুরু করাসহ যে কোনো পদক্ষেপ বিবেচনা করবে। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মুজিবুল কায়ুম।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আজ এবারে রয়েছে আধুনিক গান। শ্রাবণের মেঘ আসলে অন্যরকম, আর শ্রাবণ যেন এক বড্ড খেয়ালি। এই রোদ তো, এই ঝুপচাপ টাপুর টুপুর বৃষ্টি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তেমনই সময় যদিও রৌদ্রোজ্জ্বল শ্রাবণের সকালটা আজ শোনাতে চাই রিমঝিম ঝরছে বৃষ্টি। আধুনিক গানের এই কথা লিখেছেন শৈতুজ্জামান স্বপন, সুর করেছেন সৌম খায়রুল ইসলাম, কণ্ঠ দিয়েছেন স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা।

আধুনিক গান শুনছেন শবনম মুশতারী প্রিয়ঙ্কার কণ্ঠে। শিল্পী এবারে গিয়েছেন ফুলের ভালোবাসা লাল। গানের কথা লিখেছেন খালিদ বুলবুল, সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয়শ্রোতা, আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শবনম মুশতারি, প্রিয়াঙ্কা। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, প্রথম গানের গীতিকার ও সুরকার হামিদুল ইসলাম।

0: স্টুডিও রেকর্ডে দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয় কৃষি হাব উত্তরবঙ্গ। সুপ্রিয় শ্রোতা, কৃষি হাব উত্তরবঙ্গ হল বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি খাতের আধুনিকীকরণ, বৈশ্বিক উন্নয়ন এবং স্থানীয় কৃষকদের ক্ষমতায়নের জন্য গড়ে তোলা একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর উদ্যোগ বা প্ল্যাটফর্ম। বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে বগুড়া, রংপুর, রাজশাহী ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উর্বর জমি ও কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের সরাসরি বাজার সংযোগ দেওয়া এবং মধ্যস্বত্ব ভোগীদের দাপট কমানো। সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ ও সার ব্যবহার এবং আবহাওয়া ও মাটির উপযোগী ফসল নির্বাচনের তথ্যভিত্তিক পরামর্শ দেওয়া হবে। এটি কৃষক ও সরাসরি ভোক্তাদের, যা বড় বড় সাপ্লাই চেইনের মধ্যে সেতু হিসেবে কাজ করবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষি উদ্যোক্তা ও চাষীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কৃষি ঋণের সুবিধা এবং কোল্ড স্টোরেজ বা সংরক্ষণ ব্যবস্থার সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। এক কথায়, এটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক ও প্রযুক্তি বান্ধব করে তোলার একটি দূরদর্শী প্ল্যাটফর্ম। সরকারের এই উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, তাদের মূল্যায়ন কি, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। উত্তরবঙ্গ কৃষি হাব নিয়ে যখন কথা বলছিলাম, তখনই ঘটনাচক্রে একজনের সঙ্গে দেখা হলো, যিনি তার বাড়ি উত্তরবঙ্গে এবং তিনি সরাসরি কৃষির সঙ্গে আসলে জড়িত। আপনি নিশ্চয়ই জানেন, আপনাকে পেয়ে আমার ভালো লাগছে যে একেবারে একজন জায়গার মানুষকে পেয়েছি যিনি সরাসরি কৃষির সঙ্গে জড়িত। আমার কাছ থেকেই আসলে প্রকৃত ব্যাপারটাই উঠে আসবে চলমান মাইক্রোফোনে আমাদের শ্রোতাদের জন্য। আমি জানতে চাই, এই যে সরকারের যে উদ্যোগ, এই যে কর্মসূচি উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার, এই ব্যাপারটা বাস্তবায়ন হলে বা এই ব্যাপারটা আসলে উত্তরবঙ্গের কি পরিবর্তন আনবে, বা আপনার কি মনে হয় যে এগ্রিকালচার একজন কৃষক হিসেবে কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন?
1: আমরা উত্তরবঙ্গের কৃষক হিসেবে মনে করি, আমরা খুবই কষ্টে আছি। আমরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলাই এবং এই ফসল সারা দেশের মানুষের জন্য আমরা তৈরি করি। আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছি না। টমেটো পচনশীল, টমেটো সহ আরো পচনশীল সবজি, এগুলো যাতায়াতের ব্যবস্থা ঠিক মতো না থাকার কারণে এগুলো পচে যায় এবং আমাদেরকে আরো কম দাম বিক্রি করে দিতে হয় এবং অনেক সময় নষ্ট হয়ে গেলে আমাদেরকে ফেলে দিতে হয়, তখন আমরা আমাদের ন্যায্য দামও পাই না, আমাদের আরো লস হয়ে যায়। সেক্ষেত্রে সরকার যদি আমাদের উত্তরাঞ্চলে কৃষি হাব তৈরি করে, সেখানে যাতায়াত ব্যবস্থা তৈরি হবে সুন্দরভাবে এবং সংরক্ষণের একটা ব্যবস্থা তৈরি হবে, আমরা সেক্ষেত্রে অনেক আমাদের উন্নয়ন হবে এবং আমরা আমাদের ফসল বিক্রি করে ন্যায্য মূল্য পাবো এবং আমরা অনেক লাভবান হব। আমাদের উত্তরাঞ্চলে ধান, ভুট্টা, গম আমরা এগুলো উৎপাদন করি। সিজনের সময় যখন আমরা আলু ফলাই, ধান গম ভুট্টা ফলাই, তখন ভালো দামে বিক্রিও করতে পারি না, ফলে পাইকাররা, দালালরা এসে আমাদের কাছ থেকে কম দামে তারা কিনে নিয়ে যায়। কিনে নিয়ে তারা এটা শহরে নিয়ে বিক্রি করে, তারা লাভবান হয়। কিন্তু রোদেপুরে কৃষক যারা কষ্ট করে, গাম জোরে পরিশ্রম করে, তারা লাভবান হতে পারে না। সরকার যদি কৃষি হাব তৈরি করে, আমাদের একটি ফসল প্রক্রিয়াকরণের ব্যবস্থা তৈরি করে দেন, তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ সেই সফলতা লাভ করতে পারবে এবং আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজ বা হিমাগার না থাকার কারণে আলু পচে যাচ্ছে, টমেটো যাচ্ছে, আরো বিভিন্ন পচনশীল সবজি আমরা বেশি দিন রাখতে পারি না, এগুলো পচে যায়। সরকার যদি এরকম একটা ব্যবস্থা করে দেয়, তবে আমরা আমাদের ফসলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো এবং এগুলো আমরা আস্তে ধীরে বিক্রি করতে পারবো। আমরা মনে করি সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটা আমাদের জন্য খুবই লাভজনক একটা উদ্যোগ। এরকমটা হলে আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেকটা লাভবান হবে বলে আমি মনে করি।
0: জি, আপনাকে ধন্যবাদ ভাই। আপনি তো জানেন যে সরকার হচ্ছে উত্তরবঙ্গকে কৃষি হাব এলাকা হিসেবে ঘোষণা করেছে। উত্তরবঙ্গ বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষি প্রধান এলাকা। এই যে সরকারের যে এই প্রকল্প, এতে করে কি কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন, সেটা আপনার কাছ থেকে জানতে চাই।
2: এই বিষয়টা খুব রিসেন্টলি জানতে পারছি, বিভিন্ন মাধ্যম থেকে জানলাম যে উত্তরবঙ্গকে কৃষি হাব করা হবে। তো আমার কাছে জিনিসটা খুবই পজিটিভ লেগেছে, কারণ হলো আমাদের কৃষিতে অনেক ল্যাকিংস আছে আমি মনে করি। এই যে উত্তরবঙ্গকে কৃষি হাব তৈরি করতে চাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ হতে পারে। কি জন্য হতে পারে সেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন আমাদের কৃষি অধিদপ্তর কিন্তু কিভাবে ফসল বাড়ানো যায়, কিভাবে বেশি উৎপাদন করা যায় অল্প জমিতে, এই বিষয়টা নিয়ে অনেক বছর ধরে কাজ করছে। কারণ আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে, যেহেতু একটা জনবহুল দেশ আমাদের দেশে একটা জনসংখ্যার বিরাট চাপ রয়েছে, যেহেতু অনেক জনসংখ্যা তার মানে খাদ্য অনেক প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের উৎপাদন বাড়ানোর বিষয়টা নিয়ে তো অনেক বছর ধরে কাজ চলছিল। কিন্তু সেই উৎপাদন আমাদের ঠিক রাখতে হলে আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো এর সাপোর্টে কাজ করবে, যেমন হলো কৃষক আসলে যে তার ন্যায্য দামটা পাচ্ছে কিনা। কারণ কৃষক যদি তার ন্যায্য দাম না পায় ফসলের, তাহলে সে কিন্তু কৃষিতে তার যে ইচ্ছা আছে সেটা আস্তে আস্তে হারাবে, সে হলো কৃষি বিমুখ হয়ে যাবে। কৃষক একটা ফসল ফলানোর পর দেখা গেল সে দাম পাচ্ছে না, এর পিছনে একটা কারণ হতে পারে আমাদের দেশের যে বিপণন ব্যবস্থাটা, বিপণন ব্যবস্থাটা কিন্তু চলছে পুরনো বিপণন ব্যবস্থা। ফসলটা কাটার পরেই মধ্যস্বত্ব কিছু ভোগী থাকে যারা হলো কৃষককে খুব একটা নামে মাত্র দাম দিয়ে দেখা যায় তারা ফসলটা কালেক্ট করে এবং এটা উচ্চ মূল্যে ক্রেতা পর্যন্ত যেতে যেতে একটা উচ্চ মূল্য দাঁড়িয়ে যায়। কিন্তু আমাদের আসলে যারা বাঁচলে আমাদের কৃষি বাঁচবে, সেই কৃষকই কিন্তু আমাদের আসলে মূল যে লাভটা সেটা পায় না। এই যে উত্তরবঙ্গকে হাব করা হচ্ছে, এটার পেছনে আমার যেটা মনে হলো যে এই হাবে ধরেন কিছু ব্যবস্থা যদি এরকম থাকে, এই যে কৃষকের উৎপাদিত পণ্যটা বা ফসলটা এটা যদি আপনার হলো সংরক্ষণ করা যায়, যখন যে জিনিসটা যে মৌসুমটা থাকবে সেটা যদি সুন্দর একটা পদ্ধতিতে সংরক্ষণ করা যায়, যখন এটার ভালো একটা দাম পাওয়া যাবে সেই সময় এটা বাজারজাত করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের কৃষক লাভবান হবে, আমাদের কৃষিটা আরো ধীরে ধীরে উন্নতি লাভ করবে, আমার কাছে এটা মনে হচ্ছে। আর উত্তরবঙ্গ যেহেতু আমাদের মেন কৃষি বাংলাদেশের মেন অঞ্চল হয় উত্তরবঙ্গকে, আমি মনে করি সরকার যে চিন্তাটা করেছে উত্তরবঙ্গকে হাতটা করার, তাদের কাছে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত মনে হচ্ছে। দেশের যে অর্থনীতি আমাদের কৃষি প্রধান অর্থনীতি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা হলো উত্তরবঙ্গকে যে কৃষি হাব করা হচ্ছে, এই যে একটা প্রকল্প নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের জিডিপিতে বড় একটা অবদান রাখবে। আর আমাদের তো বেশিরভাগ অর্থনৈতিক প্ল্যান গুলো ঢাকা কেন্দ্রিক হয়, কিন্তু আসলে একটা জেলা বা একটা বিভাগকে যদি আপনি সবচেয়ে বড় প্রাধান্য দেন তাহলে কিন্তু দেশ এগিয়ে যাওয়াটা একটু কষ্টের। এরকম আপনি বিভিন্ন বিভাগে যদি বিভিন্ন এরকম পরিকল্পনা গুলো করতে পারেন তাহলে কিন্তু দেশের অর্থনীতির অবস্থাটা আরো ভালো হবে এবং আরো অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখানে। আর এই যে বৈষম্যটা যে ঢাকা কেন্দ্রিক সকল ইনভেস্টমেন্ট, এটাও অনেকটা কমে আসবে। উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগ আমাদের এক্সপোর্টের কৃষি যে পণ্যগুলো হয়ে থাকে, আমাদের যে আম রয়েছে এটা কিন্তু আমাদের দেশের একটা বড় একটা ফসল, চা পাতা বলেন বা এই জিনিসগুলো, আমাদের যে রেমিটেন্সটা পোর্ট করে আমরা যে অর্থটা ইনকাম করি যেটা আমাদের জিডিপিতে অনেক বড় অবদান রাখে, সেটা আমরা উত্তরবঙ্গ থেকে এই এই পরিকল্পনার মাধ্যমে আশা করছি এটা আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারবে। উত্তরবঙ্গে যদি হাতটা হয় সেখানে আরো বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকারত্ব দূর হবে, মানুষের যেটা বলে মাথা পিছু আয় বাড়বে, ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে। মানে ওভারঅল আমার কাছে মনে হয় যে এটা একটা কৃষিতে একটা বিপ্লব বলা যাবে। ধন্যবাদ।
0: সুপ্রিয় শ্রোতা, কৃষি হাব উত্তরবঙ্গ আজকের এই পর্বটি এখানেই শেষ করছে। কথা হবে চলমান মাইক্রোফোনের আগামী পর্বে। কৃষি হাব উত্তরবঙ্গ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি ওয়াসিম আকরাম,
3: সম্পাদনায় ছিলেন এ এস এম আহাদ, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।

ডালিয়া নওশীনের কণ্ঠে শুনলেন নজরুল সংগীত, বাংলাদেশ বেতার ঢাকা। এবারে আবু বকর সিদ্দিকের কথা সুরে সমবেত কণ্ঠে শুনবেন ফ্যামিলি কার্ডের গান।

0: শ্রোতা বন্ধুরা, আবু বকর সিদ্দিকের কথা ও সুরে সমবেত কণ্ঠে শুনলেন ফ্যামিলি কার্ডের গান।
1: প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আপনার আমার আমাদের সকলের, এদেশকে ভালো রাখব, ভালোবাসব। যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বগুলো যদি সুচারুরূপে সচেষ্টভাবে করতে পারি, তবেই দেশকে ভালো রাখা সম্ভব। আসুন সবাই মিলে দেশকে ভালো রাখি।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোন দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বৈদেশিক মুদ্রা এর রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল একথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধ হওয়ার পর মার্কিন জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম ৪.৪% বেড়েছে। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরান পুনরায় যুদ্ধ শুরু করা সহ যে কোনো পদক্ষেপ বিবেচনা করবে। খেলার খবর। ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের
মৌসুমীবায়ের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবেন, বাজিয়েছেন এনামুল কবির।

এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার শুনলেন। বাজিয়েছেন এনামুল কবির। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সবুজে ঘিরে দেশটিকে আরও সবুজময় করে গড়ে তোলার জন্য বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন আমরা সবাই বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘিরে দেশটিকে আরও বেশি সবুজময় করে গড়ে তুলি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন গালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাইমা আলী।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন নাইমা আলীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মনির হোসেন, গীতিকার মোহাম্মদ আনোয়ার হোসেন, সুরকার ফয়সাল আহমেদ।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন মনির হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা প্রথম পালার আয়োজন শেষে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পালার আয়োজনে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে সুবর্ণা আরফিন এবং জিয়াম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, উত্তম চন্দ্র গোপ, সজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, মুসাম্মদ নুরজাহান, লুৎফুন্নাহার মেরি এবং আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী কিমিয়া জোয়ারদার।

0: শিল্পী কিমিয়া জোয়াদ্দারের কণ্ঠে পরপর দুখানি নজরুলসঙ্গীত শুনলেন।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালে কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশা, ডায়রিয়া, জন্ডিস, খুসলি, পাসলা, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

0: কল্পর দোকানে হাসন রাজার গান শুনুন সেলিম চৌধুরীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গানের কথাও সুর করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এলক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষার সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারিক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল একথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM ৬ পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধ হওয়ার পর মার্কিন জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম ৪.৪% বেড়েছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরান পুনরায় যুদ্ধ শুরু করা সহ যে কোনো পদক্ষেপ বিবেচনা করবে। জাপানের দক্ষিণ অঞ্চলের কুমামোতো জেলায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কুমামোতোর এইউন শপিং মলে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হন। এছাড়া একটি ভবন ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারারাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এইউন শপিং মল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। ভূমিকম্পের পরই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। খেলার খবর ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো প্রবাহ বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চঞ্চল খান।

0: তারপরে দেখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন চঞ্চল খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 2 আগস্ট রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ে ফোনিং অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন। এবারকার বিষয়ে বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রশিদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155 3841 500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানগুলি এখন রয়েছে আধুনিক গান, শিল্পী সানিয়া সুলতান আলিজা, প্রথম মনের কথা এবং সুর কবির বকুল।

আসুন চিন্না আধুনিক গান শিল্পী সানিয়া সুলতানা নিজা। এবার এখানে কথা সাজিয়েছেন বাইজিৎ খুরশিদ রিয়াজ এবং সুর করেছেন শেখ সাদী খান।

0: তারপর আরো দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: এখন শুনুন ডেঙ্গু জ্বরে সচেতনতামূলক গান, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু।

0: ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রশ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান। আশা করি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমাদের শারীরিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। সব কুসংস্কার, নেতিবাচক বদ্ধমূল ধারণা দূর করে আশার সঞ্চার করতে হবে। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দিলে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের প্রতিদিন বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়। এর মধ্যে কোনো ঘটনা আমাদের মনে সুখানুভূতি তৈরি করে, আবার কোনো ঘটনা আমাদের মনে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এমন কিছু ঘটনাও ঘটে যায় যার কারণে আমাদের মনে বিষাদ, রাগ, ক্ষোভ কিংবা দুঃখের কালো মেঘ নিয়ে আসে। যে কারো জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, নৈরাশ্যের কালো মেঘ বাসা পাততে পারে, তাই বলে জীবন কিন্তু ব্যর্থ হয়ে যায় না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিভাবে খারাপ সময় বা পরিস্থিতির মোকাবেলা করছি এবং মানসিক স্বাস্থ্যের প্রতি কতটা যত্নবান হচ্ছি। মানসিক স্বাস্থ্য আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনের সামগ্রিক ভারসাম্য রক্ষা করে এবং জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে। প্রিয় বন্ধুরা, আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার গুরুত্ব নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকার গ্রহণে তনিমা করিম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই সুস্থ এবং নিরাপদ আছেন শারীরিক এবং মানসিকভাবে। বন্ধুরা, আমরা জানি শরীর ভালো না থাকলে আমাদের মন ভালো থাকে না। শরীরের সুস্থতার জন্য আমরা চিন্তা ভাবনা সবসময় করতে থাকি, তাই না? কিন্তু মন যদি ভালো না থাকে, তবে তখন শুধু শরীরই না, আমাদের ভালো থাকে না বা ভালো লাগে না কোনো কিছুই। অর্থাৎ তখন আমাদের মানসিক স্বাস্থ্য একটু অসুস্থ থাকে বা অনেকাংশে অসুস্থ থাকে। তো আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানব, মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় আমাদের কি কি করণীয় সে বিষয়ে জানব, সচেতনতার বিষয়গুলো জানব। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সাইকিয়াট্রি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা। তার কাছ থেকে আজকে জানব মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার গুরুত্ব। আমরা শুরুতে একটু জানতে চাইব যে মানসিক স্বাস্থ্য বলতে মূলত আমরা কি বুঝি।
2: আসলে মানসিক স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্যের কোন আলাদা বিষয় না। যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার এখন থেকে অর্ধ শতাব্দী আগে 1948 সালে স্বাস্থ্যের যে সংজ্ঞা দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং। তো সেই ক্ষেত্রে মানে মানসিক স্বাস্থ্য আলাদা স্বাস্থ্যের বিষয় না, এটি একটি স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এর সাথে যেটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন বা বর্ধিত বিষয়টা, সেটা হচ্ছে যে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকা, ভালো থাকা এবং জীবনকে উপভোগ করা, এবং সেই সাথে ওই ব্যক্তির তার যে দক্ষতা এবং তার যে মানে ব্যাকগ্রাউন্ড, সেই অনুযায়ী সমাজে পরিবারে তার কন্ট্রিবিউট করার যে ক্ষমতাটা, সেটাকে আমরা এক কথায় সহজভাবে মানসিক স্বাস্থ্য বলি। আর মানসিক রোগ যখন হবে, আমরা যেটা বলছি যখন মানসিক স্বাস্থ্যের অনুপস্থিতি থাকবে এবং এই কারণে তার শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের লক্ষণ এবং আইডিয়াল কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে মানসিক রোগের, এবং যে কারণে তার কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিগত, পারিবারিক এবং তার উৎপাদনশীলতা এবং সম্পর্কজনিত সমস্যাগুলো হবে এবং একটা সময় পর্যন্ত থাকবে। এবং আমরা বলি যে মানসিক রোগের যে শ্রেণী বিভাগ আছে, যেটা আমরা বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা শ্রেণী বিভাগ আছে, ICD-10 বলি আমরা, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ মেন্টাল বিহেভিয়ার ডিসঅর্ডার, আর এটা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের তৈরি করা ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা বলি যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। তাহলে মানসিক রোগ কিন্তু সেই অনুযায়ী আমরা বলি DSM অনুযায়ী প্রায় 350-র অধিক, প্রায় 365 মতো কিন্তু মানসিক রোগ আছে। কিন্তু এই ব্যাপারে একটা আমাদের ধারণা আছে যে মানসিক রোগ মানে হচ্ছে যাদের অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক কথাবার্তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, যাদের সংখ্যা মাত্র শতকরা 5-10%, তাহলে আর যে 90% তারা কিন্তু আমাদের মতো দেখতে স্বাভাবিক আচার আচরণ বেশভূষায় স্বাভাবিক, কিন্তু তারা কিন্তু মানসিক রোগে আক্রান্ত, যেটাকে আমরা বলি নিউরোটিক ডিসঅর্ডার অথবা মৃদু মানসিক রোগ। আর যেটা জনগণ সহজভাবে বুঝতে পারে যে এটা দেখলেই বোঝা যায় মানসিক রোগ আছে, সেটা কিন্তু জটিল মানসিক রোগ, যেটাকে বলা হয় আমরা বলি যে মেজর মেন্টাল ইলনেস, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার। এদের সংখ্যা কিন্তু শতকরা মাত্র যে আমরা বলি যে প্রায় আমাদের যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যে গবেষণায় দেখা গিয়েছে যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের শতকরা 16% মানে 100 জনের মধ্যে 16% যে কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত, এর মধ্যে মাত্র 1% কিন্তু আপনার জটিল মানসিক রোগ, যেটাকে মানে জনগণের যে পারসেপশন বা যে তার যে ধারণা, যে সচেতনতা ধারণা, যে দেখলেই মনে হবে মানসিক রোগ আছে, দেখে বোঝা যায় বাইরে থেকে, যে সেটা মাত্র শতকরা 1%। আর বাকি 15% কিন্তু নিউরোটিক ডিসঅর্ডার বা মৃদু মানসিক রোগ, যেটা কিন্তু বাইরের থেকে বোঝার কোনো উপায় নাই, যেমন বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ, মানসিক চাপজনিত মানসিক রোগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু রোগ, তারপরে আমরা যেটা বলি যে ধরেন পড়ার চাপ, শিশু কিশোরদের মধ্যে আপনার স্কুলে যাওয়ার ভীতি, তারপরে সেপারেশন এনজাইটি, তারপরে আমরা বলি যে মানে যেগুলো আছে স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই যে আমরা বলি যে মানে মৃদু মানসিক রোগ, এইটাই কিন্তু বেশি সাধারণভাবে দেখা যায়। কিন্তু এদের কিন্তু আপনার তাদের সাথে যদি আমরা ব্যক্তিগতভাবে কথা না বলি, তাদের ইতিহাস না নেই, মানসিক অবস্থার পর্যবেক্ষণ না করি, তাহলে কিন্তু বাইরের কেউ বুঝতে পারবে না যে তার মানসিক রোগ আছে। তাহলে সচেতনতার ধারণাটি কিন্তু এইভাবে খুব সংক্ষেপে যদি আমি বলি শুরুতে ভূমিকা হিসেবে, তাহলে মানসিক রোগের মধ্যে কিন্তু প্রথমেই আমাদের মাথায় আসে যে মানসিক মানে ও আছে, তার মানে তার জামা কাপড় মালা থাকতে হবে, তার কথাবার্তা এলোমেলো থাকতে হবে,
1: মানে সহজ ভাষায় আমরা যেটা বলি পাগল।
2: হ্যাঁ, যে মানে যে শব্দটা ইউজ করা হয় যেটা আসলে মানবাধিকারের পরিপন্থী, যেটা করা উচিত না, আমরা বলি মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি। ইভেন মানসিক রোগীও কিন্তু এখন বলা হয় না, বলা উচিত না। আমরা বলি যেমন একজন রোগী ব্যক্তি ডায়াবেটিস আছে, এখন ওনাকে কি আমরা বলি আপনি ডায়াবেটিস রোগী? তা তো বলি না, তার আইডেন্টিটি কিন্তু রোগ দিয়ে না, তাকে আমরা বলি যে উনি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি। ঠিক সেরকম যদি কারো মানসিক রোগ থাকে তাহলে সেটা আমরা বলবো যে আপনার মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি। এবং মানসিক রোগের যেহেতু বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা আছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা নিলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে।
1: শ্রোতাবন্ধুরা, আমরা শুনছিলাম যে প্রায় 350টির মতো মানসিক রোগ আছে, যেখান থেকে একদম খুব বেশি যারা অসুস্থ তাদের শতকরা কিন্তু 16 ভাগের
2: মধ্যে একজন, মানে টোটাল হচ্ছে জনগণের মধ্যে 16 ভাগ, শতকরা 1 ভাগ হচ্ছে জটিল মানসিক রোগ,
1: জটিল মানসিক রোগ,
2: 15 ভাগ কিন্তু মৃদু মানসিক।
1: আচ্ছা, তো আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগীদের নিয়ে বা যারা মানসিক রোগে আক্রান্ত তাদের নিয়ে ঠিক কতটুকু সচেতন আমরা?
2: আমাদের যে গবেষণা আছে যে এই বিষয়ে যে মানসিক রোগ সম্পর্কে আমাদের জনগণের যে ধারণা বা সচেতনতা, সেটা কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্যের একটি জরিপ আছে। তো সেখানে আমরা দেখেছি যে সেই জরিপটির অবস্থানে 10 বছর আগে একবার হয়েছিল, বর্তমানে 2018 সালে একটি হয়েছে। তো আমরা কিন্তু খুবই আশাবাদ যে এখন জনগণের মধ্যে কিন্তু মানসিক রোগ সম্পর্কে অনেক সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন লোকজন জানে যে এই লক্ষণগুলো মানসিক রোগের লক্ষণ, যে এই জন্য আমাকে মানসিক রোগের বিশেষায়িত চিকিৎসক বা স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ যেতে হবে, বা সরকারি মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগে যেতে হবে, অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা যেমন মেডিকেল কলেজে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বা যে কোনো আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে, যেখানে মানসিক রোগের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সবসময় যে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হবে প্রথম দিকে নাও হতে পারে, যেমন যারা সাধারণ চিকিৎসক এমবিবিএস আমাদের তৃণমূল পর্যায়ে, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, বা এই যে আমাদের যে মানে স্বাস্থ্যসেবার যে নেটওয়ার্ক বিস্তৃতি, যেটা কিন্তু সারা পৃথিবীব্যাপী সমাদৃত, যে প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্যসেবার যে নেটওয়ার্কটি আছে, জনগণ যদি বুঝতে পারে যে এগুলো মানসিক রোগের লক্ষণ, সে কিন্তু ওই পর্যায়ে থেকে চিকিৎসা পাবে। তারপরে যদি উনি মনে করেন যে তার স্পেশালিস্ট বা বিশেষায়িত মানসিক রোগের স্বাস্থ্যসেবা প্রয়োজন, তখন উনি হয়তো মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগ বা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার করবেন, প্রয়োজন হলে তো আরো যেখানে ভর্তির প্রয়োজন বা এরকম করবেন। তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা আমরা মনে করি যে এখন যেমন দাম্পত্য কলহ, পড়াশোনার চাপ, স্কুল ভীতি বা মানে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিলেশন প্রবলেম, ব্রেকআপ, বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ, এইসব সমস্যা নিয়ে কিন্তু লোকজন এখন সরাসরি মানসিক রোগ বিভাগে আসছেন, যেটা আগে 10 বছর আগে দেখা যেত না।
1: হ্যাঁ,
2: যেমন দেখলাম যে দাম্পত্য কলহ হচ্ছে, অথবা ধরেন যে কারোর সাথে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, মানে বিয়ের কথাবার্তা চলছে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক এত খারাপ যে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, এবং এইসব সমস্যা নিয়ে কিন্তু মানুষজন এখন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন। কিন্তু আগে কিন্তু 10 বছর আগে বা 20 বছর আগে এটা কল্পনা করা যেত না। সেই প্রেক্ষিতে আমরা বলি যে মানসিক রোগের সচেতনতা বাংলাদেশে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা মনে করি এই বিষয়ে আরো কিন্তু অনেক কিছু করার রয়েছে।
1: হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম যে কেউ যখন বুঝতে পারবে যে তার মানসিক রোগের যে আক্রান্তের বিষয়টা পরিবারের কারো আছে তখন যাবে, কিন্তু এই যে মানসিক রোগ বলতে কি বুঝি বা কতটুকু একদম স্বাভাবিকভাবে সাধারণ পর্যায়ে কতটুকু কি আচরণ করলে তাকে আমরা মানসিক রোগে আক্রান্ত বলতে পারি, এই সচেতনতা বাড়াতে কি করতে হবে?
2: এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেটা মানে সবাইকে জানাতে চাই যে মানসিক রোগের মোটা দাগে কি লক্ষণগুলো দেখলে বোঝা যায়। যেমন আমাদের দেশে একসময় কিন্তু একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ছিল, যেমন জিনভূতের আসর, যেমন বলতো যে এরকম মানে তার অস্বাভাবিক আচরণ, কথাবার্তা অসংলগ্ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নাই, অনেক সময় সন্দেহ, মারামারি, ভাঙচুর, অথবা আপনাদের তার স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই সময় এরকম হলে কিন্তু অনেক সময় জনগণ মনে করতো, এরকম অনেকে বলতো যে এরকম তার ভূতের আচরণ বা জিনের আচরণ, অথবা অনেক সময় বলতো যে তার উপরি হয়েছে, এরকম বিভিন্ন ধরনের প্রচলিত ভাষা আছে। এগুলো কিন্তু আসলে জটিল মানসিক রোগ অথবা সাইকোটিক ডিসঅর্ডারের লক্ষণ। সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে যেটা বলেছে শুরুতে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এগুলো হতে পারে। বাচ্চা প্রসবের পরে কিন্তু মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক রোগ হয় এবং সাইকোটিক ডিসঅর্ডার হতে পারে। তো এটা একটা পার্ট, এটা লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে তার কিন্তু যেটা হচ্ছে স্বাভাবিক কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, ফ্যামিলি সে মেনটেন করতে পারবে না, স্কুলে যেতে পারবে না, জব করতে পারবে না, তখন কিন্তু তার চিকিৎসা অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই হতে হবে। আর দ্বিতীয় যে ভাগটা বললাম যেটা হচ্ছে মৃদু মানসিক রোগ, যেমন বিষণ্ণতা, উদ্বেগ, অনেক, যেমন দেখলে ঘুম হচ্ছে না, মন খারাপ, বিরক্তি ভাব, তারপরে একই চিন্তা বারবার আসে, এই যে লক্ষণগুলো যদি মানসিক রোগ, তখন কিন্তু তাদের যদি ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়, তার কর্মদক্ষম হতে, তাহলে অবশ্যই কিন্তু তাকে মানে মানসিক রোগ বিশেষজ্ঞ, যেমন যেখানে সরকারি পর্যায়ে আমরা বললাম যে বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা আছে, হচ্ছে আমাদের বর্তমানে সরকারি 37টি মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগ আছে, মানে এবং এছাড়াও যে সরকারি প্রতিষ্ঠানগুলো মানে জাতীয় মানসিক স্বাস্থ্য নিশ্চিত, গেলে নামমাত্র মূল্যে টিকিট কেটে কিন্তু সে বিশেষায়িত চিকিৎসাটি পাবে। কিন্তু সেই জন্য সবচেয়ে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, এবং এই জন্য কিন্তু সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে এই ব্যাপারে অ্যাওয়ারনেস করার জন্য, এবং আমরাও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং অন্যান্য যে মানসিক গুরুত্বপূর্ণ দিবসগুলো, যেমন আত্মহত্যা প্রতিরোধ দিবস, আরো অন্যান্য দিবসগুলো কিন্তু আমাদের সোসাইটি থেকে আমরা পালন করি, সাইকিয়াট্রিক সোসাইটি থেকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট থেকে, এবং এখানে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, তারা কিন্তু একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে আজকের যে প্রোগ্রামটা, এটাও কিন্তু একটি তার অংশ আর কি,
1: সচেতনতা।
2: মনে করি এইভাবে যদি আমরা জনগণকে সচেতন করতে পারি, তাহলে দ্রুত অল্প সময়ে মানুষ মানসিক রোগের চিকিৎসা পাবে এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা। আমরা এতক্ষণ ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সাইকিয়াট্রি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা, তার কাছ থেকে শুনছিলাম যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার গুরুত্ব কতটুকু, পাশাপাশি আমরা জেনে নিয়েছি যে কোথায় কোথায় গেলে বা কি কি লক্ষণ দেখা দিলে আমরা এই সেবা কোথায় নিতে যাব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকি, নিজেদের ভালো রাখি, আমাদের চারপাশে যারা থাকে সবাইকে ভালো রাখি।
0: এতক্ষণ শুনলেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার গুরুত্ব নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। প্রিয় বন্ধুরা, দেশকে এগিয়ে নিয়ে যেতে জনসংখ্যাকে সমস্যা না ভেবে শক্তিতে পরিণত করতে হবে, আর এই জনশক্তি গড়ে তুলবে একটি সক্ষম সমৃদ্ধ দেশ। এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও মিনা বড়ুয়া, গীতিকার ও সুরকার কুটিমন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে চলা অসংখ্য ঘটনাবলীর মধ্যে সকল ঘটনার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। প্রতিটি মানুষের জীবনেই এমন কোনো না কোনো অভিজ্ঞতা হয়ে থাকে। মানুষের জীবন বিভিন্ন প্রকার ঘটনা দ্বারা পরিপূর্ণ। জীবনে চলার পথে আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়ে থাকি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক। উপস্থাপন করছেন পারভীন আহসান মিলি।
1: মাতৃত্বই নারীর জীবনকে পরিপূর্ণ করে তোলে এবং প্রতিটি নারী চায় তার একটি সুস্থ স্বাভাবিক সন্তান হোক। সন্তানকে ঘিরেই রচিত হয় বাবা মার স্বপ্ন, আগামী দিনের পরিকল্পনা। বিয়ে এবং সন্তানের জন্ম একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এর জন্য পূর্ব প্রস্তুতি এবং নানান বিষয়ে সচেতনতার প্রয়োজন হয়। পরিকল্পনাবিহীন এবং অসচেতনতার কারণে যে সন্তান ভূমিষ্ঠ হয়, হতে পারে সেই সন্তান পরিবারের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপের কারণ। যেমনটা ঘটেছে কুসুমের জীবনে, মাত্র 13 বছর বয়স কুসুমের। জন্মের আগেই বাবাকে হারায় সে। এরপর মা সহ আশ্রয় হয় মামার বাড়িতে। কুসুমের যখন 6 বছর বয়স, তখন মাকে একরকম জোর করেই বিয়ে দেয় কুসুমের মামা। কারণ সংসারে বাড়তি দুটো মানুষের বোঝায় নিত্য অশান্তি লেগে থাকত মামার সংসারে। মেয়ে সহ কুসুমের মায়ের বিয়ের শর্ত থাকলেও যখন কুসুমের মায়ের নতুন সংসারে পুত্র সন্তানের জন্ম হল, তখন ওই বাড়িতে কুসুমের আর ঠাঁই হল না, ফিরে এলো মামার বাড়িতে। এরপর শুরু হল ভালোবাসাহীন এক কঠিন জীবন। সংসারের সব কাজ ওইটুকুন বাচ্চার উপর চাপিয়ে দেয়া হল। দিন রাত পরিশ্রম করলেও জুটত না পেট ভরে খাবার। পুষ্টিহীনতায় দুর্বল শরীরটা নিয়েও হাসি মুখে সব কিছু সামলে নিত কুসুম। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না। কুসুমের যখন 14 বছর বয়স, তখন 35 বছর বয়সী এক লোকের সাথে বিয়ে দিয়ে পুরোপুরি দায়মুক্ত হয় কুসুমের মামা। কুসুমের স্বামীর আগের সংসার আছে, সেই সংসারে আছে 3টি মেয়ে। কুসুমের স্বামীকে অনেকে পরামর্শ দিয়েছে, অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করলে পুত্র সন্তান হবার সম্ভাবনা আছে। সেই আশায় বুক বেঁধে কুসুমের মামাকে কিছু নগদ অর্থ দিয়ে 14 বছর বয়সী কুসুমকে বিয়ে করেছে আলম। বসত বাড়ি, ফসলি জমি নিয়ে আলম মোটামুটি সচ্ছল। এখন শুধু একটাই স্বপ্ন, তার যেন একটা ছেলে হয়। না হলে তার পৈতৃক সম্পত্তি রক্ষা করবে কে? মেয়ে জামাইদের উপর তো আর ভরসা করা যায় না। বিয়ের পরও ভাগ্যের পরিবর্তন হল না কুসুমের। প্রথমত, এত বয়স্ক 3 বাচ্চার বাবাকে স্বামী হিসেবে মেনে নিতে খুব কষ্ট হয় কুসুমের। তার উপর সতীনের সংসার। স্বামী যখন বাসায় থাকে না, তখন বাচ্চাদের দেখভালের সব দায়িত্ব কুসুমের উপর চাপিয়ে দেয়া হয়। তার উপর সংসারের কাজ, ফসল সংরক্ষণের ভারী কাজগুলো কুসুমকেই করতে হয়। স্বামীর অবর্তমানে ভালো খাবারও জোটে না। যা হোক, বছর না পেরোতেই গর্ভবতী হয় কুসুম। আলম পরম নিশ্চিন্তে কুসুমের দেখভালের সব দায়িত্ব বড় বউয়ের উপর ছেড়ে দেয়। গর্ভকালীন সময়ে কুসুম ডাক্তারের পরামর্শ নিতে চাইলে বড় বউ স্বামীকে আশ্বস্ত করে, আমার 3-3টা বাচ্চা তো বাসাতেই হয়েছে সুখীর মায়ের হাতে, কখনো কোনো ডাক্তার তো দেখানো হয়নি। কুসুমেরও প্রসব হবে স্বাভাবিক নিয়মে, কোনো বাড়াবাড়ির দরকার নাই। আলমও সে কথা মেনে নিয়েছে। প্রসবের সময় ঘনিয়ে আসলে সুখীর মাকে ডাকা হল। কিন্তু এবার কেন জানি প্রসব করাতে সুখীর মাকে বেশ বেগ পেতে হল। জন্মের পর বাচ্চাটা অনেকক্ষণ কাঁদেনি, অনেক ঝাঁকাঝাঁকির পর একটু শব্দ করেছে। ছেলে হয়েছে ছেলে, আলমের খুশি দেখে কে? ঢাক ঢোল বাজিয়ে মিষ্টি বিতরণ করে ছেলে হবার আনন্দ উদযাপন করেছে আলম। দিন মাস পেরিয়ে যায়, আলমের ছেলেও ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু এ কি, সময়ের সাথে ওর পরিবর্তন তো মোটেও স্বাভাবিক হচ্ছে না, এমনকি শারীরিক গঠনও নয়। এবার দুশ্চিন্তায় পড়ল আলম। হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল তার ছেলে প্রতিবন্ধী, অর্থাৎ অটিজমে আক্রান্ত। কারণ হিসেবে বলা হল, অল্প বয়সে কুসুমের মা হওয়া, পর্যাপ্ত পুষ্টির অভাব এবং জন্মের সময় ধাত্রীর ভুলের কারণে জন্মের পরপর মস্তিষ্কে অক্সিজেনের প্রভাব স্বাভাবিক না থাকা। আলমের পুত্র সন্তানের প্রতি আস্থার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। এই প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যৎ ভাবনায় আতঙ্কিত হয়ে পড়ল আলম। সময় মতো সঠিক সিদ্ধান্ত এবং সচেতনতার কারণে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
0: এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী সুমন রাহাত, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার সম খায়রুল ইসলাম।

অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের কাছে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে পারেন বেতার bhnc1207@gmail.com। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হল www.facebook.com/phnc1207।

0: অনু নিশি নামতে দেরি আছে গুসই মেলা দেরি আছে
1: বুবু
0: জানি জানি জানি সব বুঝি দিনে দুপুরে তোমার নিশিয়ে পাইছে কেন
1: কেন কদি
0: কইতে পারি এ যদি সব কথার জবাব সত্য করে দেশ
1: তোমার লাগে কোন দিন কোন কথাটা মিশা কইছি
0: আইস বুঝি মদন হইব বাড়িতে না
1: নতুন কি
0: তো কইছি আমি সব বুঝি তোর গীত গাওন নাচন কুদন দেখাই আমি বুঝছি
1: হিংসা লাগে তোমার
0: হিংসা লাগবে আর হিংসা লাগলেই বাকি
1: তাইলে তোমার একজন নাগর জোগর করে দেই
0: মদনই তো আমার নাগর
1: শক কত বলিস
0: শখে কি আর সীমানা থাকে রে
2: আগে ভাগে ছুটি পাইছি চলে আসি
0: তাইলে আর কি আমারও ছুটি
2: আরে বুবু যাও কেন তোমার লাগে গোসলের সাবুন আনছি লইয়া যাও
0: আচ্ছা আচ্ছা নিমুনে নিমুনে অমন জিরা এলো ভাই অরানো আমার না গড়ে নাস্তা পানি কিছু দে
2: এই যে ধরো তোমার জিনিস পাত্তি
1: ও সবই তো আছে দেখি কিন্তু ওই জিনিসটা কই ওই যে
2: ও আরে ওইটার কথাটা একদম মনে আসলো না
1: তাইলে আর কি আরো এক হপ্তা পিছিয়ে গেল
2: না না অসম্ভব নিজের বিয়ে করাবো আল্লাহ রে কি কয় এসব
1: তাইলে ব্যবস্থা করো
2: আমি অক্ষণে যাইতেছি মতি ডাক্তারের দোকানে
3: ধরো মদন লগে এইটাও লয়ে যাও
2: কন্ডম
3: হ কন্ডম
2: ডাক্তার সাহেব বড় লাগে তো খাইবার বড়িয়ে দিছেন আবার কন্ডমের কাম কি
3: আছে আছে কাম আছে কাম আছে শুন বিয়া করছো তো ছয় মাস হয় নাই এত তাড়াতাড়ি কোন রিস্কের মধ্যে যাও ঠিক না
2: মানে
3: মানে সোজা গর্ভ নিরোধক খাওয়ার বড়ি এখন অনেক উন্নত আর নিরাপদ তবে প্রথম দিকে বড়ি খাওয়ান শুরু করলে বড়ির কার্যকারিতা শুরু হইতে এক সপ্তাহ সময় লাগে এই এক সপ্তাহ কোন রকম রিস্ক লন ঠিক না তাই স্ত্রী বড়ি খাওয়ানো শুরু করলেও প্রথম সপ্তাহে তুমি নিজে কন্ডম ব্যবহার করলে নিশ্চিন্ত থাকতে পারবা
2: ও আচ্ছা দেন তাইলে
3: নাও দুইটাই নাও
4: অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যাবার আগে একটু মনে করিয়ে দিই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখুন দিনের বেলাতেও বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে মশারি ব্যবহার করুন আর হ্যাঁ ডেঙ্গুর লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে জানিয়ে দিই আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন আর অনুষ্ঠানটির প্রযোজনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল একথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM ৬ পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম ৪.৪% বেড়েছে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামুতু জেলায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এইউন শপিং মল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। খেলার খবর, ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 2 আগস্ট রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ে ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। এবারকার বিষয় বিদেশি নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষ সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।
1: বন্যার সময় যা যা করণীয়। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ গুড় স্যালাইন দিন। আধা সের পানিতে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকেরি অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश पेपर ढाका অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 193 কিলোহার্স এফএম 106 মেগাহার্স এফএম 90 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্সে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ শুনে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
0: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10টায় যাত্রা অনুষ্ঠান গঙ্গা থেকে বুড়ি গঙ্গা। মূল রচনা শান্তিরঞ্জন দে, বেতার রূপ তাপস সরকার, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। আশা করি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 2 আগস্ট রবিবার বেলা 2 বেজে কুড়ি মিনিটে শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ে ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। এবারকার বিষয়ে বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল, উপ সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং এই অনুষ্ঠান সম্পর্কে জানতে হলে আপনি ফোন করতে পারেন আমাদের নম্বরে। নম্বর হল 0155384100। এই নম্বরে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মালায় এখন রয়েছে 5 মিশালি গান। প্রথমে শোনাব সমবেত কণ্ঠে এটি দেশের গান। গানের কথা সাজিয়েছেন আশা বাবু, সুর করেছেন শেখ মিলন।

আপনারা শুনছেন পাঁচু শ্রেণী গান। পাঁচু শ্রেণী গানে এবারে শোনাব জীবন সংসার ছায়াছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

শ্রোতাবন্ধুরা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। এবারে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী মোসাম্মদ নিপা আক্তার, গানটির গীতিকার ও সুরকার নীলকমল মিশ্র।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার শোনাব প্রমিথুস ব্যান্ডের পরিবেশনায় শেষ বিচারের দিনে এই গানটি।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কম লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: আমি
1: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে না, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
2: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
3: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আসছি, নিম পাতা সেচার।
1: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কয়েছে ভয়ের কিছু নাই।
3: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল, হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
1: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরো দমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মিলে, 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে তাতে ড্রিলিং করা হয়, 2013 সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস উৎপাদনে যায়, এবং 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার করে এখন প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিশ্ব বাঘ দিবস। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ, বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতে জেলায় 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 13 জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 9,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এই ওন শপিং মল থেকে 8 জনকে জীবিত উদ্ধার করেন। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অঞ্চলজুড়ে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পৃথক বৈঠক করেছেন। হোয়াইট হাউস এই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে। বৈঠক শেষে জেলেনস্কি বলেন, ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স প্রদান করতে সম্মত হয়েছে। গতকাল জেলেনস্কির হোয়াইট হাউস ত্যাগের পরপরই বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে পৌঁছান। ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠকগুলোতে ইরান যুদ্ধের বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু জানান, তাদের বৈঠক অভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে সমঝোতা হয়। খেলার খবর। ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ফাহমিদা নবী, উপস্থাপনায় লাইলা ইয়াসমিন লাবণ্য।

0: জীবনে এমন অনেক সময় আসে যখন কথা নয়, শরীর হয়ে ওঠে একমাত্র আশ্রয়। একটা প্রিয় গান কিন্তু আমাদের মুহূর্ত বদলে দিতে পারে, এনে দিতে পারে হাসি আর সাথে কিছু ইতিবাচক শক্তি। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত সরাসরি একক গানের অনুষ্ঠান ইয়োফোনের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ইয়াসমিন লাবণ্য, এবং সবসময় যেটা হয় আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে একজন প্রিয় শিল্পী উপস্থিত থাকেন, আজও তেমনটা হচ্ছে। তবে আজ যিনি আছেন তিনি আমাদের ভীষণ ভীষণ প্রিয় এবং ভীষণ ভালোবাসার, যা সম্পর্কে যদি আমি শুরু থেকে একটু বলি, যিনি তার বাবা শ্রদ্ধেয় মাহমুদুর নবীর আয়না মেনে ছোটবেলা থেকে ঈশ্বরের পথে পথে হেঁটেছেন এবং তৈরি করেছেন এক অনন্য আকাশ, যে আকাশ রং বদলাতে পারে। এই প্রিয় মানুষটি গানের সাথে গল্প করে, যে লোকচুরি গল্প আমাদের হাতছানি দিয়ে ডাকে। আজ আমরা সকলে মনের আকাশ খুলে বসে আছি, তার সঙ্গে গল্প করব, তার গান শুনব। দর্শক আর অপেক্ষা করাবো না, আমাদের সঙ্গে আছেন আমাদের গর্ব, রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত, সকলের ভীষণ প্রিয় শ্রদ্ধেয় ফাহমিদা নবী। চলুন তাকে শুরুতেই স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আপা, কেমন আছেন?
1: ভালো আছি আলহামদুলিল্লাহ।
0: আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আজ সামাজিক মাধ্যমে আপনি জানিয়েছেন যে বাংলাদেশ বেতারের একটা একটু একটু করে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের একটা ধাপ হলো আমরা সরাসরি আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি। হয়তো এখনো প্রপারলি সবকিছু শুরু করতে পারিনি, কিন্তু এই শুরুর দিককার আপনাকে আমরা পেয়েছি, সেটা আমাদের জন্য, আমাদের ইউফোনি পরিবারের জন্য অনেক অনেক ভালো লাগার। আপনার কেমন লাগছে আসলে এই পরিবর্তনটা দেখে?
1: ভালো লাগছে, আশা করছি যে সামনে আরো ভালো হবে
0: একদম।
1: এবং আমরা ছোটবেলায় তো লাইভ করতাম,
0: দেখতে পেত না
1: কেউ, দেখতে পেত না, এখন তো দেখতে পাচ্ছে।
0: জি
1: হ্যাঁ, তো এই আর কি।
0: আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব আমাদের এই পরিবর্তনের ধারাটা আসলে বহমান থাকবে, একটু একটু করে আমরা আরও সামনে এগিয়ে যাব। এবং আজ শুরুতেই আপনার সঙ্গে আসলে কথা তো বলবো, একটা গান শুনতে চাই যদি আপনি অনুমতি দেন। আপনি প্রস্তুতি নিতে নিতে আমি ছোট করে একটু দর্শকদের সঙ্গে আরেকটু কথা বলে আসি। দর্শক আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি সকলেই যুক্ত হয়ে গেছেন, তারপরেও বলে দিতে চাই আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া সংযুক্ত হতে পারবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসও আপনারা শুনতে পারবেন। আজ কিন্তু একটা ধামাকা আছে, কি ধামাকা এখন বলছি না, সেই চমকের জন্য পুরোটা সময় আমাদের সাথে অপেক্ষা করতে হবে। এবং প্রথমে কুইজের কথা মনে করিয়ে দিচ্ছি সকলেরই, এই কুইজের বিষয়টি অনেক মনে থাকে আমি জানি। তো আজও একটি কুইজ রয়েছে এবং গত পর্বের বিজয়ীর নাম তো অবশ্যই আমি জানাবো, আজ প্রিয় শিল্পী আছে, সব মিলিয়ে কিন্তু আজ চমৎকার একটি সময় কাটাবো। আমি আর কথা বাড়াবো না, চলুন চলে যাই আমাদের অতিথির কাছে। আজ শুরুতে কোন গানটি শুনবো? সব গানই তো প্রিয় আসলে।
1: আমার এই গানটা খুব প্রিয় এবং গতকালকেই যারা অনেকেই সুরকার হলো, এনলিস্টেড হলো
0: সঙ্গীত পরিচালক,
1: হ্যাঁ সঙ্গীত পরিচালক হিসেবে, তো সজীব দাস সেও হয়েছে সঙ্গীত পরিচালক বাংলাদেশ বেতারের অন্তর্ভুক্ত সুরকার হিসেবে। তো তার সুরে আমি একটা গান গাইছি, ওয়ালিদ আহমেদের লেখা চোখের কার্নিশ।
0: চমৎকার একটি গান শুনে নিতে চাই।

0: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: সাউন্ডের কি অবস্থা?
0: আমরা এই প্রিয় মানুষটাকে যখন আসলে আমাদের আয়োজনে পাই সেটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়, এবং সেই সাথে সরাসরি আয়োজনে এটাও একটা কঠিন চ্যালেঞ্জ আসলে। সাউন্ড লাইট সবকিছু ঠিক
1: করে সাউন্ড একটা আর্টিস্টের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ
0: একটা জায়গা, এবং এটা এটা আমার মনে হয় সাধারণ দর্শকরা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারে না। আমরা যারা এই অঙ্গনের মানুষ তারা ঠিকই ধরে নিতে পারি যে আসলে এটা কি কঠিন একটা জায়গার মানে আমরা ফেস করছি সবাই। যাই হোক, আনন্দের সময়টা, এবং যেহেতু আজ প্রিয় শিল্পীকে পেয়েছি সময়টা একটু ভালো কাটবে সেটাই আমরা প্রত্যাশা রাখি। এবং আজ কিন্তু একটা চমৎকার বিষয় ঘটেছে, আজ আমাদের ইউপনী পরিবারে কিছু চমৎকার গুণী যন্ত্রশিল্পী আমাদের পরিবারের সঙ্গে আছেন, তাদেরকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার মনে হয় তাদের নামগুলো অবশ্যই জানিয়ে দেওয়া উচিত। আজ আমাদের সঙ্গে বাঁশিতে আছেন কামরুল, গিটারে আছেন নাসির, তবলায় আছেন অনির্বাণ, কাহনে আছেন সুদীপ্ত, মেলোডিকাতে আছেন পাভেল, এবং বেস গিটারে আছেন সোহেল। আমার পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। একটু কি গল্প করব
1: বলো?
0: আমার এই প্রিয় মানুষটার ডাকনাম তো নোমা, এটা অনেকেই আসলে জানে, কিন্তু এই নামটি আপনার বাবা রেখেছেন, এটা তো অর্থ আছে বোধ হয়, সেই অর্থগুলো যদি একটু আমরা আপনার কাছ থেকে জানতে পারি।
1: জাপানিজ ফুল নোমা, আর তো সেটা হচ্ছে হলো ভালোই লাগে যে,
0: তবে আজকে আপনার ফুলটা খুব মিস করছি আমি।
1: ফুলটা তো
0: আমি আরো ভাবলাম কি আজকে তো আপা ফুল পড়বেন, আমি ওই জন্য খুঁজে খুঁজে একটা নিয়ে এসেছি যে আজকে আমি ম্যামের মতো হতে চাই।
1: আচ্ছা, দেখা যাক যদি আমাদের আজকের গেস্ট যদি ফুল নিয়ে আসে তাহলে।
0: হ্যাঁ, সেটা কিন্তু মন্দ নয়, কিন্তু সেই চমক এখনই বলা যাবে না। আরেকটা গান শুনবো?
1: আচ্ছা, মন খারাপের এক একটা দিন করি।
0: বা
1: জুলফিকার রাসেলের লেখা আর বাপ্পা মজুমদারের সুর।

0: অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে, এই চমৎকার গানটি তালিকায় রাখবার জন্য। খুব ভালো লাগলো ম্যাম, অনেক কমেন্ট চলে এসেছে, একটু অনুমতি পেলে পড়ে আসি।
1: আচ্ছা,
0: অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, অনেকেই অনুষ্ঠান শেয়ার করছেন, সেই সাথে অনেক অনেক কমেন্ট। আমি নিশ্চয়ই আমাদের অতিথির কাছে আপনাদের এই ভালোবাসা পৌঁছে দিব। মোহাম্মদ চানমিয়া হোসেন, তিনি যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে। ইমরান মুন্সী, আমাদের নিয়মিত দর্শক, অনেক অনেক ভালোবাসা, যুক্ত হওয়ার জন্য আপনি গৌরনদী বরিশাল থেকে যুক্ত হয়েছেন। সেই সাথে সম্রাট এমডি ফারুক মোঘল, আপনি যুক্ত আছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে। প্রিয় মানুষ, প্রিয় মুখ, তারকা শিল্পী, খুব ভালো একজন মানুষ ফাহমিদা নবী, ম্যামকে ইউফোনি অনুষ্ঠানে দেখে খুব ভালো লাগছে। আব্দুল ওয়াদুদ চৌধুরী, তিনি আছেন জান্নাত আলী কাবুল, তিনিও যুক্ত আছেন। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, শুভ বিকেল। হে প্রিয় ইউফোনি, তোমাকে নিয়ে সর্বদা হৃদয়ে ভালোবাসার বীজ বুনি, তুমি থাকো আমার অন্তর জুড়ে, তোমাকে ছাড়া কি করে থাকি দূরে। আজকের শিল্পীর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা, সেই সাথে সম্মানীয় উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দীপক চক্রবর্তী, দীপক আপনিও যুক্ত আছেন পঞ্চগড় থেকে, ভালো লাগছে অনুষ্ঠানটি সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ। তিনি অনুরোধ করেছেন ছায়াছবির যদি গান শোনাবেন, অবশ্যই আজকে সব গানই আমাদের প্রিয় হবে। শহীদুল ইসলাম, অনুষ্ঠানটি খুবই খুবই ভালো লাগছে। আসলামউদ্দিন সিলেট থেকে যুক্ত হয়েছেন, আরও যুক্ত হয়েছেন এস এম মিঠুন, প্রথম গানটি একদম হৃদয় ছুঁয়ে গেল, হৃদয় ছোঁয়ার মানুষ, একজন তুলনাহীন মানুষ আমাদের সঙ্গে আজ যুক্ত আছে, তো আমাদের সময়টা আসলেই খুব ভালো কাটবে। চমৎকার আয়োজন, চমৎকার উপস্থাপনে একটি গানের অনুরোধ করছি যদি সম্ভব হয়, প্রেমের নাম বেদনা। আচ্ছা, আমরা দেখি আজ ম্যাম আমাদের কি কি গান শোনায়। খোকন ঝা বিকাশ, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আছেন, আরো অনেকে আসলে কমেন্ট করছেন। শহীদুল ইসলাম লিখেছেন প্রয়াত শ্রদ্ধেয় মাহমুদুর নবী সাহেবের সুযোগ্য তনয়া, ফাহমিদা নবীকে অসংখ্য ধন্যবাদ ইউফোনি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। মনে তো পড়ে না আমিও যে শিল্পী ছিলাম, ওনার বাবার এই গানটি গাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। হিমন ঘোষ, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি, সাথে আছেন তিনি পঞ্চগড় থেকে। আপনারা আরো কমেন্ট করতে থাকুন, আমরা আরেকটা আচ্ছা না, মেহেদি হাসান মামুনের কমেন্টটা লাস্ট পড়ে যাই। ফাহমিদা নবী তার প্রিয় শিল্পী, তার অনেক অ্যালবাম আমার সংগ্রহে আছে, প্লিজ ভালোবাসা জানাবেন। আমি জানিয়ে দিলাম ম্যামকে।
1: কি নাম?
0: মেহেদি হাসান মামুন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে। আসলে আজকে একটু গলাটাও বসা, প্লাস প্রথম করছি রেডিওতে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আশা করছি আরও সামনে হয়তো ভালো অ্যারেঞ্জমেন্টে আমরা কাজ করতে পারবো সাউন্ডের। তো যেভাবেই গাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন। তো আমি এখন ভালোবেসে দিনে রাত,
0: সেলভাই বলে দিয়েছে আমারও একদম পছন্দ,
1: আসলে ওরাও মানে এখানে তো অনির্বাণ, তারপরে নাসির আর কামরুল, তো এখানে এখানকার, হ্যাঁ এখানকার ওদের ঘর, কিন্তু পাভেল, শুভ আর সোহেল কিন্তু আমার মতো এই প্রথম অনুষ্ঠান করছে এখানে। কিন্তু আমি একটা স্মৃতি রোমন্থন করতে চাই, এই এই রেডিও থেকে কিন্তু আমাদের জন্ম, মানে শিল্পী হিসাবে ছোটবেলা থেকে কাজ করতাম তখন শাহবাগে, আর এখন এখানে রেডিও আসার পরে এখানে অনেক কাজ করেছি। তো আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট, এই জন্যই চলে এসেছি।
0: এটা আমি যখন আপনাকে তো আমি সবসময় অনুসরণ করি এবং ফেসবুকেও ফলো করে, যখন দেখলাম যে আপনি আয়োজনে আসবেন, তার আগে আসলে এই আয়োজনটাকে আপনি ভালোবেসে আসলে গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য ভালো লাগা। এবং আমি দেখছিলাম যে আপনি এখানে, আপনার এখানে আসবার পরে আপনার অনেক স্মৃতি মনে পড়ছে, স্মৃতি কাতর হয়ে পড়ছে, এবং সরাসরি আপনার ভক্তদের সাথে যুক্ত হয়েছেন আপনার সামাজিক মাধ্যম থেকে, তো আপনাকে দেখলে বোঝা যায় যে এই জায়গাটা, এই পরিবারটাকে আপনিও খুব চমৎকার গ্রহণ করেছেন।
1: থ্যাংক ইউ। আমি, আমার বাবা এবং আমার বোন, আমরা সবাই এই রেডিও থেকে আমাদের শুরু। এবং একটা জিনিস বলতে চাই, যারা নতুন প্রজন্ম গান লিখছো, সুর করছো, গান গাইছো, প্রথম জায়গাটাকে কখনো ভুলে যাবে না, আমার এটা বলবার আছে। আমি কখনো ভুলে যাই না, রেডিও যখনই ডাকে আমি চলে আসি, কারণ

0: এখান থেকে আমার শুরু।
1: এটা আজকের আয়োজনের একটা চমৎকার শিক্ষা হতে পারে যারা আসলে তরুণ প্রজন্মের শিল্পী। আমরা অনেক সময় প্রথমটাকেই ভুলে যাই।
0: হ্যাঁ, ভিত ভুলে গেলে চলবে না,
1: সত্যি তাই। চমৎকার চমৎকার, এই শিক্ষাগুলো নিতে চাই। আর প্রিয় গানটি তাহলে এবারে শুনে নিতে চাই।
0: আচ্ছা, ভালোবেসে দিনে রাতে, সাউন্ড কি ঠিক আছে? ওকে, এই এই প্রথম বোধ হয় বেশ বাজছে এই অনুষ্ঠানে। তো ভালোবেসে দিনে রাতে জুলফিকার রাসেল লেখা, আর বাপ্পা মজুমদার সুর। এবং আমি যারা ইয়াং যারা গান গাইছো, আমি তাদেরকে বলবো সবসময় এক যে লিখেছে গান, যে সুর করেছে, তাদের নাম বলতে কখনো ভুলে যেও না, এটা বলা উচিত।

0: Thank you.
1: মনে হয় কি গানটি এরকমই চলতে থাকতো সেটাই মনে হচ্ছিল, এবং আপনার সবগুলো গানই আমাদের ভীষণ প্রিয়। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে এই গানটির এত বড় ভক্ত বলবো, মানে হয়তো আপনার মতো করে কখনো গাইতেও পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি যে এই গানটা কি করে আসলে আপনার মতো করে একটু গাইতে পারি। এত সুন্দর, এত সুন্দর সৃষ্টি আসলে, আর আপনি সবসময় বলবো আপনি তো আসলে তুলনাহীন। একটু করে আজকে চমকের কথা শুরুতে দর্শকদের বলছিলাম, আপনিও একটু বলছিলেন, আমার মনে হয় সেই চমক আর দর্শকদের অপেক্ষা না করে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিই একটু অনুমতি নিয়ে। দর্শক, শুরুতে আপনাদেরকে জানাচ্ছিলাম আজ একটি বিশেষ চমক রয়েছে, এবং এই সুযোগ কিন্তু সবসময় সবাইকেই লুটে নিতে হবে, কারণ এখন থেকে আজকের পর্ব থেকে, আজকের এই বিশেষ পর্ব, এবং এই বিশেষ পর্ব থেকে আমরা আমাদের আয়োজন এই ভালোবাসা তৈরি করছি যে যে যখন আসলে কুইজ বিজয়ী হবে তিনি সরাসরি এসে প্রিয় শিল্পীকে দেখতে পারবেন, প্রিয় শিল্পীর গান শুনতে পারবেন, সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তো আজ আজ এই চমকটি আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আজ আমাদের সঙ্গে একজন কুইজ বিজয়ী উপস্থিত আছেন, তাকে আমি একটু ডেকে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন শ্রোতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে আজ প্রিয় শিল্পীর পাশে বসেছেন? ইউফোনি অনুষ্ঠান আপনাদের এত প্রিয়, এত ভালোবাসা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে, আজকে এখানে এসে কেমন লাগছে?
2: প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনিতে আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। এবং ইউফোনি এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আমি কখনোই শুনতে মিস করি না, এবং আজকে আমার অত্যন্ত পছন্দের একজন গুণী শিল্পী ফাহমিদা ম্যামকে পেয়েছি, যার গান শুনে বড় হয়েছি ছোট থেকে, সবসময় শুনি তার গান, এবং আজকে বাংলাদেশ বেতারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
1: আমরাও আসলে আমাদের সময়টা খুব ভালোভাবে আসলে এনজয় করতে চাই, এবং বলছেন না যে ছোটবেলা থেকে আমরা ম্যামকে দেখছি, এবং এই মানুষগুলো চিরসবুজ, এই মানুষগুলো আমাদের কাছে সবসময় থাকুক, আমরা এটাই চাই। ম্যামের জন্য কোনো উপহার নিয়ে এসেছেন? কি শোনাবেন আজকে, কি কি পরিবেশন করবেন, কি প্রস্তুতি আছে? ফুল তো নেই, ম্যাম তো একটু ভেবেছিল আপনি ফুল নিয়ে আসবেন, সেটা তো মিসিং, এখন সেই জায়গায় কি উপহার দিবেন ম্যামকে?
2: যে এখন সেটা আমার উচিত ছিল অবশ্যই, নেক্সট টাইম কখনো যদি আবার দেখা হয় সেটা অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ, আমি যেটা পারি। এখন
1: আজকের জন্য এই মুহূর্তে,
2: জি এই মুহূর্তে ভালোবাসা এবং ম্যামের প্রতি শ্রদ্ধা, ম্যাম উপজীবী হোক, আরো নতুন নতুন বাংলা গান আমাদেরকে বেশি বেশি উপহার দিক, এই শুভকামনা জানাই ম্যামের প্রতি।
1: অনেক অনেক ভালোবাসা আপনাকেও জানাচ্ছি ম্যাম, যেই কারণে আজকে আসলে আমাদের সঙ্গে তিনি যুক্ত আছেন। আমাদের এখানে ইউফোনিতে প্রতিদিনই একটি করে কুইজ থাকেন, এবং একজন বিজয়ী আসলে সবসময় আমরা পুরস্কার দিয়েছি, আজকে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আজকের কুইজ তো আমি একটু জানাতে চাই, এবং গত পর্বের যিনি বিজয়ী তার নামটাও জানাতে চাই। দর্শক, গত পর্বের কুইজ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জহির আলিমের কোন গানটি আপনাদের বেশি ভালো লাগে, আপনারা অনেক অনেক উত্তর জানিয়েছেন, তার মধ্য থেকে আমরা আজকে একজনকে বিজয়ী করছি। এই মুহূর্তে আমি একটু ম্যামকে অনুরোধ করব এখান থেকে একটি নাম উঠিয়ে একটু পড়বার জন্য। ম্যাম কিন্তু শাফল করে নিচ্ছে, তো কোনো চান্স নেই।
3: হ্যাঁ, শাফল করে দিয়েছি। এস এম সোবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, জাপ্রাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।
1: অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনিও একবার পড়ে দেন, আজকে আপনার মতো আরেকজন বিজয়ী হয়ে গেছেন, তিনিও নিশ্চয়ই আগামী পর্বে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, নামটি পড়ে দিবেন খালি।
2: জি, আজকের কুইজ বিজয়ী যিনি হয়েছেন এস এম সোবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ, এবং এস এম সোবেদ আলী আপনাকে আমাদের ইউফোনি পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া যারা অনেকে উত্তর দিয়েছেন তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। সোবেদ আলী, আপনার মোবাইলে চারটি ডিজিট আমি বলে দিচ্ছি, 9622। আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং আমরা অপেক্ষা করছি আপনি কবে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হবেন। আমরা ম্যাম এবার একটি গান শুনে নিতে চাই, যেহেতু আজ ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তিনি নিশ্চয়ই
3: কি জানি তোমার নামটা?
2: জি, আমার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন।
3: মুফাজ্জল, তোমার কি কোনো অনুরোধ আছে?
2: ম্যাম, আপনার সবগুলো গানই আমার পছন্দের।
3: আচ্ছা,
2: যে একটা বিশেষ গান বেশি ভালো লাগে, একটু যদি তাকাও তুমি, অনেকগুলো হয়।
1: আমরা কিন্তু সেই মনের আকাশ খুলে আজকে আসলে বসে আছি, হবে নাকি সোহেল ভাইয়া?
3: আহা, করে ফেলি। আচ্ছা, এই গানটাও জুলফিকার রাসেলের লেখা, বাপ্পা মজুমদারের সুর, এক ফুট গান,
1: একটু
3: দেখে গাওয়া। ধন্যবাদ। আচ্ছা, ওর মাইক্রোফোনটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, সাউন্ডটা অনেক বেশি।

0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো সব দর্শকরাই অপেক্ষা করছিল আসলে এই গানটি কখন শুনবে। এবার বলুন মোফাজ্জল ভাই, আপনার কেমন লেগেছে?
1: আমার পছন্দের গানটি শোনানোর জন্য সবসময় তো বেতারে শুনেছি বা অন্য মাধ্যমে শুনেছি, আজকে সরাসরি শুনে বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, মানে কান্নাও পাচ্ছিল। মানে শিল্পীর পাশে বসে গান শুনতে পারাটা যে কতটা সৌভাগ্য সেটা বলে বোঝাতে পারবো না। তাই আপনারাও বেশি বেশি ইউফোনি অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের সাথে থাকুন।
2: জানো, এখানে তোমার কথা শুনে আমার মনে হলো রেডিওতে আগে একটা অডিটোরিয়াম আছে না, ওখানে গানের অনুষ্ঠান হতো এবং আব্বারা যখন গান গাইতো আমরা আসতাম, আমি আর সামিনা আব্বাকে গান গাইতে দেখতাম এবং সব দর্শকরা তো যারা রেডিওর শ্রোতা গান শুনতো মুগ্ধ হয়ে আব্বাকে দেখে
0: কাঁদতো
2: কিন্তু এবং খুশিতে। এই যে এই ভালোবাসাটা, এটা একটা বিশাল ব্যাপার
0: সত্যি।
2: আমরা শাহবাগে দেখেছি, এখানেও হয়েছে,
0: এখানেও
2: হ্যাঁ অডিটোরিয়ামে মাঝে মাঝেই আমি দু একবার করেছিলাম।
0: আচ্ছা, আমরা আরও কয়েকবার আপনাকে সামনে চাই আসলে, কারণ এই যে আমাদের শ্রোতা যারা আছেন তাদের কাছে এটা একটা স্বপ্নের মতোই, এবং আমরা যারা শিল্পীরা তারাই আপনাকে দেখে ধরেন আমাদের অনুভূতি একরকম, আবার তাদের অনুভূতি যে রেডিওতে আমরা আমাদের প্রিয় শিল্পীর গান শুনতে পারি, কখন একটু দেখা হবে, সেই সুযোগ সচরাচর আসলে হয় না। তো সেখানে আসলে বাংলাদেশ বেতার এমন একটা চমৎকার সুযোগ করে দিয়েছে।
2: অনেক ধন্যবাদ,
0: রেডিওকে অনেক অনেক ধন্যবাদ,
2: অনেক ধন্যবাদ।
0: এবং মোফাজ্জল ভাইয়ের সাথে আমার একটু কথা হচ্ছিল, তিনি আপনাকে একটু দুলাই খালি গলায় গান শোনাতে চান, পরীক্ষা দিয়ে দেখেন, যদি আপনি ভালো করেন তাহলে আমি বলবো শেখা শুরু করুন।
1: জি, ইউফোনি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথে ম্যামের অনেক স্মৃতি, অন্য একটা প্রোগ্রামের হাত ধরে সেই স্যারকে স্মরণ করে একটা দুটো লাইন গাবো ম্যাম, সিনেমার একটু গান করার চেষ্টা করবো। গানটি নেওয়া হয়েছে প্রেমের তাজমহল সিনেমা থেকে, গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর, অনেক ভালো লাগলো।
1: আমরা তাহলে আবার ম্যামের কাছে একটু চলে যেতে চাই। ম্যাম, কোন গানটি করবেন সেটা আবার আপনি প্রস্তুতি নিতে থাকেন, আপনার সবসময় আমার মিউজিশিয়ান ভাইদের সাথে প্রস্তুতি থাকে, তারপর আপনার কথা।
2: আমি এখন আচ্ছা
1: আমি ছোট করে তাহলে আবার দর্শকদের সাথে একটু কথা বলে আসতে চাই। এবং এই মুহূর্তে আমার ইউফোনি পরিবারের আসলে যে মানুষগুলো সবসময় নিরলসভাবে কাজ করে যায় আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের জন্য, এবং সেই মানুষগুলো তো পেছনেই থাকে, তাদের নামগুলো একটু আজ আবারও জানিয়ে দিতে চাই। আজ চিত্রগ্রহণে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনা আছেন তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতা আছেন রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনা আছেন মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনা আছেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাদের সঙ্গে সাথে আছে আমি উপস্থাপনা ইয়াসমিন লাবণ্য। মোফাজ্জল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি এখানে আসাতে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে, আপনার তো নিঃসন্দেহে ভালো লেগেছে, তারপরও আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ম্যাম, আমরা কি গান শুনবো?
2: আমার বাবার একটা গান শোনাই।
1: অবশ্যই, আমরা সেটাও অপেক্ষা করছিলাম, কোন গানটি আজ শুনবো স্যার?
2: তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, সুর করেছেন সত্য সাহা কাকা এবং লিখেছেন গাজী মাজহারুল হাসান চাচা, আর গায়ক শিল্পিত বাবা মাহমুদুর নবী।
1: শুনি
2: আবির্ভাব ছবির গান শোনাই।

0: অনেক অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় মাহমুদুন নবী একটি ভালোবাসার নাম আমাদের সকলের কাছে, এবং তিনি আমাদের কাছে সবসময় প্রিয় মানুষটি হয়ে থাকবেন, সেটা তো অবশ্যই। কিন্তু আপনার জায়গা থেকে আপনার বাবা সকলের কাছে প্রিয়, সেটা তো নিঃসন্দেহে আপনারও ভালো লাগা, কিন্তু এই যে বাবার মতো একদম সহজ জীবনযাপন, সুরের সহজ খেলা কিংবা সঙ্গীতের প্রতি যে সততা, সবকিছু আপনি একদম ছোটবেলা থেকে দেখে আসেন এসেছেন, সেই জায়গাটা থেকে যদি বাবাকে নিয়ে আজকের এই জায়গাটায় একটু কিছু শুনতে চাই।
1: একজন শিল্পীর জীবন যেমন,
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন ফাহমিদা নবী, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার।

0: সবাই রে নিয়ে কুশলেই আছেন তো? এই দাদা কোথায়? দাদাকে দেখছি না।
1: তোমার দাদা মাছ ধরা জাল নিয়ে নদীর দিকে গেল। ওরানু, তোর বাউল কাকারে পিড়ি দে।
2: দিতাছি বাউল কাকা, আজ কিন্তু একখান গান পুরোপুরি গাওনি লাগবো।
0: মা জননি বলিলে অবশ্যই গাহিব।
1: রানু রে, এই যে দর, তোর বাউল কাকারে মুড়ি আর পাটালি গুড় দে।
0: না না না, কোনোই দরকার ছিল না। দিদি, আরে গুড়টা তো বড্ড মিঠা। হ্যাঁ, এই হাসিতেছো কেন মা জননি? হ্যাঁ, হাসিতেছো কেন?
2: হাসুম না বাউল কাকায় কয় কি, গুড় বলে মিঠা লাগবো না।
0: হ্যাঁ তা বটে, তা বটে।
2: ওরে বাবা, মা পৌনে ১১টা বাজে, আমি যাইগা।
1: সারা জীবন কি মানুষের ঘরে সুখ দুঃখ লইয়াই গান বানবা, নিজের ঘর বানবা না?
0: না গো দিদিমণি, ঘর হইল মায়ার বাঁধন, এই তো বেশ আছি, মুক্ত বিহঙ্গ, যখন যেখানে খুশি উইলা সইলা যায়।
2: মা, ও মা।
0: এই যে মা সরস্বতী, কি বিদ্যালয়ে যাচ্ছ নাকি?
2: জি কাকা।
0: যাও যাও যাও, বিদ্যা হইল অমূল্য রতন। হ্যাঁ
2: ও মা, শিক্ষার উপর একটা সিদ্ধ ডিম আছে, আমি খাইয়া স্কুলে যাই।
1: না না না, ডিম ওইটা বাবলুর, ও খাইব।
2: হ্যাঁ, নিত্যদিন খালি ডিম বাবলু খাইব আর লাবলু খাইব। কেন, মুরগির খোয়ার পরিষ্কার করন, খাওন দেওন, তা তো সবই আমি করি, খালি খাওনের বেলাই পোলারা।
1: আরে বাবলু লাবলু হইলো পুরুষ মানুষ, বেডা মানুষ, বেডা মানুষরা ভালো তো খাইবই, বেশি খাইব এইটাই তো নিয়ম। মাইয়া মানুষের খাওনের প্রতি এত লোভ থাকুনটা ভালো না, বুঝলি?
0: দিদিমণি, এই কথাগুলো মোটেও ঠিক বলিলেন না। ছেলে আর মেয়ের মাঝে কোনো বিভেদ নাই, উভয়কে সৃষ্টিকর্তা সমান মর্যাদায় তৈরি করিয়াছেন, উভয়ই কিন্তু মানুষ, এই পৃথিবীতে উভয়ের অধিকার সমান আছে, কখনোই ছেলে আর মেয়েকে আলাদা চোখে দেখবেন না।
2: হকাকা মারে বুঝান।
3: রানু, রানু, রানুর মা, দেখো আল্লাহ চাইলে আজ কত মাছ উঠছে জালে।
0: নমস্কার দাদা, নমস্কার।
3: আরে বাউল, তুমি আজ মনে কয় তোমার ভাগ্যে জালে এত মাছ উঠছে? বহ বহ, ভাত খাইয়া তবে যাইবা।
0: না না না, আজ না, অন্য একদিন।
3: আরে বহ তো, খাইয়া দাইয়া এখন গানের আসর বসা মনে, সব সময় তো আবার তোমার পাওয়া যায় না।
2: বাউল কাকা, আমি কিন্তু স্কুল থেকে আসা লই তারপর গান। হ্যাঁ
0: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই।
1: রানু, আই রানু।
2: কি কি কইতেছোস?
1: আমগো ক্যালাসি রফিক হাসান হাওয়াল ওরা কি বুদ্ধি করছে জানোস?
2: না তো, কিসের বুদ্ধি?
1: রশিদ স্যারের ঘুমের ব্যাপারে।
2: তাই নাকি, কত কি বুদ্ধি!
1: আজ যদি রশিদ স্যার ক্যালাসে নাক ডেকে ঘুমায় তাইলে যে।
2: তাইলে কি?
1: ওরা কৌটার মধ্যে তেলা পোকা ধরে রাখছে।
2: স্যারের গায়ে ছাইরা দিব নাকি?
1: হ,
2: কি কস, স্যার ধরতে পারলে তো জোড়া ব্যাগ দিয়ে পিটাইয়া চামড়া উঠাইয়া দিব।
1: পিটাক, তাও স্যারের একটা ব্যবস্থা করনি দরকার।
2: হ, ঠিকই কইছিস, প্রতিদিন একই ঘটনা, ক্লাসে ঢুকে ধামাধাম করে টেবিলে ব্যাগ দিয়া দুইটা বাড়ি মারবো, তারপর ফার্স্ট বয়ের ডাইকা করবো এই পড়া ধর।
1: লতিফ দুই তিনজনের পড়া ধরতে না ধরতেই স্যার যেন আর এই দুনিয়াতে নাই। এই রানু, ওদিকে ছায়া দেখ, কেটা যেন দাঁড়ায় আছে।
2: ও মজনু মিয়া, চল তো এই পথ দিয়ে যামুই না, ফিরা চল।
4: এই যে দুই বান্ধবী মানিক জোর, ফিরা যাইতেছো কেন? রানুর লগে তো আমার জরুরি কথা আছে। আরে ভাইয়া হোনা, আমি কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ
2: বাঘ ভাল্লুক আপনার সাথে কম বিপদজনক।
4: কি বললা তুমি, আমারে অপমান করলাম? হ্যাঁ তো
1: না, কিসের অপমান, ভালোবাসে ভাইবা হজম করে ফেলাম।
4: ভালো তো বাঁচতে চাই, হাসু তুমি আমার মনের কথাটা কইছো, মাইরি কইতাছি, রানুরে না পাইলে আমি বাঁচুম না।
1: বাঁচুনের দরকারটা কি, মরে যান গা।
2: এই হাসু, চল তো, ফালতু কথা কওনের বা শুনোনের সময় আমার নাই।
4: ফালতু কথা না রানু, আল্লাহর কসম কইতাছি আমি তোমারে ভালোবাসি।
2: আস্তা রাসেল ভাই, আপনার কি লাজ সরম নাই? কতবার কইছি আপনার আমি পছন্দ করি না, ঘেন্না করি।
4: তুমি চাইলে আমি সব রকম

0: কুকর্ম ছেড়ে দিব। এই যে বিড়ি সিগারেট এইটাও খামু না, এই দেহ ফালাই দিলাম, আজ থেকে বন্ধ।
1: এই হাসু দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছস? চল তাড়াতাড়ি করলাম না, গুন্ডা বাদমাশের কথা শুনানোর টাইম আমার নাই।
0: টাইম তোমার হইব রানু বেগম, সারা রাত কথা শুনানোর টাইম হইব যখন কলেমা পড়া ঘর লইয়া যাব তখন। আর এইটা হইবই, কারণ এইটা আমার ওয়াদা।
1: চলে গেছে, ভালোই হয়েছে।
2: রানু তুই যে রাসেলটা খেপাইলি আমার তো কেমন ডর ডর করতেছে।
1: আরে থো ওই রাসেল লাগে আমি ডরাই নাকি, দুই চটকানা দিয়া ঠিক করিয়া ফেলাম না, চল যাই।
2: হ্যাঁ চল।
0: কেডা যায়? আরে সজীব তুমি তা কেমন আছো দোস্ত?
3: কে তোমার দোস্ত? আমার কোনো আলতু ফালতু দোস্ত নেই।
0: তোমরা শহরে থাকো, বড় বড় কলেজে পড়ো বললা, অবজ্ঞ করতেছো। প্রাইমারিতে আমরা একলগেই পড়ছি নাকি?
3: কিছু বলবে, আমি অনেকটা পথ জার্নি করে এসেছি।
0: ও
3: আমি খুব টায়ার্ড।
0: তুমি এখন ঢাকায় থেকে আসলা তাই তো কইবা তো দোস্ত। আমি শুনলাম কাকে আম্মা কিছুদিন ধরে বাড়িতে।
3: হ্যাঁ এখানে আমাদের জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা আছে তাই এসেছেন, ঠিক হলেই চলে যাবেন।
0: শুনলাম কাকা নাকি ঢাকায় বাড়ি করতেছে, তোমরা নাকি ওইখানেই সেটেল হবা?
3: হ্যাঁ ঠিকই শুনেছ।
0: কপাল নিয়ে জন্মাইছিলা ভাই তোমরা, গ্রামও ছিল তোমরা সারা, এখন শহরেও।
3: আর কিছু বলবে?
0: না দোস্ত তেমন কিছু না, এই একটা সিগারেট খাওয়ানোর লেগে কদিন দৈরা। ওটা ভালো ব্র্যান্ডের সিগারেট খাই না তো।
3: আমি নিজেও সিগারেট খাই না, আর কেউ খাক তাও আমি সাপোর্ট করি না।
0: কেন দোস্ত তুমি না হয় না খাইলা, খাওয়াই তো দোষ কি?
3: ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধূমপানে হার্ট ডিজিজ সহ ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
0: ও তুমি তো আবার ডাকায় ডাক্তারি পড়তাছো, তা ভালো তা ভালো। তাইলে কাজ করো দোস্ত, পঞ্চাশটা পাত্তি ছেড়ে দাও দোস্ত, সিগারেট আমি নিজেই কিনে লো মনে।
3: আমার কাছে কোনো টাকা পয়সা নেই।
0: মিথ্যা বললো না দোস্ত, আমার রিকোয়েস্টটা রাখো।
3: এই আচ্ছা আচ্ছা বলছি, আচ্ছা এনে এই 20 টাকা নে, বছর
0: দাও। তা তুই তো আকারি কেন করো দোস্ত, আমি তো তোমার ইজ্জত দিয়ে কথা কইতাছি নাকি? আরে সরো তো, পাখি দিয়ে উড়া যাইতাছে, দুইখান মনের কথা কই আসি।
3: আজকাল কি ফুল টাইম এসব কাজই করিস? এই স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের দেখলে শীষ দেয়া, আর পরিচিত জন দেখলে ভিক্ষে চাওয়া।
0: টিটকাই না দোস, রানু রে না পাইলে আমি বাসুম না।
3: রানু? রানু মানে কোন রানু? সবুর চাচার মেয়ে রানু?
0: হ্যাঁ। কেন
3: দেখ রাসেল, এতক্ষণ যা যা বললি আমি কিন্তু তোকে কিছু বলিনি, রানু আমার বোনের মতো, ওর দিকে চোখ তুলে তাকিয়েছিস তো।
0: আরে যা, রানু তোর বোনের মতন নাকি না সোহাগি?
3: মুখ সামলে কথা বল।
0: দেখ সজীব ব্রাদার, তুমি রানুর বাসা সাইরা দাও, তোমরা ওইলা সহিরা মাল, শহর একটা জোটায় লইও।
3: তুইও শুনে রাখ রাসেল, রানুর কিছু হলে আমি কিন্তু তোকে ছাড়বো না।
0: আরে যা যা, সময় হইলে দেখা যাইব নে, যত্ত সব।
3: ছোটবেলার এসব কথা আমার একদম মনে নেই চাচি আম্মা।
2: কেমনি থাকবো কও, তুমি তো ছোট কাল থেকেই ঢাকা শহরে আসা যাওয়া করতেছ, বাবিসাদ মাঝে মধ্যে বাড়ি ঘরে থাকলেও তুমি তো তেমন একটা থাকো নাই, এখন তো শুনলাম ওইখানে স্থায়ী হইবা।
3: তবুও এই বয়সের কথা অনেকেরই বেশ ভালো মনে থাকে, আমার আসলে স্মরণশক্তিটা একটু কম।
2: স্মরণশক্তি যত কম থাকে ততই ভালো সজীব ভাই, তাইলে কষ্টও কম হয়।
4: রানু তুই এত সকাল সকাল স্কুল থেকে চইলাইলি?
2: কোচিং ক্লাস তো তাই বেশিক্ষণ হয় না মা, তাছাড়া অঙ্ক স্যারের জ্বর তাই একটা ক্লাস।
4: ও
3: তারপর তোমার পড়াশোনা কেমন চলছে রানু, এবার তুমি কোন ক্লাসে?
2: SSC দিব। আচ্ছা সজীব ভাই,
4: তোমরা কথা কও আমি একটু নাস্তা পানি ব্যবস্থা করি গা।
2: সজীব ভাই
3: বলো,
2: ঢাকা শহরে কি বকুল ফুল আছে?
3: বকুল ফুল? বকুল ফুল কেন?
2: হ্যাঁ আপনার আজ আর কিছুই মনে নাই।
3: কি কি মনে নেই বলো তো?
2: আপনি একটু বসেন আমি আসছি, এই নেন, যদিও শুকায় গেছে তবু দেখেন ঘ্রাণ এখনো আছে।
3: তাই তো, কিন্তু পেলে কোথায়?
2: আপনাদের বাড়িতে একটা বড় বকুল ফুলের গাছ আছে।
3: হ্যাঁ এখনো আছে।
5: ছোটবেলা আমি বকুল ফুল নেওয়ার জন্য আপনাদের বাড়িতে যাইতাম, কিন্তু আপনি ফুল দিতে চাইতেন না, খালি মারতেন। এই দেখেন সজীব ভাই, আমি এখন আর বকুল ফুল নেই না, সব আপনার জন্য রেখা দিচ্ছি।
3: এত কথা তুমি মনে রেখেছো?
5: সজীব ভাই, আপনি শহরের মানুষ, অতীতের সব ভুলে যাওয়াটা আপনাকে দরকার, হয়তো প্রয়োজনও, কিন্তু আমার মতো একটা সাধারণ মেয়ের কাছে হৃদয় ছুঁয়ে যাওয়া ওই স্মৃতিগুলোই সারা জীবনের সম্বল।
3: রানু, এসব তুমি কি বলছো?
5: সজীব ভাই, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন।
3: দাঁড়াও রানু, কাল বাদে পরশু হয়তো আমি চলে যাব, আমি চাই তুমি লেখাপড়াটা চালিয়ে যাও, মানুষের মতো মানুষ হও, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো, আর এমনি করেই আমার জন্য রাশি রাশি বকুল ফুল জমিয়ে রেখো, মালা গেঁথো, আমি আসব, অবশ্যই আসব, যদি তুমি অপেক্ষা করো।
5: সজীব ভাই,
3: ভালো থেকো, সুন্দর থেকো, আজ আসি রানু।
5: জানো শাশু, আজ আমার মনটা না ওই যে ডোবার ধারে হিজল ফুল ফুইটা রয়েছে ওই রকম হলুদ হইয়া ফুইটা গেছে, আর না না ওই যে কচুরি পানার ফুলের মতো বেগুনি হয়ে গেছে।
6: বিষয় কি রানু, তুই কি কবি টবি হয়ে গেলি নাকি?
5: আমি জানি না, কিচ্ছু জানি না।
6: রানু, এ রানু, তুই কি পাগল হয়ে গেলি নাকি?
5: তুই চিন্তাও করতে পারবি না হাসু, সে আমার কথা দিছে, সে আসবে, অবশ্যই আসবে।
6: কে, কার কথা কইতেছস? হো রানু, আই রানু, হাসতেছস কেন?
5: তোরে বুঝাতে পারুম না হাসু, আমার মনের ময়ূর পেখম মেলা নাচতেছে।
6: তুই কি সজীব ভাইয়ের কথা কইতেছস?
5: হরে হ্যাঁ, তুই বুঝি এতক্ষণে বুঝলি? ওকে কথাটা শুনলাই যে তোর মুখ কালা হয়ে গেল।
6: দেখছই, আমার কেন জানি বিশ্বাস হয় না যে সজীব ভাই তোরে বিয়া করব, কারণ বামুন হইয়া চান্দের পানে হাত পাড়ানো ঠিক না।
5: সজীব ভাই এরকম মানুষ না, সে আমারে ভালোবাসে, আমারে কথা দিছে, আমি অপেক্ষা করলে সে ফিরে আসবে।
6: তবু তার অনেক বড় লোক মানুষ, বইয়ে পড়ুস নাই বড়র পীড়িতি বালির ভাত?
5: তা আমি জানি, বিশ্বাসও করি, তবু হাসুরে আমি চেষ্টা করুম, লেখাপড়া করুম, ইউনিভার্সিটিতে পড়ুম, নিজেরে আমি সজীব ভাইয়ের যোগ্য কইরা গইরা তুলুম।
6: তুই কি তা পারবি রানু? সাসার অভাবে সংসার, তোর এতগুলা ভাই বোন, সাসায় তোর এত দূর পড়াইতে পারবো?
5: বাপ জানতো এখনই পড়াইতে চায় না, তাই আমি চিন্তা করছি কুটির শিল্পের কাজ করুম।
6: মানে?
5: কাজী বাড়ির ময়নাবুর কাছ থেকে সেলাইয়ের কাজ এনা সেলাই করুম, বাড়ি বাড়ি গিয়া পোলাপানগো প্রাইভেট পড়ামু, তাইলেই আমার পড়ার খরচ হয়ে যাইব।
6: তোর বুদ্ধিটা ভালো, তবু দেখ কত দূর কি করতে পারস।
5: হ্যাঁ
6: চল জায়গা।
5: যাবি?
6: কেন, তুই যাবি না?
5: আমি শাক তুলতে যাব, ঘরের আন্দোলনের কিচ্ছু নাই।
6: চল তাইলে আমিও যাই, শাক তুলতে তুলতে কথা কমুনি।
5: যাবি? তাইলে তো ভালোই হয়, চল।

0: রানুমা খাওয়ান দাও, খিদায় প্যাঁক একেবারে চোচো করতেছে, তাদের খাওয়ান দাও। কেলো খাড়াইয়া থাকলে যে, আরে কথা কানে যায় না, ঠাটা পাড়া মানুষের মতো এই খাড়াইয়া আসো।
1: খাওয়ান কি আমি বানাই দিব নাকি? বিয়ান বেড়াতে তো কইছিলাম ঘরে চাল নাই, বাথরুম কোন থেকে?
0: কি চাল করস কি? হ্যাঁ চাল করস কি? দুইটা দিন তো হয় নাই, পাশে চাল আনলাম, এর মধ্যে চাল নেই কোথায়?
1: আমি আমার বাপের বাড়িতে গিয়া রাখছি।
0: আবার তেরাটার কথা কয়,
1: করবো না কি করবো? হ্যাঁ চাল আমি কি করবো? ঘরে খাওয়ান কয়জন এই আন্দাজ আছে? পাঁচ পাঁচটা পোলা মাইয়া, আমরা দুইজন, এই সাতজন, এই সাতজনের লাগে সাতটা তাহলে ভাত আমারই তো বারণ লাগে নাকি? কত রাতে পাতিলে ভাত থাকে না, এক মুড় সিরা মুড়ি গাইয়া শুয়ে থাকি।
0: আমি বা করুন কি, আমার কি টাকার গাছ আছে যে না রাজি পারবো?
1: মোটে জোগাইতে পারে না, বাট ইহার গাছ কত হলে শরীরে করে জ্বললা যায়।
0: তা তো জ্বলবই, আমায় কইরা তো আর তোরা আনতে হয় না।
1: তুই তো গাড়ি করবেন না, আমাকে বাপ বাইরে কেউ কোনোদিন তুই তো গাড়ি করে না, তুই তো গাড়ি করে কথাও কয় না।
0: ডাঁট দেখলে আর বাঁচি না, কেন যে সংসারটা চলে তা আমি বুঝি। ভাগে যেটুকু জমি পাইছি তাতে বছরের দুই মাসের খোরাক হয় না,
1: ওই মাসি যা শান্তি।
0: তারপরে এবারই ওবারই কামলা খাইটা, অথচ একসময় কত জমি আসিল আমাগো।
1: থাকবো কেমনে, আপনার বাপে তো আসিল রাক্ষসে সংসার, দশ ভাই বোন, তার মধ্যে বই নেরা ফরাজ নেছে, এমন গুষ্টিয়া দিই নাই কোনো হন।
0: এই চুপ কর চুপ কর চুপ কর কইতেছি, ওইসব শুনতে ভালো লাগে না। দেখি মোতালেবের দোকানে যাইয়া বাকিতে চাইল পাই কিনা।
2: বাকি লাগবো না বাসান, এই লো টাকা নগদ লইয়া হও।
0: হ্যাঁ তুই টাকা পাইলি কই?
2: আমি কুটির শিল্পের কাম লইছি।
0: মানে
1: ওই আমি তো করতে সময় পাই নাই, রানু ওই কাজী বাড়ির ময়না থেকে নকশি কাঁথা আইনা সেলাই করে, ১২ টাকা পায়।
0: তাই নাকি? হ্যাঁ তো ভালো হইলো, দে দে দে টাকাটা দে, তো তোরা আমি কিন্তু পরে দিয়া দিব। নে
2: দেওয়ান লাগবো না, তুমি নাও বাসান।
3: এই যে রানু খাড়াও, আমার কিছু কথা আছে তোমার লগে। কি হলো শুনতে পারতেছ না নাকি?
2: পাইতেছি।
3: পাইলে খাড়াও।
2: খাড়াইলাম।
3: শুনলাম তুমি নাকি সজীবের লেগা নিজেরে তৈরি করতেছ, সেলাই ফরাই পোলা মাইয়া পড়াইয়া এইসব করে নিজেরে বিদ্যান্ত নিতেছ।
2: ঠিকই শুনছ, তাতে তোমার অসুবিধা কি?
3: অসুবিধা একটু আছে, কারণ তোমার এই ফাও কষ্ট আমার সহ্য হয় না। কোথায় সংসারী হবো তুমি আমার, খালি খালি ফাও কষ্ট।
2: তোমার পাতা শেষ হয়েছে?
3: তোমার লগে প্রাইভেট কিছু কথা আছে, একটু আবডালে আও।
2: আবডালে আউন লাগবো কেন? ধারে কাছে তো কাউরেই দেখতেছি না, এইখানেই কও।
3: রানু রানু রে, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার আন্দার রাইতের পূর্ণিমাসি চান, হৃদয়ের দেবী, হৃদয়ের ফুল, তোমারে ছাড়া।
2: আরে রাসেল ভাই, তুমি তো সব ভালো ভালো ডায়লগ জানো।
3: কি করবো কও, তোমারে দেখলি আমার মাথার মধ্যে থেকে ভাষাটা সব হড়হড় করে বাইরে আসে।
2: হড়হড়াইয়া বাইরে আসে না, আর আসবো না।
3: এইটা কি করলা তুমি? শর্মাল্লা
2: কেন, ভালো লাগে নাই? তাহলে আর একটা মারি।
3: এইটা তুমি ভালো করলা না রানু দিদি, রাসেলের লগে এত বড় সাহস দেখাইলা, মারাত্মক ভুল করলা, এর প্রতিশোধ অহন লইতে পারতাম, কিন্তু না, কারণ রাসেল্লার মায়ের দুনিয়ার বাইর।
2: আরে যা যা যা,
3: আজ গেলাম তো ফিরাইতে সময় লাগবো না।
0: হাই হাই হাই রে, হাই রে হাই রে, আবার কি হলো? খাই না খাই মাটি কামড়াইয়া পুইরাছিলাম, এখন তো দেখা যায় মহাবিদ্যান মানাইব, বানা যত পারস বানা।
1: হাই স্কুলে যাও নি, কি এমন দোষে রয়েছে?
0: বেহায়া বেসরম আর বেত্তমিজ হয়েছে তোমার মায়ার কাণ্ড কারখানায়, অহন গ্রাম ছাড়া হইতে হইব, সমাজে মুখ দেখানোর আর কোনো পথ নাই।
1: কি হয়েছে খুললা তো কইবেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না।
0: বুঝতে পারতেছ না? পারবা পারবা, শুক্রবার জুম্মার বাদে গ্রামের দশজনে যখন তোমার মাইয়ার বিচারে বসাইব, সালিশ করব তখন পারবা।
1: হরে আল্লাহ, এইসব কোন কি কি করছে আমার মাইয়ায়?
0: তোমার মাইয়ারে জিগাও কেন? তোমার মাইয়া রাসেলারে খারাপ পড়া কয়, পোলাকে ইজ্জতের বালাই নাই?
1: এইসব কি কন, রাসেলের লগে কি হইল? ও রানু, রানু মীমাংসা কিছু হইল? কি কইল দশ জনে, কি হইল? কথা কন না যে ও রানুর বাপ
0: হইছে রাসেলের লগে তোমার মাইয়ার বিয়া।
1: না না, কিছুতেই না, মাইয়া কাইটা গাঙ্গে ভাসাই দিব, তবু রাসেলের লগে না। ও না পারে এমন কোন অকাম কুকাম নাই।
0: মৌলবি সাহেব আরেকটা ফয়সালার কথা কইছে।
1: কি কি কথা?
0: রানুরে যদি তিন দিনের মধ্যে অন্য কোন হানে বিয়া দেওয়ান যায় তাহলে ঠিক আছে, আর যদি না দেওয়ান যায় তাহলে রাসেলের লগে বিয়া দিতেই হইব।
1: ও এখন সব দোষ আমার মাইয়ার না? রাসেলের যে পদেঘাটে যুবটি মাইয়া দেখলে আকুতা কুত কয়, তার বিচার হইব না? তার বিচারের কথা উঠল না কেন?
0: সব দোষ আমার বুঝা, সব দোষ আমার। একশো বার কইছি মাইয়া মানুষ বেশি বিদ্যান বানানোর দরকার নাই। যুবতী মাইয়া রাস্তায় বাইর হইলে পোলা পাইনে তো দুই চার কথা কইবই, তা মুখ বন্ধ কইরা সহ্য করতে হয়। তা না কত বড় সাহস বেটা মানুষের গায়ে হাত তুলে।
1: মানুষের শরীর আবার কই দেখলেন, এইটা আবার মানুষ নাকি?
0: আবার বড় বড় কথা কয় যত সব।
1: ও কিছু হইল? কবির মুন্সি যে সমুদ্রের কথা কইছিল,
0: হইব না, একটাও হইব না। মানুষে খালি কান ভাঙানি দেয় বুঝলা, পুরা গ্রাম রাষ্ট্র হইয়া গেছে রাসেলের লগে তোমার মাইয়ার রানুর খাতির।
1: কি এত বড় মিথ্যা কথা?
0: মানুষে কেমনি জানবো তোমার মাইয়া দুধের ধোয়া জানো না বুঝি? মানুষের তিলে তাল বানায়, ঘটনারও হাত পাও গজায় বুঝলা।
1: কিন্তু যা সত্য তা সত্যই
0: হয়। এখন বাড়ি যাইয়া সত্য কথা কইয়া আসো, রাত পোহাইলে তিন দিন রাসেলের লগে ছাড়া বিয়ার কোনো উপায় নাই।
1: না না, আপনি দুহাই লাগে, এই কথা মুখে আনেন না। আমার মাইয়ার একটা স্বপ্ন দেখছিল, হেলে আপরে শিখব।
0: এই দেমাগেই তো কভারটা পুরল, এখন করুক রাসেলের সংসার। বিয়া অন হয় নাই, কান্নাকাটি বন্ধ করতে কও।
1: শুনেন, আপনি আমার একটা কথা শুনেন।
0: আর শুনি মাইয়া মানুষের কথা, হ্যাঁ

0: পুরুষ সবাই মানুষ বিভেদ করিস নে।
1: অশোক বাবু, তুমি তুমি তাহলে বাচ্চা আছো বাবা?
2: হ্যাঁ, বেঁচে তো আছি দিদি, কিন্তু গ্রামে এসেই একই দুঃখের বার্তা শুনিলাম গো দিদি। আমার মা জন্মিলে নাকি?
1: আমার অভাগী রানুর দুঃখের কথা কি আর কম, 5 বছর হইল আমার রানুর বিয়ে হয়েছে।
2: বলেন কি, মাত্র 5 বছর হলো দেশান্তরী হয়েছি, আর এইদিকে কেমন আছে মা জননি?
1: মাইয়া আমার ভালো নাই বাউল, রানুর পর পর দুটা মাইয়া হয়েছে, আবার পোয়াতি।
2: বলেন কি, এই 5 বছরে এত বড় পোয়াতি?
1: মাইয়া আমার শরীর খুবই খারাপ, ভাঙ্গা পড়ছে।
2: এই যত্ন হচ্ছে না?
1: আর যত্ন, এইবারও যদি আল্লাহ মুক্তিলে না চায় আর আমার মাইয়ার কোলে একটা ছেলে সন্তান না দেয় তাইলে তো।
2: এটা কি কথা গো দিদি, ছেলে হবে কি মেয়ে হবে সে তো ঈশ্বরের ইচ্ছা, মানুষের কি সাধ্য? তাছাড়া ছেলে আর মেয়ের মধ্যে তফাত কেন? কে করিয়াছে এই তফাত? কেনই বা করিয়াছে এই তফাত? আমি যাবো দিদি, মা জননীকে আমি দেখতে যাবো।
1: পারলে যাইও বাউল, এক নজর দেখে আসো।

0: এই পাংখাটে লেদি যাই তো তোর কোলের মায়ের আহিস
1: হাতে একটা মাইয়া কোলে একটা
0: পেটে আবার কি আল্লাহ জানি ওই হন এইবার আর মাইয়াটা এপদে করিস না
2: উফ কথা শুনলে হয় মায়া হইলে আমি কি করব
0: কি করলি তুই কি করবি মানে
2: উফ ধারে কাছে আইলে ভুর ভুর করে বিড়ি সিগারেটের গন্ধ বাইর হয় কতবার না কইছি বিড়ি খাইয়েন না
0: তোর কথায়
2: আমার কথায় না ওক নিজের ইচ্ছাই ছাইড়া দেন বিড়ি সিগারেট খাইলে আপনার স্বাস্থ্যেরই ক্ষতি হার্ট নষ্ট হইয়া যায় মানুষ হার্ট অ্যাটাক করিয়া যখন তখন মইরা যায় তাছাড়া বিড়ি সিগারেটে ফুসফুস কলি যাও পইচা ঝাঁঝরা হইয়া যায়
0: তোর কথা সত্য হইলে তো ঘটনাটা বিপজ্জনক
2: সত্য না তাই কি মিথ্যা আমি বই পুস্তকে পড়ছি না
3: রূপের ডাট আর ওই বই পুস্তক লেহাপড়া এইয়া দেখাইয়াই তো আমার রাসেলের মাথাটা খাইছো নইলে আমি আমার রাজপুত্রের লাহান ফোলা বিয়া করাইতাম ঘরে আইস রঙিন টিভি থাকতো সাইকেল থাকতো ঘরবর্তি মালসামাল থাকতো আর এই ফকিরের বেটি রে
0: মা ওই যৌতুক লইয়া আর কিছু কইও না ওই লোভ আমার নাই আসিলেও না তো এক জায়গায় আর মাপ নাই এইবার যদি পোলা না হয় তাইলে
3: তোরে আবার বিয়া করামু বাজান আমার বইনের মাইয়া রেনু
0: থো তোর বইনের মাইয়ার কথা তোর বইনের মায়ের বুঝতে গেলাই
3: রাগ হস কেন বাজান বংশের বাতি লইয়া কথা
0: তাও আমি বুঝলু তুমি কোনো কথা কইবা না বুঝলা
3: না কইলাম পোলার আমার মাথা বিগড়াইয়া দিচ্ছে

0: হাসুরে, তুই কি আমারে দেখতে আইসস? সই, আমি তো এবার আর বাসুম না রে, ওই রকম কথা মুখে আনিস না সই।
1: সত্যই তো সই রে, তুই এমন হয়ে গেছিস কেন? সাদা ফ্যাকাশা, ভালো ভালো পুষ্টিকর খাওয়ান খাওয়াই নাই, যেমন ডিম দুধ কচুর শাক।
0: পুষ্টিকর? হ্যাঁ, আমার ঠিক মতো খাওয়ানি দেয় নাই, কয় পোয়াতে মানুষের কম খাইতে হয়, তাহলে অনেক সময় কষ্ট কম হয়।
1: তুই এইসব বিশ্বাস করস? তুই না লেহাপড়া জানা?
0: আর লেহাপড়া, তার আর কি কোনো দাম আছে? কিছু কইতে গেলে কোথায় কোথায় রাসেল না আমার গায়ে হাত তুলে
1: কস কি হ, কত স্বপ্ন আছিল তোর সজীব ভাইরে লইয়া। কই, আর তো কোনোদিন গ্যারামি আইলো না, একটা খোঁজও লইল না?
0: না লইছে, ভালো হইছে। আমার এই ভাঙা কপাল লইয়া কত সুন্দর মানুষটার সামনে খাড়াইতাম কেমনে ক?
1: মানুষটা তোরে কথা দিয়া কথা রাখলো না, এই দুঃখ তো আর হয় না?
0: হয়, হয় রে, হয়। তা কথা তো আমিও রাখি নাই।
1: তোর চোখে পানি?
0: যখনই একলা থাকি মানুষটার কথা ভাবি, তার শেষ কথাগুলান ভাবি।
2: আমি চাই তুমি লেখাপড়াটা চালিয়ে যাও, মানুষের মতো মানুষ হও, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো, আর এমনি করে আমার জন্য রাশি রাশি বকুল ফুল জমিয়ে রেখো, মালা গেথো, আমি আসব। যদি তুমি অপেক্ষা করো, ভালো থেকো, সুন্দর থেকো।
0: সজীব ভাই, সজীব ভাই, তোমার রানু খুব ভালো আছে, সুন্দর আছে। ও মা, মা গো, হাসু, হাসু রে, ধর আমি।
3: কি হয়েছে রানু? রানু, হায় হায়, এ তো দাঁতে কি লেগে গেছে গা। ও রাসেল ভাই, চাচি,
4: হায় হায়, কি হয়েছে? কি হয়েছে রানু? কি হয়েছে
3: রানু? কি হয়েছে? আমাকে রুগীর খবর কি? আমার সব আসবো তো।
5: হা হা, কেমন আছে বউ? সন্তান পোলা হইব তো?
3: আপনি চুপ করেন নার্সাপা, যত টাকা লাগে আপনি চিন্তা করবেন না, আমার শরীরে বাঁচান।
6: চিন্তার কিছু নেই, আপনাদের ভাগ্য ভালো, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে অল্প কিছুদিন হলো ঢাকা থেকে বড় একজন MBBS ডাক্তার এসেছেন, উনি দেখলে আশা করি ভয়ের কিছু নাই।
3: সত্যি?
6: হ্যাঁ, ডাক্তার সজীব বোধহয় এদিকেই আসছেন।
3: ডাক্তার সজীব? এ কোন সজীব? দেখি ওদিকে রানুর বাপ মা এলো কিনা।
2: কি ব্যাপার সিস্টার, আপনি কিছু বলবেন? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে।
6: জি স্যার, আজই একজন ডেলিভারি পেশেন্ট ভর্তি হয়েছে, খুবই সিরিয়াস, বিপি একদমই কম, মারাত্মক অ্যানিমিয়া, একটু আগে একটি মৃত সন্তান প্রসব করেছে, এখন রোগীকে বাঁচানো মুশকিল।
2: কই, কোথায়? চলুন আমার সাথে, চলুন।
6: যেতে হবে না স্যার, এই তো এই বেডেই, এই পেশেন্ট।
2: ও মাই গড, এ তো সত্যি মারাত্মক। স্যালাইন দিয়েছেন না? এক্ষুনি ওকে ব্লাড দিতে হবে, রোগীর ব্লাড গ্রুপ দেখে ক্রস ম্যাচিং করে এক্ষুনি ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। হারি হারি।
6: জি স্যার।
2: আর শুনুন, পেশেন্টের স্বামী এবং শ্বশুর শাশুড়ি যারাই আছেন ওনাদেরকে আমার রুমে আসতে বলুন, কথা বলতে হবে।
6: জি স্যার।
7: সালাম ডাক্তার সাহেব।
2: ওয়ালাইকুম সালাম। কে, রাসেল না? ও, তুমি তাহলে পেশেন্টের স্বামী?
7: জি। আপনি আমার চিনছেন ডাক্তার সাহেব?
2: তা এই তোমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, এর জন্য আসলে তুমিই দায়ী, তোমার তো জেল হওয়া উচিত।
5: এটা কি কও বাজান, তুমি আমাকে গ্রামের পোলা, জেল হাজতের কথা কেন?
2: আপনারা জানেন কত বড় ক্ষতি আপনারা মেয়েটার করেছেন?
5: কেমনে জানবো বাজান, আমরা কি আর?
2: আমার জানা মতে আপনার ছেলে মোটেও ভালো লোক না, অনেকটা অবহেলা, আর জেনে শুনে সে নিজের স্ত্রীর এই অবস্থা করেছে, এটাই আমার ধারণা।
5: এইটা কি কথা, নিজের স্ত্রীর কেউ খারাপ চায়?
2: আমার ধারণা আপনিও দোষী।
5: কি ভুল করছি খুইলা কই বাবা জান?
2: যে কোনো মায়ের ঘন ঘন সন্তান হওয়া ঠিক নয়, বিশেষ করে এক সন্তান হওয়ার দুই বছরের মধ্যে অন্য সন্তান নেয়া মোটেই উচিত নয়। আর আপনার স্ত্রী 5 বছরে 3 বার গর্ভবতী হয়েছেন। আরেকটি কথা, গর্ভবতী অবস্থায় প্রতিটি মায়ের অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার। পুষ্টিকর বোঝেন? যেমন ডিম, দুধ, কলিজা, কচুর শাক, মুসুর ডালে প্রচুর আয়রন আছে। পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, এবং বাড়তি খাবার মানে দুইজনের খাবার একজনকে খাওয়াতে হবে। তার কিছুই আপনারা করেননি।
5: কও কি, বেশি খাইলে তো পেটের পোলা বড় হইয়া যাইব, হইতে কষ্ট হইব।
2: এটা ভুল ধারণা। এই জন্যই তো আজ আপনার ছেলের বউ রক্তশূন্য হয়ে পুষ্টির অভাবে একটি মৃত ছেলের জন্ম দিয়েছে, এবং নিজেও এখন মৃত্যুর সাথে লড়ছে।
7: আমার বউ হইছে?
2: হয়েছিল, আর তোমাদের কারণেই সেই ছেলে পৃথিবীর আলো দেখতে পায়নি। যদি তোমরা সন্তানের মাকে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে নিতে, তাকে বিশ্রাম দিতে, পর্যাপ্ত খাবার দিতে, তাহলে আজ সে সুন্দর স্বাস্থ্যকর একটি সন্তান জন্ম দিত।
7: হায় আল্লাহ, এত বড় ভুল, এমন ভুল আর হইব না ডাক্তার সাহেব।
2: আরো একটা ভুল করতে পারবে না, কিছুতেই বছর বছর সন্তান জন্ম দেওয়া যাবে না। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, সন্তান ছেলে হোক আর মেয়েই হোক, একটি কিংবা বেশি হলে দুটি সন্তানই যথেষ্ট। পরিকল্পিত পরিবারই সুখী পরিবার।
7: এটা খাঁটি কথা, আমি মাইনা শুনবো না তো সাহেব।
2: আপনার এবার আসুন।
1: সজীব ভাই, সজীব ভাই।
2: আরে হাসু, তুমি তুমি এখানে?
1: আপনি একটু আসেন তো আমার সাথে, তাড়াতাড়ি আসেন।
2: কোথায়?
1: আরে আসেন না, আসেন আমার সাথে।
2: কি ব্যাপার, পেশেন্টের কাছে নিয়ে আসছো কেন? তোমাকে চেনো নাকি?
1: আপনি কি সত্য এর চিনেন নাই, নাকি না চিনানোর ভান করতেছেন?
2: না তো, কে?
1: ভালো করে দেখেন তো, ওই যে বিছানার সাথে লাইগা থাকা হাড্ডিসার রানু, শিমুল ডাঙ্গার রানু, তারে আপনি চিনেন না? যে আপনার জন্য বকুল ফুলের মালা গাত্ত।
2: না না, এ হতে পারে না। এ তুমি কি বলছো, আমি রানুকে চিনব না? এই রানু আর সেই রানু, রানুর সাথে রাসেলের বা কি সম্পর্ক?
1: আপনি গ্যারাম থেকে চলে যাওয়ার পর ষড়যন্ত্র করে রাসেল রানুর বিয়া করছে। রানু সব স্বপ্ন ভাইয়া খান খান হয়ে গেছে, আজ রানু মরতে বসে। সজীব ভাই,
2: না না, রানুর কিছু হবে না, আমি রানুর কিছু হতে দেব না। সব দোষ আমার, হাসু হাসু, সব দোষ আমার। হাজার ব্যস্ততার মাঝে শিমুল ডাঙার কথা আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম শিমুল ডাঙার রানুর কথাও। সে রানু শুধু আমারই কথা ভাবত, আমার জন্য মালা গাঁথত, তার কথা আমি এত বছরে একবারও ভাবিনি। আজ রানুর কাছে হাত জোর করে মাপ চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। রানু রানু রানু রানু, চোখ খোলো রানু, চোখ খোলো।
3: আমি সবই শুনছি সজীব ভাই, আপনি শুধু নিজেরে দোষী ভাইবেন না, কোনো দোষ নাই আপনার, সব দোষ আমার ভাগ্যের, আমার নিয়তির। শিমুল ডাঙার রানুরা শুধু স্বপ্নই দেখে, সফল করার ক্ষমতা তাগর নাই।
2: চুপ কর রানু, চুপ কর, চুপ কর।

0: এতক্ষণ শুনলেন ফৌজিয়া হালিম অনুরচিত এবং মোহাম্মদ কাইয়ুম হোসেন প্রযোজিত নাটক শিমুলডাঙ্গার রানু। এতে অভিনয় করেছেন শামসুদ্দিন কায়েস, আফরোজা হাসান, নার্গিস মাহফুজা, জাফর সাদেক, নাহিদা আখতার, রোকসানা সুলতানা, শিশির রহমান এবং মনোজ সেনগুপ্ত। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? মন্দ, ভালো কিংবা কোন পরামর্শ থাকলে জানিয়ে লিখুন। ঠিকানা তো জানাই, কেবল মনে করিয়ে দেব পুরনো বন্ধুদের, আর নতুন বন্ধুদের নতুন করে জানাব। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া ইমেলও করতে পারেন। ইমেল ঠিকানা বেতার phnc1207@gmail.com। এবার তবে বিদায় চাইছি, বলে দিই আজ এসবরই ছোট পরিবার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: এসবরই ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, তৃতীয় পালায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কজন। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আহসানুল্লাহ তমাল, আবু বকর সিদ্দিক, সুখেন্দু কুমার দত্ত এবং আমি নাজনীন নাহার।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন খান, নাসরিন আক্তার, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষনিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী খালিদ হোসেন।

0: ভক্তিমূলক নজরুল সঙ্গীত শিল্পী শুনলেন শিল্পী ছিলেন খালিদ হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজিতে এবং তারপর শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: capital today. Election Commissioners Abdul Rahmanil Masood and Tahmida Ahmed, along with Election Commission Senior Secretary Akhtar Ahmed, were also present at the meeting. The Bangladesh Petroleum Exploration and Production Company Limited, BAPEX, has started drilling of new gas well at Baro Choria Gao of Shembag Upazela of Noakhali. The state-owned petroleum exploration and production company is primarily expecting 7 million cubic feet gas, likely to add in the national grid from this newly explored gas field, BAPEX sources said. The excavation of the gas well is progressing in full swing under Sandalpur 4 evaluation and development well excavation project, and it will continue for 45 days. A powerful 7.1 magnitude earthquake struck southern Japan's Kumamoto Prefecture of Sunday, killing at least 13 people and causing extensive damage. Prime Minister Sanae Takaichi said this in a statement today early this morning. District authorities said rescuers pulled 8 people alive from the Aven shopping mall after an all-night rescue operation. Dhaka Meteorological Office says the deep depression over North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh, it is likely to move westwards and weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 to 9 says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায় আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ ও খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায় নোয়াখালী বেগমগঞ্জ 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে তাতে ড্রিলিং করা হয়। 2013 সালে তৃতীয় কূপের সন্ধান পাওয়া গেলে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস উৎপাদনে যায় এবং 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার করে এখন প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বৈদেশিক লেনদেনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আজ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিটেন্স পাঠানোর সেবা চালু করতে পারবে। এটি ব্যবহারকারীর জন্য একটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভি এর আওতায় পরিচালিত হবে। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে প্রায় 11 কোটি টন পণ্য। আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের শুল্কায়িত মূল্য ছাড়িয়েছে 11 লাখ কোটি টাকা। পণ্য পরিবহন ও শুল্কায়ন থেকে সরকারি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90

টাকা। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়া কমলাপুর, আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম ইপিজেড কাস্টমস স্টেশনেও বন্দরের মাধ্যমে পরিবাহিত একাংশ পণ্যের শুল্কায়ন হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের

0: এর মধ্যে দাম বেড়েছে 113টির, কমেছে 239টির এবং অপরিবর্তিত ছিল 39টির। এ প্রভাবে প্রধান সূচক DSEX 21 পয়েন্ট কমে অবস্থান করছে 5878 পয়েন্টে। DSEতে 1342 কোটি 51 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1260 কোটি 93 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.25 টাকা, ক্রয় 32.59 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.58 টাকা, ক্রয় 397.19 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.40 টাকা, ক্রয় 94.65 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48 টাকা, ক্রয় 29.90 টাকা এবং থাইবাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
1: বন্ধুরা, কিছু কিছু সময় শব্দের চেয়ে সুর অনেক বেশি কথা বলে, আর প্রতিটি আধুনিক গানে যেন লুকিয়ে আছে নিজের না বলা গল্প এই নীল মণিহার এই স্বর্ণালী দিনে। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও আবেগের এক অপূর্ব বহিঃপ্রকাশ। প্রিয় মানুষকে সাথে নিয়ে কাটানো জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো রঙিন ও অর্থপূর্ণ করে তোলে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা কিংবদন্তি শিল্পী লাকি আখন্দের নিজের সুরে ও এস এম হিদায়ত এর কথায় এই নীলমণিহার গানটি শুনবো।

0: সমুদ্র মানেই একরাশ প্রশান্তি, না বলা কথা আর গভীর অনুভবের প্রতিচ্ছবি। তার ঢেউয়ের শব্দে যেমন থাকে সুর, তেমনি জোয়ার ভাটার মাঝে লুকিয়ে থাকে জীবনের ওঠাপড়া।
1: প্রিয় মানুষটিকে সাথে নিয়ে সাগর পাড়ের অসীম আকাশের নিচে হাত ধরে কাটিয়ে দিতে মন চায় অনন্তকাল। কেউ বা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তার প্রিয় মানুষটির কপালে ছোঁয়াতে চায়।
0: আর এমনই একটি সোনালি যুগের রোমান্টিক গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। গানটির বিখ্যাত গীতিকাব্যকার জেবুন্নেসা জামাল ও করিম শাহাবুদ্দিনের সুরে গানটি গেয়ে শোনাবেন শিল্পী জিনাত রেহানা।

0: ভালোবাসা সবসময় সফল হয় না। কখনো কেউ ছেড়ে যায়, কখনো পরিস্থিতি হারিয়ে দেয় কাছের মানুষটিকে, তখন সেই প্রেম আর গল্প হয়ে ওঠে ব্যর্থ ভালোবাসাই। এই ব্যর্থতা কেবল হার নয়, বরং হৃদয়ে গেঁথে থাকা এক গভীর স্মৃতি, যেটা ভাষায় প্রকাশ করাই কঠিন।
1: প্রিয় বন্ধুরা, আমাদের এবারের গান হয়তো তোমার বাগান থেকে। গানটির গীতিকাব্য করেছেন মোকাম আলী খান ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গানটি শুনব শিল্পী অভিজিতের কণ্ঠে।

0: প্রিয় মানুষটিকে খুব বেশি ভালোবাসলে তাকে হারানোর ভয়ও মনে আসে। তাই কখনো প্রিয় মানুষটি হাজার মানুষের ভিড়ে থাকলেও সবার আগে সেই ভালোবাসার মানুষটির চোখে চোখ পড়ে। ভালোবাসার মানুষটির মনে কষ্ট না দেওয়ার জন্য সব দোষ সব অপরাধ সে নিজেই নিজের কাঁধে নিয়ে নেয়, কারণ সে চায় না তার কোনো কথাই বা আচরণে তার ভালোবাসার মানুষটি হারিয়ে যাক।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের শেষ নিবেদন, হাজার মানুষের ভিড়ে তুমি। গানটির গীতিকার মোহাম্মদ হাবিবুল্লাহ ও লোকমান হাকিমের সুরে গানটি পরিবেশন করবেন শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। নিধনায় পপি রানী দাস, উপস্থাপনায় শিমুল হোসেন ও ইফাত আরা ইরা, সম্পাদনায় আব্দুল আহ্বাল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hi, good evening. I welcome all of you at today's English learning program, Let's Speak English. Two learners are present here in this studio. Let's introduce them.
1: Hello, I'm Oshojo Khairul Oishi, a student of Dhaka University, and I welcome all of you to this program.
2: Hi, I'm Mashroor Rahman, and I welcome you all to our program.
0: Thank you, Mashroor and Oishi, for coming to our studio today for this program. And dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হলো the importance of multimedia system in the classroom. আর আজকের অনুষ্ঠানটির এইম হচ্ছে to learn quite plus adjective, অর্থাৎ adverb হিসেবে quite এবং quite এর পরে আমরা সাধারণত ফলো করি অ্যাডজেক্টিভের ব্যবহার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। উইল অলসো এনজয় লিসনিং আ শর্ট কনভারসেশন এনটাইটেলড ইম্পর্টেন্স অফ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম। বিফোর লিসনিং দ্য শর্ট কনভারসেশন উইড লাইক টু নো অ্যাবাউট সাম ওয়ার্ড অর ফ্রেজেস মিনিং এট দ্য ভেরি বিগিনিং হুইচ হ্যাভ বিন ইউজড ইন দিস টেক্সট। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ auditory. A spelling of this word

0: One of these word is noun, and the meaning is relating to the sense organs or process of hearing. Second word is kinesthetic. A spelling of this word is kinesthetic. Kinesthetic, এই শব্দটির form হচ্ছে adjective. এর meaning হলো physical or corporeal, that is relating to physical feature. Next word is manually. Manually শব্দটির অর্থ হলো hand operated or physically operated something. Form of this word is adverb and the spelling is manually. Manually. Next word is interactive. A spelling is interactive. I repeat, interactive. Interactive. Interactive শব্দটির form হলো adjective আর এর meaning হচ্ছে participatory or reciprocal or responsive. এরপরে লিখো একটি phrase, that is instead of. INSTEAD of আলাদা করে লিখবে, এর অর্থ হলো in place of অথবা in lieu of. বাংলায় এটির অর্থ হলো পরিবর্তে. এর পরের শব্দটি অর্থাৎ শেষ শব্দটি হচ্ছে ভিজুয়াল. VISUAL ভিজুয়াল শব্দটির ফর্ম হচ্ছে adjective আর এর অর্থ হচ্ছে রিলেটেড টু সাইট অর ভিশন. Dear learners, now let's enjoy listening the short conversation entitled Importance of Multimedia System in the Classroom.
1: Hi, I saw the new interactive whiteboard and projector set up in your classroom. How are you liking it?
2: Honestly, it has completely changed how I teach. Yesterday, instead of just drawing a cell on the traditional chalkboard, I showed the students a 3D animated walkthrough of cellular division.
1: That sounds amazing. Did you notice a difference in how they paid attention?
2: Absolutely. Usually a few students zone out during heavy lectures, but the visual elements kept the entire class engaged.
1: Right you are. Multimedia systems really help cater to different learning styles.
2: Yes, the visual learners get the diagrams, the auditory learners get the narrated videos, and the interactive parts keep the kinesthetic learners.
1: You're quite right. I suppose it also saves a lot of time since we don't have to erase and redraw everything manually.
2: Exactly. Plus, I know where the digital slides and video links directly with the students after class.
1: Right you are. Thanks a lot.
2: You're welcome.
0: Oh, great. Excellent. Thanks, Oishi and Mashur, for your active participation. Dear learners, you must have heard a good sentence. I must say good sentence because there are lots of things to be learned from this short sentence. And that short sentence is, you are quite right. আমরা লক্ষ্য করেছি আমরা প্রায় এই কোয়াইট শব্দটি অর্থাৎ এই অ্যাডভার্বটা আমরা পরে এই অ্যাডভার্বটা যখন ব্যবহার করি তখন এর পরে সরাসরি অ্যাডজেক্টিভের ব্যবহার লক্ষ্য করি। অনেকেই বলতে শুনেছো যে ইউ আর কোয়াইট ওকে, আই এম কোয়াইট গুড, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ এই যে কোয়াইটের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। কোয়াইট হলো ইজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি দ্যাট মডিফাইজ দি অ্যাডজেক্টিভস রাইট। আমরা রাইট অ্যাডজেক্টিভকে মডিফাই করি এই কোয়াইট শব্দটি দিয়ে। বিকজ রাইট ইজ আ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। রাইট, আই মাস্ট সে আগেন, রাইট ইজ আ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। হিয়ার কোয়াইট মিন্স কমপ্লিটলি অর অ্যাবসলুটলি। রাইট ইজ ইউজড, হ্যাজ বিন ইউজড হিয়ার, and this adjective has been used here as predicate adjective and it describes the subject. Oishi, would you please tell at least two sentences by using quite plus adjective?
1: The presentation was quite informative. The puzzle is quite difficult.
0: Mashur, would you please tell some sentences by using quite plus adjective?
2: The weather today is quite chilly. Your new apartment is quite spacious.
0: Thank you. The movie is quite good. The movie is quite impressive. You can say the movie is quite impressive. Here, do you think impressive is adjective?
2: Yes.
0: Impressive is adjective. You see, dear learners, tumra nischoy lokkho korecho

0: ছি এবং মাসুর যে সেন্টেন্সগুলো বলল একটু আগে, সেখানে প্রত্যেকটি সেন্টেন্সে কোয়াইটের পরে ওরা অ্যাজেক্টিভ এর ব্যবহার করেছে। সুতরাং আমি আবার তোমাদেরকে সেন্টেন্সগুলো বলছি। যেমন প্রথমে বলা ওইসে বলেছে, দ্য প্রেজেন্টেশন ওয়াজ কোয়াইট ইনফরমেটিভ। ইনফরমেটিভ মিন্স দ্য থিং হোয়ার people can get lots of information. So, quite informative. Here, of course, informative is adjective. Was she?
1: Yes.
0: Informative is adjective. The puzzle is quite difficult. Here, puzzle means riddle or something like that. Very difficult. Arta sentence bole se, was she sheta holo, the weather today is quite chilly. Chilly mane? What does chilly mean? Cold. Okay, very good. Mashur also boleche, your new apartment is quite spacious. That's good. Spacious is adjective. Dear learners, amra ei short conversation tite arekti sentence ni alochona korte chai. Seta holo, a few students zone out. Look, zone, generally we consider it as noun, but here zone out is a phrasal verb. During heavy lectures, but the visual elements kept the entire class engaged. অর্থাৎ আধুনিক যুগে, অর্থাৎ বর্তমান যুগে আমরা বেশিরভাগ শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া উই আর ইউজিং ফ্রিকোয়েন্টলি, আওয়ার টিচার্স আর অলসো এনজয়িং ইট, আওয়ার স্টুডেন্টস আর অলসো এনজয়িং ইট, এন্ড এটা শিক্ষা একটা রীতিমতো রেভলিউশন এনে দিয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক?
2: আই ডু থিঙ্ক সো,
0: ইয়া। Which do you think multimedia has brought a revolution?
1: Yes.
0: Okay, thank you. Because amra age system e dekhtam je chhara arsen chalk byabohar korchen, they are also, they become bored, the students won't be able to, the students will distract their attention. However, another sentence is, the visual learners, look, there are some many kinds of learners, visual learners, kinesthetic learners, etc., etc. However, dear learners, would appreciate that you are actively listening our program. We are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon. Thanks a lot.
3: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিন নসীন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আসার।
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার জন্য জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিশেষ কথিকা, বলছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: আজ আষাঢ়ী পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় তিথি। এদিন নানা আয়োজনে উৎসব মুখর হয় এবং বর্ণিল রঙে অলঙ্কৃত হয় বৌদ্ধ বিহার সমূহ। এ উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিশুদ্ধ চিন্তার নানা অনুষ্ঠান, বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, শীল গ্রহণ, উপোষ পালন এবং ধ্যান সমাধি ও প্রজ্ঞার অনুধ্যানমূলক আলোচনা ও দান সেবা ত্যাগের অনুশীলনমূলক বিবিধ বৌদ্ধ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রমের আয়োজন করা হয় বিভিন্ন বৌদ্ধ বিহারে। এদিনের বিশেষ তাৎপর্য হল তথাগত গৌতম বুদ্ধের সাধনা ও ত্যাগের বিনিময়ে অর্জিত ধর্মদর্শনের শুভ উদ্বোধন বা সূচনা হয়েছিল এই দিবসেই। এই তিথিতেই তিনি তাঁর সাধন তত্ত্বের প্রথম প্রকাশ করেছিলেন। বুদ্ধের সেই প্রথম ধর্মবাণীর নাম ধর্মচক্র প্রবর্তন সূত্র। এছাড়াও মহামানব গৌতম বুদ্ধের জন্ম ও বুদ্ধত্ব লাভোত্তর কিছু অবিস্মরণীয় ঘটনা এই পূর্ণিমা তিথির সাথে সম্পৃক্ত। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তথাগত বুদ্ধ এই ধরণীতে অবতীর্ণ হওয়ার পূর্বে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। জন্ম পরবর্তী তিনি 29 বছর বয়সে এই তিথিতেই তিনি দুঃখমুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ পূর্বক 6 বছর কঠোর একনিষ্ঠ সাধনা ও ধ্যানের মাধ্যমে তাঁর 35 বছর বয়সে তিনি লাভ করেছিলেন পরম জ্ঞান সম্বুদ্ধ বা বুদ্ধত্ব। এই দিনে তিনি জগৎ জীবের সর্বাত্মক কল্যাণে পরবর্তীতে প্রথম ধর্মদেশনা করেন। মহামানব বুদ্ধের এই ধর্মদেশনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র, যাকে বলা যায় বুদ্ধের ধর্মদর্শনের মূল ভিত্তি। ধর্মচক্র প্রবর্তন সূত্র তথাগত বুদ্ধ দেশনা করেছিলেন তদানীন্তন 5 সাধকের কাছে। বুদ্ধের এই নব ধর্মদর্শন শ্রবণ করে জীবন ও জগৎ সম্পর্কে তারা বাস্তব জ্ঞান চৈতন্যে জাগ্রত হয়ে তথাগত বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। তাই বুদ্ধের প্রথম দেশনা বা ধর্মচক্র প্রবর্তন সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামানব বুদ্ধের ধর্মদর্শনের ভিত্তি চতুরার্য সত্য এই সূত্রেই বর্ণিত হয়েছে এবং যে 5 প্রথম ধর্মদেশনা করেছিলেন তাঁদেরকে বলা হয় বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্য। এই পূর্ণিমা তিথিকে উপলক্ষ করে অনুষ্ঠিত হয় মহান ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যান্য পূর্ণিমা তিথির মতো আষাঢ়ী পূর্ণিমার সাথেও জড়িয়ে আছে তথাগত গৌতম বুদ্ধের মহাজীবনের নানা স্মৃতি। এর মধ্যে সিদ্ধার্থের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, বুদ্ধের প্রথম সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘের বর্ষাব্রতের সূচনা। অতএব পবিত্র আষাঢ়ী পূর্ণিমা আত্মত্যাগ, সদ্ধর্মের প্রচার, সৎ পথের অনুসন্ধান ও আত্মবিশ্লেষণী চৈতন্য উন্মেষের জন্য বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় ও বরণীয় এক তিথি। এই পবিত্র তিথিতে জগতের সর্বসত্তার সর্বাত্মক কল্যাণ কামনা করছি। সভ্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
2: এতক্ষণ শুনলেন আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিশেষ কথিকা, বললেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি, শিল্পী রিমা খান।

0: এতক্ষণ শুনলেন লালন গীতি। শিল্পী ছিলেন রিমা খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চাঁড়িগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর ৪ উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে চালু হল ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম। আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে ৪টি ও বাইরে ৪টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে, যা পরবর্তীতে দেশজুড়ে সম্প্রসারণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ, তাহমিদা আহমেদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিশ্ব বাঘ দিবস। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ, বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো জেলায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৯,০০০ বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়েচে তাগাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এএন শপিং মল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অঞ্চল জুড়ে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। খেলার খবর ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে এখন স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। সবশেষে পাওয়া ফলাফল অনুযায়ী পাকিস্তান ১-০তে এগিয়ে আছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধের সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum warahmatullahi
1: wabarakatuh. Waalaikumsalam.
0: Bah, kamu nasa tumra shabai.
2: Alhamdulillah, bhalo achi amra.
0: Khub mane chehra dekhe to mone hoy ache shabai khub bhalo acho.
2: Tomar koto dao kemon acho?
0: Ami alhamdulillah, tomader doya Allah rahmate ami onek bhalo achi inshallah.
2: Shono Nasir bhai.
0: Kao.
2: Ei je koila nase chehra dekhe to bhaloi mone hoy je bhaloi acho. সব সময় কিন্তু চেহারা দেখে বোঝা যায় না, বুঝছো? সারাদিন যে পেরেশানিতে থাকি, আসরে আসার জন্য তো মন আনসান করে, কাম কাজ যা, মহিলা মানুষের তো কাম থাকে,
0: বহুত কাম থাকে,
2: সন্ধ্যাবেলার কাম কাজ গুলা কিছু গুছায় আবার কিছু বাকি ফালাইয়া তৈরি করে করে আসি, ওই আসরে আসার জন্য তো এত কিছু করি তাড়াতাড়ি, মনটা কিন্তু এমনিতেই ভালো হয় আসরে আইলে।
1: রূপালি বউ, তুমি ঠিক কথা কইছো, মানুষের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না। এই যে আমি যত সমস্যা থাকি না কেন, মনে যত কষ্ট থাকি না কেন, আমি সবসময় চেহারা হাসি করে রাখার চেষ্টা করি, কেউ জিজ্ঞাসা করলে যদি বলে কেমন আছো, হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মানে নিজের মধ্যে কষ্ট থাকতে পারে কিন্তু মানুষ সেটা বোঝাবো কেন? হ্যাঁ, এটা চেহারা দেখে বোঝা যায়, আমি সবসময় হাসি করে রাখার চেষ্টা করি।
0: তুমি তো ছেলে ভালো, চেষ্টা করা ভালো, ছেলে অনেক ভালো, তুমি তো কাজে পড়ো।
2: তারপরে দুঃখ কষ্ট যদি একজনকে বলা যায় তাহলে মনে করো মনে ভাবতে হালকা,
1: এটা ঠিক আছে, হালকা হয়,
2: মানুষ তো সামাজিক জীব,
1: বুঝছো না?
2: আর এই যে বিভিন্ন সারাদিন যে সমস্যা হয়, এই মাছের সমস্যা, এই গাছের সমস্যা, এই ক্ষেত্রে সমস্যা থাকে, আবার এইখানে এসে বলতে পারি, মনটা হালকা হয়, ভালো লাগে।
0: তারপরে ধরো আর একটা জিনিস কিছু জানা যায়, তোমার মনের দুঃখের কথা যখন কইলা তখন একজন আরেকজনের পরামর্শ দিতে পারে,
2: পরামর্শের জন্য
0: সেইটাই আসলে ধরো
2: সবাই একসাথে আসা কথাবার্তা বলা, এগুলো একটা শান্তি,
0: এটা একটা শান্তি। তারপরে এই সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায়।
2: একদম ঠিক, তুমি মানে কি বিষয়ে
0: বন্যা পরবর্তী, আমরা যে বন্যা তো চলতেই আছে কম বেশি, তাই না? এই ধরো আজকে বৃষ্টি, কালকে রোদ্দুর, আবার বৃষ্টি, আবার এরকম চলতে আছে। তা বন্যা শেষ হয়ে গেলে, বৃষ্টি শেষ হয়ে গেলে আমাদের কি কি করণীয়, কৃষি যারা, কৃষিকাজের সাথে আমরা যারা জড়িত, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে স্মরণ করা উচিত
1: অবশ্যই।
0: তারপরে ধরো গবাদি পশু, হাঁস মুরগি, এদের কেমনে সুরক্ষা করা যায়, কেমনে একটু উঁচু জায়গায় রাখা যায়। ধরো অনেকের গোয়াল ঘর তো নিচু হয়ে গেছে, এখন পানি উঠলো কি উঠলো না সেটা কিন্তু মানে বন্যার পরে বোঝা যায়, বোঝা গেলে তারপর সেই মোতাবেক যদি আমরা ব্যবস্থা করি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের আর সমস্যা থাকবে না।
2: যে আগের বছরের পানি কতটুকু হয়েছিল ওইটা ধইরা হিসাব কইরা কাজ করতে হইব।
0: তারপরে ধরো ওই যে তুলা গাছের একটা ব্যাপার আছে না, আমাদের তো এখন তুলা চাষ অনেক বেশি হইতাছে, তাই না?
2: হ্যাঁ, আমাদের দেশের তুলা তো খুব ভালো, তুলা থেকে সুতা হয়, সেই সুতা দিয়ে কাপড় তৈরি হয়।
0: তারপরে
2: আমাদের দেশের সুতা অনেক উন্নতমানের,
0: বালিশে তো ধরো আমাদের বালিশ,
2: ওটা তো শিমুল তুলা,
0: শিমুল
2: তুলার বালি আরাম,
0: এটা কিন্তু কত আরাম,
2: শিমুল তুলা, কার্পাস তুলা।
0: আমরা এই যে তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা নিয়ে একটা আলোচনা শুনি।
2: হ্যাঁ শুনো,
0: আলোচনাটা অংশগ্রহণ করবেন সুবীর কুমার বিশ্বাস, তুলা উন্নয়ন কর্মকর্তা,

0: আসসালামু আলাইকুম, আমি সুবীর কুমার বিশ্বাস, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর ঢাকা। আজকে আমি কথা বলবো তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা নিয়ে। তো তুলার বপন তো এখন সবার মোটামুটি শেষ, তুলা গাছের চারা গজানোর পর থেকে প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে কি কি আন্তঃপরিচর্যা করতে হবে সে বিষয়ে বলবো। চারা গজানোর পর প্রথম দুর্বল, রোগাক্রান্ত ও অতিরিক্ত চারা তুলে ফেলতে হয় এবং প্রতি গর্তে একটি সবল চারা রাখা হয়। এই সময় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যাতে চারা পর্যাপ্ত আলো, পানি ও পুষ্টি পায়। প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে এবং জমিতে পানি জমতে দেওয়া যাবে না। এছাড়া রোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুলা গাছের বৃদ্ধি পর্যায়ে আগাছা দমন ও মাটি আলগা করার গুরুত্ব ব্যাখ্যা করব। তুলা গাছে আগাছা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগাছা গাছের সঙ্গে পানি, আলো ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। তাই নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয়। নিড়ানির মাধ্যমে মাটি আলগা হলে শিকড়ে পর্যাপ্ত বায়ু চলাচল হয়, পানি সহজে প্রবেশ করে এবং সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। এর ফলে গাছ সবল হয় এবং অধিক ফলন দেয়। তবে বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি এসেছে, সেটা হচ্ছে তুলার সাথে সাথী ফসল। তুলার সাথে সাথী ফসলের কি কি গুরুত্ব রয়েছে? শুধু মাটি আলগা করার প্রয়োজন আছে, আগাছা দমনের কোনো প্রয়োজন নেই, কারণ সাথী ফসল হিসেবে জায়গাটা দখল করে নেয় যেখানে আগাছা জন্মাত। যেহেতু প্রথম 50 দিনে শুধুমাত্র শিকড়ের বৃদ্ধি হয়, এ সময় 2টি সারির মাঝে সাথী ফসল চাষ করলে আগাছা নিয়ন্ত্রণে থাকে, আবার কৃষকের অতিরিক্ত আয় হয়। তুলার সাথে সাথী ফসল হিসেবে সবজি, মশলা, ডাল ও অন্যান্য ফসলের চাষ করা যায়, যেমন লাল শাক, ডাটা শাক ইত্যাদি। এছাড়া আন্তঃফসল হিসেবে মরিচ, হলুদ বা আদার চাষ করা যায়। তুলা গাছের বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে সার ব্যবস্থাপনা কিভাবে করবেন সে বিষয়ে একটু বলি। জমি তৈরির সময় গোবর, টিএসপি, জিপসাম ও প্রয়োজনীয় অন্যান্য সার প্রয়োগ করা হয়। ইউরিয়া ও এমওপি সার মানে পটাশ সার সাধারণত কয় কিস্তিতে উপরি প্রয়োগ করা হয়। প্রথম কিস্তি চারা প্রতিষ্ঠার পর এবং পরবর্তী কিস্তিগুলো গাছের বৃদ্ধি ও ফুল আসার সময় প্রয়োগ করা হয়। সার প্রয়োগের পর মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা সেচ দিলে সারের অপচয় কমে এবং গাছ দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। তবে টিএসপি পরিবর্তে যদি ডিএপি দেন, অবশ্যই ইউরিয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। তুলা গাছের ফুল আর বোল গঠনের সময় কি ধরনের আন্তঃপরিচর্যা প্রয়োজন সে বিষয়ে একটু জানিয়ে রাখি। ফুল ও বোল গঠনের সময় তুলা গাছের পুষ্টি ও পানির চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময় নিয়মিত সেচ দিতে হবে, তবে কোনো অবস্থাতেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী উপরি প্রয়োগ সার দিতে হবে এবং রোগ পোকার আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আক্রান্ত পাতা, ডাল বা বোল অপসারণ করে ফেলতে হবে এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। এ সময় গাছের পরিচর্যা ভালো হলে বোলের সংখ্যা ও ওজন বৃদ্ধি পায়। এবার একটু রোগ বালাই পোকামাকড় নিয়ে বলি। তুলা গাছের বিভিন্ন পর্যায়ে রোগ ও পোকামাকড় দমনে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলো জানা উচিত। তুলা গাছকে সুস্থ রাখতে শুরু থেকেই নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। আক্রান্ত গাছ বা অংশ দ্রুত অপসারণ করতে হবে এবং ক্ষেত পরিষ্কার রাখতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা, যেটাকে আইপিএম বলা হয়, এটা অনুসরণ করে ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুযায়ী অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি সুষম সার প্রয়োগ, সঠিক সেচ এবং আগাছা দমন করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে যায় এবং তুলার ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। যাদের বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে তুলা চাষ করেন, তারা আগাম তুলা চাষ করতে পারবেন। আগাম ফসল যারা করেছেন এবার, তাদের জন্য তো সুখবর রয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আপনাদের গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং আপনাদের অনেকেরই দেখবেন এখন বল এসে গিয়েছে এবং আপনারা সহজেই রবি মৌসুমে অন্য ফসলের চাষ করতে পারবেন এবং এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে তুলাটা পুরোপুরি আপনারা তুলে নিতে পারবেন। এই জন্য আপনাদের অনেক সুবিধা। তবে এটেল মাটির জন্য যে একদম অসুবিধা তা নয়, এটেল মাটিতেও যারা করছেন তারাও ভালো সুবিধা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: কেমন শুনলা?
2: আমি তুলা চাষ না করলে কি জানলাম, যারা করে তাকে কইতে পারলাম, আর জানা থাকলে তো বিষয়টা জানা থাকলে প্রত্যেকটা বিষয়
1: জানা থাকলে যে কোনো জিনিস ধরো একজন মানুষের পরামর্শ দেওয়া যায়, বুদ্ধি দেওয়া যায়, এই কাজগুলো তো করানো যায় তাই না? ভালো বুদ্ধি দাও সেটাও তোমার একটা সবে।
2: আর আমরা তুলা চাষি ভাইরা কেউ যদি শুনে থাকে তাহলে উপকার হইব,
1: তাহলে উপকার হইবই। গান শুনবো তাই না? ঠিক আছে, যেহেতু জুলাই মাস এখনো শেষ হয় নাই, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের একটা গান শোনাই।
2: শোনো,
1: গানের কথা হইতাছে।

0: কেমন লাগলো তোমার তোমাদের কাছে গানটা?
1: শোনো, ফুল পাখি গান, প্রকৃতির
0: অবদান
1: অবশ্যই ভালো লাগবে।
0: তুমি তো দিন দিন যেভাবে কবি হয়ে যাইতেছ, সেইটাই সেইটাই আসলে
1: মনে আছে
0: গান। এই গানটা শুনলে কিন্তু ধরো মানে তোমার পশম দাঁড়ায় যায়, তাই না?
1: ভালো লাগে মনটা শান্তি। মানে
0: কত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়া জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেইখান থেকে আমরা এটাকে ধরে রাখতে হবে, বুঝছো? মানে দেশের খেদমত করতে হইব, দেশের মানুষের খেদমত করতে হইব, তাদের উপকার করতে হইব, এবং আমরাও দেশের জন্য কাজ করতে হইব,
1: তাই না? ওই যে দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না ভাই, চলবে না, কাজ করো ভাই, কাজ করো।
0: এখন এই যে ধরো আমরা তো কলা, কলা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো একটা খাদ্য।
1: হ্যাঁ, কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়, সবজি। আর সবচেয়ে বড় কথা, সারা বছরই থাকে বাড়িতে, মৌসুমি ফল খাওয়া একটা।
0: আশেপাশে যদি ধরো যেখানে অনাবাদী জমি পড়ে রয়েছে সেখানে যদি করা যায়, তাইলে কিন্তু তোমার ধরো অনেক সময় খুব মানে বাসায় কিছু নাই, এটা কাঁচকলা গাছ লাগাইলে দেখলা যে তোমার অন্য পাকে
1: কথা আছে না, সখনার বসন যে ষোলো ঝাড় কলা রুয়ে থাকবে চাষা মাচায় শুয়ে, কলা রুয়ে না কেটো পাক তাতেই কাপড় তাতেই ভাত। ষোলো ঝাড় কলা যদি তুমি লাগাইতে পারো
0: সেইটাই আসলে আল্লাহ যে এত নিয়ামত দিয়ে রাখছে, আমরা এটা যদি ঠিক মতো যদি এবং যদি মানে মানুষের খেদমতে যদি লাগাইতে পারি, তাহলে কিন্তু সব দিক থেকে শান্তি, এই পুরীতেও শান্তি, ওই পুরীতেও শান্তি। তা আমরা এই কলার মরক রোগ দমন ব্যবস্থাপনা আলোচনা শুনি, কারণ ধরো একটা রোগের ব্যাপার আছে, তাই না? তা আমরা আগে শুনি, তারপর আমরা নিজের আলোচনা করি। কলার মরক রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা শুনি

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। বাংলাদেশে একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল এবং খুব সহজলভ্য একটি ফল হচ্ছে কলা, যেটি সারা বছরই আমরা পেয়ে থাকি। আজ আমরা কথা বলব কলার মরক রোগ দমন ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে রয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফার্মগেট, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
1: আপনাকে ধন্যবাদ।
0: শুরুতেই কলার প্রধান প্রধান কোনগুলো সে বিষয়ে জানেন।
1: কলা সবার প্রিয় একটি জনপ্রিয় ফল। বাংলাদেশে কলা ফলটি সারা বছরই পাওয়া যায়। পাকা কলা ফল হিসাবে এবং কাঁচা কলা তরকারি হিসাবে সবার কাছে প্রিয় খাদ্য। কলার প্রধান প্রধান রোগের মধ্যে রয়েছে পানামা রোগ, সিগাটোকা রোগ বা পাতার দাগ রোগ এবং বাঞ্চিং টপ বা গুচ্ছ মাথা রোগ, আরো অনেক রোগ। তা কলা রোগের মধ্যে পানামা রোগ সব থেকে ভয়াবহ, যা কলার উৎপাদনটা মারাত্মকভাবে ব্যাহত করে। রোগের কারণে কলা ফসলে সাধারণত শতকরা প্রায় 20-25% পর্যন্ত ফসলটা নষ্ট হয়, কিন্তু পানামা রোগের কারণে শতভাগ পর্যন্ত ফলন কম হতে পারে। এই জন্য পানামার রোগ কলার মরক রোগ হিসাবে পরিচিত। তাই কলার পানামা রোগ সম্পর্কে আমাদের জানা দরকার, যাতে আমরা সময় মতন পদক্ষেপ নিয়ে ক্ষতির পরিমাণটা কমাতে পারি।
0: এবারে জানতে চাইব কলার মরক রোগ অর্থাৎ পানামা রোগের কারণে কলার ক্ষতির হলে সেটা কৃষিজীবী ভাই বোনরা বুঝবে কি করে, এর লক্ষণগুলো আসলে কি?
1: পানামা কলা গাছের সবচেয়ে মারাত্মক রোগ। তা কলা গাছের বয়স যখন 4-5 মাস হওয়ার পর থেকে কিন্তু পানামা রোগের লক্ষণটা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তা পানামা রোগে আক্রান্ত হলে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয়ে যায়, পরে কষি পাতাটা হলুদ হয়ে যায়, পরে পাতা বুটার কাছ থেকে ভেঙে পড়ে ও মরে যায়। হঠাৎ করে পুরো গাছটি অথবা দুই একটি পাতা ঢুলে পড়ে, শুধু গাছের পাতায় সর্বশেষ কষি পাতাটি দাঁড়িয়ে থাকে। কোনো কোনো সময় গাছ লম্বালম্বী ভাবে ফেটে যায় এবং ফাটা অংশ দিয়ে কলার মোচা বের হয়ে আসে। চারা গাছ পানামা রোগে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে গাছটা কিন্তু গাছের মোচা বের হয় না। যেসব গাছ মোচা বের হওয়ার পর আক্রান্ত হয় সেইসব গাছের কলা বাড়তে পারে না, অর্থাৎ কলাটা বৃদ্ধি পেতে পারে না।
0: আপনি রোগের কথা বলছিলেন, এই পানামা রোগ কিভাবে বিস্তার লাভ করে এবং কিভাবে ক্ষতি করে?
1: পানামা রোগে ছত্রাক জীবাণু মাটি এবং আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশে অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আক্রান্ত মাটিতে পানামা রোগের জীবাণু 15 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কলা গাছ লাগানোর পর গাছের শিকড়ের মাধ্যমে মাটি থেকে পানামা রোগের জীবাণু কলা গাছে প্রবেশ করে এবং পুষ্টি সরবরাহটা বন্ধ করে দেয়, যার ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং কাণ্ডটা শুকিয়ে যায়। কলা গাছের জীবাণু প্রবেশের 6-12 সপ্তাহের মধ্যে পানামা রোগের লক্ষণটা প্রকাশ পায়। রোগাক্রান্ত চারার মাধ্যমে পানামা রোগের জীবাণু অন্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ে, সেচের পানির মাধ্যমে পানামা রোগের জীবাণু ছড়াতে পারে, বৃষ্টির মাধ্যমে পানামা রোগ বেশি ছড়ায়। তবে একটা কথা, শুষ্ক অবস্থায় কিন্তু পানামা রোগ ছড়ায় না।
0: পানামা রোগ সম্পর্কে আমরা অনেক তথ্যই জানলাম, পানামা রোগ কোন জাতের কলায় বেশি আক্রান্ত হয় এ বিষয়ে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের বলতেন।
1: পানামা রোগ সহনশীল বা প্রতিরোধীর জাতের কলা চাষ করলে পানামা রোগের আক্রমণটা কম হয় বা হয় না। গবেষণা থেকে জানা গেছে বিসি কলা বা কাঁচা কলায় পানামা রোগটা হয় না বা সহনশীল। আর যেটা সবজি কলা, সব থেকে পানামা রোগে বেশি আক্রান্ত হয়। সবরি কলা গাছ পানামা রোগের শতভাগ পর্যন্ত মরে যেতে পারে। আর অমৃত সাগর এবং চাপা কলায় পানামা রোগের মধ্যম মাত্রায় সহনশীল, অর্থাৎ অমৃত সাগর এবং চাপা কলায় যদি আমরা পানামা রোগের আজীবাণু দেখতে পাই সেক্ষেত্রে হয়তো কিছুটা ফলন পেতে পারি, কিন্তু সবরি কলায় ফলন পাওয়া যায় না।
0: সবশেষে জানতে চাইব পানামা রোগ প্রতিকার কিভাবে করা যায়।
1: অম্ল মাটিতে পানামা রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বেশি হয়, তাই বাগানের মাটি যদি অম্ল হয় তাহলে কলা গাছ লাগানোর পূর্বে শতাংশ প্রতি 8-10 কেজি চুন মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কলা গাছ সতেজ এবং শক্তিশালী রাখার জন্য প্রতি ঝাড়ায় 1টি মা গাছ এবং 1টি চারাকে বাকি সব চারা তুলে ফেলতে হবে। পানামা রোগের লক্ষণযুক্ত কোন গাছ দেখা গেলে গোড়া সহ তুলে সেটা পুড়িয়ে ফেলতে হবে। আক্রান্ত জমিতে দানা জাতীয় ফসল 2-3 বছর পর পর চাষ করতে হবে, যাতে পানামা রোগের জীবাণুটা তা উপযুক্ত পরিবেশ না পায়। আক্রান্ত গাছের মোচা তুলে ফেলতে হবে গোড়া সহ এবং টুকরা টুকরা করে কেটে কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। যে ঝাড়ের কলা গাছ পানামা রোগে হয় সে ঝাড়টা উপড়িয়ে সেখানকার গর্তের মাটি খড়কুটো বা কাঠের গুঁড়া দিয়ে পুড়ি শোধন করে নিতে হবে। আক্রান্ত ক্ষেতের অন্য গাছগুলিতে, অর্থাৎ যেখানে যে ক্ষেত্রে আক্রান্ত হয়েছে সেখানে অন্য যে গাছগুলিকে যদি আমরা শোধন করে নিই, যেমন টিল 250 cc বা 0.5 ml বা ব্যাবিস্টিন 1 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে 15-20 দিন পর পর স্প্রে করে আমরা এই যে পানামা রোগের প্রাদুর্ভাবটা কমাতে পারি।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসরে সময় দেওয়ার জন্য। আপনাদের তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের আশা করি উপকারে আসবে।
1: আপনাকে ধন্যবাদ।
2: আমরা কিন্তু একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা শুনলাম, আমার এই যে কলার মোরক রোগ দমন ব্যবস্থা, এটা কিন্তু আসলে আমাদের যেহেতু আমাদের বাড়িতে সবার কিন্তু কম বেশি দুই চার যার কলা কিন্তু
3: হয়,
2: আমাদের এই যে এর গুণগত মানটা পরীক্ষা করার জন্য যে কিভাবে বেশি ফলন উৎপাদন করা যায়, এবং ওই যে মোরক রোগ দমন নিয়ে যে আলোচনাটা এটা শুনলাম, এটা কিন্তু আমাদের জন্য একটা কাজে লাগবে, বুঝছো? কারণ কেউ যদি নতুন কলার বাগান করে, যে লিপিবদ্ধ করল যে ষোলো হাজার কলা যদি থাকে, তাইলে কিন্তু অন্তত পক্ষে তার ডাইল ভাত চারটা খাওয়ার মতো ব্যবস্থা, বুঝছো? গেলেই কিন্তু আমি সেটা সুন্দরভাবে কিন্তু অর্জন করতে পারি। এখন আমরা তো তোমার পেঁপে কম বেশি কিন্তু আমরা সবাই খাই, এখন এই যে পেঁপে যেহেতু আমরা খাই আর পেঁপের গুণ তো অনেক বেশি, তাই না? মেলা শারীরিক সুস্থতা,
3: বেশি করে পেঁপে খাও, বাড়ির থেকে বদ্ধি তারাও,
4: হ্যাঁ, এক প্রকার হচ্ছে সুস্বাদু খাবার, আবার পুষ্টিকর খাবার,
2: পুষ্টিকর পাতা পেঁপে যদি খাওয়া যায়, সেটা যদি মানে মিষ্টি হয় তাহলে কত
3: সুন্দর।
2: এই জন্য আমরা এই যে পেঁপে নিয়ে একটা নাটিকা শুনি,
3: খুব ভালো হয়,
2: একটা নাটিকা শুনি, তারপর আমরা আলোচনা করবো।
4: হ্যাঁ,

0: আমার যে কি খুশি লাগতাছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাকে বাড়িতে আইবেন।
1: খুশি কি তোমার একলা? আমারও লাগতাছে। মামা এখনো আইতেছে না কেন?
0: ওই তো কইতে কইতে মামা আইয়া পড়ছেন।
2: এই যে কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি।
0: হ্যাঁ মামা।
1: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
0: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
1: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হয়ে গেছে।
0: মামা আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়,
1: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
0: মামা এত পেঁপে কেডায় খাইবো?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
1: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
1: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
0: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
1: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লেগে থাকে।
2: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকে ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
0: কোন মামা কোন, আমরা শুনতাছি।
2: হ্যাঁ হ্যাঁ, কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
1: নিশ্চয়ই রাখবো মামা।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
0: পাকা পেঁপেরও এত গুণ?
2: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
1: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
0: মামা এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খাবো আর শরীর সুস্থ রাখো।
2: হ্যাঁ।

0: ডাক্তার
1: সাহেবরাও কিন্তু পেঁপে খাইতে বলে,
2: গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে
1: পেঁপেও খাইতে বলে, আবার পাকা পেঁপেও খাইতে বলে,
2: অসুখ বেশি করলে কয় না, শিং মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে পেঁপে দিয়ে জল
0: খাইয়ে রূপালী গো পেঁপের গুণ, এই কারণে পাকা পেঁপে খাইলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য দূর হলে সব রোগ দূর হয়ে
2: যায়। আর শুনো, পেঁপে এমন একটা সবজি সবাই খাইতে পারে,
1: সবাই খাইতে পারে,
2: পেঁপে
1: দিলে কেউ কয় না যে আমি পেঁপে খাবো।
2: নাসির ভাই ভালো কথা মনে করছো, আমার পুকুর পারে পেঁপে গাছে কটা পেঁপে দেখছি, একটু লাল লাল হয়েছে,
1: এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তা চলো সময়
2: চলে এসে দিয়ে যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুজিত মুস্তাফা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সুজিত মুস্তাফা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন কৃষক কার্ডের গান, শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: শুনলেন কৃষক কার্ডের গান
1: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77%, সন্ধ্যা 6টায় 90%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 27 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা বেজে 43 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা রিয়ান হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি সাউথ আর সাউথ ইস্টার্লি গাস্টি অর স্কোয়ার উইন্ড অ্যাট এ স্পিড অফ 45 to 60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্ট অফ দিস এরিয়াজ হ্যাভ বিন অ্যাডভাইজ টু হোয়েস্ট কশনারি সিগনাল নম্বর 1। আই রিপিট, কশনারি সিগনাল নম্বর 1। Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty or squally wind may expected at many places over Dhaka, Borishal, Chattogram and Mamansingh, few places over Khulna division. Along with that, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded at Sylhet, 35.2 degrees Celsius and lowest at Sylhet, 24.8 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 34 degrees, minimum 27.5 degrees. Humidity recorded in air at 9 a.m. 77%, at 6 p.m. 90%. The sun rises over Dhaka tomorrow at 5:27 a.m. sets at 6:43 p.m. That's the end of the weather report for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 যাত্রা অনুষ্ঠান গঙ্গা থেকে বুড়িগঙ্গা, মূল রচনা শান্তিরঞ্জন দে, বেতার রূপ তাপস সরকার, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: পেরে
1: বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 2রা আগস্ট রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন। বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155-3841-500 এই নম্বরে। আমি ফোন নম্বর আবারও বলছি, ফোন করুন 0155-3841-500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: বন্ধুরা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য ও সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালা আজ রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখত হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রী স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ দেশে বিশ্ব বাঘ দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। দিবস উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে আজ রাজধানীর বীরপুরে জাতীয় চিড়িয়াখানায় এক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ, বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। মুন্সীগঞ্জ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রখালী খাল পুনর্খনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীখালী নদীর উৎস মুখ থেকে বালিয়াটি খলিলাবাদ পর্যন্ত খালের পুনর্খনন প্রকল্প বাস্তবায়নে 2,83,00,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও এতে ব্যয় হয় 1,60,00,000 টাকার বেশি। এদিকে খালের দুই পারে পরিবেশ সংরক্ষণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আজ তার কার্যালয়ে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং গাজীপুরকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আজ নরসিংদীর শিবপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকের কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ক্যাশলেস লেনদেন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক সেবা নিশ্চিত করতে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাদান পদ্ধতির মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সহ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন গাঙ্গের পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭% এবং সন্ধ্যে ৬টায় ৯০%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২৭ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৩ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: সবাই বসে আমরা, সবাই কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ ভালোই আছি মাস্টার ভাই, তুমি কেমন আছো?
3: ভালোই তো আছি, বিশেষ করে এখন এই কখনো রোদ কখনো বৃষ্টি নিয়ে শ্রাবণ মাস।
1: এ পাশে বৃষ্টি আবার ওই পাশে নাই।
3: আচ্ছা, আসার সময় দেখলাম কি যে অনেকগুলো গাছ হেলে পড়ছিল। হ্যাঁ, বিশেষ করে বৃষ্টিতে যে হেলে পড়ছিল কিছু গাছ, এগুলো কিন্তু আমাদের বাঁশ বা খুঁটির সাহায্যে সোজা করে বেঁধে দেওয়ার
1: দরকার, টানা দিতে হয়
2: বৃষ্টির পানিতে, গাছের গোড়া নরম হয়ে গাছ কাঁচে হয়ে
3: যাচ্ছে। বিশেষ করে এবারে যে বৃষ্টি হয়েছে তাতে গাছের গাছগুলো হেলে পড়ছে।
2: হ্যাঁ,
3: এখন এইটাতে আমাদের নতুন তো বৃক্ষরোপণ করবই, কিন্তু পুরনো বৃক্ষগুলো যেন আমাদের অবহেলে নষ্ট না হয়, এটাও
2: কিন্তু
3: এটা আমাদের খেয়াল রাখার দরকার। তো সকলকে শুভেচ্ছা তোমাদেরকে, আমরা আসলে এসে আজকে বসলাম। আচ্ছা, আজকে শুরুতে আমরা শুনবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমন ধানের বীজ শোধনের উপকারিতা ও বীজ শোধন পদ্ধতি।
2: আচ্ছা,
3: আমন ধানের বীজ শোধন কেন করব আমরা এবং কিভাবে করব? তো আমন ধানের বীজ শোধনের উপকারিতা ও বীজ শোধন পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর রিপন কুমার শিকদার, সেচ ভবন, বিএডিসি, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জীবননেসা। আমরা শুনি মনে
1: হচ্ছে।
4: আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর রিপন কুমার শিকদার, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার বিএডিসি সেচ ভবন, বিএডিসি ঢাকা। আজ আমরা তার কাছ থেকে জানব আমন ধানের বীজ শোধনের উপকারিতা এবং শোধন পদ্ধতি সম্পর্কে। আমরা শুরুতেই জানতে চাই বীজ শোধন বলতে আসলে আমরা কি বুঝি।
5: আসলে বীজ শোধনটা কি, কেন আমরা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বীজ শোধন হচ্ছে বীজের বাইরে অথবা বীজের মধ্যে অতি ক্ষুদ্রাকারে জীবকণা থাকে, সেটার হাত থেকে রক্ষা পাওয়ার একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বীজ শোধন করা হলে অতি ক্ষুদ্র জীবাণুর হাত থেকে বীজ ও চারাগাছকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি বীজ শোধন করে যদি আমরা ফসল লাগাই, সেক্ষেত্রে গাছের সার্বিক বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ফসলের উৎপাদনও বাড়বে।
4: আমন ধানের বীজ শোধন সম্পর্কে আজকে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, এই আমন ধানের বীজ শোধনের উপকারিতাগুলো সম্পর্কে যদি বলতেন।
5: অবশ্যই, শুধু আমন ধান না, সকল ধানের বা সকল ফসলের বীজই যদি আমরা শোধন করে জমিতে রোপণ করতে পারি তাহলে অনেক উপকারিতা আছে। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরতে চাই। কৃষিক্ষেত্রে সফলতা অর্জনের জন্য বীজ শোধনকে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি বীজ শোধন করি তাহলে বীজ শোধনের কারণে বীজবাহিত যে সমস্ত রোগ আছে, মাটিজাত রোগ এবং পাতায় জমে থাকা বিভিন্ন রোগ, এই রোগগুলি বীজকে রক্ষা করে। সুতরাং বলা যাচ্ছে যে রোগাক্রান্ত বীজ বপন করলে সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে, সেখানে আমরা বীজ শোধনের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। পাশাপাশি আমরা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ আমরা জানি বীজের মধ্যে নানা রকম পোকা লুকিয়ে থাকে, সেই পোকাগুলো এবং তারা ডিমও পারে বীজের মধ্যে। সো বীজ শোধন প্রক্রিয়ায় আমরা সেগুলিকে দূরে সরিয়ে রাখতে পারি। পাশাপাশি আমাদের জমিতে অনেক আগাছা হয়ে থাকে, সেই আগাছাগুলোকেও আমরা বীজ শোধন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। এবং একটি মজার বিষয় হচ্ছে আমরা কেন এত সমস্ত কিছু করতে যাব, আলটিমেটলি হচ্ছে আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি। বীজ শোধনের মাধ্যমে আমরা উচ্চ ফলন পেতে পারি এবং বীজের গুণগত মানও উন্নত করতে পারি,

0: আমরা বিশোধনের মাধ্যমে যদি জৈবভাবে আমরা বিশোধনটা করতে পারি, তাহলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করার ফলে যে বিষয়গুলো আসবে সেটা থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। সর্বোপরি কৃষক ভাইরা লাভবান হবেন এবং তাদের ফলন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে।
1: অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এখন আমরা জানতে চাইব, চাষি ভাইয়েরা এই যে বীজ শোধন করবেন, কি কি পদ্ধতি তারা ব্যবহার করবেন?
0: আমি আগে প্রথমে কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করি। একটা ভেজা পদ্ধতিতে বীজ শোধন করা যেতে পারে, একটা শুষ্ক পদ্ধতিতে, আর একটা হচ্ছে বীজের উপরে কোটিং, মানে বীজকে প্রলেপন দিয়ে বীজ শোধন করা যেতে পারে, আর একটা হচ্ছে বায়োকন্ট্রোল বা জৈবিকভাবে বীজকে কোটিং করার মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি। যেমন ভেজা বীজ শোধন পদ্ধতিতে আমরা কি করতে হবে, বীজকে 24 ঘন্টা বা একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর থিরাম বা কার্বন ডাজিম এই গ্রুপের যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে সেগুলি দিয়ে 30 মিনিট বীজকে ভিজিয়ে রাখতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 0.2% কার্বন ডাজিম ইউজ করতে হবে। তো এখানে পদ্ধতিটা কি, বীজকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কার্বন ডাজিমের 0.2% দ্রবণ তৈরি করে নিতে হবে, অতপর ভেজা বীজকে ওই দ্রবণের মধ্যে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে, পরিশেষে বীজকে শুকিয়ে ফেলতে হবে। আরেকটা পদ্ধতি আছে বীজকে প্রলেপন বা সিডকে কোটিং করা। এই ক্ষেত্রে আমরা থিরাম এবং কার্বন ডাজিম একসাথে মিশ্রিত করে প্রলেপ প্রদান করতে পারি। এখানকার নিয়মটা কি হবে, প্রতি 10 কেজি বীজের জন্য 8 থেকে 10 গ্রাম থিরাম বা কার্বন ডাজিম ইউজ করতে হবে। আরেকটা আছে যেটা জৈবিক পদ্ধতি, এবং আমরা এখন আমরা কৃষি বিশেষজ্ঞগণ আমরা এই পদ্ধতিটাকেই বেশি সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে বায়োকন্ট্রোল পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে পরিবেশের ক্ষতি খুবই কম হচ্ছে এবং হচ্ছে না বললেই চলে। তো এই ক্ষেত্রে আমরা কিছু মাইক্রো অর্গানিজম বা জীবাণু ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরেডি বা সিউডোমোনাস ফ্লুরেসেন্স এর মতো জৈব নিয়ন্ত্রক এজেন্ট এখানে ব্যবহার করতে হবে। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, প্রতি 10 কেজি বীজের জন্য 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরেডি অথবা সিউডোমোনাস ফ্লুরেসেন্স ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের গ্রামে অনেকগুলো বীজ শোধন পদ্ধতি প্রচলিত আছে, সেটা হচ্ছে নিম পাতা ব্যবহার করা হয়, বাসক পাতা ব্যবহার করা হয়, নিশিন্দা পাতা ব্যবহার করা হয়, আমরা সেগুলো ইউজ করেও বীজ শোধন করতে পারি। তবে বর্তমানে আরেকটি কেমিক্যাল বা আরেকটি রাসায়নিক পদার্থ খুব বেশি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন লেভেলিং, তো সেটাকে আমি একটু পরিচিত করতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স 200। এটা এক ধরনের ছত্রাকনাশক এবং এটা বীজের বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে থাকে। এটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে প্রতি 10 কেজি বীজের জন্য 20 থেকে 25 গ্রাম ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স প্রয়োজন হয়। একটি পাত্রে প্রয়োজনীয় পরিমাণ পানি নিয়ে এই ভিটাভ্যাক্স 200 ভালো করে মিশিয়ে নিতে হবে পানিতে, অতপর পরিষ্কার বীজ এবং শুকনা বীজ বা ভেজা বীজ যেটা, সেটা ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে, অতপর বীজটাকে শুকিয়ে নিতে হবে, তারপর আমরা সেটা জমিতে রোপণ করতে পারি।
1: বীজ শোধনের নানা পদ্ধতি সম্পর্কে তো আমরা জানলাম, আর একটা বিষয় জানা খুব জরুরি মনে হচ্ছে, সেটা হচ্ছে বীজ শোধনের সময় কোন কোন বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে চাষি ভাইদের?
0: এটার বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে। যেমন বীজের ধরন, রোগ ও পোকামাকড়ের উপর নির্ভর করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আবার চাষি ভাইয়েরা যখন বিভিন্ন রাসায়নিক দ্রব্য পানিতে মিশাচ্ছে বা বীজটাকে ডুবাচ্ছে পানিতে, সেক্ষেত্রে তাদের হাতে গ্লোভস পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নাইলে তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি বলা যায় যে প্রত্যেকটা প্যাকেটে যে কেমিক্যালটা আমরা কিনছি তার গায়ে একটা সতর্কবাণী লেখা থাকে বা একটা পদ্ধতি লেখা থাকে, ঠিক সেই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সর্বোপরি বীজ শোধনের সময় পরিবেশের ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
2: শুনলাম না আমরা যে বীজ শোধন কিভাবে করবো এবং বীজ শোধন পদ্ধতি বলছিলেন ডক্টর রিপন কুমার সিকদার। তো যেটা বলতেছিলাম শুরুতে, যে আমাদের কিন্তু এই যে পচা বা ভাঙা পাতা, ডাল বা গাছের অংশ, এগুলো কিন্তু কেটে
3: ফেলতে
2: হবে যাতে রোগ কম ছড়ায়। বিশেষ করে এই যে অতিবৃষ্টিটা হয়ে গেল, এরপরে কিন্তু ছত্রাকজনিত রোগের ঝুঁকি অনেকটা বাড়ে। আর যদি লক্ষণ দেখাই দেয় তাহলে কিন্তু আমাদের কাছাকাছি রয়েছেন কৃষি কর্মকর্তা, তার সাথে আমাদের পরামর্শ করে আমরা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করব, তাই না? তো চলো এবারে আমরা
4: একটা গান শোনাবো নাকি?
2: গান শুনবো এম এন আক্তারের রচনা ও সুরে গেয়েছেন কল্যাণী ঘোষ। গানটা শুনি।
1: আচ্ছা।

0: বলো গানটা কেমন লাগলো? কল্যাণী ঘোষ গেয়েছেন গানটি এবং গানটির রচয়িতা সুরকার এম এন আখতার। তো যে কথাটা মানে বলবো বলে বলছিলাম যে বিশেষ করে আমাদের যদি যেটুকু পানি হয়ে গেল মানে যেটুকু বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টি থেকে যদি আমাদের পুকুর বা জলাশয়ের পার ভেঙে গিয়ে থাকে সেগুলো কিন্তু দ্রুত মেরামত করার দরকার।
1: একটা ভালো কথা কইছো মাস।
0: এবং ওই ভাঙা অংশে জাল বা টানা দিয়ে ঘিরে ফেলতে হবে, হ্যাঁ, আর বন্যার পানি যদি বেড়ে যায়, হ্যাঁ, মানে ওই ভেসে আসলে তো অনাকাঙ্ক্ষিত মাছ আছে, এগুলো
1: রাক্ষস মাছ যেগুলো
0: আছে, অনেক অনাকাঙ্ক্ষিত অনেক মাছই আসে, ওগুলোকে কিন্তু বের করে ধরে ফেলতে হবে, তুলার চাষ পদ্ধতি নিয়ে এখন বলবেন দিলারা হোসেন, চলো শুনি।
2: আচ্ছা শুনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই শিল্পের প্রধান কাঁচামাল হল তুলা। দেশে উৎপাদিত প্রতি কেজি তুলা প্রায় ৩-৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করে। কাজেই তুলা একটি আমদানি বিকল্প অর্থকরী ফসল। অর্থাৎ একজন কৃষক যখন তুলা চাষ করেন তখন তিনি শুধু নিজের আয় বাড়ান না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের তুলার উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন তুলা বীজ উৎপাদন ও বিতরণ, নতুন চাষ এলাকা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং অন্যান্য অনাবাদী বা অপেক্ষাকৃত প্রতিকূল পরিবেশেও তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজনযোগ্য প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তুলা একটি লাভজনক ও কৃষক বান্ধব ফসল। তুলা চাষের অন্যতম সুবিধা হল রিলে ক্রপিং এবং ইন্টার ক্রপিং। তুলা রোপণের পর প্রথম ৪০-৬০ দিন পর্যন্ত জমির বেশিরভাগ অংশ খালি থাকে। এই সময় কৃষক একই জমিতে লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা সহ বিভিন্ন শাকসবজি কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী ফসল চাষ করতে পারেন। ফলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হয়, যা কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও বৃদ্ধি করে। এর পাশাপাশি তুলা বীজ বিক্রির সুযোগ, পশুখাদ্য হিসেবে তুলা বীজের খোল ব্যবহার এবং বাজারে তুলার স্থায়ী চাহিদা কৃষকের লাভের পরিমাণ আরও বৃদ্ধি করে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে নানা ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কোথাও লবণাক্ততা বৃদ্ধি, আবার কোথাও পাহাড়ি ঢলের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু তুলা এমন একটি ফসল যা অনেক ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। তুলার মূল অনেক গভীরে প্রবেশ করে, ফলে এটি মাটির গভীর স্তর থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে এবং স্বল্প বৃষ্টিতেও টিকে থাকতে সক্ষম। এ কারণে খরা বা অনাবৃষ্টি প্রবণ এলাকায় তুলা একটি সম্ভাবনাময় ফসল। তবে ভালো ফলন পেতে কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত, উপযুক্ত জমি নির্বাচন গুরুত্বপূর্ণ। তুলা চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। সেখানে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। জলাবদ্ধতা তুলার জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয়ত, উন্নত ও অনুমোদিত জাতের বীজ ব্যবহার করতে হবে। এলাকার জলবায়ু ও মাটির ধরন অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ডের সুপারিশকৃত জাত নির্বাচন করলে প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পাওয়া সম্ভব। তৃতীয়ত, সঠিক সময়ে বপন করতে হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তুলা বপনের আদর্শ সময়। সময় মতো বপন করলে গাছ প্রতিকূল আবহাওয়ার ক্ষতি অনেকাংশে এড়িয়ে যেতে পারে এবং পোকা মাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হয়। সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ সবল হয় এবং পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। খরা পরিস্থিতিতেও মাটির আর্দ্রতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য মালচিং, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে হবে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত। নিয়মিত জমি পরিদর্শন, ফেরোমেন ফাঁদ ব্যবহার, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমে এবং পরিবেশও সুরক্ষিত থাকে। পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধে কন্ট্রোল পদ্ধতিতে চাষ, জৈব পদার্থের ব্যবহার এবং মাটির আচ্ছাদন বজায় রাখা অত্যন্ত কার্যকর। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল এলাকায় উপযোগী প্রযুক্তি অনুসরণ এবং বর্ষা পরবর্তী সময়ে চাষাবাদ করলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি অতিবৃষ্টির সময় তুলা চাষের করণীয় বিষয়ে। আমাদের দেশে বর্ষাকালে অনেক সময় একটানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়। এই সময় সরাসরি মাঠে তুলার বীজ বপন করলে অতিরিক্ত পানির কারণে বীজ পচে যাওয়া, অঙ্কুরোদ্গম কমে যাওয়া এবং চারা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অতিবৃষ্টির সময় একটি কার্যকর পদ্ধতি হল আগে চারা তৈরি করে পরে মাঠে রোপণ করা। এক্ষেত্রে উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত স্থানে বীজতলা তৈরি করে সুস্থ ও সবল চারা উৎপাদন করতে হবে। বীজতলায় অতিরিক্ত পানি যাতে জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি কিছুটা কমে গেলে এবং জমির অতিরিক্ত পানি সরে গেলে প্রস্তুতকৃত সুস্থ চারা নির্ধারিত দূরত্ব বজায় রেখে মূল জমিতে রোপণ করা যেতে পারে। এতে অতিবৃষ্টির কারণে বীজ নষ্ট হওয়ার ঝুঁকি কমে এবং চারা দ্রুত মাঠে প্রতিষ্ঠিত হয়। তুলার জমিতে পানি জমে থাকলে গাছের শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শিকড় পচে যেতে পারে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ও ফল ঝরে যাওয়ার আশঙ্কা বাড়ে। এ সময় জমিতে আগে থেকে নালা তৈরি করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যেতে পারে। জমির চারপাশের নালা পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি আটকে আছে সেখানে অতিরিক্ত নালা কেটে দিতে হবে এবং আইল ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে। সদ্য বপন করা জমিতে পানি জমলে বীজ পচে যেতে পারে, তাই পানি নেমে যাওয়ার পর অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে। যেখানে বীজ বা চারা নষ্ট হয়েছে সেখানে দ্রুত সম্ভব পুনঃবপন করতে হবে। বৃষ্টি থেমে গেলে জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত গাছ শনাক্ত করতে হবে। প্রয়োজনে মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে বাতাস চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত ভেজা অবস্থায় অপ্রয়োজনীয় সেচ বা সার প্রদান থেকে বিরত থাকতে হবে, কারণ এতে শিকড় আরো দুর্বল হতে পারে। টানা বৃষ্টির পর আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তুলা উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সমন্বিত রোগ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
0: খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। দিলারা হোসেন বলছিলেন প্রতিকূল পরিবেশে তুলার চাষ পদ্ধতি নিয়ে, এবং আমার মনে হয় এখনকার জন্য এটি খুবই উপযোগী, খুবই উপযোগী। তাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমাদের কিন্তু আর একটা জিনিস করতে হবে কি, এই সময় কিন্তু গবাদি পশুকে বিশেষ করে জীবাণুনাশক, বন্যাকাল তো চলে গেছে বা অতিবৃষ্টি হয়ে গেছে, এখন তো মোটামুটি সুস্থ হয়েছে আমরা, তো এই গবাদি পশু হাঁস মুরগির বাসস্থানে কিন্তু নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা কিন্তু আর
3: ওদেরকে যে খাওয়ানোর জন্য যে পানি সেটাও কিন্তু বিশুদ্ধ
0: হওয়া দরকার। তো চলো, আমাদের আসরের সময় তো শেষ হয়ে গেল আজকের মতো। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি। সকলকে শুভেচ্ছা।

0: বাংলাদেশ বেতার।
1: অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ এবং আমি আফরোজা আক্তার পপি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সময়গুলো ভালোই কাটছে। সময়কে ভালোভাবে কাটাতে হয়, শিখতে হয় ঠিক কিভাবে সময়কে কাজে লাগাতে পারলে আমাদের সময়গুলো সবার ভালো কাটে। আর তারই প্রয়াসে যারা প্রতিটা সময়ের জন্য আয়োজন রাখেন, একজন মানুষের জন্য কাজ করবার প্রয়াসে, তাদের সেই সুন্দর ইচ্ছেগুলো অবশ্যই সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক এমনই প্রত্যাশা। সকল বীর সেনা সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যাদের ডাকে যাদের আত্মত্যাগে আমাদের পাওয়া এই দেশ এবং অবশ্যই আমাদের শান্তি শৃঙ্খলা। বন্ধুরা, দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় প্রথমে শোনাব একটি দেশের গান, শুনবেন রুনা লায়লার কণ্ঠে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খোন্দকার নুরুল।

চাওয়ার এবারে শুনবেন আধুনিক গান শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। গানটি গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ এবং সুর করেছেন সমর দাস।

0: চাওয়াপাড়ার আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী আব্দুল আলিম, গানের কথা কানাই লাল শীল, সুর করেছেন গীতিকার নিজেই।
1: পিঞ্জিরার

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাও পাওয়া। এবার একটি ছায়াছবির গান দর্পচূর্ণ, শিল্পী মাহমুদুল নবী ও সাবিনা ইয়াসমিন।

0: এই গানটির সাথে শেষ করছি দুইবারের আজকের আয়োজন। বিশ্ব সেনানী ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা আপনাদের কাজকে প্রাধান্য দিয়ে সামনের সময়গুলোকে সুন্দর করবেন, এমনই প্রত্যাশায় শেষ করছি দুইবারের আজকের আয়োজন। দুইবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুইবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। আজ ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। উল্লেখ, প্রতিযোগিতায় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও উজবেকিস্তান অংশ নেয়। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে আজ গৌরীপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গৌরীপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে চকবাজার কিংসকে পরাজিত করেছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র এবং কিলগাঁও ফুটবল একাডেমির মধ্যকার দিনের অপর ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। গাজীপুরের শ্রীপুরের স্থানীয় ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈরাগীরচালা ফুটবল একাডেমি জয়লাভ করে। স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় বৈরাগীরচালা ফুটবল একাডেমি 4-1 গোলে ভাগনাহাটি ক্রীড়া সংঘকে পরাজিত করে এই শিরোপা জয় করে। খেলা শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়। তারুভাই প্রথম টেস্টে পাকিস্তানকে 90 রানে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 211 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 120 রান করতে সক্ষম হয়। চূড়ান্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 311 ও 181, পাকিস্তান 282 ও 120। আগামী রোববার পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে। 1 আগস্ট প্রথম দফা এবং 2 আগস্ট দ্বিতীয় দফায় দলটি অস্ট্রেলিয়া যাবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা তৃতীয় স্থান অধিকারী কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরদের নিয়ে ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্ট খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে সম্প্রতি জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রথম পর্বে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 3 কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী 3 শিক্ষার্থী হলেন কাতলাগাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন, মিম খাতুন ও সুমাইয়া ইয়াসমিন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চলকে বালিকা কাবাডি দল জাতীয় রানার্স আপ হয়। প্রতিযোগিতায় রংপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 5 তারিখে দুদলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের 5ম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

আত্মীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময় ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়, এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যে এটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরো যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাশিউ যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পান সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম,

0: এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যায় 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাক সবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, 2টা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনে যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
1: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
0: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটম গুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনারা আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না, যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যে ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া সমস্যাগুলো বেশি দেখা দেয়।
1: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
0: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কাভার হতে হবে, তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি চা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমে লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে।
0: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
1: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
0: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেন
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও কোরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।

0: التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ঘাটতি কারণে হচ্ছে কিনা এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে, যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না, যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদ্রে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না, তখন কি হচ্ছে আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যে নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয় এবং ব্যাহত হলে কি হচ্ছে হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলতে হবে এবং জেনে নিতে হবে। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথার, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি, কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়াম যুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইটি করে ফল খাদ্য তালিকায় রাখা।
4: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আমাদেরকে বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতির সাথে ব্যায়াম কতটুকু গুরুত্বপূর্ণ।
3: আচ্ছা, এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন যে ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আসলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমরা করোনার মধ্যে কিন্তু অনেকেই জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না, পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সারসাইজ যেটা কি করছে আমাদের শরীরের ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, যেমন আপনার ইনসুলিন সিক্রেশনটা ঠিক রাখে। তাই আমি মনে করি যে শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের শরীরের সবকিছুর সাথেই জড়িত। তাই আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি প্রতিদিন অল্প করে হলেও যদি আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু এটি আপনার হাড়ের বা যে কোনো কিন্তু মাসেলের জন্য অনেকটা উপকারী এবং আপনি দেখবেন যে আপনার অনেকটা আরাম ফিলও করছেন।
4: আতার রহমান রঞ্জু এবং সেলিম রাজ আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং তারা জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম জাতীয় যে ট্যাবলেট গুলো পাওয়া যায় এই ট্যাবলেট গুলো কতটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
3: আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সবারই জানা উচিত। আমরা তো জানি যে কোনো ফার্মাসি ফর্মে যেই সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিন বি, এগুলো কিন্তু আসলে ডিরেক্ট ফর্মে কিন্তু আমাদের আসে। যেমন খাবারের মাধ্যমে কি হচ্ছে, আমরা কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে যাবে, কিন্তু আপনার একটা ফার্মাসি ফর্মে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডক্টররা কি করে থাকেন, যখন কারোর খুব এমার্জেন্সি বা যখন তার অনেক ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে সেই সময়গুলোতে কিন্তু এগুলো দিয়ে থাকেন, অ্যাডভাইস করে থাকেন। কিন্তু আমরা অনেকেই করি কি, নিজেরাই কিন্তু এই জিনিসগুলো আমরা বাজার থেকে বা ফার্মাসি থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা খেয়ে ফেলি। এটা কিন্তু অত্যন্ত একটি ভুল কাজ। অবশ্যই আপনারা যেটা করবেন যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে এই ধরনের ওষুধ বা ভিটামিন আপনারা খাবেন না।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
3: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
6: শাহিদা মঞ্জুরি।
7: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর বললেন পরিবেশ মন্ত্রী। মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 ইরাকি যোদ্ধা নিহত। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাবা মেন্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবককেও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়। ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছে তাসিন আবদুল্লাহ, যে কিনা উত্তরার মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাইয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বড় বোনকে হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাসিন আবদুল্লাহ। উত্তরার মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাই মাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তাসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। বোনকে হারানোর পর থেকে তাসিনার মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত সোমবার অনুষ্ঠিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা সপ্তম শ্রেণীর ছাত্র তাসিন আবদুল্লার প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দুহাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দী হয়, পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর তাসিন আবদুল্লার পরিবারের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সত্তাহ সিনের আজ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। এছাড়া মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা পেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকরাত হোসেন বলেছেন, হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন। সরদার মোহাম্মদ সাকরাত হোসেন স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,
2: আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে আমরা সুনসুল্লি অনেস্টলি অ্যান্ড নিড বেস আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। আমরা যেন সততার সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি, কোন মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এটি আমাদের প্রতিশ্রুতি, এটি আমাদের স্লোগান।
0: তিনি আরো বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলির গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময় ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া সভায় প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, একটা বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা এমনভাবে করা উচিত যাতে এর বহুমাত্রিক সুফল একই সাথে পাওয়া যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি বনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: আমি মনে করি শুধু রাষ্ট্র নয়, প্রতিটি মানুষের দায়িত্ব। তাই আসুন আমরা সকলে নির্দিন অবস্থান থেকে বাঘ সংরক্ষণের দায়িত্ব পালন করি।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের বাঘ রক্ষায় সংরক্ষিত অঞ্চল আরও বাড়ানো হয়েছে। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্যের অপরিহার্য অংশ। এই প্রাণীর সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রায় 100 বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় 1 লাখ, বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা 5,000-এর মতো। এই পরিসংখ্যান বাঘের অস্তিত্ব ও হুমকির মুখে রয়েছে তা স্পষ্টভাবে নির্দেশ করে।
4: ক্রমান্বয়ে যে বাঘ নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা যদি উদ্যোগী না হই, আমরা যদি সচেতন না থাকি, তাহলে এই প্রজাতির প্রাণী এক সময় দেখা যাবে বিলুপ্ত হয়ে যাবে। সেই সচেতনতা সৃষ্টি করার জন্য, বাঘকে সংরক্ষণ করার জন্য আজকের এই দিবসটি পালন করছি আমরা।
0: এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শিকল ভাঙার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তছড়া রাজপথে সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে প্রাণ হারানো দুনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ রোহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তানহারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
1: রক্তের আগামী চব্বিশের জুলাই স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিলে যাত্রাবাড়ির ধোয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। কৃষ্ণাক্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতার শোককে শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মা। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
2: প্রথম দুই দিন কলেজের অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে নাই যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করবো, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনে কিনে খাওয়াইছে। আবার সে আন্দোলনে প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলন
1: সৌরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নিরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন গুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
2: এই বিশ মিনিট আগে আমাকে বলে মা আমার আইডি কার্ডটা ঘুরে, আমি কিন্তু বিশ মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি হয়েছেন বলে কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তোকে যাইও না বাবা যাইও না, আমার কথা সে আমি মা আমার ফিটটা ধরে দিয়ে বলে মা আমি বিশ মিনিট ঘুরে চলে আসবো। সে বিশ মিনিটের রায় খুলে না, 15 মিনিটের মাথায় আমার ঘরে খবর আসছে, মানে দৌড়িয়ে দৌড়িয়ে যাইতেছে, যাওয়ার মাঝখানে এগুলি তার আর সেখানে দাঁড়ানোর সময় নেই। 15টা মিনিট, 2টা 15 মিনিটের মধ্যে আমার ঘরে খবর আসছে যে রোহান নাই, রোহান মারা গেছে। তো আমি আজও বলতে পারি না আমার রোহানকে।
1: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জ্বলন্ত মশাল। ফণীর আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহানের রক্তে লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। ক্যাসিন আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিভারী বৃষ্টিপাতের ঘটনা বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পিত নগরায়ণ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণই রয়েছে এর টেকসই সমাধান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে অতিভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু জলবায়ু পরিবর্তন নয়, অপরিকল্পিত নগরায়ণও বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতিকে আরও তীব্র করে তুলছে। গ্রাম থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ কাজের খোঁজে শহরে এলেও পরিকল্পনার অভাবে তারা গড়ে তুলছেন ঝুঁকিপূর্ণ বসতি। একই সঙ্গে জলাভূমি, খাল ও প্রাকৃতিক পানি ধারণের জায়গা ভরাট হওয়ায় বৃষ্টির পানি নামার পথও সংকুচিত হয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ বেতারকে বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
6: আমাদের সরকার যখন খাল বিল স্টোর করা রিহাবিলিট করার চেষ্টা করছে, যেগুলো ডিগ্রেডেড ইনক্রোস খাল নকল করা, সেগুলো খাল বিল জলাভূমি সেগুলোকে রিস্টোর করতে হবে, ড্রেনেজ ইমপ্রুভ করতে হবে। কোনো বিকল্প
5: অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বলেন, মালভূমি ও খাল শুধু বৃষ্টির পানি ধারণই করে না, বরং জীব বৈচিত্র, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং নগরের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে জলবদ্ধতা ও বন্যার ক্ষতি কমাতে প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নগর পরিকল্পনায় পানি ধারণের জায়গা সংরক্ষণের উপরও জোর দিচ্ছেন তিনি।
6: ঢাকা দেখেন, বছরে 2000 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে, তাহলে সেই বৃষ্টিটা যখন ড্রেন আউট হবে, নদীতে খালে যাবে, ন্যাচারাল ড্রেন, সেটা কোথায়? সেই সেই ড্রেনেজ তো একদম পুরো ড্রেনেজ কনজেশন, তারপর রিটেনশন যেটা বলে, ওইখানগুলো রিটেনশনের কাজ করে, স্টর্ম ওয়াটার ধরে রাখে।
5: বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত নগরায়ন, জলাভূমি সংরক্ষণ, উন্নত ড্রেনেজ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার দেওয়ানি মামলার যত্ন নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন, বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান। আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের বিচার মন্ত্রণালয় ও জাইকা সহ আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও সহযোগিতা বাংলাদেশের বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমেদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরাকের 7টি প্রদেশে চালানো মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ আজ একথা জানায়। সৌদি আরব ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সিমকম আজ ভোরে জানায়, মার্কিন সেনা ও সৌদি জ্বালানি অবকাঠামোর উপর হামলার জন্য দায়ী ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালানো হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুনামতো এলাকায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 4 জন। দেশটিতে গতকাল এই ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজ লোকজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে 1000 বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার কার্যক্রমকে ব্যাহত করছে। খেলার খবর। ভলিবল। আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। আজ ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর, বললেন পরিবেশমন্ত্রী। মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 ইরাকি যোদ্ধা নিহত। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাবা মেস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি বদরুল নাহার। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। পূর্ব এশীয় এই দ্বীপ দেশটির সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক, কারিগরি উন্নয়ন এবং বন্ধুত্বের বন্ধন অনেক মজবুত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অবকাঠামো ও কারিগরি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাশা প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সৌজন্যে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, এদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জাপান কাজ করছে। গত বছর দেশটির সঙ্গে সম্পাদিত একটি সমঝোতা স্মারকের অধীনে আগামী 5 বছরে জাপান বাংলাদেশ থেকে 1,00,000 জনশক্তি নেবে এবং এ বিষয়টি ত্বরান্বিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। উল্লেখ্য, জাপান দক্ষ জনশক্তি চায় এবং সেখানে জাপানের ভাষা জানা কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বেশি। আশার কথা, এখন আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশি কর্ম ভিসা অথবা ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হয়ে জাপান যাচ্ছেন এবং মোটামুটি 1 বছরের মধ্যেই সেখানে কাজের সুযোগ করে নিচ্ছেন। এ অবস্থায় মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে নতুন বাজার খোঁজার তাগিদে অপেক্ষাকৃত স্থিতিশীল অঞ্চল ইউরোপের শ্রম বাজারকে বিকল্প হিসেবে নিয়ে সেখানে নতুন এবং দক্ষ কর্মী পাঠানোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ইউরোপের অন্তত 1 ডজন দেশে সমঝোতা স্মারক বা এমওইউর প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সেসব দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এর পাশাপাশি বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক শ্রমবাজার জাপানে নিজেদের অবস্থান শক্ত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সরকারের এই প্রচেষ্টার ফলে দেশটিতে কর্মী পাঠানোর হার কয়েক গুণ বেড়েছে। ইতিমধ্যে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে 40টি নতুন চুক্তি সই হয়েছে। তারা জাপানি ভাষা জানা বাংলাদেশি কর্মীদের নিতে আগ্রহ প্রকাশ করছে। এতে দেশেও জাপানি কর্মী হিসেবে যেতে আগ্রহীদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে জাপানি কর্মী নিয়োগের পথ প্রশস্ত হলেও ভাষার পাশাপাশি জাপানের শ্রমবাজারে প্রবেশের অন্যতম একটি বাধা রয়ে গেছে। সেটি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বা মানব সম্পদের ঘাটতি, যেটির উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি প্রতিনিধির কাছে তার দেশের সহযোগিতা চেয়েছেন। কেননা খাদভেদে নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন আধুনিক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সব দেশেই কদর রয়েছে। শুধু জাপানি ভাষা ও দক্ষতা দিয়ে নেপাল ও ভুটানের মতো দেশের বিপুল কর্মী কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছেন। দীর্ঘমেয়াদী ও মানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয় এড়ানো গেলে জাপান বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি বড় বাজার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে সমৃদ্ধ হবে প্রবাসী কর্মীদের পরিবার, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী রন্টি দাস। গানটির গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: জুলাই মাস থমকে যাওয়া সময়, 2024-এর সেই দিনগুলো যখন বাংলাদেশের রাজপথ মুখরিত হয়েছিল ছাত্র জনতার সম্মিলিত কণ্ঠস্বরে।
1: কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে যে আন্দোলন পরিণত হয়েছিল ঐতিহাসিক গণজাগরণে, তার প্রতিটি অধ্যায় আজ আমাদের জাতীয় স্মৃতির অংশ।
0: আজকের আয়োজনে আমরা স্মরণ করছি সেই সংগ্রাম, সেই আত্মত্যাগ যা আমাদের দেখিয়েছে পরিবর্তনের পথ কখনো সহজ নয়, তবে অসম্ভব নয়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দরবনের গহীনে ঘন ম্যানগ্রোভের আড়ালে এখনো হেঁটে বেড়ায় এক রাজকীয় প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সেই রাজত্ব আজ সংকটে।
1: শ্রোতা বন্ধুরা, আজ 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। 2010 খ্রিস্টাব্দে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক আন্তর্জাতিক সম্মেলনে এই দিনটি ঘোষণা করা হয়েছিল বাঘ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে।
0: গত 100 বছরে পৃথিবীর বাঘের সংখ্যা কমেছে প্রায় শতকরা 95%। বাংলাদেশের সুন্দরবনেও রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিনে দিনে কমছে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন, চোর শিকার সব মিলিয়ে এই মহান প্রাণীটি আজ অস্তিত্বের সংকটে।
1: বাঘ বাঁচলে বনও বাঁচে, আর বন বাঁচলে আমরাও বাঁচি। এই সহজ সত্যটা মনে রেখে শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজন উত্তরণে আপনাদের স্বাগত জানাচ্ছি।

0: প্রিয় শ্রোতা, পৃথিবীটা প্রতিদিন নতুন বিষয় নিয়ে হাজির হয় আমাদের সামনে। কোথাও বিজ্ঞান, কোথাও প্রকৃতি, কোথাও মানুষের অবিশ্বাস্য কাণ্ড, সেই বিচিত্র খবরগুলো প্রতিদিন সাজিয়ে আনে বিশ্ববিচিত্রা।
1: সংগ্রহ সংকলন করেছেন শারমিন আক্তার, আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন কোন শিকদার। শুনুন তাহলে বিচিত্র বিষয়কর সব খবর

উত্তর উপকূলে অবস্থিত সোমারয় নামের একটি ছোট দ্বীপ রয়েছে, যা বিশ্বজুড়ে টাইম ফ্রি জোন বা সময়হীন দ্বীপ নামে পরিচিত। বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত এই দীর্ঘ 69 দিন এখানে সূর্য কখনোই অস্ত যায় না। দিনরাতের কোনো পার্থক্য না থাকায় দ্বীপের বাসিন্দারা ঘড়ির নিয়ম মেনে চলেন না। সেখানে রাত 2টার সময়ও বাচ্চাদের মাঠে ফুটবল খেলতে বা বড়দের ঘরের কাজ করতে দেখা যায়। তারা আনুষ্ঠানিকভাবে দ্বীপটিকে ঘড়ির সময় থেকে মুক্ত ঘোষণা করেছেন। অ্যান্টার্কটিকার একটি বিশেষ পর্বত অঞ্চলের নাম মাউন্ট মেলবোর্ন। এই আগ্নেয়গিরিটি বরফের চাদরে ঢাকা থাকলেও এর মাটির নিচে তীব্র তাপ রয়েছে। এই ভূতাপীয় শক্তির কারণে বরফের ভেতর ছোট ছোট প্রাকৃতিক সুড়ঙ্গ বা আইস গুহা তৈরি হয়েছে। এই গুহাগুলোর ভেতরে তাপমাত্রা থাকে প্রায় 0°C, অথচ এর ঠিক ওপরের পাহাড়ের চূড়ায় তাপমাত্রা থাকে -30°। প্রকৃতি এখানে একাধারে তীব্র ঠান্ডা এবং গরমের এক বিচিত্র ভারসাম্য তৈরি করে রেখেছে।

0: বিশ্ববিচিত্রের এই খবরগুলো প্রতিবার আমাদের ভাবায় অবাক করে। সত্যি এই পৃথিবীতে বিস্ময়ের কোনো শেষ নেই।
1: আশা করি এই বিচিত্র খবরগুলো আপনাদের মনে কানেকটা কৌতূহল আর আনন্দ জুগিয়েছে। আগামীকাল উত্তরণ আবার হাজির হবে এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা একটু ভিন্ন ক্রমে যাচ্ছি। এবারে সরাসরি চলে যাব স্মরণে বরণে পর্বে,
0: কারণ আজকের এই পর্বে আমরা স্মরণ করব এমন একজন মানুষকে যার অবদান বাংলা শিক্ষা সমাজ সংস্কারে অপরিমেয়।
1: তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে যিনি বৈজ্ঞানিকভাবে সাজিয়েছেন, বিধবা বিবাহ প্রচলনের জন্য যিনি লড়াই করেছেন, নারী শিক্ষার অগ্রদূত যিনি।
0: আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মঞ্জুরুল হক। গবেষণা গ্রন্থের উপস্থাপনায় তিনি নিজেই।
2: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের জন্য বেঁচে থাকা একজন মনীষী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মেই যিনি নিজের পরিচয় লিখেছিলেন। প্রিয় শ্রোতা, কিছু মানুষ আছেন যাদের জীবনকে বোঝার জন্য আলাদা করে জীবনী বলার দরকার হয় না, তাদের কাজই তাদের পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনি এক মানুষ। তিনি কি বলেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি কি করেছেন। উনিশ শতকে বাংলায় যখন সমাজ ভাষা শিক্ষা মানবিকতার সংকট এসব এসে পৌঁছেছিল, তখন বিদ্যাসাগর একে একে সেই সংকটের ভেতরে তার কাজগুলো গড়ে তুলেছেন। তার কর্মই আমাদের কাছে রেখে গেছে আধুনিক বাংলার ভিত্তি। বিদ্যাসাগর বাংলা গদ্যকে জটিলতা থেকে বের করে আনেন, বাক্যকে করেন সরল, গঠনকে করেন সুসংহত। এ কাজের ফলেই বাংলা গদ্য

0: নয় বাংলা ভাষা শিক্ষার প্রথম সংগঠিত কাঠামো। শিশুরা প্রথমবারের মতো সহজ বাংলায় পড়তে শেখে তারই হাত ধরে। তিনি শুধু লেখক ছিলেন না, ছিলেন সমাজ ব্যবস্থা সংস্কারক। ফোর্ট উইলিয়াম কলেজে কাজ করার সময় তিনি বাংলা শিক্ষার পাঠ্য পদ্ধতিকে নতুন রূপ দেন। পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে পাঠ্যক্রমে আধুনিক বিষয় যুক্ত করেন এবং শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে যুক্তি নির্ভরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি স্কুল পরিদর্শক হিসেবে বাংলার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে যুক্ত হন। বিশেষভাবে তার উদ্যোগে বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষাকে তিনি সামাজিক উন্নতির অপরিহার্য অংশ হিসেবে দেখেছিলেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে তার সবচেয়ে বড় অবদান যেটি, সেটি হল বিধবা বিবাহ আন্দোলন। দীর্ঘ যুক্তি, শাস্ত্র বিশ্লেষণ ও সামাজিক প্রচেষ্টার মাধ্যমে তিনি 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটি ছিল সেই সময়ের সমাজে এক বড় পরিবর্তন। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু আইন প্রণয়নে থেমে থাকেননি, তিনি নিজের জীবনে তার উদাহরণ তৈরি করেন। তার পুত্র নারায়ণচন্দ্রের বিয়ে তিনি একজন বিধবার সঙ্গে সম্পন্ন করেন। এতে তিনি দেখান আদর্শ শুধু কথাই নয়, কাজেও প্রমাণ করতে হয়। তিনি বহুবিবাহের বিরুদ্ধে অবস্থান নেন এবং নারী মর্যাদার প্রশ্নে দৃঢ় ভূমিকা রাখেন। শিক্ষা ও সমাজ সংস্কারের বাইরে তার আরেকটি বড় মানবিক দিক ছিল। জীবনের শেষ দিকে মাইকেল মধুসূদন দত্ত যখন ইউরোপে এবং পরে দেশে ফিরে ঋণ, অসুস্থতা, আর্থিক সংকটে বিপর্যস্ত, তখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু বিদ্যাসাগর তা পারেননি। সামর্থ্য অনুযায়ী তিনি অর্থ সাহায্য করেছেন, ঋণ মুক্ত করার চেষ্টা করেছেন, মাইকেল মধুসূদন দত্তের মতো মহাকবিকে সাহস যুগিয়েছেন। মধুসূদন দত্তের চিঠিগুলো পড়লে বোঝা যায় তিনি বিদ্যাসাগরের কাছে শুধু অর্থ চাননি, ভরসা চেয়েছিলেন। সেই শ্রদ্ধা থেকেই তিনি লিখেছিলেন, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এই কয়েকটি পংক্তিতেই যেন বিদ্যাসাগরের প্রকৃত পরিচয় পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা পরবর্তীতে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়। এটি ছিল আধুনিক ও উদার শিক্ষার একটি কেন্দ্র। জীবনের শেষ পর্যায়ে তিনি কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের কর্মাটার অঞ্চলে চলে যান। সেখানে তিনি সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে বসবাস করেন, অসুস্থদের সেবা, দরিদ্রদের সহায়তা এবং সাধারণ মানুষের পাশে থাকা, এই ছিল তার শেষ জীবনের কর্ম। 1891 সালে এই মহামানব পরলোক গমন করেন। তার রেখে যাওয়া আলোর পথ আজও শেষ হয়ে যায়নি। বাংলা ভাষার প্রতিটি শিশুর হাতে যখন বর্ণ পরিচয় পৌঁছে যায়, নারী শিক্ষা যখন সমাজে স্বীকৃত অধিকার হয়ে ওঠে, কিংবা মানবিকতার প্রশ্নে আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ভাবি, তখন অজান্তেই বিদ্যাসাগরের উত্তরাধিকারকে ধারণ করি।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আজকের এই কথাগুলো আমাদের বুঝিয়ে দিল সমাজ বদলাতে একজন মানুষের দৃঢ় সংকল্প কতটা শক্তিশালী হতে পারে।
2: শ্রোতা বন্ধুরা, এবার বিহঙ্গের পালা। আপনাদের চিঠি আর ইমেইল এই অনুষ্ঠানের প্রাণ।
1: প্রতিটি চিঠিতে থাকে একটা মানুষের ভাবনা, একটা মতামত। আপনারা লেখেন বলেই এই অনুষ্ঠানটা শুধু আমাদের নয়, আপনাদেরও হয়ে ওঠে।
2: সেই কৃতজ্ঞতা নিয়ে আজকে বিহঙ্গের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।
1: আমন্ত্রণ, আমরা ইমেল দিয়ে শুরু করছি। শ্রী দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, বলেছেন উত্তরণ ম্যাগাজিন একটি জনপ্রিয় ও চমৎকার অনুষ্ঠান, তাই চিঠিপত্র প্রতি শুক্রবারে নেওয়ার জন্য বিনীত প্রস্তাব করছি। আর উত্তরণ থেকে কণ্ঠশিল্পী কাজী শুভর সাক্ষাৎকার প্রচার করা যায় না, তেমনটি বলেছেন। ঠিক আছে, আপনার যাওয়ার কথা আমাদের জানা থাকলো।
2: তুমি তার ছাড়া কথা বলো, আকাশ ছুঁয়ে মানুষের ঘরে ঢোকো, তোমার কোনো চেহারা নেই তবু সবাই তোমাকে চেনে। আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, এই চারটা শব্দের ভোর হয় রাত নামে।
1: তুমি ঝড়ের খবর দাও, নদী

0: পানি বাড়লে আগে সতর্ক করো, মাঠের কৃষক তোমার কথায় বীজ বোনে, তোমার গলায় গান বাজে পুরনো দিনের নতুন দিনের।
1: নাটকের সংলাপে মানুষ কাঁদে হাসে, চিঠির অনুষ্ঠানে দূরের আপনজন কাছে আসে, কারেন্ট থাকে না, নেট থাকে না, তবু তুমি ব্যাটারির জোরে বেঁচে থাকো।
0: ট্রানজিস্টরের কটকট শব্দের মাঝেও তোমার কণ্ঠ পরিষ্কার শোনা যায়।
1: আর এই পরিষ্কার করে আমাদের ভালোবাসার কথাগুলো লিখে পাঠিয়েছে চমৎকার আছি শুধু বেতার নিয়ে আর কিছু না এমন শিরোনামে আশিকুল ইসলাম নয়ন, বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে আমাদের এই বন্ধু এই চমৎকার লেখাটি পাঠিয়েছেন কবিতার মাধ্যমে।
0: ভীষণ ভীষণ ভালো লেগেছে একদম। ওই যে শুরুতে বলেছে না, আকাশ ছুঁয়ে মনের ঘরে ঢুকেছে, আমাদের যেন এমনিতেই মনের ঘরে ঢুকে গেল, তাই না?
1: আর এই মনের ঘর, এই মনের ঘরে ভালোবাসা, এটি আমাদেরকে আঁকড়ে রাখে। ধন্যবাদ বন্ধুকে।
0: এবারে লেখা মোহাম্মদ আশরাফুজ্জামান মেয়ার, 134 দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে। বলেছে, 21 জুলাই প্রচারিত দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে আলজেরিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার সম্পর্কে জানা হলো। খাদ্য সংস্কৃতি আলজেরিয়ার ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। আলজেরিয়ার নিজস্ব কিছু স্বাদ ও রন্ধন প্রণালী রয়েছে যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ক্লাসিক সিনেমা পর্বে 1952 সালের একটি কালজয়ী জাপানি চলচ্চিত্র একিরোয়ের সংক্ষিপ্ত পর্যালোচনা শুনেছেন, ভালো লেগেছে তেমনটি বলেছেন। আর বলেছেন, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা মানবিক চলচ্চিত্রটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এই যে এমনি করে আমাদের সাথে থাকা, অনুষ্ঠান শোনা, সবকিছুর জন্যই।
1: প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন, অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ থেকে সালাম জানিয়ে এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, উত্তরণ বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। আর উত্তরণের পর্বগুলোর মধ্যে বৃহস্পতিবারের প্রচারিত বিশ্ব সাহিত্য পর্ব শ্রোতাদের সবচেয়ে বেশি প্রিয়। 23 জুলাই 2026 তারিখের উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে স্যামুয়েল টেইলর কলরিজকে নিয়ে আলোচনা করা হয়। তার বাল্যকাল থেকে শুরু করে কাব্যিক জীবনের অনেক অজানা তথ্য জানতে পারলাম অনুষ্ঠানটি থেকে। সবচেয়ে বড় কথা, বিশ্ব সাহিত্য পর্বের শেষ প্রান্তে স্যামুয়েল টেইলরের একটি কবিতার আবৃত্তি শোনানো হয়। কবিতাটি আমাদের মুগ্ধ করেছে। এরপর খাবারের খবরে তুর্কি খাবারের কথা বেশ ভালো লেগেছে। কাবাবের লোভনীয় বর্ণনা শুনে নিজের খেতে ইচ্ছে করছে। চমৎকার এই অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন, আমাদের অনুষ্ঠান শুনেছেন, মতামত জানিয়েছেন, এমনি করে সাথে চাই সবসময়।
0: ওয়াসির রহমান মিন্টু, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, বলেছেন, ভালো আছেন আশা করি, ভালো থাকুন সবসময় এ কামনা করে থাকি। উত্তরণের ভালোবাসায় এসেছি একটু ভালোবাসা পেতে আর দিতে। মন চায় প্রতিদিন প্রতি রাত একটি করে বার্তা পাঠাই আমার প্রিয়জনের কাছে। তুমি যে সেই আমার আপনজন হে প্রিয় উত্তরণ, তোমার লেগেছে ভালো, তাই তোমার সেই পরিবেশনা শুনে ভালো লাগা পাঠিয়ে দিলাম। 24/7/2026 তারিখে প্রচারিত বিশ্ববিজেত্রা প্রকৃতি ও পর্বে টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের পরিচয় পরিচিতি বিস্তারিত তথ্য জেনেছেন। সবকিছু মিলিয়ে আপনি একদম সুন্দর বর্ণনা করেছেন, বলেছেন, ভীষণ ভালো লাগে অনুষ্ঠানটি এবং লেগেছেও। আর উত্তরণ ভালো থাকুক তেমনটি বলেছেন, আর এমনি করে সবসময় সাথেই থাকুন, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা।
1: এবারে লেখা পাঠিয়েছেন সম্রাট এমডি ফারুক মোঘল, নলমা মোঘলবাড়ি ঘাটাইল ছনখোলার টাঙ্গাইলের বন্ধু, বলছেন, 24 জুলাই তারিখে রাত 9:05 প্রচারিত উত্তর ম্যাগাজিন মনোযোগ দিয়ে শুনলাম বিশ্ববিচিত্রা পর্বে বিশ্বের বিভিন্ন আইসক্রিম নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন এবং জীবন ও প্রকৃতি পর্বে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জমিদার বাড়ি নিয়ে প্রতিবেদনটি বেশ ভালো লেগেছে। পুঁথিপাঠও ছিল উপভোগ্য। সব মিলে অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল, বৈচিত্র্যময় এবং শ্রুতিমধুর। ভবিষ্যতে জীবন ও প্রকৃতি পর্বে টাঙ্গাইলে ধনবাড়ি নবাব বাড়ি সম্পর্কে জানতে চাই। অনুরোধটি আমরা পাঠিয়ে দিলাম কর্তৃপক্ষকে। আর বন্ধুকে বলবো যে এমনি করে সাথে থাকুক, শুনতে থাকুক বেতার ম্যাগাজিন উত্তরুণ, আর প্রিয় বিহঙ্গত সঙ্গী হয়ে বন্ধুদের রয়েছি।
0: শোনা হল, জানা হল আমাদের প্রাণ প্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা। যারা এখনো লেখেননি, আজই লিখে ফেলুন। একটা চিঠি একটা সম্পর্ক তৈরি করে, লিখতে থাকুন, আমরা পড়ব।
1: চিঠি লিখুন এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
0: ইমেইলও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি ettarnbb@gmail.com।
1: প্রিয় শ্রোতা, টেনিস কোর্টে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের লড়াই শুধু প্রতিপক্ষের সাথে নয় নিজের সঙ্গেও। আজকের ক্রীড়াঙ্গনের মুখে আমরা কথা বলব এমনই একজনকে নিয়ে,
0: তিনি যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। আর্ট গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস কিংবদন্তির জীবন ছিল উত্থান পতনে ভরা। ক্যারিয়ারের মাঝপথে র্যাঙ্কিং এর তলানিতে নেমে যাওয়া, তারপর আবার ফিরে আসা চ্যাম্পিয়ন হয়ে, আগাসির গল্প আসলে হার না মানার গল্প।
1: আন্দ্রে আগাসিকে নিয়ে বিস্তারিত গবেষণা গ্রন্থনা করেছেন সাগর আহমেদ, পাঠ করেছেন শামসুল ইসলাম।
2: একজন বিখ্যাত আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি, আটটি গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার প্রাপক হিসেবেই আন্তর্জাতিক ক্রীড়া জগতে বেশ বিখ্যাত তিনি। তিনি প্রথম 1992 সালে উইম্বলডন, 1994 সালে ইউএস ওপেন এবং 1995 সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। 1999 সালে ফ্রেঞ্চ ওপেন জেতার মাধ্যমে তিনি টেনিসের ইতিহাসে চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টেই জেতা পঞ্চম পুরুষ খেলোয়াড়ের খেতাব পান। লাস ভেগাস স্ট্রিপে বেড়ে ওঠা এই খেলোয়াড় কোর্টে ছিলেন একজন বিনোদনদাতা, যিনি ভক্তদের দিকে তার ট্রেডমার্ক ডেনিম শর্টস ও চুম্বন ছুঁড়ে দিতেন। 1996 সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছেন তিনি। তিনি প্রথম চারবার অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলসে জয়লাভ করেন। প্রথম আমেরিকান টেনিস খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনে জয়লাভের কৃতিত্ব রয়েছে তাঁর মুকুটে। 1995 সালে প্রথমবার আন্দ্রে আগাসি বিশ্বের 1 নম্বর খেলোয়াড়ের মর্যাদায় ভূষিত হন। দ্য পানিসার নামে ক্রীড়া জগতে সমধিক পরিচিত তিনি। 1970 সালের 29 এপ্রিল লাস ভেগাসের নেভাদা শহরে আন্দ্রে আগাসির জন্ম হয়। তার বাবা ইমানুয়েল মাইক আগাসি ইরানের প্রাক্তন অলিম্পিক কুস্তিগির ছিলেন এবং তার মা এলিজাবেথ বেটি আগাসি ছিলেন একজন আমেরিকান। তার ঠাকুরদা ডেভিড তাদের মূল পদবী আগাসিয়ান থেকে বদলে আগাসি রাখেন। মাত্র 16 বছর বয়স থেকেই পেশাদার টেনিস খেলার জগতে পা রাখেন আগাসি এবং ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় প্রথম টুর্নামেন্ট খেলে জয়লাভ করেন। 1986 সালের শেষ দিকে আগাসি 91 র্যাঙ্ক করেন এবং 1987 সালে সুল আমেরিকান ওপেনেও জয়লাভ করেন। ক্রীড়া জীবনের প্রথম 8 বছর তিনি উইম্বলডনে ওপেন খেলেননি, শুধুমাত্র তাঁদের বাধ্যতামূলক সাদা পোশাকের কারণে। 1990 সালে ফ্রেঞ্চ ওপেনে তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন এবং ওই বছরই ইউএস ওপেনে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের খেতাব জয়লাভ করেন আগাসি। কিন্তু ইউএস ওপেনে সাম্প্রাসের কাছে ফাইনালে পরাজিত হন। 1990 সালে আমেরিকার হয়ে প্রথম ডেভিস কাপ জেতেন আগাসি। 1991 সালে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন খেলায় প্রতিপক্ষ হিসেবে তিনি পেয়েছিলেন বলিটারি একাডেমিতে তাঁর এককালের ক্রীড়া সঙ্গী জিম কুরিয়ারকে। ওই বছরই সমস্ত ছুঁত মার্গ ভুলে উইম্বলডনের টুর্নামেন্টে খেলতে নামেন আগাসি, কিন্তু 5টি সেটের খেলায় ফাইনালে ডেভিড হুইটনের কাছে পরাজিত হন। 1992 সালে উইম্বলডনের 2 প্রাক্তন চ্যাম্পিয়ন বরিস বেকার এবং জন ম্যাকেনরোকে হারিয়ে বিবিসি ওভারসিজ স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার এর খেতাব জিতে নেন আন্দ্রে আগাসি। 1994 সালে মাইকেল স্ট্রিচকে হারিয়ে ইউএস ওপেন খেলায় গ্র্যান্ড স্ল্যাম জয় করেন তিনি। এর পরের বছরই জীবনে প্রথমবার 1995 সালের অস্ট্রেলিয়ান ওপেনে জিতে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়ের মর্যাদা পান। 1996 সালের আটলান্টা অলিম্পিকে টেনিসে স্বর্ণপদক অর্জন করেন আগাসি, কিন্তু 1997 সালে হাতের কবজির আঘাতের কারণে মাত্র 24টি ম্যাচ খেলায় তার র্যাঙ্ক 1 থেকে কমে 141-এ নেমে আসে। 1998 সালে আবার ঘুরে দাঁড়ান আগাসি আর 1999 সালে পরপর 2টি গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার জেতেন। 2000, 2001 এবং 2003 সালে মোট 3 বার অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট জয়লাভ করেন আন্দ্রে আগাসি। 2001 সালে তিনি জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফকে বিয়ে করেন। 2003 সালের অস্ট্রেলিয়ান ওপেনেই তাঁর ক্রীড়া জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম পুরস্কারটি জেতেন আগাসি। 2006 সালে ক্রীড়া জগৎ থেকে অবসর নেন। 1994 সালে আগাসি গড়ে তোলেন আন্দ্রে আগাসি চ্যারিটেবল ফাউন্ডেশন, যার উদ্যোগে 2001 সালে লাস ভেগাসে গড়ে তোলা হয় আন্দ্রে আগাসি কলেজ প্রিপারেটরি একাডেমি। এই প্রতিষ্ঠানে নিজের $3.5 কোটি দান করেছিলেন তিনি, শুধুমাত্র দুস্থ ও দুর্গত শিশুদের পড়াশোনার জন্য। 2009 সালে তাঁর লেখা আত্মজীবনী ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি প্রকাশিত হয়। 2011 সালে রোড আইল্যান্ডে তাঁকে আন্তর্জাতিক টেনিস হল অব ফেম সম্মানে ভূষিত করা হয়। চ্যারিটেবল ফাউন্ডেশন এবং আরও বিবিধ জনহিতকর কাজের মধ্যে বর্তমানে আন্দ্রে আগাসি নিয়োজিত আছেন।
0: আগাসির জীবন আমাদের শেখালো পতন কখনো শেষ কথা নয়, যদি ফিরে আসার ইচ্ছেটা ভেতরে অটুট থাকে।
1: আর রবীন্দ্রনাথের গান মানে প্রকৃতির সাথে মানুষের গভীর এক সংলাপ। আজ আমরা শুনব শ্রাবণের গান, আমি শ্রাবণ ও আকাশের ওই।
0: মেঘে ভরা আকাশের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ যেন খুঁজে পেয়েছিলেন নিজের মনের প্রতিচ্ছবি। আজকের এই গানটি গেয়েছেন শিল্পী সঞ্জয় খাতুন।
1: রবীন্দ্রসঙ্গীতে তাঁর কণ্ঠের যে স্নিগ্ধতা, যে গভীরতা, তা এই গানের প্রতিটি কথাকে নতুন প্রাণ দেবে। চলুন শুনি সেই গান।

0: সঞ্জিতা খাতুনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের এই গান শুনে শ্রাবণের সন্ধ্যারাতটা যেন আরো স্নিগ্ধ হয়ে উঠল।
1: সে স্নিগ্ধতা নিয়ে আজকের উত্তরণ এখানে শেষ করছি। মোহাম্মদ জাবাদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনে ছিলাম আমি সুরাইয়া সুলতানা মুনিরা
0: এবং আমি মোহাম্মদ জাবাদ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকাশন দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানা আরা বেগম
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য শুভকামনা
1: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
0: শুভরাত্রি।

0: Assalamualaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Ronuk Chauhan. First, the headlines. Prime Minister review earthquake preparedness measures, including forming of national task force and preparing 1 lakh volunteers. Drilling work for new gas well begins in Noakhali. Country gets 7 million cubic feet of gas per day. Health Minister assured to permanently end malpractices of brokers in government hospitals. Government's goal is to ensure maximum utilization of projects, commends Information Broadcasting Minister. Government is determined to preserve tigers of Sundarbans and their natural habitat, says Environment Minister. Joint US-Saudi attacks kill at least 20 Iraqi fighters. And Pakistan become champion of international Qawam men's volleyball, beating Bangladesh 3-0 set in Islamabad. Now, the details. Prime Minister Tariq Rahman has reviewed the government's overall preparedness plans and progress regarding earthquake response. The review meeting was held at the Cabinet Division of the Secretariat with the Prime Minister in the chair today. A decision was taken in the meeting to establish a special cell on earthquake preparedness at the Prime Minister's office to coordinate related activities. The meeting discussed strengthening post-earthquake emergency response and overall preparedness, including the formation of a national task force and preparedness to train 1 lakh volunteers in Dhaka and adjoining areas, equip them with necessary supplies, and provide required training to deliver emergency services after an earthquake. It was informed at the meeting that a database of 70,000 volunteers has already been prepared, while preparations are underway to bring the remaining 30,000 volunteers under the initiative. The meeting discussed various programs aimed at raising public awareness about earthquake preparedness. It also decided to establish a special cell on earthquake preparedness at the Prime Minister's office. Discussions were also held on ensuring effective coordination between government and private organizations during any possible disaster situation. Besides, the meeting discussed establishing a humanitarian staging area in Dhaka, a dedicated logistics hub or a storage facility to ensure the rapid delivery of relief and emergency assistance during disasters. The Bangladesh Petroleum Exploration and Production Company Limited, BAPEX, has started drilling of new gas well at Borochuri Gaon of Shenbag Upazila of Noakhali. The state-owned petroleum exploration and production company is primarily expecting 7 million cubic feet gas likely to add in the national grid from this newly explored gas field. BAPEX sources said the excavation of the gas well is progressing in full swing under Sandalpur 4 Evaluation and Development Well Excavation Project, and it will continue for 45 days. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakat Hussain has said the government would permanently dismantle the broker syndicates that divert patients from public hospitals to private clinics. He said this while addressing at a function at the International Mother Language Institute at Shegun Bagicha in the capital today. The minister said physicians would not be allowed to neglect their duties at public hospitals while operating private clinics or referring patients to specific diagnostic centers for personal financial gain. He also said various initiatives have been taken to expand infrastructure and medical facilities at all levels of healthcare from Upazila to medical college hospitals. Information Broadcasting Minister Johiruddin Shapun has asked the officials to ensure that all ongoing projects under the ministry are completed within the stipulated time frame. He made the call while chairing a review meeting at the ministry today on annual development program for the current fiscal year. The Information Broadcasting Minister asked the officials to prevent the misuse of public funds and ensure that every taka allocated for a project is spent properly. At the meeting, State Minister for Information Broadcasting, Yasir Khan Chaudhary, proposed developing an integrated digital leasehold to enhance the pace of project implementation. Environment, Forest and Climate Change Minister Abdul Awal Mintu has stressed the need for protecting the Sundarban, the country's lone natural habitat of Bengal tigers, aiming to protect the species. He made the importance at a function at Bon Bhavan in the capital today, marking the Global Tiger Day. The Environment Minister said conserving tigers means conserving the Sundarbans. If the Sundarban is not protected, there will be no tiger. Abdul Awal Mintu said tiger conservation is urgent now to ensure environmental and ecological balance of the Sundarbans. This is Bangladeshi Betar giving you the news. Acting Speaker of Jatiya Sanshad Barrister Kaisa Kamal and Nepal's Ambassador to Bangladesh Ghanushyam Bhandari have expressed optimism that the South Asian Association for Regional Cooperation, SARC, could be revitalized through enhanced regional cooperation. The view was shared when the Nepalese envoy paid a courtesy call on the acting speaker at his office at the Jatiya Sanshad Bhavan today. During the meeting, the acting speaker said the opportunity still exists to realize the vision of the Shahid President Ziaur Rahman, who initiated the establishment of SARC with the goal of promoting the desired development of South Asian countries through mutual cooperation. He called upon Nepal to take an active role in making the regional bloc effective once again. Ambassador Ghanushyam Bhandari agreed on the issue. U.S. Saudi attacks have killed at least 20 Iraqi fighters and wounded 32 others in strikes across 7 provinces. Iraq's Popular Mobilization Forces, PMF, said this today. Saudi Arabia and the U.S. Central Command, CENTCOM, said early today that joint air strikes targeted Iran-backed militias in Iraq responsible for attacks on American troops and Saudi energy infrastructures. Volleyball and host Pakistan have clinched the championship and Bangladesh runners-up in the final of Cup Women's Volleyball Championship in Islamabad today. Pakistan defeated Bangladesh 3-0 sets after a hard-fought tournament at the Liaquat Gymnasium. It is worth noting that host Pakistan, Bangladesh, Nepal, Sri Lanka, Kazakhstan and Uzbekistan participated in the competition. Dhaka Meteorological Office says the deep depression over North Odisha and adjoining Gangetic West Bengal coast moved westwards and now lies over North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh. It is likely to move westwards and weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports at Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley till one tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts here is calling wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister reviews earthquake preparedness measures including forming of a national task force and preparing 1 lakh volunteers. Drilling work for new gas well begins in Noakhali. Country gets 7 million cubic feet of gas per day. Health Minister assures to permanently end malpractices of brokers in government hospitals. Government's goal is to ensure maximum utilization of projects, comments Information Broadcasting Minister. Government is determined to preserve tigers of Sundarbans and their natural habitat, says Environment Minister. Joint US-Saudi attacks kill at least 20 Iraqi fighters, and Pakistan become champion of international women's volleyball, beating Bangladesh 3-0 set in Islamabad. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here's the news commentary, written by Alhamra Islam and read by Oshojo Khairul Oishi. Bangladesh, in its quest for overseas labor market, finds Japan a suitable country as the country faces a shortage of workers. The two countries already share a memorandum of understanding where Japan pledged to recruit at least 1 lakh workers from Bangladesh over the next 5 years. Bangladesh is largely dependent on Middle East to send workers, but now it wants to diversify overseas employment and reduce reliance on the Middle East by targeting new labor markets, particularly reopening the Malaysian market, securing new quotas in Japan, Singapore, Thailand, and establish bilateral agreements with several European and Asian nations. In his meeting with Japanese Prime Minister's special advisor, Uno Yoshimasa, yesterday, who paid a courtesy call on him, Prime Minister Tariq Rahman urged Japan to recruit more skilled Bangladeshi workers. He particularly urged the envoy to take initiatives to recruit skilled Bangladeshi healthcare workers, agricultural workers, and drivers with Japanese language proficiency. The Prime Minister also sought more active Japanese cooperation in human resource development, skills enhancement, and increased investment. Bangladesh-Japan friendship is tested over time. The East Asian island country has been extending hands of cooperation and friendship since it recognized the then newly born Bangladesh as a sovereign country in 1972. Prime Minister Tariq Rahman values the friendship and cooperation with Japan, expecting it to recruit Bangladeshi workers to its development programs in various sectors. Through this, Bangladesh will greatly be benefited because remittance sent by expatriate Bangladeshis is an important source of earning foreign currencies next to IMG. Expatriate workers provide billions of dollars in foreign currency, support family survival, and protect the national financial system, making our economy vibrant and increasing foreign reserve. For a long time, Middle Eastern countries have been the main source of remittance for Bangladesh, which included Saudi Arabia and the United Arab Emirates, UAE, backed closely by Gulf neighbors like Oman, Kuwait, and Qatar. Now, the government is focusing on other countries around the world to find new labor markets. In that case, it is eyeing on Japan. Bangladeshi skilled manpower can work in various sectors of Japan, including caregiving, agriculture, construction, and so on. Japan emphasizes workers who came through dedicated training programs with necessary language skill. Bangladesh is also eyeing on Malaysia, Singapore, Thailand. High-level diplomatic efforts are underway to resume recruitment and resolve stalled processes for Bangladeshi workers there. Creating 1 crore overseas jobs in 5 years in the election pledge of BNP and government is working towards that goal. Currently, around 11 to 12 lakh Bangladeshis go abroad for employment every year. The government plans to gradually increase that number by producing more skilled workers. To facilitate this, the BNP government has formulated its migration reform strategy, emphasizing on simplification of migration procedures, reducing migration costs, developing skilled manpower, and strengthening expatriate welfare, alongside bringing overseas migration, would gradually under a one-stop service system to reduce bureaucratic hurdles and eliminate unnecessary dependence on middlemen. Besides, it is simultaneously shifting its focus from low-skilled migration to skill-based overseas employment. As Europe and the Asia-Pacific region are becoming major destinations for Bangladeshi workers due to demographic changes and technological transformation, the government is aligning respective training programs in line with country-specific labor requirements. Bangladesh's agreement with Japan to send 1 lakh workers is a major breakthrough, but it must be taken into consideration that Japan always evaluates the performance, discipline, and work culture of workers from any country before expanding recruitment on a larger scale. So, recruitment will accelerate once confidence is established. We hope Bangladeshi manpower will help consolidate the bilateral relation with Japan with their skilled and long-standing involvement. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। বিশ্ব বাঘ দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান। 2025-26 অর্থ বছরে নগদ কর্তৃক ডাক অধিদপ্তরকে রাজস্ব আয় হস্তান্তর অনুষ্ঠান। 700 জুলাই শীর্ষক আলোচনা। বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থার ঘাটতি নিরসন, সার্বজনীন স্বাস্থ্যসেবার গবেষণা বিষয়ক কর্মশালা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিবাদ্যকে ধারণ করে আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বিশ্ব বাঘ দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এমপি বলেন,
4: সংবিধানের 18 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক জীব বৈচিত্র, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে গ্রামীণ কৃষি উন্নয়ন ও বন্যপ্রাণীর আবাসস্থল ও জীব বৈচিত্র সংরক্ষণে ব্যাপক খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য 1993 সালে সর্বপ্রথম দেশব্যাপী বৃক্ষমেলা শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় ন্যাশনাল গ্রিন মিশন শুরু করেছেন। আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসাবে এই বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন, বন্যপ্রাণী ও প্রকৃতিকে খুবই ভালোবাসেন, এই জন্য তিনি গতানুগতিক দ্বারা বাইরে এসে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। বাঘ আমাদের জাতীয় প্রাণী। একসময় দেশের প্রায় সব বনে বাঘ থাকলেও বর্তমানে বাঘের একমাত্র আবাসস্থল হচ্ছে সুন্দরবন। বাঘকে বনের প্রাকৃতিক পাহারাদার বলা হয়। এটি কিস্টোন স্পেসিস হিসেবে বনের খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য বাঘ সংরক্ষণের অর্থ কেবল একক প্রজাতি ব্যবস্থাপনা নয়, ওই পরিবেশের অপরাপর সকল প্রজাতি এবং তাদের আবাস, চারণভূমি, খাদ্য এবং প্রজনন ক্ষেত্র সংরক্ষণের সমষ্টি হচ্ছে বাঘ সংরক্ষণ। সারা বিশ্বে বন উজাড় ও শিকারী কর্তৃক বাঘ হত্যার ফলে বর্তমানে এই প্রাণীটি IUCN কর্তৃক মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। বাঘ একসময় পৃথিবীর 13টি দেশে থাকলেও বর্তমানে কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। 1900 সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল লক্ষাধিক, এটি কমে বর্তমানে 5,600টিতে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়া এই প্রবণতা চলমান থাকলে আগামী কয়েক দশকে পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে এবারের বাঘ দিবসটির প্রতিপাদ্য সবাই হয়ে সচেতন, বাঘ করে সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং এই বিষয়ে ব্যাপক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে সরকার অতি সম্প্রতি 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে। কমিশনের কার্য পরিধির মধ্যে উল্লেখ আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উল্লেখ করেন,
5: আমরা চেষ্টা করছি বাঘের অভয়ারণ্যকে সুরক্ষা করার জন্য, বাঘের যে আবাসস্থল সেটাকে সুরক্ষিত করার জন্য আমরা পুকুর খনন করেছি 80টির মতো, আমরা 20টির মতো টিলা রাখছি যাতে বাঘ জোয়ারের সময় বা প্লাবনের সময় আশ্রয় নিতে পারে, আবার ওই এলাকায় যেন তারা অভয়ারণ্য চলাচল করতে পারে সেই ধরনের পরিবেশ আমরা তৈরি করেছি। আমি মনে করি এগুলো সব মিলে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য বা বাঘের একটা সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য আমাদের বন বিভাগ কাজ করছে। পাশাপাশি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু একজন গ্রিন প্রধানমন্ত্রী, উনি কিন্তু গ্রিন কমিটমেন্ট ওনার অনেক বেশি, ওয়াইল্ড লাইফ নিয়ে ওনার আগ্রহ অনেক বেশি। যে সরকার প্রত্যেকটা ব্যাপারে আগ্রহী, বাঘ সংরক্ষণ, হাতি সংরক্ষণ বা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ, এগুলো বিষয়ে আমাদের সরকার প্রধান থেকে শুরু করে বর্তমানে আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এইগুলোর দিকে নজর দিচ্ছেন। সুতরাং আমি মনে করি এটি একটি বড় জায়গা। আমরা আশা করব যে আমাদের এই ঐতিহ্যের প্রতীক বা আমাদের সাহসের প্রতীক টাইগার আমরা অক্ষুণ্ণ রাখবো। এই বাঘকে সুরক্ষা করার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা একটা বেষ্টনী করেছি যাতে বাঘ লোকালয়ে না আসতে পারে। বাঘ প্রতিনিয়ত কিন্তু নদী সাঁতরায় বা খাল সাঁতরায় লোকালয়ে ঢুকে পড়তো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ আমরা একটা নাইলনের নেট দিয়ে, দড়ি দিয়ে আমরা একটা বেষ্টনী করা হয়েছে যাতে বাঘ আসলে ওখানে একটু হালকা তা যদি টাচ লাগে সে ওখান থেকে ব্যাক করে। এবং দেখা গেছে যে ওই সাইডে কিন্তু বাঘের পাড়া আছে, ওখান থেকে বাঘ আর ক্রস করেনি। আর এইসব উদ্যোগের কারণে গত কয়েক বছরের ভিতর আমাদের ওখানে কিন্তু লোকালয়ে এসে বাঘ যে আক্রান্ত হয়েছে ইতিপূর্বে সেগুলো কিন্তু আর হচ্ছে না। পাশাপাশি গ্রামবাসীকেও ইনভলভ করা হয়েছে বাঘ সুরক্ষা করার জন্য।
3: আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক অধিদপ্তর আয়োজিত 2025-26 অর্থ বছরে নগদ কর্তৃক ডাক অধিদপ্তরকে রাজস্ব আয় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেন,
6: আজকে সত্যি এই সরকারের যে আনন্দের দিন, আমাদের কোথাও কোথাও থেকে আমরা টাকা পাচ্ছি, প্রফিট পাচ্ছি। আপনারা জানেন আমাদের সরকার অলমোস্ট 6 মান্থস, আগামী সতেরোই অগস্ট 6 মাস হবে। এই 6 মাসের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারকমন শেখ প্রধান দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি, এবং আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মাফিক আমরা এই 6 মাসে বেশ কিছু প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করেছি। আজকে আমার মনে হয় এই নগদের এই যে প্রফিট, এটাও কিন্তু আমি মনে করি আজকে আমাদের এই সরকারের একটা কিন্তু বাস্তবতা এবং সফল।
3: আজ ঢাকা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিগত 17 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে 7 জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
7: সরকার এবং সেই সরকারের নেতৃত্ব রয়েছেন এদেশের জনমানুষের নেতা জনাব তারেক রহমান। ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ, আজকে বাংলাদেশে যারা পরিচালনা করছেন বিভিন্ন দপ্তরে থেকে প্রতিষ্ঠানে থেকে, সেটা সিভিল গ্রুপ্রেড বলেন, পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয় বলেন, ইভেন আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ বলেন, সেখানে রয়েছে ঢাকা কলেজের এক সময়কার সেই কুতর ছাত্র মেধাবী ছাত্ররা। সারা বাংলাদেশে ঢাকা কলেজ এক সময় শক্ত ছিল ভর্তি হতে পারা এবং এই কলেজে অধ্যয়ন নেওয়া। এই কলেজ নিয়ে এই জাতি গর্ব করে, এই কলেজে যারা অধ্যয়ন করে তারা আমাদের কাছে আগামী দিনের নেতৃত্ব। নেতৃত্ব মানে আমি বুঝাচ্ছি না শুধু রাজনৈতিক নেতৃত্ব, নেতৃত্ব মানে হচ্ছে সমাজের প্রতিটি জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশ এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া মানে মানে নেতৃত্ব। যিনি ভালো শিক্ষক তিনি শিক্ষক সমাজের নেতৃত্ব, তিনি জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষার বিকাশে নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষাকে সম্প্রসারণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। যিনি প্রশাসনে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের, তিনি একজন স্বনামধন্য কর্মকর্তা হিসেবে রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব কিন্তু একটা বিস্তৃত ব্যাপার। নেতৃত্ব মানে হচ্ছে জাতির প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ সন্তান। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছি, সেই সনদ যেই সনদে আমরা সই করেছি, যে সনদ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গীকার ছিল, সেই সনদ প্রতিষ্ঠা করার দায়িত্ব ভোটের মাধ্যমে জনগণ আমাদেরকে দিয়েছে এবং আমরা পার্লামেন্টে সেটা প্রতিষ্ঠিত করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ক্যাবিনেটের অঙ্গীকার এবং এই পার্লামেন্টের অঙ্গীকার, সেটি নিয়ে অপরাজনীতি করার কোন সুযোগ নেই। জুলাই কোন ব্যক্তিগত রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, জাতির অর্জন, জাতির অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল তো জানে।
3: আ আজ রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থার ঘাটতি নিরসন সার্বজনীন স্বাস্থ্যসেবার গবেষণা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকোয়াত হোসেন এমপি বলেন,
8: একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা সুস্থ সবল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠন করা কোন ক্রমে সম্ভব না। ঘুম থেকে উঠে যদি একটা মানুষ ডিপ্রেসড থাকে ফর ফিজিক্যাল ইলনেস, দ্যাট ম্যান ক্যানট পারফর্ম, দ্যাট লেডি শ্যাল নট বি এবল টু পারফর্ম। এটা যদি একটা মেজর সেকশন অফ পিপল অসুস্থ অবস্থায় থাকে, সাউন্ড হেলথ না থাকে, এই জাতি কোনোদিন সমৃদ্ধ হতে পারবে না, এই জাতি কোনোদিন পরিশ্রম করতে পারবে না, আউটকামও দিতে পারবে না। সুতরাং আমাদের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে হবে জনগণের কাছে। আমরা আমাদের সরকার আমরা সেই ব্যাপারে বদ্ধপরিকর প্রতিশ্রুতিশীল। আমরা সকলের জন্য সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিতে চাই। আমাদের প্রয়োজন অনেক কিছু, এগুলি ইমপ্লিমেন্ট করতে উনি অনেকগুলি পথ দেখিয়েছেন, বাট একটা পথও হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অনেস্টি না, যতক্ষণ না পর্যন্ত আমরা দেশটাকে নিজের লেভেল থেকে ভালো না বাসি। এখন দেশটাকে গড়তে হলে তো দেশের মানুষকে ভালোবাসতে, একটা সুস্থ সবল জনগোষ্ঠী আমাদের তৈরি করতে হবে। এমএসআর থেকে শুরু করে সকল পর্যায়েই তো আমাদের টাকা আমরা এবার দিয়েছি সর্বোপরি। যত প্রবলেম করেছেন, যত সমাধান বলেছেন, সবচেয়ে দরকার আমাদের অনেস্টি। আর অনেস্টি কিন্তু খালি টাকা খাওয়া আর নেওয়া না, নট স্পিড ম্যানি নয়, অনেস্টি অফ সিনসিয়ারিটি, সরলতা থাকতে হবে চিন্তায়, অনেস্টি অফ বিলংগিংনেস। আপনাকে ভাবতে হবে আমি মানুষ, এই দেশের মানুষের কল্যাণের ভিতরে আমি নিহত, আই হ্যাভ টু বিলং দ্য পিপল অ্যাজ মাই ওন পিপল টু সার্ভ, ওইটা থাকতে হবে। দেন আপনার অনেস্টি অফ মরাল, নৈতিকতার যে সততা চিন্তাধারার মধ্যে সেটা আমাদের আনতে হবে। এখন আপনি ডাক্তার মনে করেন এটা হসপিটাল, আপনি আপনার বাইরে দিয়ে হসপিটালের পাশে ক্লিনিক খোলাবেন, সরকারি দায়িত্ব রেখে ওইখানে যায় আপনি সার্জারি করবেন আর কমিশন খাবেন, রুগী আসলে গল্পের পাশের ক্লিনিকে যায় টেস্ট করতে যত রকম সাজেশনই দেন, ইটস ভেরি টাফ টু গিভ সার্ভিস টু দ্য পিপল। এগুলো আমাদের মনিটর করতে হবে, আমাদের সকল মানুষগুলিকে সৎ হতে হবে, দ্য মেন হু আর ইনভলভ ইন টু দি জব। আমাদের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের অত্যন্ত উত্তম চিন্তা করতে হবে। পাঁচটা শিশু হাসপাতাল আমরা আগামী অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ পাঁচটা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা শুরু করতে যাচ্ছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কিছুদিনের ভিতরে আমরা উদ্বোধন করব। নিউরো সার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি, আগামী 15 আগস্ট এটা আমরা উদ্বোধন করব। ইউনিয়ন লেভেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, হেলথ সেন্টার নতুন ভাবে, এগুলি কোনোটা রিনোভেশন, কোথাও নতুন বিল্ডিং করে প্রত্যেক জায়গায় আমরা ডাক্তার দিব।
3: আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন,
9: আমি শফিউল বারী বাবুকে আমি ঢাকা মেডিকেল কলেজে রেজিস্টার ইউরোলজি হিসেবে জয়েন করেছিলাম 89 সনের মে মাসের 10 তারিখ। বাবুর সাথে আমার কয়েকদিনের মধ্যেই আমার ডাক্তারদের কল্যাণে বাবু আমি আমার একটা ওয়ার্ড বয় ছিল ওরা পাক করত আর আমরা ফ্লোরে বসে খেতাম, এবং যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন আস্তে আস্তে খুব তুঙ্গে উঠছে সেই সময় থেকে বাবুর সাথে আমার পরিচয়, আমার দেখা একজন সৎ মানুষ হিসেবে যদি বলা যায় এটা। বাবুকে আমি এভাবেই দেখেছি এবং খুব চুপচাপ, কখনোই কোন ভিগোরাসলি কোন সিদ্ধান্তের বিরুদ্ধে অপোজ করার যে মানসিকতা সেটা সে কখনোই করে নাই, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সবসময়, ওই সময় দেখেছি পরবর্তীতে দেখেছি।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক যাত্রানুষ্ঠানে।
3: আজকের যাত্রানুষ্ঠান
11: গঙ্গা থেকে বুড়ি গঙ্গা। মূল রচনা শান্তিরঞ্জন দে, বেতার রূপ তাপস সরকার, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন। যাত্রানুষ্ঠান গঙ্গা থেকে বুড়িগঙ্গা।

0: আমার হুজুরকে খুন করলো, ওরে কে আজিজ?
1: কি কি হয়েছে আমজাদ, কি হয়েছে?
0: সর্বনাশ হয়ে গেছে খা সাহেব, আমাদের হুজুরকে কে যেন খুন করে পালিয়ে গেছে।
1: কি বললি আমজাদ? সুলতান আলাউদ্দিন মোবারক শাহ খুন হয়েছে?
0: গিয়ে দেখে আসুন, ঘরের মেঝেতে রক্তের লহর বইছে, আর সেই রক্তের মধ্যে পড়ে আছে হুজুরের নিথর দেহ।
1: ওহ আমজাদ, তুমি বেগম সাহেবকে সংবাদ দাও। আমি দেখছি ঘরের মেঝেতে আততায়ী কোনো চিহ্ন ফেলে গেল কিনা।
2: ধূর্ত আততায়ী কোনো চিহ্নই রেখে যায়নি খাঁ সাহেব।
1: একই একই ইলিয়াস, তুমি?
2: আমি আমার ঘরে বসে এই বাংলার অতীত ইতিহাস সম্বন্ধে একটি হাতে লেখা পুঁথি পাঠ করছিলাম, হঠাৎ শুনতে পেলাম একটা তীব্র আর্তনাদ।
0: হ্যাঁ হ্যাঁ, সেই আর্তনাদ শুনে আমারও ঘুম ভেঙে গেল।
2: এই আর্তস্বর লক্ষ্য করে আমি ছুটে গেলাম প্রভু আলাউদ্দিন মুবারক শাহের বিশ্রাম কক্ষে।
0: আমিও ছুটে গেলাম।
1: খুব স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, তারপর?
2: দেখলাম কক্ষের দরজা উন্মুক্ত, কক্ষ অন্ধকারাচ্ছন্ন।
1: তুমি নিশ্চয়ই কক্ষে প্রবেশ করলে?
2: প্রবেশ করা মাত্র অনুভব করলাম জমিনে পিচ্ছিল গাঢ় তরল পদার্থের স্পর্শ।
0: এক নদী রক্ত, তাজা রক্ত জমাট বেঁধে গেছে মাটিতে।
1: অধৈর্য হন আমজাদ, শুনতে দাও। তারপর কেলিয়াস?
2: কক্ষের এক কোণ থেকে তখন এক অব্যক্ত গুগানি শব্দ ভেসে আসছিল। আমি অন্ধকারে হাত বাড়িয়ে প্রভুর দেহ স্পর্শ করলাম।
1: তখন কি বেঁচে ছিলেন সুলতান?
2: ছিলেন খাঁ সাহেব।
1: ছিলেন?
2: হ্যাঁ ছিলেন। খুনিকে হয়তো তিনি চিনতে পেরেছিলেন,
1: কারণ উল্লেখ করেছেন তিনি।
0: কে কে সে শয়তান? আমি তার মুন্ডুটা ছিঁড়ে নেব।
2: খুনি শুধু ধূর্ত নয় আমজাদ, তার নসিবের বহু জোর। প্রভু তার নাম উল্লেখ করবার সুযোগ পেলেন না। মৃত্যুর কোলে নিথুর হয়ে যাওয়ার আগে ক্ষীণ কণ্ঠে একবার শুধু আমাকে সাড়া দিয়ে বললেন, ইলিয়াস।
1: ইলিয়াস, তাই না? ইলিয়াস।
2: খাঁ সাহেব!
3: খাঁ সাহেব!
1: মা!
3: চুপ! খাঁ সাহেব, ইলিয়াসকে বন্দি করুন।
1: কাকে বন্দি করবো? এই ইলিয়াসকে?
3: নিহত সুলতানের আততায়ীকে।
1: নিহত সুলতান কে এ খুন করেছে?
3: ওর কোট্টায় হাতে রক্তের দাগ দেখে বুঝতে পারছেন না আততায়ী কে?
1: সত্যি তো, এতক্ষণ তো আমার খেয়াল হয়নি।
0: না না না, এটা হতে পারে না।
3: চুপ কর, হতে পারে না? নিজের কানে শুনলি না? এই খুনি নিজের মুখে এই মাত্র কবুল করলো যে মৃত্যুর পূর্বে খুনিকে চিনতে পেরে সুলতান চিৎকার করে ডেকে উঠেছিলেন, ইলিয়াস।
2: হ্যাঁ ডেকেছিলেন, কিন্তু কেন তা বলতে পারো মা?
3: আবার মা বলে, সর্নির্লজ্জ খুনি, তিনি এই কথাটাই বলতে চেয়েছিলেন, বাংলার সিংহাসনের উপর যদি তোর লোভ হয়েছিল কেন আমার কাছে ভিক্ষা চাইলি না অকৃতজ্ঞ নফর? কেন আমার সঙ্গে লড়াই করলি না কাপুরুষ? কেন চোরের মতো আমাকে গুপ্ত হত্যা করলি? আর কেনই বা নাবালিকা সায়রাকে এভাবে অনাথা করে দিলি?
2: একই শুনছি আমি, সিংহাসনের লোভে আমি প্রভুকে খুন করেছি।
3: হ্যাঁ তাই করেছি।
2: এ কথা তুমি বলতে পারছো মা? তুমি কি শুধু সায়রার মা, আমার কেউ নও?
3: হ্যাঁ সাহেব।
1: হুকুম করুন বেগম সাহেবা।
3: আপনি এই বেঈমানের ভণ্ডামি কতক্ষণ সহ্য করবে?
1: আর এক মুহূর্ত নয় বেগম সাহেবা। ইলিয়াস এখানে এসে একটা সাজানো কাহিনী শোনাচ্ছিল, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। কিন্তু জানো তো, ধর্মের কল বাতাসে নড়ে।
2: সে বিশ্বাস আমারও আছে খাঁ সাহেব। আমি এক খোদাতালা ভিন্ন, আর কাউকে কোনোদিন ভয় করিনি, কোনোদিন ভয় করব না। আমি জানি ধর্মের কল একদিন সত্যই বাতাসে নড়বে। শুধু খুনি নয়, এই জঘন্য খুনের উদ্দেশ্য একদিন স্পষ্ট হয়ে উঠবে দেশের মানুষের কাছে। আমার এই জীবনে একটিবারের নামাজ পাঠ যদি সত্য হয়ে থাকে, তাহলে যে কথা আজ আমি এখন এই মুহূর্তে প্রমাণ করতে পারছি না, সেটা প্রমাণ করবেন সর্বশক্তি
1: শুধু
4: রক্ষীরা নয়, রাজধানীর প্রজারাও দলে দলে আসছে এই প্রাসাদে।
3: আসবেই তো, সুলতান যে তাদের কত স্নেহ করতেন সে কথা তারা ভুলতে পারে না।
1: মন্ত্রী সাহেব, সুলতানের আততায়ীকে বন্দি করুন। বেগম সাহেবের হুকুম।
4: শুধু বন্দি নয়, দেখতে পাবেন বন্দিকে কি ভীষণ সাজা দেই। আপনি চলুন আমার সঙ্গে।
2: চলুন মন্ত্রী মশাই, কারাগারে বসে এই খোদাতালার শেষ বিচারের অপেক্ষা করব।
3: কারা এ চিৎকার করছে মন্ত্রী সাহেব?
4: রাজধানী নিরক্ষর দরিদ্র প্রজারা
3: কি বলতে চায়?
4: তারা বলতে চায় নিহত আলাউদ্দিন মোবারক শাহের হত্যাকারীর বিচার চায়।
3: আমিও চাই।
4: তারা বলতে চায় এই হত্যাকারীকে সাজা দেওয়ার জন্য বাংলার শূন্য সিংহাসনে বসবেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর এই মুহূর্ত হতে গঙ্গা থেকে বুড়ি গঙ্গা পর্যন্ত এই বিস্তৃত সাম্রাজ্যের অধিষ্ঠাতা হলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।
3: মন্ত্রী সাহেব,
4: প্রজাদের তাই ইচ্ছা।
2: না না, এটা হতে পারে না। এই জঘন্য হত্যাকাণ্ডের কলঙ্ক মাথায় নিয়ে আমি এটা চিন্তা করতে পারছি না মন্ত্রী সাহেব।
4: কি করবেন বলুন, প্রজারা এই বিষয়ে আপনার মতামত শুনতে চাইছে না।
1: তাই বলে একটা খুনিকে
4: খাসায়ে, আপনি বিদেশি, আপনাদের পশ্চিম ভারতের লোকদের সঙ্গে এই বাংলাদেশের লোকদের গরমিল আসমান জমিন। এ অঞ্চলের মানুষের চরিত্র আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কথাও এরা বুঝতে পারে না। থাক জনাব, আর দেরি করবেন না, সিংহাসন শূন্য, বাংলাকে অরজগতার হাত থেকে রক্ষা করার দায়িত্ব এখন আপনার।
3: বটে, তাহলে একাই ইলিয়াস নয়, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে আপনি একজন অংশীদার।
4: সে কথা একদিন নিশ্চয় প্রকাশ পাবে। চলুন জনাব, আজ রাতেই আপনার অভিষেক।
2: আমার অভিষেক বাংলার সিংহাসনে?
4: হ্যাঁ, বাংলার সিংহাসনে।
1: হুঁশিয়ার বৃদ্ধ
4: বাইক,
2: জনাব,
4: এরা আপনাকে সেলাম জানাতে এসেছে জনাব।
2: চলুন খাঁ সাহেব, আপনি ঠিকই বলেছিলেন, ধর্মের কল সত্যি বাতাসে নড়ে। আদাব আদাব।
4: অপরাধ নেবেন না খাঁ সাহেব, এই তরবারি আপনাকে দিয়েছিলেন পরলোকগত সুলতান। যদি এই তরবারি প্রয়োজন হয় তাহলে নতুন সুলতানের দরবারে হাজিরই থাকবেন। আদাব আদাব আম্মা বেগম।
1: কে বুঝলেন বেগম সাহেবা?
3: দূর হয়ে যান এখান থেকে, আপনি না দিল্লি সম্রাট মোহাম্মদ বিন তুগলকের আত্মীয়, এই বাংলায় আপনি না ছিলেন তুগলক সম্রাটের বিশ্বস্ত প্রতিনিধি, আপনি না ছিলেন আমার নিহত স্বামীর অন্তরঙ্গ দোস্ত, স্বার্থপর কাপুরুষ, মিথ্যাবাদী আপনি।
1: বেগম সাহেবা,
3: যান এখন দিল্লিতে, পালিয়ে আত্মরক্ষা করুন, স্বামী হত্যার প্রতিশোধ নিতে যেমন নেশা জানে, আপনাদের কাউকে আমার প্রয়োজন নেই, ওই দিল্লিতে বসে সংবাদ দেবেন এই যেমন নেশা কিভাবে তার স্বামী হত্যার প্রতিশোধ নেয়।
5: খাঁ সাহেব, আপনি জানেন হুজুরকে কে খুন করলো? রাগ করলেন হুজুর, কিছু মনে করবেন না, আমি মূর্খ লোক, যখন যা মনে আসে তাই বলে ফেলি। যাক, ধর্মের কল একদিন সত্যই বাতাসে নড়বে। আদাব।
1: ইস, সব ফেসে গেল, নহর ইলিয়াস হবে বাংলার সুলতান। আমার উচিত ছিল ওই বিশ্বাসঘাতক কিঙ্করনাথকে আগে হাতের মুঠোয় নিয়ে আসা, তা যদি করতাম তাহলে এত কাছে এসেও বাংলার সিংহাসন থেকে এত দূরে সরে যেতাম না। তাতার খার দেহে বইছে তুর্কি রক্ত, বাংলার জমিনে এই রক্তের অপমান সহ্য করব না। বিশ্বাসঘাতকদের সমবেদনা বাংলার ভাতের চেয়ে দিল্লির রুটির তাগত অনেক বেশি। পূর্বের সূর্য যতই তেজি হোক, তার কবর খোঁড়া হয় আমাদের ওই পশ্চিমে।
6: বাবজান, বাবজান!
7: কেডা চিল্লায়?
6: বাবজান
7: জোরে কো, আমি মকবুল কবিয়াল, জোরে কো, কেডা চিল্লায়?
6: বাবজান কি?
7: আমারে চিনতে পারলেন না শাহজাদি, আমি মকবুল কবিয়াল।
6: হঠাৎ কানে এলো যেন বাবজান আমাকে ডাকছে, সেই ডাক শুনে আমি ছুটে এসেছি কবিয়াল।
7: হায়রে নসীব, সুলতান আলাউদ্দিন মোবারক শাহের মায়ার এই কি হাল হয়েছে?
8: সায়রা,
6: তুমি আবার এখানে কেন এলে?
8: যে কারণে তুই এসেছিস
6: আমি শুনেছি, বাবজান আমাকে ডাকছে তাই ছুটে এসেছি।
8: বাবজান, এই কবরে কান পেতে শোন, একটা দীর্ঘ শ্বাস মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে কিনা, হাত দিয়ে স্পর্শ করে দেখ, ফোঁটা ফোঁটা চোখের জল ঝরে পড়ছে কিনা কবরের উপর, নিজের বুকে হাত রেখে অনুভব কর কেন এই দীর্ঘ শ্বাস।
6: বাবজান,
1: আর কান্না নয় সায়রা।
6: আপনি?
1: হ্যাঁ আমি। এবার চোখের জল মুছে সোজা হয়ে উঠে দাঁড়াও, কতবার দিন শেষ হয়েছে।
3: দীর্ঘ 10 বছর পর এই সান্ত্বনার বাণী শোনাতেই বুঝি আজ হঠাৎ এলেন।
1: 10 বছর পূর্বে এমনি এক রাতে আলাউদ্দিন মোবারক শাহ নিহত হয়েছিলেন ইলিয়াসের হাতে। সেই তারিখ আমার মনে আছে বেগম সাহেবা। তাই সম্রাট ফিরোজ শাহ তঘলকের পক্ষ থেকে আমি এসেছি পরলোকগত সুলতানের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে।
3: শুধু মুখে শ্রদ্ধা জানালেই কি আপনাদের কর্তব্য শেষ হবে খাঁ সাহেব?
1: না, মুখের কথায় নয়, ইলিয়াসকে খতম করে আপনার খসবের রাজত্ব আপনার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমার কর্তব্য শেষ হবে না, আর সম্রাটের কথাও তাই।
3: তাই যদি হয় তবে ওই কবর স্পর্শ করে শপথ নিন খাঁ সাহেব, যেমন করেই হোক ইলিয়াসকে খতম করা চাই।
6: দাঁড়ান, ইলিয়াসকে খতম করার পেছনে আপনার কি উদ্দেশ্য আছে খাঁ সাহেব?
1: তোমার পিতৃহত্যার প্রতিশোধ ছাড়া আমার ভিন্ন কোনো স্বার্থ নেই সায়রা।
3: শুধু হত্যার প্রতিশোধ নয় খাঁ সাহেব, বাংলার সিংহাসনে সায়রাকে প্রতিষ্ঠিত করতে হবে।
1: এই সম্পর্কে আপনারা যদি কয়েকটি মামুলি শর্তে সম্রাটের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি থাকেন তাহলে সম্রাট আপনাদের সাহায্য করবেন।
3: যে কোনো শর্তে আমি রাজি আছি।
1: তাহলে সম্রাটের প্রস্তাবে আপনি দস্তখত করে দিন
6: খাঁ সাহেব। দলিলে কি কি শর্তের উল্লেখ আছে?
1: শর্তগুলো খুবই মামুলি। প্রথম শর্ত এই যে তোমরা সম্রাটের প্রতিনিধি রূপে এই দেশ শাসন করবে,
6: যেমন ছিলেন আমার পিতা। তারপর
1: এদেশের সৈন্য পরিচালনার দায়িত্ব থাকবে
6: আপনার হাতে।

0: বাবা সাহেব, ওই সব শর্ত মেনে নিয়ে আমি দলিলে দস্তখত করব।
1: খুশবা, তাহলে আর আমি দেরি করব না। মাত্র এক সপ্তাহের মধ্যে আপনি বাংলার দখলদারি ফিরে পাবেন বেগম সাহেবা।
0: এক সপ্তাহ?
1: ইলিয়াসকে খতম করতে এক সপ্তাহ সময় যথেষ্ট।
0: আমার কথা আমি রাখবো আর আপনার কথা আপনি রাখবেন।
1: তোমার কথা তুমি রাখবে তা আমি জানি জীবন নেশা, কারণ বাংলার সিংহাসন তোমার চাই। চাই বই কি, তোমারও চাই আমারও চাই।
2: কি সর্বনাশ, আপনি এখানে?
1: একি সহদেব, তুমি এখানে
2: আপনার খোঁজে? এখন চলুন আমার সঙ্গে।
1: কোথায়?
2: সুলতানের কাছে।
1: ও, সুলতান ইলিয়াস সাহেব বুঝি আমাকে ডেকে পাঠিয়েছেন? তা বেশ তো, তাকে সালাম জানাতে আমি আগামীকাল দরবারে হাজির থাকবো।
2: আগামীকাল নয়, আপনি এখনই আমার সঙ্গে চলুন।
1: ব্যাপার কি?
2: রাজা বাদশার ব্যাপার আমি কেমন করে জানবো? আমি একজন সামান্য পাই।
1: পাইকের নাকিটা আমি তোমাকে দিয়েছিলাম সাহেব।
2: আপনাকে আমার হাজার সালাম। এখন চলুন।
1: তুই একা এসেছিস না সঙ্গে আর লোক আছে?
2: আপনি স্বেচ্ছায় গেলে তো আর তাদের ডাকতে হয় না।
1: তার মানে আমি বন্দে?
2: কি সর্বনাশ, আপনি তো বড় দেরিতে বুঝলেন।
1: এমনি হয় বটে, অকৃতজ্ঞ বেমান।
2: চৌকিদার, পাহারায় থাকিস।
3: বাধা দিলে চাবুক লাগাবি পাই।
4: বাবা,
3: গত রাত্রে কোথায় ছিলে জবাব দে, বলবি না? গুণ অনেক বেড়েছে, জবাব দে।
4: পাইককে আগে চলে যেতে বলো বাবা।
3: না, ও থাকবে, লজ্জা হচ্ছে। লজ্জা তোর নেই অম্বর, লজ্জা হচ্ছে আমার। চাবুক তোর পিঠটা স্পর্শ করলো মাত্র, কিন্তু আঘাত দিল আমাকে, আঘাত দিল আমার পূর্বপুরুষদের। বল বল, কোথায় ছিলে?
4: আলাউদ্দিন মোবারক শাহের প্রাসাদে।
3: আমারও তাই অনুমান ছিল। আর কে ছিল সেখানে?
4: বেগম সাহেবা।
3: বাইরের লোক কে কে ছিল?
4: হিসামউদ্দিন আহিয়া আর তাতার খাঁর ভাই কায়ুম খাঁ।
3: পাইক, একে কারাগারে নিয়ে যা।
4: বাবা, আপনি আমাকে কারাগারে পাঠাবেন?
3: বিশ্বাস হচ্ছে না। শোন অম্বর, আজ থেকে আমার সম্পত্তির উপর তোর কোনো অধিকার থাকবে না।
4: অর্থাৎ আপনি আমাকে ত্যাগ করলেন?
3: পাইক, ওকে কারাগারে নিয়ে যা।
4: বাবা,
5: মাতৃদর্শন ইলিয়াস শূন্য হাত আসেনি মা। এই নাও মা, এই সাহিতাজ আমি আজ তোমাকে ফিরিয়ে দিলাম।
0: তোমার এই অভিনয় নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
5: অভিনয়?
0: পিতৃতুল্য প্রভুকে হত্যা করে যে সাহিতাস তুমি অধিকার করেছ, সেই সাহিতাস তুমি ফিরিয়ে দিতে এসেছ। সিংহাসনে বসেই কপটাচরণে বেশ রক্ত হয়েছ তো ইলিয়াস।
5: কপটতা নয় মা, কপটতা নয়। যে দৃষ্টি নিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে একদিন তুমি এই হতভাগা ইলিয়াসকে সন্তানের মতো কোলে টেনে নিয়েছিলে, সেই দৃষ্টি মিলে একবার আমার দিকে তাকাও তো। দেখো তো, তোমার সম্মুখে নত যেন একটা মানুষের কোন অঙ্গে জয় উল্লাসের মত্ততা প্রকাশ পাচ্ছে কি? চোখের তারায় ঘৃণিত চক্রান্তের বিষাক্ত ইশারা ফুটে বেরোচ্ছে কি? বিশ্বাস করো মা, আমি সত্যই আমার প্রভুকে হত্যা করিনি। এই সাহিতাস তুমি গ্রহণ করো।
0: তোমার এই প্রস্তাবের মধ্যে কোনো ছলনা নেই?
5: না।
0: শোনো ইলিয়াস, তোমার সম্বন্ধে আমি সব সন্দেহ মন থেকে মুছে ফেলতে পারি যদি এই মুহূর্তে ওই সাহিতা তুমি সায়রাকে প্রদান করো।
5: মঞ্জুর?
6: না মঞ্জুর।
0: সায়রা!
6: সুলতান, ওই সাহিতাজ আপনি ফিরিয়ে নিয়ে যান।
0: পাগলামো করিস না সায়রা, তুই তোর অধিকার বুঝেনে।
6: অধিকার? আমার অধিকারের সীমানার মধ্যে শুধু ওই সাহিতাজ নয় মা। সুলতান, আপনি কি সোনারগাঁও দখল করেছেন?
5: সংবাদ পেয়েছি, দিল্লির সম্রাট ফিরোজ শাহের আর সোনার গায়ের বর্তমান মালিকের মধ্যে এক চুক্তি হয়েছে।
6: ওরকম চুক্তি আমাদের সঙ্গেও যে দু চারবার হবে না এমন তো নয়, কি বলো মা?
0: বাজে কথা রাখ সায়রা।
6: ফিরোজ শাহের দুর্ধর্ষ সৈন্যদের সঙ্গে এটে উঠতে পারবেন না বলেই বুঝি আজ শাহিতাজ ফিরিয়ে দিতে এসেছে।

0: শত্রুর সঙ্গে মোকাবেলায় আমি সম্পূর্ণ সক্ষম।
1: যদি সক্ষম হতেন তাহলে ঘরের দুয়ারে শত্রুপক্ষের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করতেন, শাহিতাজ নিয়ে শত্রুর ভয়ে ছুটোছুটি করতেন না।
0: আমি শত্রুর ভয়ে এখানে আসিনি সায়রা।
1: তবে কি প্রভু কন্যার সংবাদ নিতে এসেছেন?
0: না তাও না।
2: তাহলে নিশ্চয়ই ছলনা।
0: ছলনা আমার নয় মা।
1: তবে কার?
0: ভাবতে লজ্জা হয়, বলতে সংকোচ হয়। দেশের মানুষ যখন বিদেশীদের হাত থেকে অধিকার ছিনিয়ে নিয়ে একটা সুস্থ সবল স্বাধীন সমাজ গঠনের সংগ্রামে রত, তখন আবার এই দেশটাকে ফিরোজ শাহের হাতে তুলে দিতে তাতার খাঁর সঙ্গে এই প্রাসাদে দিনের পর দিন মন্ত্রণা করে কারা? ফিরোজ শাহের কাছ থেকে সৈন্য সাহায্য পাওয়ার আশায় তাতারকে মদত দিচ্ছে কারা? আয়ুম খা হিসামুদ্দিন এখনো কাদের ভরসায় গা ঢাকা দিয়ে অঞ্চলে বাস করছে? কেন, কেন এই ষড়যন্ত্র? এই শাহিতাজের জন্য তো। তাই এই শাহিতাজের যথার্থ উত্তরাধিকারী ছায়রার হাতে আমি তুলে দেব। শুধু একটি অনুরোধ মা, ইলিয়াসকে প্রাণদণ্ড দিতে চাও দিও, কিন্তু ফিরোজ শাহকে রাজদণ্ডের অধিকার দিও না। এই নাও ছায়রা, গ্রহণ করো এই শাহিতাজ।
1: এই শাহিতাজের যথার্থ উত্তরাধিকারী আমি?
2: তুই নয় তো কে?
1: এই শাহিতাজ আমি যাকে খুশি বিলিয়ে দিতে পারি?
2: নিশ্চয় পারিস, কিন্তু যতদিন না কোনো যোগ্য লোক পাওয়া যায় ততদিন ওটা তুই গ্রহণ কর।
1: বেশ, তাই হোক। পরলোকগত সুলতান আলাউদ্দিন মোবারক শাহের একমাত্র সন্তান, একমাত্র উত্তরাধিকারী হিসেবে এই শাহিতাজ আমি গ্রহণ করলাম, আর এই মুহূর্তে আমি দান করলাম শামসুদ্দিন ইলিয়াস শাহকে। সাইরা দান দিতে অভ্যেস করেছে বাল্যকাল থেকে। সুলতান, খোদার নামে কবুল করুন।
0: আমার জান কবুল। সোনারগাঁও, সাতগাঁও, ঢাকা এই তিন অঞ্চল জুড়ে এক অখণ্ড স্বাধীন দেশ প্রতিষ্ঠিত করব, যার নাম হবে বাংলাদেশ। যে দেশের মানুষ এক ভাষায় কথা বলবে, এক সুরে গান গাইবে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবে। সায়রা, তুমি বিশ্বাস করতে যে আমি সত্যি তোমার পিতাকে খুন করিনি?
3: বিশ্বাস করতে মন চায়, অথচ ইলিয়াস, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাকে ভুলে যেতে পারি।
0: ছায়রা, আমাকে ভুলে যেতে চাও ভুলে যাও, যদি পারো আমাকে ঘৃণা করতে শেখো, কিন্তু যখন আমি থাকবো না এই সুন্দর পৃথিবীতে, তখন প্রতি সন্ধ্যায় নামাজ পাঠের শেষে এই রিক্ত নিঃস্ব হতভাগ্য ইলিয়াসের জন্য এক ফোঁটা চোখের জল ফেলো। আমি পরম শান্তিতে ঘুমিয়ে থাকবো কবরের তলায়। তোমার কাছে আর কিছু চাই না, আর কিছুই চাইব না কোনোদিন।
4: বাতাসি, বাতাসি, এই যে বাতাসি, এবার আমি কবির লড়াইয়ে হক্কলের উপরে টেক্কা দিছি।
5: সত্য ক?
4: মিশা কই না বাতাসি, তুই না কইছিলি আমি একদিন বড় কবিয়াল হমু?
5: কবিয়াল? তুমি বড় হও, অনেক বড় হও, তাইতে আমার গো আনন্দ কবিয়াল।
4: তোর লগে যে অলংকার আনছি তা পাইলে তোর আনন্দ হইব না?
5: অলংকার কই? দে।
4: এই যে এই যে এই যে এই যে
5: আমার
6: সাত রাজাধন মানিক ছিল সাত সাগরের তলায়, আমার সাত রাজাধন মানিক ছিল সাত সাগরের তলায়। আমি জল ছেঁচা নিয়া আইলাম হাত ভরিয়া তাই, আমি জল সেইচা নিয়া আইলাম হাত ভরিয়া তাই। আমার সাত রাজাধন মানিক ছিল সাত সাগরের তলায়, আমার সাত রাজাধন মানিক ছিল সাত সাগরের তলায়।
7: মরে যাব, মরে যাব, একদম মরে যাব।
0: খোদার ইচ্ছা আমার অজানা নয় তাতার খাঁ, কিন্তু তার ইচ্ছায় যারা প্রতিবাদী তারাই আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। এ কি অম্বর, তুমিও বন্দি?
8: পিতা আমাকে বন্দি করেছেন।
0: পিতা বন্দি করেছেন পুত্রকে, অপরাধ?
8: সেটা পিতাই বলতে পারেন।
0: সহদেব?
9: উনিও এদের দলে ছিলেন।
0: না না, তা হতে পারে না। অম্বর এই দেশের ছেলে, সে কখনো বিদেশীদের সঙ্গে যোগ দিয়ে স্বদেশের সর্বনাশ করতে পারে না। মন্ত্রী মশাই কোথায়?
9: তিনি কাছারি বাড়িতে। গত বর্ষায় বুড়িগঙ্গার বন্যায় প্রজাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল মন্ত্রী মশাই তার হিসাব তৈরি করছেন। আপনার হুকুম হলেই তিনি আপনাকে সালাম জানাতে হাজির হবেন।
0: না, তিনি ওখানেই থাকুন, এখানকার বিষয়ের চেয়ে ওটা ঢের বেশি জরুরি।
10: যোগ্য কথাই আপনি বলেছেন সুলতান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রজাদের ব্যবস্থা আগে হওয়া দরকার।
0: শুধু বুড়িগঙ্গার মান নয় খাঁ সাহেব, রাজা লক্ষণ সেনের পরাজয়ের পর থেকে 150 বছর যাবত অনেক বান ডেকেছে নদীতে। প্রবল জলস্রোতে নদীর বাঁধ ভেঙে অসংখ্য খাল বিল সৃষ্টি হয়েছে মাকড়সার জালের মতো। সেই খাল পথ ধরে অনেক কুমির এই দেশের তাজা তাজা মানুষের রক্ত মাংসের স্বাদ গ্রহণ করেছে দিনের পর দিন, বছরের পর বছর। ক্ষতির পরিমাণ অনেক, তুমি কি বলো অম্বু?
8: আগে হ্যাঁ, সমস্যা খুব গভীরই বটে।
0: সমাধানের পথ সোজা নয়, শেষ থেকে শুরু করতে হলে কুমির ধ্বংস করা দরকার। যদিও তারা এখন সংখ্যায় বেশি নয়, তবু তাদের রাজকীয় ভাব সুস্পষ্ট। তাছাড়া চলতি পথের ধারে সংকীর্ণ নাল ডোবায় অসংখ্য কুমিরের বাচ্চা কিলবিল করছে, সেগুলোকে আমি নির্মূল করব। সহদেব
9: জনাব,
0: সীমান্ত রক্ষীদের সতর্ক করে দে, আমার বিনা অনুমতিতে কোনো বিদেশি যেন বাংলার সীমানা ছেড়ে পালাতে না পারে।
9: আপনার হুকুম আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি জনাব।
0: খা সাহেব।
10: জনাব,
0: 10 বছর পূর্বে আলাউদ্দিন মুবারক শাহ যে রাত্রে নিহত হন, সেই রাত্রে আপনি আর এই কায়ুম খা সেই প্রাসাদ চত্বরে কোন কাজে উপস্থিত ছিলেন?
10: একটা জরুরি সংবাদ নিতেই আমরা মুবারক শাহের কাছে যাচ্ছিলাম।
0: আর মুবারক শাহ নিহত হওয়ার সংবাদ পেয়ে নিজেদের জরুরি সংবাদ বেমালুম ভুলে দিল্লিতে উধাও হলেন। 10 বছর পর আমার হঠাৎ এই বাংলায় উদয় হয়ে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনুগত আত্মীয় বন্ধুদের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছেন।
10: আপনার অভিযোগ মিথ্যে
0: বটে। অদ্ভুত ক্ষমতাধর আপনি, বলুন আর কাকে হাজির করবো দরবারে?
10: আলাউদ্দিন মুবারক শাহ বেগম সেবন্নেসাকে।
0: স্পর্ধা বটে।
10: বাংলায় এসে তার সঙ্গে মিলিত হয়েছে কিনা তিনি বলতে পারবেন, নইলে তলব করুন তার কন্যা সারাকে। প্রমাণ চেয়েছেন, প্রমাণ নেই, নইলে যেমন ইচ্ছা তেমনি সাজার ব্যবস্থা করুন। আর মৃত্যুর পূর্বে আমরাও জেনে যাই যে বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বিচারের নামে প্রহসন করছে।
0: আপনার অধ্যত্বের একমাত্র সাজা গলায় পাথর বেঁধে আপনাকে বুড়িগঙ্গার মাঝখানে ছুঁড়ে ফেলে দেওয়া।
4: পত্র নিন জনাব।
0: আপনার একখানা বজ্রার প্রয়োজন।
10: আত্মীয় বন্ধু বান্ধবদের কুশল জানতে এসেছিলাম, এখন দেশে ফিরে যেতে চাই।
0: না না না, এই দেশের মায়া আপনারা এত সহজে ত্যাগ করতে পারবেন না। আমি জানি এই সোনার দেশে সেই স্বর্ণ ঋণটি আহরণ করবার জন্য আবার আপনারা দ্বিগুণ উৎসাহে সশূন্য দেশে আসবেন।
10: আমি কথা দিচ্ছি জনাব।
0: আমিও কথা দিচ্ছি, তখন আপনাদের উপযুক্ত মোকাবেলা করবার জন্য আমিও প্রস্তুত থাকবো। পাইক তাতার খাকে এমনি শৃঙ্খলিত অবস্থায় উপযুক্ত প্রহরায় বাংলার সীমানার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ায় এই শৃঙ্খল নিয়ে ধূর্ত আবার ফিরে যাক ফিরোজ শাহের প্রাসাদে। যা, নিয়ে যা। অম্বুর, তুমি কি চাও?
8: মৃত্যু ছাড়া আর কিছু আমার চাইবার নেই জনাব।
0: কেন?
8: পিতা আমাকে ত্যাগ করেছেন, তাঁর স্নেহ স্ত্রীর ভালোবাসা আপনার বিশ্বাস যখন হারিয়েছি তখন প্রাণটাই বা থাকে কেন?
0: সাজা চাও? এই তোমার শৃঙ্খল আমি মুক্ত করে দিলাম, এই তোমার সাজা। মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, যদি পারো মানুষ হওয়ার সাধনা করো, দেশের সন্তান বলে নিজেকে পরিচিত করো দেশের কাছে দশের কাছে। অম্বর, চলার পথে অনেকেই ভুল করে, স্বচ্ছ দৃষ্টি নিয়ে মনে সাহস নিয়ে সবার সঙ্গে সবার সাথে যে পথ চলতে জানে সেই সঠিক পথের যাত্রী। খোদার কাছে প্রার্থনা করি তুমি যেন সঠিক পথের সন্ধান খুঁজে পাও।
8: জনাব, আপনার সেবায় জীবন উৎসর্গ করাই হবে আজ থেকে আমার জীবনের একমাত্র সাধনা।
11: বন্দে কি শাহেনশাহ?
12: তুমি জাফর খান?
11: আপনার অনুমান সত্য, আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি সম্রাট।
12: তুমি সিপাহসালার তাতার খাঁর সঙ্গে বাতচিত করো।
11: বন্দে কি সিপাহসালার, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি।
10: কি সাহায্য?
11: সৈন্য সাহায্য।
10: কেন? সোনারগাঁও আর সাতগাঁওয়ের সৈন্যরা কি কবরে গেছে?
11: সোনারগাঁও আর সাতগাঁও ইলিয়াস শাহর দখলে।
10: বলেন কি জাফর খা?
11: তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। বলুন সিপাহ সালার, ইলিয়াসের হাত থেকে সোনারগাঁও মুক্ত করতে আপনারা আমাকে কি শর্তে সাহায্য করতে রাজি আছেন?
10: অস্ত্র হাতে নিয়ে ইলিয়াসের বিরুদ্ধে লড়াই করতে পারবেন,
11: সেটাই আমার ইচ্ছা।
10: এই যুদ্ধের দায় দায়িত্ব সব আপনার।
11: তাও মেনে নিলাম।
10: আপনার খরচে আমাদের একদল সৈন্য থাকবে আপনার রাজধানীতে।
11: আপনাদের সৈন্য?
10: হ্যাঁ,
11: সেটা ভেবে দেখতে হবে।
12: তাহলে তুমি ভাবো
11: আমায় দেশে ফিরে যেতে আদেশ দিন সম্রাট, আমি আপনার সাহায্যের শর্ত প্রত্যাখ্যান করছি।
12: তা কি হয় জাফর খান, দম্ভ দেখিয়েছো না? সোনারগাঁও ফিরে পেলে এককালীন অর্থ দেবে, তাই দেবার জন্য প্রস্তুত থাকো। ইলিয়াসকে খতম করে সোনার গাঁও সাত গাঁও চাই কি তমাম বাংলা মুলুকটাই এককালীন অর্থের বিনিময়ে না হয় তোমার কাছে বিক্রি করব। তারপর সেই অর্থ ভিখিরিদের মাঝে বিলিয়ে দিয়ে আমি যাব
10: মক্কা দর্শনে।
12: তবে আপাতত আমি মক্কায় যাচ্ছি না, যাচ্ছি অস্ত্রাগারে। আমার কথা শোনো জাফর খা, বাংলার অভিযানে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, তুমি হবে আমার বিজয়ী বাহিনীর পথ প্রদর্শক। সাইরা, বাংলার সিংহাসন তোমার চাই?
1: না।
12: তাহলে ফিরোজ শাহকে ডেকে পাঠিয়েছো কেন?
1: আপনি আমার পিতাকে হত্যা করেছিলেন কেন?
12: আমি হত্যা করেছিলাম তোমার পিতাকে?
1: সবাই তাই জানে,
12: কিন্তু আমি তো জানি না।
1: হত্যাকারী নিজে কখনো নিজের অপরাধ স্বীকার করে না।
12: করে না বলেই আলাউদ্দিন মুবারক শাহের হত্যাকাণ্ড আজও রহস্যাবৃত। আমার উচিত ছিল সেই রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীকে রাজপথে জীবন্ত দগ্ধ করা, আর এবার আমি করবও তাই।
13: কবিয়াল,
12: তোমাকে কে আঘাত করেছে? কবিয়াল,
13: আমার পিছন থেকে লাঠি দিয়া মারলো কাইয়ুম খা।
14: কাইয়ুম খা কোথায় সেই দুশ্মন?
13: নদীর ধারে গেছিলাম, হঠাৎ দেখলাম আমাকে অম্বর দাদা বাবু।
12: হ্যাঁ হ্যাঁ, নদীর ধারে। তারপর
13: হাসলো আর কইলো, এবার আমি বাড়ি যাবো না, তুই গিয়া সুলতানের কয়ে দে এইবার তাতার খাইছে। আর এও কইলো, কাল রাত পনের আগেই সুলতানের মাথা মাটিতে গড়াইব।
14: কি ভুল আমি করেছি
12: মকবুল! অম্বর তখন হুঁশে ছিল তো,
13: নেশা কইরা পাটলতেছিল, তবু দিমাগ দেখাইয়া কইলো, সুলতান দে কইস আমি হুঁশে আছি, হুঁশেই থাকু।
12: সাবাস সাবাস অম্বর!
14: সুলতান, আপনি কি পাগল হয়ে গেলেন?
12: না, আমি ও দিব্যি হুঁশে আছি। মকবুল,
13: হুজুর,
12: এই তো সবে রক্ত দেওয়ার পালা শুরু হলো। বাংলার স্বাধীনতা যুদ্ধে প্রথম রক্তদানের সৌভাগ্য অর্জন করেছিস তুই, তোর ওই রক্ত ছড়িয়ে দেয় বাংলার প্রতি ঘরে ঘরে। এখনো যারা প্রাণের ভয়ে চুপ করে বসে আছে তাদের রক্তে তুই তুফান জাগিয়ে তো দেখলে ছায়রা, ওরা তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আসেনি, ওরা এসেছে এই দেশের সাধারণ মানুষের মাথা ফাটিয়ে রক্তের বন্যা বয়ে দিতে।
14: সুলতান, এদের সম্পর্কে আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে চান?
15: হুজুর হুজুর, আপনি আমাকে সাজা দিন, আমার দিদি এসবের কিছুই জানে না।
1: শুনে যা আমজাদ, সুলতান আপনার স্বদেশের শত্রুকে সাজা দিন, আর আমি পারছি না, আপনি আমার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করুন।
12: হ্যাঁ, দণ্ড দেব, তার আগে তোমার পিতার হত্যাকারীকে তোমায় চিনিয়ে দেব। আমজাদ,
15: হুজুর,
12: পালিয়ে যা।
14: কি করছেন সুলতান?
12: মন্ত্রী মশাই, দেশের কাছে দশের কাছে যতদিন আমার এই হত্যাকারী বদনাম দূর হয় ততদিন এদের বিচার করার কোনো অধিকার আমার নেই। পালিয়ে যাও আমজাদ, পালিয়ে যাও ছায়রা।
14: সুলতান, এখন আবেগের সময় নয়।
12: জানি মন্ত্রী মশাই, এখন ইলিয়াস শাহের জান কুরবানি দেওয়ার সময়, সংবাদ দিন, দেখুন জল্লাদকে সঙ্গে নিয়ে তাতার এখন কত দূর।
16: খুব কাছে, বুড়িগঙ্গার অপর তীরে।
12: কে তুমি?
16: পরিচয় পেলে সন্তুষ্ট হবেন না। যাক, বাংলার সুলতান ইলিয়াস শাহ কোথায়?
14: বাংলার সুলতান তোমার সম্মুখে আগন্তুক।
12: তোমার পরিচয়?
16: সব বলবো সুলতান, তার আগে কতগুলো জরুরি সংবাদ জানাই। সুলতান, আপনি জানেন আপনার এই বাংলায় দিল্লির সৈন্য ছদ্মবেশে ছদ্ম পরিচয় কয়েকদিন আগে থেকেই প্রবেশ করেছে।
12: আমি জানি না ছায়রা, তুমি জানো?
1: জানি, তারপর?
16: কিন্তু আপনি নিশ্চিন্ত হবেন না সুলতান, আপনার সর্বনাশ করবার জন্য আপনারই দেশের ছেলে একজন বাঙালি সোনার গায়ের জাফর খাঁ সম্রাট ফিরোজ শাহের সাহায্য চেয়েছেন, আর এক বাঙালি অম্বরনাথ।
14: অম্বর?
16: বাংলার পদঘাট সম্বন্ধে সম্রাটকে জ্ঞান দেবার জন্য নদীর ওপারে সম্রাট ফিরোজ শাহের শিবিরে হাজির আছেন।
14: না, আর দেরি নয়, আমি এখনই নদীত্রে সৈন্য সমাবেশ করছি। ফিরোজ শাহ তুগলককে না পেলেও ওই অম্বরকে আমার চাই।
12: মন্ত্রী মশাই,
14: হয় নিজে মরব না হয় তাকে মারব, এই জয়ের মধ্যে কোনো আপোষ নেই, শর্ত নেই, সন্ধি নেই।
12: মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, না, পাগলের মতো ছুটে গেল। আমজাদ,
15: হুজুর,
12: ছুটে যা, মন্ত্রী মশাইকে ফিরিয়ে নিয়ে আয়।
15: বলছেন যখন যাচ্ছি, মন্ত্রী মশাই বলেছিলেন আমরা বেঈমান দেশদ্রোহী, তাকে গিয়ে জিজ্ঞাসা করব তার ছেলের পরিচয়টা কি, আর তিনি নিজেও বাকি বেঈমান, বেঈমান।
12: এত গুপ্ত খবর তুমি কেমন করে জানলে?
16: যুদ্ধ যাতে না হয় তার জন্য আরেকটা খবর আপনাকে জানাবো।
12: বলো বলো বন্ধু, কি সেই খবর?
16: আমি সম্রাট ফিরোজ শাহের পুত্র মাহমুদ শাহ।
12: মাহমুদ শাহ?
1: আশ্চর্য,
16: সত্যি আশ্চর্যের বিষয় বহিন, যুদ্ধ বন্ধ করবার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই এই পথ আমি বেছে নিয়েছি। আপনি আমাকে বন্দী করুন। আমি বলছি, আমার মুক্তির জন্য পিতা যে কোনো শর্তে আপনার সঙ্গে সন্ধি করতে বাধ্য হবে।
17: মামুদ শাহ, আমি একজন সাধারণ বাঙালি, ডাকাত নই। ছেলেকে আটক করে বাপের কাছ থেকে কিছু আদায়ের ফন্দি আমি করি না।
16: বেশ, আপনি আমাকে বন্দী করুন আর নাই করুন, আমি সম্রাটের শিবিরে ফিরে যাচ্ছি না।
17: যদি সত্যিই দেশের মঙ্গল কামনা করে থাকো তাহলে তুমি তোমার পিতার কাছে ফিরে যাও। গুপ্ত ঘাতকের বদনাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার উপর মানুষ চুরির বদনাম আর সহ্য হবে না। তুমি এসো বন্ধু।
16: সেলাম। আমিও সেলাম জানিয়ে বিদায় নিচ্ছি।
17: তোমাদের সকলের সব উদ্দেশ্য পূর্ণ হবার সময় এগিয়ে আসছে। বলো সায়রা, যেদিন তোমার পিতার গুপ্ত হত্যার রহস্যের কিনারা করতে পারবে সেদিন তোমরা আমাকে মুক্তি দেবে।
3: মুক্তি দেব?
17: হ্যাঁ, যে অপরাধী আমি অপরাধী নই, সেই অপরাধের দায় বয়ে বেড়ানো যে কি জ্বালা সে তুমি বুঝবে না।
3: খোদা সাক্ষী, আর আমি তোমার কাছে আসবো না। দেখি এই জীবনের মতো তোমায় আমি মুক্তি দিতে পারি কিনা।
17: মুক্তি? মৃত্যুই এখন আমার মুক্তি। এসো এসো মৃত্যু, শুধু অনুরোধই রেখো, তোমার কোলে আমায় আশ্রয় দেবার বেলায় ইতিহাসের পৃষ্ঠা থেকে, মানুষের স্মৃতি থেকে আমাকে নিরাশ্রয় করে দিও না। হাজার শহীদের শোণিত সিক্ত স্বাধীন বাংলার জাতীয় নিশান যেন এমনি সগর্বে মাথা উঁচু করে চিরদিন উঠতে থাকে বাংলার আকাশে।
18: আমি কৈফিয়ত চাই দাতার। একটা রাত কেটে গেল কিন্তু আমার সৈন্যরা নদী পেরিয়ে শহর অবরোধ করল না কেন?
10: চেষ্টার ত্রুটি হয়নি জনাব। নদী পার হতে গিয়ে আমাদের কিছু সৈন্য
18: নদী তুফানে ভেসে গেছে।
10: না, নদীর অপর তীরে বাঙালি পায়ে সৈন্যদের হাতে খতম হয়েছে।
18: আর তাই দেখে বাকি যারা ছিল তারা বিনা বাধায় এপারে পালিয়ে এসেছে।
10: জনাব, আমি আমাদের আক্রমণের পদ্ধতি বদল করতে চাই। একই সঙ্গে স্থল ও জলপথে আমরা আক্রমণ করব। আমাদের বাধা দিতে ইলিয়াসের পায়ে সৈন্যরা ছড়িয়ে পড়বে দুই দিকে, আর তখনই আমরা শত্রুকে চূড়ান্ত আঘাত হানতে পারব।
19: ঘুরছে ঘুরছে বন বন বন বন করে ঘুরছে দুনিয়া। কে আছো? আমাকে ধরো।
10: হেসাবউদ্দিন, হেসাবউদ্দিন।
7: সিবা সালার,
10: তোমার সম্মুখে সম্রাট।
7: সম্রাট?
18: এ উন্মাদটা কে তাতার?
10: আমাদের গুপ্তচর।
19: পালান সম্রাট, পালান! উজির কিঙ্কর নাথ হুকুম দিয়েছে বিদেশি দেখলেই খুন করবে, আর সেই হুকুম পেয়ে পাইক সর্দার সহদেব এক একজনকে ঘাড়ে রদ্দা কষিয়ে ধরছে আর মাথা পটাচ্ছে ফটাফট। আবার যে দুনিয়া ঘুরতে শুরু করলো।
18: তুই পালিয়ে এলি কেমন করে?
19: মুদ্রা সেজে পড়েছিলাম হুজুর, তাই ওরা আমার গায়ে হাত তোলেনি, তুললে একদম মেরে ফেলতো। সে কি দৃশ্য হুজুর, ফটাফট মাথা ফাটালো, পিনকে দিয়ে রক্ত ছুটলো। ইয়াল্লাহ, চোখে অন্ধকার দেখছি যে।
10: শুনছেন সম্রাট? শুনেছেন? ইলিয়াস শাহের নৃশংসতার বিবরণ শুনেছেন? হিন্দু পাইক মুসলমানদের হত্যা করছে আর ইলিয়াস তা সহ্য করছে।
18: যাও যাও তাতার, মামুদকে খবরটা শুনিয়ে এসো।
19: মামুদ মানে শাহজাদা মামুদ, তাকে কি ইলিয়াস ছেড়ে দিয়েছি?
18: এই কে বলছিস তুই?
19: দোহাই হুজুর, কানে মারবেন না, যেমন শুনেছি তেমনি বলছি। শাহজাদা এখন ইলিয়াস শাহের প্রাসাদে।
18: প্রাসাদে?
10: তার মানে বন্দে?
18: নির্বোধ মামুদকে হাতে পেয়ে ইলিয়াস যে আমার সঙ্গে দাও কষবে সে সুযোগ আমি তাকে দেব না। বদলা নিতে আমি জানি। বেঈমান অম্বরনাথ,
10: হিসাবউদ্দিন, অম্বরকে এখানে পাঠিয়ে দাও।
19: এই মাতালটার দিকে তাকালে আমার মাথা ঘুরে। হুজুর,
10: সম্রাটের হুকুম।
19: যাচ্ছি হুজুর।
18: আমার সৈন্যদের খতম করতে হুকুম দিয়েছে কিঙ্করনাথ, আর মামুদকে বন্দী করেছে ইলিয়াস।
8: এই দুইজনে একেবারে হরিহর আত্মার সম্রাট।
18: মেজাজ শরীফ?
8: না,
18: কোন তকলিফ হচ্ছে?
8: তকলিফ সম্রাট আপনি ভালোই জানেন, যুদ্ধের ফল যাই হোক দিল্লির সিংহাসন আপনি হারাবেন না। তবু আপনার মেজাজ যদি ঠিক না থাকে তাহলে বাংলার জমিতে আমি সর্বস্ব হারিয়ে ভিক্ষুকের মতো হয়েছি, আপনাদের শিবিরে আমার মেজাজ কি করে ঠিক থাকবে?
18: সচ বাত, মেজাজ ঠিক নেই বলেই কাল রাতে তুমি ঘুমোতে পারোনি, রাত জেগে চোখের কোণে কালি পড়েছে।
10: রাত জেগে তুমি কি করছিলে আম্বার?
8: একটা মানচিত্র তৈরি করছিলাম।
18: মানচিত্র? কোথাকার মানচিত্র ওটা?
8: বাংলাদেশে সহজ যান চলাচলের মানচিত্র।
18: সহজ পথ? কোন দিকে সেটা?
8: আশেপাশে কেউ নেই তো?
18: না নেই।
8: জাফর খান আড়ি পেতে শুনছে না?
10: না, বাইরে আমাদের সৈনিকেরা পাহারা দিচ্ছে। তুমি বলো
8: আমার লাভ?
18: তোমার পিতা কিঙ্কর না তোমার বহু সৈনিককে খতম করেছে, তোমার পিতার পরামর্শে ওই শয়তান ইলিয়াস আমার পুত্র মাহমুদকে বন্দী করেছে। এত খবর শুনবার পরেও তোমার সঙ্গে যে কথা বলছি সেটা কি তোমার লাভ নয়?
8: মানে আপনারা এর মধ্যে হেরে গেলেন নাকি? যুদ্ধই বা করলেন কখন?
18: আমরা তো যুদ্ধ করতে আসিনি।
8: তবে
18: আমরা এসেছি এই দেশের খতম করতে।
8: আমার মানচিত্র ফেরত দে।
18: আগে বল, ইলিয়াসের রাজধানীতে যাবার সহজ পথ কোন দিকে?
10: সম্রাটের কথার জবাব দে।
8: জল পেতে পারি?
18: তাতার, ওকে শরাব দাও।
10: হেজাবুদ্দিন, দিল্লির তাজা শরাব। জনাব, অম্বরকে যে কোনো পথে পাঠিয়ে দিতে হুকুম দিন।
8: না না, আমাকে পেলে ওই কিঙ্করনাথ জান তো পুড়িয়া মারবে। ইলিয়াস যদি আমাকে পায় শুলে দেবে। আমি একা যেতে চাই না। আপনারা আপনারা আমাকে পাঠাবেন না।
10: অম্বর, এই নাও সারা, পান করো, পান করো অম্বর।
19: হুজুর, জাফর খান শিবিরের বাইরে অপেক্ষা করছে।
18: যা, তাকে নিয়ে আয়। এবার বল অম্বর, শহরে প্রবেশ করার সহজ পথ কোন দিকে?
10: তোমাকে আমরা বন্ধু বলে জানি অম্বর। এই নাও শরাব নাও।
8: স্থলপথে ইলিয়াসের রাজধানী অবরোধ করতে হলে আপনাদের যেতে হবে উত্তর দিকে, মেঘনা নদীর পাশে গভীর জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে দিয়ে সহজ পথ আছে সম্রাট।
18: কে আছে? হিসাবউদ্দিন।
8: সম্রাট, আপনি কথা দিলেন যে?
10: বাঙালিদের স্বভাবই হচ্ছে বাজে তর্ক করা।
18: যাও তাতার, জাফর খা আসছে, তাকে বলবে।
19: শিবসালার,
10: এসো জাফর এসো। শহর অবরোধ করবার নির্দেশনা তুমি পেয়েছো?
19: এই মাত্র পেলাম, তাই বিস্মিত বোধ করছি।
10: তোমার বিস্মিত হওয়ার কারণ?
19: আমি বুঝতে পারলাম না, সোনার গাছ ছেড়ে হঠাৎ যুদ্ধের গতি বদল করার কারণ কি?
10: কোন প্রশ্ন নয়, নির্দেশ মতো কাজ করো।
19: আপনার সঙ্গে আমার এরকম কথা ছিল না জনাব।
18: চিন্তা করো না জাফর, সারা বাংলা যদি দখল করতে পারি আর ইলিয়াসকে যদি সাজা দিতে পারি তাহলে তুমিও সোনার গায়ের মালিক হতে পারবে, আর আমিও আমার কর্তব্য শেষ করে দিল্লি ফিরে যেতে পারবো।
10: সম্রাট, আমরা আর দেরি করতে পারবো না, এখন প্রতিটি মুহূর্ত আমাদের কাছে মূল্যবান।
18: তুমি প্রস্তুত হও তাতার, আমি যতক্ষণে নামাজটা সেরে নি। ইয়াদ রেখো, ইলিয়াসের হাতে আমি আমার ঘরের ইজ্জত এই অপমান আমি সহ্য করব, বদলা আমার চাই। সৈন্যদের হুকুম দাও, একটি বাঙালিও যেন প্রাণ নিয়ে পালাতে না পারে। এক একটা বাঙালির মাথার জন্য এক মোহর পুরস্কার, আর ইলিয়াসের স্ত্রী এনে দিতে পারলে 10,000 মোহর মজুদ।
10: জাফর,
8: চুপ করে থেকে লাভ নেই জাফর খা, নাস্তে নেমে ঘুমটা টেনে আর লাভ কি? সিপাহ সালার যা বলেছেন তাই করো।
10: এত কাছে ইলিয়াসের জয়ধ্বনি!
8: পাইকগুলো নদী পেরিয়ে চলে এলো নাকি সিপাহ সালার?
10: কি আশ্চর্য, আমাদের সৈন্যরা নদী পেরিয়ে ওপারে যেতে পারলো না, অথচ বিপক্ষ দল এলো কিভাবে, কোন পথে?
8: সিপাহ সালার, আপনার দেরি করবেন না, সম্রাটকে নিয়ে এক্ষুনি সরে যা।
10: আর তুমি
8: আমার জন্য ভাববেন না, নিচে নেমেছি যখন তখন শেষ পর্যন্ত আমি দেখব। যতক্ষণ না আপনি সরে যেতে পারছেন ততক্ষণ এইখানে দাঁড়িয়ে কয়েক দলকে বাধা দেবো আমি।
10: বেশ, তাই হোক। হুশিয়ার থেকে অম্বর, এই যুদ্ধে শুধু আমাদের স্বার্থ নয় তোমারও স্বার্থ জড়িত আছে।
19: কি করতে চাও তুমি?
8: উত্তর দিক থেকে একদল সৈন্য নিয়ে জঙ্গলের পথে শহরে ঢুকবো। ইলিয়াস শাহ যদি পারে যেন বাধা দেয়, ইলিয়াসকে বলে দিও অম্বর যা বলে যেন তাই করে। আর তুমিও শুনে রাখো, আমি শরাব খেয়ে প্রলাপ বকছি না, হুশে আছি, হুশেই থাকবো।
11: না না না, ভণ্ড বিদেশির কাছে মিত্রতায় আসায় আমি স্বদেশী বন্ধু ভাই ইলিয়াসের সর্বনাশ করতে পারি না, কিছুতেই না।
3: শত্রুকে খুন করে তোমার জয়ের পথ সুগম করে নাও। একদিন তুমি মুক্তি দিতে চেয়েছিলে, আজ তুমি আমায় মুক্তি দাও।
11: সর্বনাশ হয়েছে সুলতান, সর্বনাশ হয়েছে।
0: রাজধানীর প্রধান ফটক ভেঙে তুর্কি সৈন্যরা জলোচ্ছ্বাসের মতো রাজধানীতে প্রবেশ করেছে বুঝি।
11: সহদেব একা সামাল দিতে পারছে না,
0: তখন বাধ্য হয়ে সহদেব আমাকে রক্ষা করবার ব্যর্থ চেষ্টায় প্রাসাদ দুয়ারে সৈন্য সমাবেশ করেছে।
11: আমাদের অর্ধেক সৈন্য
0: যুদ্ধক্ষেত্রে লুটিয়ে পড়েছে, বাকি যারা ছিল তাদের নিয়ে উজির মশায় উত্তর সীমান্তে ফিরোজ শাহের মোকাবেলা করছেন।
11: সুলতান, তাহলে?
0: তাহলে নয়, অতএব। অতএব ইলিয়াস শাহের সঙ্গে তোমাদের দীর্ঘস্থায়ী শেষ। জাফর খা, সোনার গা যদি ফিরে পেতে চাও, এইবার তামাম পূর্বাঞ্চলের অধীশ্বরী এই ছাইরা বানুর সঙ্গে ফয়সালা করে নাও।
11: সুলতান, আপনি কি সত্যি রাজ্যবার শাহজাদের হাতে তুলে দিয়েছেন?
0: হাজার সৈন্য ডালি দিয়ে সেটা দিতে পারি না জাফর। যদি বাংলাদেশের মালিকানা পেতে ইচ্ছা করেন জীবন নেছা কিংবা শাহজাদি ছাইরা বানু, তাহলে যুদ্ধ করে ইলিয়াস শাহের হাত থেকে সেই অধিকার কেড়ে নিতে হবে।
11: সুলতান, এই যুদ্ধ এখানে শেষ নয়, চূড়ান্ত যুদ্ধ শেষ হবে এইবার। আসুন, যুদ্ধক্ষেত্রে আপনি আমাদের নির্দেশ দিন, তাতার খাকে আমরা বুঝিয়ে দেই, ঘরে ঘরে আমাদের যতই বিরোধ থাক, বাইরের শত্রুর বিরুদ্ধে আমরা এক জাতি বাঙালি।
0: বড় দেরিতে বুঝলে জাফর, যখন বুঝলে তখন মৃত্যু ছাড়ার উপায় নেই।
11: আছে সুলতান, আছে। আপনি বন্দী না হওয়া পর্যন্ত বাংলার সার্বভৌম তখনও থাকবে। আমার মনে হয় এক্ষুনি রাজধানী সরিয়ে নিয়ে কোনো নিরাপদ স্থানে আপনি চলে যান। যতদিন না বর্ষা নামে ততদিন ওইখান থেকে আপনি আমাদের নির্দেশ দিন, তারপর পূর্ণ শক্তি নিয়ে বর্ষার সময় আপনি তাতারখার মোকাবেলা করবেন।
0: ঠিক বলেছ জাফর, তুর্কি সৈন্যের এই নৃশংসতার যোগ্য মোকাবেলা আমাকে করতেই হবে। যেভাবে ফিরোজ শাহকে বিভ্রান্ত করে উত্তর সীমান্তের ঘন জঙ্গলে অবরুদ্ধ রেখেছি, ঠিক সেইভাবে তাতার খাকে বিভ্রান্ত করে এই যুদ্ধের ফয়সালা করে দেব জাফর। ফিরোজ শাহ দিল্লি ফিরে যাবার আগে বুঝে যাক, শুধু বাহু বলে নয় বুদ্ধি বলে ও বাঙালি ওদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিমান।
11: খোদা, একদিন ব্যক্তিগত স্বার্থে দুর্বৃত্ত তাতার খার সঙ্গে হাত মিলিয়েছিলাম, আজ আমি অনুতপ্ত। আমায় তুমি ক্ষমা করো মালি, আমায় তুমি ক্ষমা করো।
10: সৈন্যগণ, যেমন করে হোক ইলিয়াসকে বন্দী করা চাই।
2: খা সাহেব।
10: বলুন জবন্না সাহ, বন্দেগি।
2: আমি জানতে চাই আপনারা কি বাংলা দখল করে নিয়েছেন?
10: শুধুমাত্র ইলিয়াসের প্রাসাদ আর ইলিয়াসের শির ছাড়া বাংলার সব অংশটুকুই এখন সম্রাট ফিরোজ শাহের অধীনে।
2: সম্রাট ফিরোজ শাহের অধীনে?
10: আপত্তি আছে?
2: আপনাদের সঙ্গে আমার কি চুক্তি ছিল খা সাহেব?
10: আগে ইলিয়াসকে বন্দী করে তারপর আপনার সঙ্গে নিভৃতে বসে চুক্তির শর্তগুলো নিয়ে আলোচনা করব।
2: আপনার সৈন্যরা বাড়ি বাড়ি ঢুকে বাঙালি মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে, তাদের বেইজ্জত করছে, এর কৈফত চেয়েছে সায়রা।
10: কিন্তু সায়রাকে তারা এখনো বেইজ্জত করেনি কেন জানেন?
2: আমার মেয়ে বলে না?
10: ঠিক তাই।
2: বটে, তাহলে তোমার সৈনিকরা যে পশুর মতো আচরণ করছে এতে তোমারও সমর্থন আছে?
10: সমর্থন না থাকলেও এখন তাদের বাধা দেব না।
2: কেন?
10: জীবনের মায়া ত্যাগ করে যারা লড়াই করে, লড়াইয়ের শেষে তাদের পুরস্কার দিতে হয়, এটাই রীতি।
2: আমার এলাকায় এই রীতি চলবে না।
10: বাংলা খারাপ নয় জবন্না সাহেব।
2: বলো বেগম সাহেবা।
10: হাসামের কবরে আগে অশ্রু বিসর্জন করুন বেগম সাহেবা। আমাদের রাজত্বে আমরা বাঙালির হুকুম জারি কখনোই সহ্য করব না।
2: আমার খসম পরলোকগত সুলতান নিজেও ছিলেন একজন বাঙালি, তবে কি বাঙালি হুকুমদারি খতম করতে আপনি সেই রাতে?
10: হ্যাঁ, আমি সেই রাতে। আদাব, আদাব বেগম সাহেবা, আদাব। প্রতিশোধ, চরম প্রতিশোধ, তাতারের চরম প্রতিশোধ।

0: তারপর বাংলার বীর জেনারা মুখ শুকিয়ে গেল যে।
1: আমার মুখ শুকিয়ে যায়নি তাতার, আজ তোমার কাছে আমার অনেক কৈফিয়ত নেবার আছে।
0: কৈফিয়ত? মরতে বসে হতে যায় না দেখছি। কিসের কৈফিয়ত তুমি চাও বীর জেনারা?
1: আমার বাপজানকে খুন করেছে কে?
0: তোমার মহব্বতের পাত্র ইলিয়াস।
1: আমার মার সংবাদ কি?
0: ছি ছি ছি ছি ছি ছি ছি ছি, ওভাবে মায়ের সংবাদ জিজ্ঞেস করতে নেই বীর জেনারা। তবে তুমি নিশ্চিত হতে পারো, আমি সচক্ষে দেখেছি তোমার মাকে ভালোভাবেই কবর দেওয়া হয়েছে। তীরের মুখে আর বিষ নেই। তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, অনেক সৈনিককে খতম করেছো, তাই তোমার বোঝাপড়া করবে আমার সৈন্যরা তাদের শিবিরে। একটু জোরে চাচাও, আরো জোরে, আরো জোরে। তোমার চিৎকার শুনে ইলিয়াস যদি এসে পড়ে তাহলে দিনা পাওয়ার হিসাবটা এখানেই শেষ করে ফেলবো।
2: কোথায় শিব শালার তাতার খা?
0: কে আপনি?
2: তুমি আমাকে চেনো না? পারসের পীর বাহারামের নাম শোনোনি তুমি?
0: আপনি আপনি এখানে হঠাৎ কেন?
2: আমি এসেছি শিবহশালার তাতার খাঁর সঙ্গে বোঝাপড়া করতে।
0: আমার সঙ্গে কিসের বোঝাপড়া হযরত? আমি তো আপনার নফল।
2: তুমি সাচ্চা ইসলামী দুনিয়ার সাথে ধোকাবাজি করেছো কেন?
0: আমি ধোকাবাজি করেছি ইসলামী দুনিয়ার সাথে?
2: তুমি বা তোমরা একই কথা বলেছিলে, সেই ভণ্ড ইসলামী আলাউদ্দিন মুবারক শাহের মৃত্যু হয়েছে।
0: এ কথা তো মিথ্যে নয় জনাব।
2: সম্পূর্ণ মিথ্যা। তিনি বহাল তবিয়তে রয়েছেন গজনীতে।
1: কি বললেন আপনি? বাপজন কোথায়?
2: ও, তুমি তার মেয়ে বুঝি? তা তোমাকে বেঁধে ভালোই করেছে শিবহশালা। শোনো তাতার খা, আলাউদ্দিন মুবারক শাহ গজনির সুলতানের সাহায্যে বাংলা দখল করতে আসছে।
0: তাহলে অন্য কোন আলাউদ্দিন মুবারক শাহ এই সায়রার পিতা নয়?
2: সায়রা নামটা তো মিলে যাচ্ছে, বেগমের নাম ছিল জেবন্নেছা।
0: নামগুলো তো ঠিকই মিলছে।
2: তাহলে তিনি সত্য কথায় বলেছেন, মিথ্যা বলেনি।
0: না না, এ হতে পারে না।
2: পারে, তিনি বলেছেন ইলিয়াস শাহ নামে এক নফর এসব রহস্য জানে।
0: ইলিয়াস বললেও আমি বিশ্বাস করব না। আলাউদ্দিন মোবারক শাহকে আমি আমি নিজ হাতে খুন করেছি।
1: তুমি তাতার খা?
0: মৌলভী সাহেব।
2: প্রভু আলাউদ্দিন মুবারক শাহকে হত্যা করেছিল, ওকে হত্যা করো।
3: এ কথা আর দুবার বলতে হবে?
2: মৃত্যুর আগে জেনে যাও তাতার খাঁ, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো বাঙালির নবজাগরণ। যখনই ছুটে আসবে বিদেশি হানাদার বাহিনী, তখনই গর্জে উঠবে দেশ মাতৃকার সূর্য সন্তানেরা। তারা জান দেবে, তবু দেশের এক কণা মাটি দেবে না। যে দেশের মুসলমান হিন্দুর জন্য প্রাণ দেয়, হিন্দু মুসলমানের জন্য আত্মাহুতি দেয়, সেই দেশ সারা বিশ্বের অজেয়, ইতিহাসের পাতায় অমর অক্ষয় হয়ে থাকবে এই দেশের।

0: যাত্রানুষ্ঠান গঙ্গা থেকে বুড়িগঙ্গা এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নিয়েছেন মাহবুব সোবহান, আব্দুর রাতিম, তাপস সরকার, পরিমল ঘোষ, জোবাইদুল ইসলাম, দুলাল সরকার, সাজ্জাদ রহমান, পরিমল ঘোষ, আমিনুল হক আমিন, শেখ হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম, সাজ্জাদুর রহমান কনৌজ, মুক্তি মাহমুদ, কৃষ্ণা কাবেরী, শামসুন্নাহার সুমি, হাসনা ফিতরিয়া ফাহমিদা বানু ও রেখা রানী গুন। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। হিসামউদ্দিনের চরিত্রে অভিনয় এবং যাত্রানুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম সরোয়ার হোসেন।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক গান শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানের গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন অজিত রায়।

0: সদাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে ওই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে জাভেদ কারদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি ইশারা ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় ট্রান্সপোর্ট গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা এবং তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য দুর্যোগকালীন সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়। ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব ও গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন সেখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দলপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি আজ রাজধানী সেগুনবগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন। সরদার মোহাম্মদ শাকাত হোসেন স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 সজ্জার ডায়ালিসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 সজ্জার ডায়ালিসিস কেন্দ্র চালু করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার এবং সময় উপযোগী নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ মন্ত্রণালয় সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ মিন্টু বলেছেন, সুন্দরবনে বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি বনের খাদ্য শৃঙ্খল এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার বিষয় নয়, এর সঙ্গে সুন্দরবনের অন্যান্য প্রাণী, বনজ সম্পদ, খাদ্য, প্রজনন ক্ষেত্র এবং সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষা জড়িত। তিনি বলেন, বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রক্ষা এবং মানুষ বন্যপ্রাণীর সংঘাত নিরসনে সরকারের সম্প্রতি 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারিম কুমার হাবিবুল্লাহ। পথ ও পাঠের অনুষ্ঠানে ঘুমানোর আগে জিকির ও দোয়া সম্পর্ক করবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রচলিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেট প্রচলিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে।
2: নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসজিদ শুনবেন সকাল 7টা বেজে 45 মিনিটে। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ সকাল 7টা বেজে 30 মিনিটে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান শুনবেন সকাল 1টা বেজে 15 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি প্রচলিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 মিনিটে। নাটক লাইট হাউস বেলা 3টা বেজে 5 মিনিটে।
1: তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যযুক্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3টা বেজে 35 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযুক্ত অনুষ্ঠান এসবের ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। প্রাণের সুর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযুক্ত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযুক্ত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9টা বেজে 5 মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10টায়।
2: শ্রোতাগারে জানিয়ে দিচ্ছে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজ সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। এছাড়াও FM 90 মেগাহার্টজ রাত 12টা 15 মিনিটে বিশুদ্ধ অনুষ্ঠান শুনবেন নাটক নিশীথে নিশাচর। শ্রোতা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটেই 24.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77%, সন্ধ্যা 6টায় 90%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:27, অস্ত যাবে সন্ধে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছে ফাতেমা শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়। ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা এম এ মুহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চাঁড়িগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে এ কথা বলেন। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বনভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি বনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার বিষয় নয়, এর সঙ্গে সুন্দরবনের অন্যান্য প্রাণী, বনজ সম্পদ, খাদ্য প্রজনন ক্ষেত্র ও সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষা জড়িত। তিনি বলেন, বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল রক্ষা এবং মানুষ বন্যপ্রাণী সংঘাত নিরসনে সরকার সম্প্রতি 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে।

0: এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সুন্দরবন, সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। প্রাইম মিনিস্টার তারিক রহমান হ্যাজ রিভিউড দ্য গভর্নমেন্টস ওভারঅল প্রিপেয়ার্ডনেস প্ল্যান অ্যান্ড প্রোগ্রেস রিগার্ডিং আর্থকুয়েক রেসপন্স। দ্য রিভিউ মিটিং ওয়াজ হেল্ড অ্যাট দ্য ক্যাবিনেট ডিভিশন অব দ্য সেক্রেটারিয়েট উইথ প্রাইম মিনিস্টার ইন দ্য চেয়ার। আ ডিসিশন ওয়াজ টেকেন ইন দ্য মিটিং টু এস্টাবলিশ আ স্পেশাল সেল অন আর্থকুয়েক প্রিপেয়ার্ডনেস অ্যাট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস টু কোঅর্ডিনেট রিলেটেড অ্যাক্টিভিটিস। দ্য মিটিং ডিসকাসড স্ট্রেংথেনিং পোস্ট earthquake emergency response and overall preparedness, including the formation of a national task force and preparation to train 1 lakh volunteers in Dhaka and adjoining areas, equip them with necessary supplies and provide required training to deliver emergency services after an earthquake. It was formed at the meeting that a database of 70,000 volunteers has already been prepared, while preparations are underway to bring the remaining 30,000 volunteers under the initiative. The meeting discussed various programs aimed at raising public awareness about earthquake preparedness. It also decided to establish a special cell on earthquake preparedness at the Prime Minister's office. Discussions were also held on ensuring effective coordination between government and private organizations during any possible disaster situation. The Bangladesh Petroleum Exploration and Production Company Limited, BAPEX, has started drilling of new gas well at Borochadigao of Shenbak Upozila of Noakhali. The state-owned petroleum exploration and production company is primarily expecting 7 million cubic feet gas likely to add in the national grid from this newly explored gas field. BAPEX sources said the excavation of the gas well is progressing in full swing under Sundalpur 4 Evolution and Development Well Excavation Project, and it will continue for 45 days. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakwad Hussain has said the government would permanently dismantle the broker syndicates that divert patients from public hospitals to private clinics. He said this while addressing at a function at the International Mother Language Institute at Shegun Bagicha in the capital today. The minister said physicians should not be allowed to neglect their duties at public hospitals while operating private clinics or referring patients to specific diagnostic centers for personal financial gain. Information and Broadcasting Minister Zahiruddin Shapun has asked the officials to ensure that all ongoing projects under the ministry are completed within the stipulated time frame. He made the call while chairing a review meeting at the ministry today on annual development programs for the current fiscal year. The Information and Broadcasting Minister asked the officials to prevent the misuse of public funds and ensure that every taka allocated for a project is spent properly. Environment, Forest and Climate Change Minister Abdullah Walminto has stressed the need for protecting the Sundarban, the country's lone natural habitat of Bengal tigers, aiming to protect the species. He made the importance and a function at Bon Bhavan and the capital today, marking the Global Tiger Day. Dhaka Meteorological Office says the deep depression over North Odisha and adjoining Gangetic West Bengal coast move westwards and now lies over the North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh. It is likely to move westwards and weaken gradually as deep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast varied till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in this area start to hoist cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Betar, Dhaka, Shunchen Amader Nishchito Adhibeshon, Procharito Hocche FM 90 MHz. শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী রুমানা ইসলাম, গানের গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নিঃশ্রুতি নাট্য অনুষ্ঠানে।
1: আজকের নাটক নিশীথে নিশাচর। রচনা SK মুদাশ্বের, প্রযোজনা SM সরোয়ার হোসেন। নাট্যানুষ্ঠান নিশীথে নিশাচর।
2: সাবধান মহল্লাবাসী, হুশিয়ার, আমি আকাশ, আকাশ পোদ্দার।
3: কেউ হাসলো মনে হয়। কেডা হাসলো?
2: ওই কেডা হাসলো?
3: কেউ তো না। হরি বাপরে বাপ, শরীরে যেন হুল ফুটতেছে, গায়ে এত কিছু দিছি, তারপরে শরীরে একেবারে কাঁপন ধরে দিতেছে, নাকি সকালেরই লাগে। কই, কেউ তো না। আধা আলো আধা আধারে চোখের মনের ভেলকি নাকি? হ্যাঁ,
4: আধা বেকু।
2: ডিউটি
3: আবার পরে কেমনে রে বেকু? আরে রাইতি তো আমার ডিউটি, আমি এলাম নাইট গার্ড। কিন্তু তুই কেডা সালাম না দিয়ে ডাইরেক্ট কথা কওয়া শুরু করলি,
2: সামনে আয়।
3: আরে আরো সামনে আয়
5: ভাই, জানে চোখের পাওয়ার ডাউন হয়ে গেছে মনে হয়।
3: সব একদম সব, আগে আমার চিনতে দে, তারপর হিসাব নিতাছি। ও তুই, আবার নামটা কত রে?
5: আমার নাম ইশাক, রাইতে রিক্সা চালাই, রিক্সা জমা দিয়ে বাসায় যাইতেছি, মনে রাখে।
3: হইছে, থাম। কিন্তু তুই এত আন্ধার কেন?
5: আন্ধার না, আমার গায়ের রংটা কালা, হেললে গায়ে এমন দেখা দেয়। আমার নাম ইশাক, আরে প্রত্যেক দিন দেখা হয়, তারপরে নাম ভুলে যান কেমনে?
3: আরে আমার নিজের নামটাই তো মাঝে মধ্যে ভুলে যায়। আচ্ছা কসে দিহি, তোর সাথে কি আমার স্পেশাল কোনো সম্পর্ক আছে?
5: না।
3: তুই কি আমার শালা না সম্বন্ধি?
5: না, কোনোটাই না।
3: তাইলে তাইলে তোর নাম আমার মনে রাখুন লাগবো কেন?
5: কথাটা ঠিক, কিন্তু আপনি আমার নামের পিছনে পড়লেন কেন? কথা তো আরো আছে, বা কইতে পারেন।
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার কসে দেখি, সালাম দিলি না কেন?
5: আরে শীতে তো কাঁপতেছে, আগে এই লেবন চুষ খান, তারপর কইতেছি সালাম দিলাম না কেন।
3: আচ্ছা
5: ভাই চল।

0: ओइ सकनिया, यो बोला जिब्रे धमकाओ क्या ना? ओगो कोनो दोष नाई, आमरा तो जाइगासी ओरा बिरक्त कारण राइते ओरा पूर्ण स्वाधीनता चाय राइते अगर इसाक
1: जे
0: एखन कसे सालाम दिली ना केन
1: आपने तो सालाम दिया लाभ नाई
0: আমারে সালাম দিয়ে লাভ নাই মানে কি রে ওই
1: শুনে না আকাশ ভাই খেয়েবেন না সোজা কথা যারা নিশাচর তাকে আমি সালাম দিই না
0: ও তার মানে আমি নিশাচর আমারে তুই নিশাচর কইলি
1: আরে খালি তাই না আপনি অনেক অপরাধের সাক্ষী কিন্তু কিছু করণের ক্ষমতা নাই আপনার খুদাই চিল্লান আপনার জীবনে কত আনা মিছা কইতে পারেন আকাশ ভাই
0: বেকুব বানাইয়া গেল নাকি গাধা বানাইয়া গেল আমি তো আসলে একটা বলদ না আমি কোনোটাই না ঈশা কথা যা কইল সত্য কথা কইল নাকি
1: আকাশ ভাই
0: কিরে আবার ফিরে আলি যে আবার কি কইবার চাইস
1: আমি যা কইছি সত্যি কইছি চিন্তা করে মাথা খারাপ করেন না আপনার এই কথাটা কইতে ফিরে আইছি
0: কি ভয়ঙ্কর কথা কত আনা মিশা
2: আমি আকাশ আকাশ পোদ্দার
3: তাতে মাইন শিরকি
0: আরে মরো আবার হাসি কিনা
2: ওই ওই সাহস থাকলে সামনে বাইর হতে কি ধরতে পারলে কিন্তু
0: রেশ মানা তো দুষ্টমি করতেছে আমার সাথে রেশমা হাসে খুব সুন্দর কইরা সুযোগ পাইলেই বিরক্ত কইরা মারে কিন্তু কইতে পারুম না কেন কিন্তু মাইয়াডা ওরে আমি খারাপ কইতে পারুম না কেন জানি ওরে আমার খুব ভালো লাগে
2: ওখানে ওই ধরতে পারলে কিন্তু একেবারে সামনে তুললে নিমু
0: কেউ তো না আবার চোখের মনের ভিলকি ক্রিমিনাল নিয়া ব্যবসা ঘর থেকে বাইরে পা ফলাইলি ক্রিমিনাল দেখি তাই জায়গাও ভীম দেখাই একটা পাতা নড়লে পর্যন্ত মনে হয় ঘাপটি মাইরা বৈশা আছে হেরা দেশের সব মানুষগুলা যেন কেমন হয়ে উঠতেছে দিন দিন
4: ভাগ্য ভালো বাবাই ধরা খাইছি মানির মান আল্লাহ রাখে আর একটু হইলে ধরা খাইছিলাম আর কি
5: এইবার আমার হাত থেকে পয়সা যাবে কোথায় সোনার বংশ ধর আমি আকাশ নাইট গার্ড আকাশ এমন কোন চোরের বাচ্চা নাই যে আমার হাত থেকে পালাইয়া যাইবে
4: আরে ভাই ধরছেন ধরেন কিন্তু কিন্তু এইভাবে চাইপা ধরবেন আপনি তো আমাদের পক্ষের লোক ভদ্রতা বলে কথা আছে না একেবারে সাপকে বানাইয়া চাপড়ে বানাইয়া ফেলাইল না
5: আচ্ছা ঠিক আছে এই তোরে ছাড়লাম এই দৌড় দিবি না কিন্তু পায়ে ভূত দেখছস একেবারে পিস্য ফালামু সদাইয়া খাড়া আচ্ছা
4: খাড়াইছি
5: ওই এইটা তুই কি কইলি
4: কুন্ডা
5: ওই যে কইলি আমি তগো পক্ষের লোক
4: আরে দূর মানসি বিপদে পড়লে কত কথাই কয় আকাশ ভাই আমি তো চোর না হুদাই আপনি আমার ধরছেন চোর তো ওই পিছনে পাবলিকে গণধোলাই দিতেছে পাবলিকে আমারে আবার চোর মনে করিয়া না পিটায় এই ভয়ে ভাগছি হুদাহুদি আপনি আমার চোর মনে করতেছেন আপনি একটা অভিজ্ঞ মানুষ আপনি ভুল করেন কেমনে? এইটা ঠিক না।
0: তো তোরে কুত্তা ধাওয়া করলো কেন?
4: আর কেমনে বুঝাই আপনারে, আপনি তো নাইট গার্ড।
0: তোর কোনো ডাউট আছে?
4: না মানে আপনি তো নাইট গার্ড, আপনার সাথে অগ একটা এক্সট্রা সিন পরিচয় আছে। আপনি দৌড় দেন, দেখবেন কুত্তাগুলো আপনার পিছে পিছে ছুটতেছে। কি প্রমাণ চান?
0: না থাক, আমি বুঝছি।
4: এই তো আপনি বুঝলেন বিষয়টা। তারপরও একটা ডেমো দেখাই আপনারে। এই যে আমি আপনার লগে খাড়াই রয়েছি, দেখেন কুত্তাগুলো কেমন ভালো মানুষের মতো ঘোরাফেরা করতেছে। কিন্তু যেই আমি দৌড় দিমু, দেখবেন ওরাও ঘেউ ঘেউ করতে করতে আমার পিছে ছুটবো। এই যে দেখেন আমি দৌড়াইতেছি।
0: ব্যাপারটা কি হইল? আরে ও তো আর ফিরে আসতেছে না, পলাইল নাকি? হ তাই তো, সোরের নাতি তো পলাইয়া গেল। কিন্তু ও তো আমার বেগু বানিয়ে গেল।
5: ওই ওই দেখ রেশমা, হাসবি না কিন্তু, আমি জানি তুই আশেপাশে আছোস। রেশমা আমার সামনে আয়।
0: কি ব্যাপার, মনে হয় চলে গেছে।
5: সাবধান!
0: আরে আরে, ভূতের মতো আমার দিকে হাইটা কি আসতেছে!
5: ওই কে কে?
6: আমি আমি কাফনসুরা মালিক। উহুরে আকাশ ভাই, আর কোয়েন না, ওরা আমার বহুত মারছে, মারতে মারতে একেবারে হাড্ডি কুটি এক জায়গা কুড়ে ফেলাইছে রে
5: ভাইজান। হ্যাঁ আকাশ ভাই, আমি তোর মতো কাফনসুরার ভাই, তোর সাহসের তারিফ করুন লাগে। তুই চিনিস না আমি কেডা?
6: না না, ওই চিনা চিনি সময় নাই, তা যা কর তাড়াতাড়ি করেন।
5: যা করেন তাড়াতাড়ি করুন মানে?
6: মনে চাইলে আপনিও চার পাঁচটা লাথি কিল ঘুষি দেন, যেটা আপনার মন চায় সেটাই করেন।
5: আরে থাম থাম তো,
0: আজকে আমার কপালে খালি চোরের দেখাই লেখা আছিল
6: ভাইজান। চুরি আর করা যাইব না এই দেশে, ছাইরা দিতেই। আচ্ছা আপনি বিবেচনা করে কন, কাফনের কাপড় মুর্দারের পোশাক, মুর্দারের কি কামে লাগে কন? তাও চুরি করতে দেয় না মানসি,
0: ধরা পড়লি কেন রে?
6: মানসি দেহ বেলাইছিল। আচ্ছা কন তো, কোন কামে রাজ জায়গা হুদাহুদি মানসি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়? আল্লাহ রাজ দেশে ঘুমানোর লাইকা, কথাটা ঠিক কইনি ভাইজান?
0: ওই ধমক দিলি নাকি?
6: না ধমক দেয়নি, মিজাজটা একেবারে খিচড়াইয়া গেছে।
5: নেই ওইসে থাম, এবার আসল কথা কহ
6: ভাইজান। দেখেন তো এত কষ্ট কইরা দেশ স্বাধীন হইল, মনে করলাম যাক এইবার স্বাধীন মতো চুরিদারি করতে পারবো, কিন্তু না, পাবলিক দিয়ে আগে তো এখন বেশি কইরা পিটায়, তাহলে দেশটা স্বাধীন কইরা কি লাভ হইল?
5: হ্যাঁ ওই যে স্বাধীন হয়েছে চুরি করার জন্যে। হ্যাঁ তুই চুরি করস কেন?
6: আপনি তো কইবেনই এই কথা, এই যে আমাকে জাত ব্যবসা, আমার দাদাই করছে বাপে করছে আমিও করি। মানুষের আর কি দোষ দিন, দেশে কি আর চোর বদমাইশ কম বাড়ছে?
5: তা একটু বাড়ছে।
6: আমরা ঘরে তো বাপ পুতে মিলে আমরা সাতজন, গ্যারামি আমাকে একটা বহুত বড় নাম ডাক আছে, ঝাড়ে জি গাইবেন হেই কইব সাত চোরার বাড়ি কোনটা।
5: তোর গর্ব হয় না রে?
6: আর কোয়েন না, গর্ব তো হওনের কথা, পলভূতে তো ডাকাতি করতে চায়, কিন্তু আমার তো সাহসে কুলায় না ভাইজান।
5: আর মাই যাব?
6: হ্যাঁ একটা পারিবারিক বেইমান, জানেন হই করছে কি, আমারে পাবলিকের ভিড়ে ফালাইয়া তুইয়া ভাইগা গেল। আমিও প্রতিজ্ঞা করছি আমিও একদিন তারে পাবলিকের ভিড়ে ফালাইয়া তুইয়া ভাইগা যাবো। ওই রিক্সা খাড়া। মিয়া ভাই বেতাই শরীরটা একেবারে টন টন করতেছে, আমি কি যাবো?
5: যা যা রিক্সা, ওটা সোজা বাড়িতে যাবি, যা।
7: খবরদার, আমি আকাশ, আকাশ পোদ্দার।
0: বাপ রে বাপ, কি শীত রে বাবা, এমন শীত নামছে দেশে যে আমার মতো গরিব লোকেরা থাকে তার সেই খেয়ালও নাই।
5: চুপ চুপ, একেবারে চুপ,
0: যোগ্য করে। একটু আগুন পোহাইতে পারলে ভালো হইতো, শরীরটা গরম হইতো।
3: আমার এই চাদরের তলায় চলে আসো, গা গরম হইয়া যাইব। তুমি তো কইলা, কি জানি কইবা, কও।
0: ছোটকালটা আমার ভালো আসিল না, লেখাপড়া করি নাই, ইচ্ছা ছিল পুলিশে ভর্তি হবো, কিন্তু লেখাপড়া কম, ফাইভ পর্যন্ত পড়ছি, তার লেগে চাকরি পাইলাম না, তাতে কিছু যায় আসে না, আমি একজন ভালো মানুষ হইতে চাই, বুঝছস?
3: আকাশ ভাই, আমি তোমার কাছে একটু বহি।
0: না,
3: আমার কথা তুমি শুনবা না?
0: না না।
3: কোন কারণে তোমার মনটা খারাপ হইলো আমারে কও দেখি।
0: না না, মন খারাপ হইব কে লাগিয়া?
3: আমি জানি। হন আকাশ ভাই, এত কনকনা শীত, কি রকম ঘন কুয়াশা পড়ছে
0: দেখছি,
3: আগুন পোয়াইবা খারাপ, আমি তোমার কাগজ আর কাঠি কুটি দিয়া আগুন ধরাইয়া দিই।

0: নাও আগুন ধরাই দিছি, এইবার তুমি আগুন পোয়াও, আমি যাইয়া।
1: রেশমা
0: কিছু কইবা?
1: এই আগুনের আলোয় তোরে খুব সুন্দর লাগতেছিল। এই তুই আমার পাশে বসতে চাইছিলি?
0: নিয়ত খারাপ করতেছ আকাশ ভাই।
1: না না না না না না, এমন মনে করিস না, আমি এমন না। তোরে সুন্দর লাগতেছে তাই তোরে কইলাম আর কি। রেশমা দেখ, আমারও তো একটা মন আছে, আমার কি সুন্দর লাগতে পারে না? ক
0: আকাশ ভাই, মানুষ কি মন থেকে সুন্দর দেখতে পায়? ও আকাশ ভাই, আকাশ ভাই, অন্যদিকে তাকায় রইলা যে, আমার দিকে তাকাও
1: না। কি হইল আমার দিকে তাকাইয়া? তুমি কি দেখতেছ রেশমা?
0: তোমার মনটা, তোমার মনটা বোঝার চেষ্টা করতেছি আকাশ ভাই।
1: রেশমা
0: ক আকাশ ভাই,
1: না থাক, কিছু দেখলা?
0: একটা নাম তোমার আশেপাশে, তুমি তারে বসার জন্য ডাক্তার সুইশারায়, একটু পরে আগুনটা নিভা যাইব, তারপর তো অন্ধকার, তখন তো আমার আর দেখতে পাইবা না আকাশ ভাই। ও আকাশ ভাই,
1: কি
0: তোমার সামনে একটু বসি, এই আগুনের আলো তুমি আমারে আর একবার দেখো, আমার দিকে দেখো না।
1: পাগল হইস না
0: আকাশ ভাই, তুমি কি জানো?
1: কি?
0: আমি আমি এখন ফ্লাক্সে কইরা রাস্তার পাশে বসা চা বিক্রি করি।
1: সত্য সত্য? কবে থেকে?
0: যেদিন থেকে বুঝলাম আমি খারাপ কাজে গেলে তুমি মনে কষ্ট পাও, সেদিন থেকে আমি তোমার মতো ভালো মানুষ হইতে চাই আকাশ ভাই।
1: রেশমা তুমি একটু বহো, আমি ওই দিকটা একটু ডাউন দিয়ে আসি।
0: আচ্ছা।
2: সাবধান, ওই কে যায় ওদিক দিয়া?
3: ওই দিক দিয়া না, এই দিক দিয়া।
2: এই এই খবরদার খবরদার, কেটে দিই।
3: আমি জব্বার, জব্বার আলী। আরে বাচ্চা চূড়া জব্বার আলী, চিনতে পারতাছেন না যে?
2: কেন তোরে আমার চিনতে হইব কেন? একদিন যদি তোরে আমি হাতে নাতে পাই, তোরে আমি শুলিতে দিমু, তারপর আমি জেলে যামু।
4: আকাশ ভাই, ওরে তুমি ছাইরো না, ওরে এক্ষুনি শুলিতে দাও।
5: ওই ওই চুপ থাক, চুপ থাক সেমডি।
2: ওই ওই ওই কি কইলি, কি কইলি? তোরে আমি মারি ভালো মাসকে।
5: আরে আপনি খাওয়া খায় আমার উপরে রাগ করতেছেন আকাশ ভাই।
2: এই মাপ চা, মাপ চা, ওর কাছে মাপ চা,
5: ওর কাছে মাপ সামু।
2: হ্যাঁ সাবি,
5: সাইতেছি সাইতেছি, ঠিক আছে ঠিক আছে, দে রে বোন, মাপ করে দে, দেস না, এই তো মাপ চাইলাম তো তোর কাছে। এখন আমি যাইতে পারি আকাশ ভাই?
2: না তোরে আমি এইভাবে সাইরা দিতে পারি না। দুনিয়ার সবচাইতে খারাপ কাজটা তুই করস, পুলিশের টহল গাড়িটা আসুক, তারপরে তুই যাবি।
1: ছিনতাইকারী
5: অগোয়াতে কি দেখছেন আকাশ ভাই?
2: দেখছি পিস্তল চাপাতি,
5: গিরিল ভাঙার যন্ত্র দেহের নাই। ওরা ছিনতাইকারী না, ডাকাই, হেরা গ্রিল ভাঙা ডাকাতি করে।
2: তুই বুঝলি কি কইরা?
5: এইরকম একজন ডাকাইতের লগে আমার দোস্তি আছে।
4: ডাকাইত লগে যাগো দোস্তি থাকে, তারাও ডাকাইত।
5: আকাশ ভাই ওরে থামতে কইবেন, কিছু কইলেই তো আবার সটান সটান করে থাপ্পড় মারবেন।
2: রাইতের বেলা রাজপথে দলিতে গলিতে সবখানে শুধুমাত্র তগমত চোর বদমাস গো লগে আমার দেখা হয়ে যায়।
5: খালি আমার গো লগে না, আরো একজনের লগে দেখা হয়, কইলি তো আবার সেদ দেন।
1: একটা কথা আমারে তুই বুঝা, দেশটাকে তোর মতো চোর বদমাশরা চালায় নাকি?
5: স্বাধীন দেশ, আমরা মিলেমিশে চালাইতেছি।
1: দেশটাকে স্বাধীন ছিল এই জন্যে। হ্যাঁ,
5: এত কিছু বুঝি না, তবে স্বাধীন মানে যার যা খুশি করা, এইটাই বুঝি। হ্যাঁ, আচ্ছা দেশ নিয়ে বেশি টেনশন করি না তো আকাশ ভাই, প্রেশারে মরবেন বুঝছেন। দেশ কোনো দিকে যাইবও না, কেউ নিবও না, দেশ দেশের জায়গায় থাকবো বুঝছেন। আচ্ছা এই আপনার তো টেনশন কিসের কোন তো? নিজের কথা ভাবে, নিজের নিজের নিজের কথা ভাবে না?
1: কি ভয়ঙ্কর কথা, তোরা দেশের ভয়ঙ্কর শত্রু, তবু নিধন করা দরকার।
4: বাচ্চা চোরা জব্বাইরা, কি খবর তোর?
6: আমি একটু বাসা থেকে আসি। আকাশ ভাই কেমন আছেন?
4: থাক, জবাব না দিলে থাক। আপনার চেহারায় কইতাছে আপনার মুড অফ, কষ্ট পাইছেন মনে, খেপা রয়েছেন কারো উপরে?
5: আমার উপরে খেপা রয়েছে? ইচ্ছা মতন থাম রয়েছে আমারে।
4: দেখ জব্বাইরা, আমার বাচ্চার গায়ে যদি হাত লাগাস তাইলে আইন আদালত কিচ্ছু বুঝুম না, সোজা বডি দিয়ে তোরে।
5: আমি কারোর ঘরে বাস্তা চুরি করি না বুঝছস। আচ্ছা তুই হে কোন সময় থেকে আমার এই বাস্তা চুরা কইতাছস? তুই কি দেখছস আমার কোনোদিন চুরি করতে? হ্যাঁ,
4: এই আগুনের ডালাটা দেখছস? তোর মুখে একেবারে ঢুকাই দিমু।
5: আচ্ছা আচ্ছা, দিস একেবারে পুরাটা ঢুকাই দিস। আচ্ছা এখন চল ওই হীরানির বস্তিতে, তোর লোকে আমার বহুত কথা আছে।
4: আকাশ ভাই রেশ মারা দেখলে মনে হয় আমারে দেখা চইলা গেল। আকাশ ভাই,
1: কইতে থাক।
4: আপনি জানেন রেশমোহন চা বিক্রি করে, ও একটু পরিবর্তন হইতাছে, আপনি কি তা বুঝেন?
1: জানি না।
4: রেশমা এখন অন্য জগতে, ও এখন হাওয়ায় ভাসতাছে, ওর দিকে খেয়াল দিয়েন আকাশ ভাই। লি
5: চলো যাই।
4: আকাশ ভাই,
1: কইনুস
4: আপনি মনটা খারাপ করে থাকেন না তো? আপনি ডাক না শুনলে দেশ ঘুমায় পড়ব, আগুনটা একটু চেতায় দেয়া যায়।
1: না না, আগুনে হাত দিস না, সামনে জ্বলতেছে ওইভাবেই জ্বলতে দে। মন খারাপ না? আমার মন তো খারাপ হয় না।
2: এই এই কেডা এখানে, কেডা এখানে
1: কই? কেউ তো না, আবার চোখের মনির ভেল কি? থাকুন না এই শহরে, আর থাকুন না, নষ্ট হয়ে গেছে শহরটা।
2: তোর বাপ চিন্তা করে আইছি, পারলে ধরা মারে। দেখছস এইটা কি?
1: আমার হাত ধরলো?
4: আমি আমি আকাশ ভাই, শঙ্কা উঠলো মনে হয়।
1: রেশমা তুই?
4: আমি আগুনের ধারে লও যাই, আমার অনেক কথা আছে।
1: চলো যাই।
4: তোমার লাগা তেল পেঁয়াজ দিয়ে মুড়ি মাখি আনছি, খাও। আকাশ ভাই, তুমি আমারে তুমি তুমি করে বলো না,
1: কেন
4: আমার লজ্জা লাগে যে।
1: লাগুক,
4: তুমি একটা কি জানি? জানি না। আচ্ছা দেশে তোমার কেউ নাই?
1: নাই, আমার কেউ নাই, আমি একলা।
4: তুমি কি সত্যি একলা? তোমার কি আসলে কেউ নাই, মা বাপ ভাই বোন কেউ না?
1: আছিল, সব আছিল, ভাই বোন মা বাপ, তুই এখন নাই রে রেশমা।
4: নাই কেমনে?
1: একদিন রাইতে নদীর ভাঙনে ঘুমের ঘরে সবাই তলায় গেছে।
4: তারপর?
1: ওই দিন রাইতে খালার বাসায় বাড়িতে গেছিলাম, বইলা বাইচে গেছি আমি, বাড়ি ফিরা বাড়ি আর খুঁজে পাই না, আবার ফিরা গেলাম খালার বাড়িতে, কিন্তু খালার অবস্থাও ভালো ছিল না, খালও একদিন বাড়ি থেকে বাইর হয়ে যাইতে কইল, আমিও বাইর হয়ে গেলাম।
4: তারপর?
1: তারপরে কি, রাস্তাঘাটে ঘুরে বেড়াতে লাগলাম, খাওয়ার নাই, থাকনের জায়গা নাই, চিন্তা খাইতে খুব বিবেকে লাগত। তারপর একদিন গ্রাম সাইরা ট্রেন ধরে ঢাকা শহরে চলে এলাম। স্টেশনেই মানুষ হইলাম, কুলি মজুরের কাজ করতাম, আর রাইতে স্টেশনে ঘুমিয়ে থাকতাম।
6: আচ্ছা থাক থাক, এই সমস্ত কথা থাক। তোমার মনে কষ্ট দিলাম আমি, তুমিও আমার মনে কষ্ট দিয়ে দিও।
1: রেশমা,
6: আকাশ ভাই, একটা কথা শুধু তোমার জন্য।
1: কও রেশমা।
6: আমার নাম আসলে রেশমা না, আমার নাম বুলবুলি। আমি বুলবুলি।
1: বুলবুলি, বাহ, সত্যি খুব সুন্দর নাম তো, বুলবুলি। বাহ বুলবুলি।
6: কও আকাশ ভাই, কই কও।
1: কি কম, তোমার নামটাতে ডাকতে ইচ্ছা করলো তাই ডাকলাম আর কি।
6: তুমি কি আমারে কান্দাইতে চাও?
1: না, সারা জীবনই তো কান্দলা, আর কত, এইবার শেষ করো। চলো বুলবুলি, আমরা হারাইয়া যাই হে নিশাচরের রাজ্য থেকে, যাইবা। জানো বুলবুলি, আমার অনেক টাকা, সারা জীবন তিল তিল কইরা জমা করছি। এই টাকারে সাদা ছিল একটা রিক্সা কিনব, একটা ঘর ভাড়া নিব, তারপর সুন্দর দেখা একটা বউ আরম ঘরে, সংসার পাতুম, বউরে রিক্সায় বসাইয়া ঘুরা বেড়াবো সারা দেশ। বুলবুলি বুলবুলি, তুমি কি যাইবা?
6: কইবা
1: আমার রিক্সায় বেড়াইতে? কি হইল, জবাব দিলা না?
2: আরে কই যাও বুলবুলি, ওই বুলবুলি, আরে জবাব না দিয়া চলে যেতেছ যে।
4: তুমি একটা পাগল আকাশ ভাই, তুমি রিক্সা কিনো আমি দেখতে যাবো। আকাশ ভাই তুমি পাগল হয় না, আমি তোমার সুয়ারি না, আমি তোমার উপযুক্ত না। সবাই কয়, সবাই কয় আমি রেশমা, আমি রেশমা, আমি রেশমা।
1: না বুলবুলি, তুমি রেশমা না, তুমি বুলবুলি, তুমি বুলবুলি।
2: কে জানো দিক দিয়া? এই আমি আকাশ, আকাশ পদ্মা।
7: আমি আকাশ পদ্মার বেড়া গর্দম। এই কাম নাই, কাজ নাই, খালি হুদাই চিল্লা চিল্লি করে। তোর নাম আকাশ পদ্মার, তাই আমার নামটা কি? আমি আমি আমি কেদু বাডোয়ারি। তোর বাপের কি, তোর বাপের কি? কাম নাই, কাজ নাই, খালি চিল্লা চিল্লি করে, দেশটারে পাগল বলে আমালাইছে।
2: আরে থামো, আমি চিল্লে তা তো তোর কি রে পাগলের গোষ্ঠী? আমি আকাশ, আকাশ পদ্মার।
7: এই পাগল চিল্লা চিল্লি, আমি তোরে করতে মানা করছি, তুই পারলে চিল্লা।
1: পাগল হয়ে গেছে মানুষটা, কার বাপ কে জানে, কোন কষ্টে পাগল হয়েছে লোকটা, কি কষ্ট তার। উহ, রাত দুই ভোর, এই গভীর রাতে এলাকাবাসী ঘুমিয়ে আছে তো, যাই রাস্তায় ওই দিকটা একটু দেখে আসুন দরকার, কি হইতেছে ওই দিকটায়। আগুনটা নিভে যেতেছে, তবে জ্বলতেছে হনো চুপে চুপে, কিছু একটা আইনা দেই, জ্বলতে থাকুক, জ্বলতে থাকুক আগুনটা, সুন্দর লাগতেছে আগুনের জ্বলাটা।
2: এই এই কে ওইখানে, হ্যাঁ গাছের আড়ালে ঘাপটে মাইরা বসে আছস? ওই কোথায় জবাব দেন না কেন?
8: আমি আকাশ ভাই।
2: আরে আমি, আমি কেডায়?
8: আমি কুদ্দুস, কুদ্দুস সা।
2: ও কুদ্দুস, তুই এত রাইতে এখানে বসে কি করতেছস?
8: এমনি একটু বসে আছি।
2: এইটা তো দেখিয়ে পাইতাছি, কিন্তু এত রাইতে তুই এইখানে ঘরে যাস নাই? ওই শেষে তুইও কি দুই নম্বরে ধান্দা নামছস?
8: না না আকাশ ভাই, তই আজ রাইতে আমি সোর ধরুম তার লাইগা এখানে বসে রয়েছি।
2: সোর?
8: হ, প্রত্যেক রাইতে আমার ঘরে সোর ঢোকে, আজ আমি ওর ধরুমি।
2: তো রিক্সা কই, তুই তো আবার রাইতে ও রিক্সা চালাস,
8: গ্যারেজে জমা দিয়েছি, মনটা ভালো নাই।
1: তুই তো খুব ভালো মানুষ, কারো সাথে পাশে নাই। তোর কথা শুনে মনে হইতেছে কোন সমস্যার মধ্যে আসোস।
8: আকাশ ভাই
1: কসে দিহি,
8: রাস্তায় রেশমারে দেখলাম।
1: ওর নাম রেশমা না রে কুদ্দুস, ওর নাম আসলে বুলবুলি।
8: বুলবুলি হইতে পারে, ও আর আগের মতো নাই। বুলবুলির মনটা দেখলাম খুব খারাপ, কান্তাছিল, আমার ডাক দিয়া নিয়ে গেল। আকাশ ভাই
1: কইতে থাক কুদ্দুস,
8: আমি ওরে কোনোদিন কান্তে দেখি নাই। ওর কথা শুনে মনে হইল সকালে ওর মারে নিয়ে দেশে চলে যাইব। হ্যার মা এসে দেখলাম।
1: হরে কুদ্দুস, শুধু বুলবুলি না, আমিও আমার গ্রামের বাড়িতে চলে দামো। বুলবুলি রে লইয়া আমি স্বপ্ন দেখার চেষ্টা করি।
8: কিন্তু বুলবুলি তো,
1: তারপরও এই মাইয়াটা আমার মনের মধ্যে ঢুকে পড়ছে কিভাবে জানি না।
8: কথাটা মনে হয় বুলবুলি জানে আকাশ ভাই। তাই হনু আকাশ ভাই, একটু ভালোবাসা পাইলে হ্যাঁ মনে হয় ভালো হয়ে যাইব।
1: শুন কুদ্দুস, আমি খুব সুন্দর নতুন রংসং একটা রিক্সা কিনব, না বাসা ভাড়া নিব না। দেশে আমার একটি জমিন আছে, ওই জমিনতে টিন দিয়ে একটা ঘর বানাবো, ওই ঘরে নিয়ে তুলবো বুলবুলি।
8: আকাশ ভাই আমার পাশে একটু বইবেন।
1: কুদ্দুস তুই কোনো সমস্যায় পড়ছস?
8: আগে বসেন, কইতাছি আজ আমি আপনারে সব কমু।
1: ক কুদ্দুস আমি সব শুনতেছি, ক।
8: ওই জব্বাইরা তো আপনি চেনেন?
1: ওই বাচ্চা চোরা জব্বাইরা?
8: হ, ওই খালি বাচ্চা চুরি করে না, আরও কিছু করে।
1: আমার খুইল ক কুদ্দুস,
8: ওর চাল চলন কিন্তু আমার মোটেই ভালো ঠেকতাছে না। হারা দিন দেখি এই বস্তিতে পইরা থাকে, আর ওই হিরানানির লগে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করে।
1: তাতে তোমার কি সমস্যা কুদ্দুস?
8: সমস্যা আছে আকাশ ভাই।
1: আমার একটা খুইল কত,
8: গেছে বছর বিয়া করছিলাম বাপ মার রহমতে, বোর্ডের বাপ নাই, খুব গরিব ঘরে মাইয়া, ওর মায়ে মানুষের বাড়িতে কাম করত। একদিন বাপ মার রহমতেই হ্যারে বিয়া করে ফেলাইলাম।
1: তা প্রেমে পড়ছস, বিয়া করছস, তাতে সমস্যাটা কি রে?
8: বিয়া করার পর বাপে বাড়ির থনে খেদা দিল আমাগো।
1: তারপর?
8: হ্যাঁ, সে বউ লইয়া চইলে এলাম এই ঢাকা শহরে, ঘুরতে ঘুরতে এই বস্তিতে এসে ঠাই লইলাম।
1: কুদ্দুস
8: জি,
1: আমার মনে হয় তোমার সমস্যাটা,
8: কইতাছি আকাশ ভাই।
1: ক তারপর?
8: খুব ভালো ঘরের মায়া আসিল আমার বউটা, কোনো সময় আমার কথা নড়চর করতো না, যা কইতাম তাই শুনতো, খালি কইতো সব কিছু সাইরা দিয়ে আমি তোমার সাথে চইলে আসি, আমার এই জানডা তোমার জিম্মায় রিক্সাওয়ালা।
1: তারপর তারপর কি হইল?
8: আজ কিছুদিন ধরে দেখতেছি হ্যাঁ যেন সবসময় সাইজা থাকে, চোখে কাজল দেয়, চুল সাইরা রাখে, লিপস্টিকও দেয় দেখছি।
7: এই এই আমি আকাশ মুদ্দার হুঁশিয়ার। এ আকাশের বউ কাম ফালাইয়া ওই হানি কি, খালি গল্প করো, দেশে কামের কি অভাব পড়ছে, খালি চিল্লায় খালি চিল্লায় কয়, হে আমি আকাশ মুদ্দার, তুই আকাশ হলে আমার কি, কামে যা কামে যা, আমি গেলাম আমার বহুত কাম।
8: আকাশ ভাই আমি মনে হয় ওর মতো পাগল হয়ে যাবো।
1: ওর দিকে মন দিও না কুদ্দুস, তোমার কথা কও।
8: জানেন ভাই আগের মতো হ্যাঁ আমার কথা শুনে না, কথা কইলে চেইত্তা উঠে, আয়নার সামনে ঘুইরা ঘুইরা নিজের দেহে খামা খাই নিজে নিজে হাসে, আর আমি ঘরে ফিরলে আর একদিক ঘুইরা শুয়ে থাকে, ভাতটা পর্যন্ত বাইরা দেয় না, আমি যেন হ্যার সোহের বিষ।
1: কুদ্দুস তোমার সংসারে শোন না, ভয়ঙ্কর ডাকায় ঢুকছে, এই ডাকায় খুব নিষ্ঠুর হয়, ডাকাইতের কিছু হইব না, কিন্তু তোমার সংসারের কিছু বাকি থাকবে না।

0: আক্কাস ভাই, আজ আমি তোর ধর্মই।
1: কুদ্দুস, ওই কুত্তাটার মায়া কান্না শুনছ? একটা মস্ত বড় বিপদের আভাস। কুদ্দুস, তুই বস্তিতে থাকিস না, চলে যাও না কোনো জায়গায়। তোর সামনে মস্ত বিপদ আইতেছে মনে হয়।
0: আমি গেলাম আকাশ ভাই। তয় তয় একটা কথা, এই সুর

0: এই নিশাচরেরা হুঁশিয়ার, আমি আকাশ, আকাশ পোদ্দার।
1: রাইটটা কেমন জানি ভৌতিক হয়ে উঠতেছে, গাড়া কেমন জানি জাগরণ দিয়ে উঠল। এইরকম তো কোনো সময় হয় না, এই শহরে আর থাকাটা ঠিক হইব না।
0: কে যা ছায়ার মতো, থামো থামো কইতাছি, আমার হাতে কিন্তু লাঠি আছে, মাথা বাঁচাইতে চলে থামো।
1: থামছে থামছে, ছায়াটা থামছে।
0: কেডা কেডা আমার চোখ ফাঁকি দিয়ে যায়, কেডা
2: ফিকাকরণ শুরু করছি, বয়স 60 পার হয়ে গেল, অহনু ক্ষমা নাই, আটকুরার পুত আটকুরা, ঘরে বৈশা পচ্চা মরে, ফিকা করতে গাও সরে না, কলজাটা বলে পুকে খায়, শৈলে বলে বল পায় না, কিন্তু যত জোর আমার লোকে।
1: হেই মাইয়া মানুষ, তুমি কেডা যে এত চেঁচামেচি করতেছ?
2: তুমি মেয়ে এত ঢং করো না, নাইট কাটের পো, মিজাজ আমার খুবই খারাপ, বেড়ে না আমার 49।
1: এত ধমক দিও না নানি, কেসিলা কোনানি এত রাইতে?
2: সাহায্য তুলতে মিয়া, পথ ছাড়ো আমার।
3: হেই নানি, তুমি এত রাত কইলা যে? আমি আর কহিনু সেই কোন সময় ধরে বস্তিতে বৈশা রইছি, শেষে কহিনুরে চলে গেল, আমিও এদিকে আইসে পড়লাম।
2: দেখ সুরাজ ভাইরা, সরাবনার সম্মিকা জ্বালাবি না মারে।
3: ইনানি এত গোসা কেনাই যে নানি গো নানি, তোরে আমি মানি, তোরে একটু একটু একটু শীতল হও, খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোমার লগে।
2: তুমি এখন যাও, তুমি কোন কথা এখন আমার সহ্য হইতেছে না।
3: ক্ষমা দাও, ক্ষমা দাও গো নানি, ক্ষমা দাও। ওই কুইরার পুল্লকে বিবাদ কুইরা কি করবা কো, এত ফিনিশ ঘর দিকে আরে গাদ দইরা বাই করা দাও না কেন হালার মুতে রে।
2: আমি গাল দে দেখে তুইও গাল দিবি?
3: দিব না কেন, দিব না কেন? আরে তুমি হইলা গিয়ে আমার নানি, এই সম্পর্কে হ্যাই হইতাছে গিয়ে আমার না না না না রে, গালি কেন, আরো কিছু দেওয়া নথি যায়। হ্যাঁ তুমি কও তো, ওরে ঘর থেকে কেন বস্তি থেকে জায়গার মতো কিক মেরা বাই করে দেই, দিয়া তোমারে দিয়া বাগি।
2: তুই ঠিকই কইছস জব্বাইরা।
3: হীরা রানি, জরুরি কাম আছে তোমার লগে আমার।
1: ওই এত জরুরি কি কাম তোর জব্বারালি?
3: খুবই জরুরি কাম, তয় বাচ্চা চুরিরা। আচ্ছা আপনি খামা খামা তাই টেনশন নিয়েন না তো, বুঝছেন, এইটা হইতাছে আমার আর হীরানির একেবারে পার্সোনাল কাম, বুঝছেন, লগো নানি জায়গা।
2: হ্যাঁ ল যাই, গায়ের ঘাম শুকায় গেছে, ঠান্ডা লাগা শুরু হয়েছে।
1: নানি গো তুমি খুব ভালো মানুষ না, কিছু একটা ষড়যন্ত্র তুমি আর সব্বার মিলা করতেছ, কিন্তু কি করতেছ? কুকুরগুলো আজ কাঁদতেছে কেন, কোন অশুভ সংকেত নাকি? কুদ্দুসে কোন আনে গেল, হীরা নানি আর জব্বার কি ষড়যন্ত্র করতেছে? যাই আগুনটার পাশে যাই, ভালো লাগতেছে না কিছুই, আগুনটা তো নিভা জানার কথা কিন্তু এত জোরে জ্বলতেছে হন কিভাবে? বুলবুলি ফিরে আয় নাই তো? হা বুলবুলি অবশ্যই আশেপাশে আছে। বুলবুলি বুলবুলি, ওই তো ওই তো বুলবুলি, শাড়ির আঁচল দেহা যেতেছে আগুনের আলোয়, যাই আরে ধৈরা নিয়ে আসে এখানে।
4: হাতছে রক্ষাস ভাই, ব্যথা লাগে, এত জোরে হাত ধরে মানছে, উহ ছাড়ো না।
1: এই আপ ঢালে কেন তুমি বুলবুলি, তুমি না চলে গেছিলা, আবার ফিরে আইলা যে, আসো আসো, আরে আগুনের কাছে আসো, চলো।
4: না না আমি আগুনের কাছে যাবো না।
1: কেন?
4: আমি তোমার কাছে আসি নাই নাইট গার্ড।
1: তাইলে তাহলে এই হানাবে ফিরে আইলা যে?
4: আইসি আগুনটা নিভা গেছে কিনা দেখতে। আহারে কি শক্তি গায় রে বাবা, কি জোরে টান দিছে, ওরে সারো। হাত ছাড়ো, আমি আগুনের কাছে যাবো না তো।
5: এইবার বসো এখানে,
1: মুখ ঢেকে রাখছো কেন বুলবুলি?
4: আগুনের আলোয় আমার মুখ যাতে দেখতে না পাও সেই জন্য।
1: বুলবুলি, আমার পাশে একটু বসবা? খেলা করো কর, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এইবার বসো।
4: আচ্ছা বসছি, কও
1: বুলবুলি, তুমি কি জানো
4: কি,
1: তুমি তুমি খুব ভালো একটা মাইয়া।
4: এই কথা বললো না আকাশ ভাই, আমি তো
1: খুব দুশো সেই কথা বইলে গেল।
4: কি বলে গেল?
1: তুমি খুব ভালো মাইয়া, তোমারে হে কোন সময় কানতে দেয় নাই, কিন্তু আজ তুমি কানছো। কেন কেন কানছো তুমি বুলবুলি?
4: জানি না।
1: তোমার মা এসে দেশ থেকে? কুদ্দুস আরো কইল।
4: কি কইল?
1: তুমি নাকি কাল সকালে গ্রামের বাড়িতে চলে যাবা।
4: আকাশ ভাই,
1: কেন কেন যাইবা, ভয় পাইছো? কারে কারে?
4: তোমারে।
1: আমিও ঠিক করছি বুলবুলি।
4: কি ঠিক করছো?
1: আমিও চলে যাব গ্রামের বাড়িতে বুলবুলি।
4: কও আকাশ ভাই,
1: আজকের রাতটা কেমন জানি লাগতেছে আমার কাছে। ওই যে দেখো কুকুরটারে, দেখো কেমন সুর করে কানতেছে, মনে হয় একটা বিপদ, একটা অশুভ কোনো কিছু উৎপাইতা বসে আছে হয়তো।
4: আমার কোনো ভয় লাগে না, তাই কেমন জানি লাগতেছে, আমার নিজের যাকে কখনোই লাগে না। আকাশ ভাই, আর একটু তোমার কাছে শুয়ে বসি?
1: না বুলবুলি, আমি তোমারে ডাকো বুলবুলি।
4: কও আকাশ ভাই।
1: তুমি দেশে যাইও না, তুমি তুমি কি কিছু বুঝতে পারো না?
4: পারি পারি, সেই ভয় তো পালাইতে চাই।
1: না না বুলবুলি, এমন কাজ তুমি কইরো না, তোমার সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথে আমি অনেক কথা কইতে চাই, সারা জীবন কথা কইতে চাই। জানো বুলবুলি,
4: কও তুমি কও, আমি শুনতাছি।
1: আমি আর স্বপ্নে দেখি, কল্পনা করি তোমারে নিয়ে, তোমারে নিয়ে একটা স্বপ্ন দেখার চেষ্টা করি। এখনই এত কাছে আইসো না বুলবুলি।
4: তুমি তুমি বাধা দিও না আকাশ ভাই, আমি আমি তোমার একটু ছুঁইতে চাই।
1: বুলবুলি বুলবুলি, তুমি কি তুমি কি হইবা আমার বউ?
4: আমি তো আরো অনেকদিন বাঁচতে চাই, তুমি কি আমার ফাঁসিতে ঝুলাইয়া মরণের ব্যবস্থা করতেছ?
1: না না না, যাইবা যাইবা আমার সাথে।
4: যাম।
0: সাবধান, আমি আকাশ, আকাশ পদ্মার। এই কে যায় ওদিক দিয়া?
1: বুলবুলি, হাসলে তোমার খুব সুন্দর লাগে, কিন্তু এখন হাসলা যে?
4: তোমার এই ডাক শুনলে আমার খুব ভালো লাগে, বস্তির থেকে তোমার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়, বুঝছো?
6: আকাশ ভাই, আকাশ ভাই।
1: কিসে কিসে?
6: আকাশ ভাই, এলাকায় চোর ঢুকছে, ঘুর ঘুর করতেছে আশেপাশে। আমি চোর ধরতে গেলাম, আমি চোর ধরতে গেলাম আকাশ ভাই, আপনি এখানে থাকেন আকাশ ভাই, আমি আবার ফিরে আসবো।
0: কুদ্দুস কুদ্দুস থামো, এই তোমার সামনে কিন্তু মস্ত বিপদ, আরে সামাল দিতে পারবা না।
6: আকাশ ভাই, আমার হাতে শাবল আছে, আপনি থাকেন এখানে, আমি ফিরে আসবো।
7: হ্যাঁ রাত শেষের দিকে, আমি আমার মনে হয় আর দেরি করা ঠিক হইব না, সারা বস্তি এখন গভীর ঘুমে। তুমি অনুমতি দাও হিরানি, অনানি
8: একটু পরে বস্তি জায়গা উঠব, ভাগতে চাইলে অহনি ভাগ, উত্তর সে কোনো সময় চলে আসতে পারে।
7: ঠিক আছে, আমি আনুগুড়িটা নিয়ে আসি, ও রেডি হয়ে বসে রয়েছে।
8: সপার
7: কোনানি,
8: একটা কথার জবাব দিয়ে যা, তুই কি সত্যি আঙ্গুরিরে বিয়া করবি নাকি?
7: আরে আমি এখনো সিদ্ধান্ত নেই নাই, তুমি তো সবই বুঝো, সালান দেওয়ার সম্ভাবনা বেশি। এইটাও তো আমার একটা ব্যবসা। আমি আমি একবার নিয়ে আসি, ঠিক আছে? আঙ্গুরি আঙ্গুরি ভাই রয়ে আস তাড়াতাড়ি, কুদ্দুস সে কোনো সময় চলে আসবো, চল চল তাড়াতাড়ি। এই যে আমি
2: আঙ্গুরি, সব পারের কথা মতো চলিস তোরা, যা একটু পরে বসতে যাই কে উঠবো সব পার।
7: হ্যাঁ,
2: এই দেখি আর ফুলে ভাইবি না, পরের পৌরে ফুসলায় নিয়ে যাইতে সোস, এটা কিন্তু ভালো কথা না। তুমি সামলা কিন্তু আমি নিতে পারুম না, এখন যা।
7: আচ্ছা যাইতেছি নানি, আমরা গেলাম।
2: আচ্ছা শুন সব পাইরা,
7: কৌ নানি
2: তুই মনে হয় কিছু ভুলে যাইতেছিস।
7: কি নানি?
6: আমার ঘরে বউ নাই, আমার বউ কই?
2: তোর বউ কই তা আমি কি জানি? দেখ গা এদিক ওদিক গেছে কিনা, তোর বউ কি বউ আছে? তোর বউর পাখনা গজাচ্ছে।
6: হ আর সেই পাগনা গজার কিছু তুমি হীরা নানি? তুমি ভাবছো আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু দেখি না? আমার ভালো বউটারে তুমি ভর গাইছো।
2: এতই যখন জানোস দেখছস তো, তো বউর সামাল দিলি নাকি?
6: আমার মাথা বিগড়াও না নানি, আমার মাথায় কিন্তু খুন চাপতাছে, আমার হাতে এইটা কি দেখছো?
2: শাবল,
6: এই শাবল দিয়ে আমি আমার ঘরের খুঁটি গাড়ছি, আর সেই খুঁটি তুমি উপড়ে ফেলাইছো। তোমার পরে আমার কোনো মায় নাই, তোমার দেখলে আমার মাথায় খুন চেপে যায়। ভালোই ভালোই কও নানি, আমার বউ কই? আমার বউরে তুমি কি করছো?
2: কইতাছি কইতাছি, সাফল্যামা
6: কও।
2: তোর বউ আঙ্গুরি এই 5 মিনিট আগে একজনের লোকে ভাইগে গেছে।
6: আঙ্গুরি রে আঙ্গুরি, এইটা তুই কি করলি রে আঙ্গুরি? আমারে ভুইলা তুই আর আগে জনের লাগে ভাইকা গেলি রে আঙ্গুরি। তুই না কইছিলি তোর জান্ডা আমার, সেই জান্ডারে আমি কেমন কইরা আর আগে জনের হাতে তুইলা দিরে আঙ্গুরি রে আঙ্গুরি। বেইমান বেইমান বুড়ি, ক ঠিক করিয়া ক আমার আঙ্গুরি কই? আমার আঙ্গুরি কই?
2: ওই তো ওই রাস্তা দিয়ে পুবে গেছে।
6: পুবে গেছে? আরে আরে কিরা নিয়ে গেছে কেড়ায়?
2: সোরা জব্বাইরা।
6: জব্বাইরা কার নাম কইলি?
2: তুই ঠিকই হইছস, ধরতে চাইলে অহনি দৌড়া কুদ্দুস।
6: অহনি যাইতাছি আঙ্গুরি। জব্বাইরা তোরে আমি খাইছি রে জব্বাইরা। কুদ্দুস
9: বহুত জ্বলাইছেন।
10: ওই সালা, সার সব পাগলের গোষ্ঠী,
6: আকাশ ভাই সুরায় ভাগছে, সুরায় আমার বউরের ভাগছে রে, সুরায় ভাগছে।
1: থামো থামো থামো, সুর মনে হয় ভাগতে পারে নাই কুদ্দুস। ওই যে দেখো
5: পাগলটা কিভাবে ওরে জাপটাইয়া ধরে রাখছে?
6: কই কই হ, তাই তো আঙ্গুরি, তো আঙ্গুরি তুই বেঈমান, তুই আমার লগে এমন করলি শয়তানি। ঠিক আছে, তুই সুরা জব্বারের লগে যা, আর তোর জানটা আমার কাছে দিয়ে যা।
0: হুঁশিয়ার হুঁশিয়ার কুদ্দুস,
4: কুদ্দুস ভাই সাবধান সাবধান, আকাশ ভাই আকাশ ভাই, ওরে ধরো, কুদ্দুস রে ধরো,
0: চলো চলো চলো, দৌড়ো দৌড়ো।
6: এই শাবল দিয়া, এই শাবল দিয়ে আমি আমার ঘরের খুঁটি কাটছিলাম, আজ এই শাবল তোর বুকে আমি গাড়ি না দিব।
0: সাবধান সাবধান কুদ্দুস, সাবধান,
4: থামো কুদ্দুস থামো।
5: হই হই, একেবারে জানে মারছে চাষ। হ্যাঁ
4: কুদ্দুস,
6: মারতে যে পারে নাই, হাতটা যে অমর হইয়ার গেল যে আকাশ ভাই, আঙ্গুরি আঙ্গুরি রে।
4: আকাশ ভাই কিছু করো।
5: জব্বাইরা, তোরে আমরা সারুম না, আমরা সকলে মিল্লা তোরে আইনের হাতে তুইলে দেবো।
9: পড়ছে জব্বাইরা, আইনের হাতে ধরা পড়ছে। এই এই ওরে ধরো, আরে জব্বাইরা ধরো ধরো।
4: এটা কি হইল আকাশ ভাই?
1: বুলবুলি বুলবুলি, এই ভৌতিক শহরে নিশাচরেরা বড়ই ভয়ঙ্কর। আমি শহর ছাইরা শহর ছাইরা চলে যাব, তুমি যাইবা না বুলবুলি, যাইবা না আমার সাথে?
4: জামু জামু, তো দেরি করা ঠিক হইব না, ওখানে লও যাই, এখানে আর আমি এক মুহূর্ত থাকুম না, লও যাই
1: লও যাই। এই সুন্দর শহরটারে এই নষ্ট মানুষগুলান একেবারে নষ্ট করে দিছে, এইখানে আমরা থাকবো না, চলো যাই চলো যাই বুলবুলি, আমরা আমাকে গ্রামে ফিরে যাই,
4: চলো
1: চলো,
4: আমরা ওখানেই ভালো থাকুম, এইখানে আর থাকুম না, চলো চলো আকাশ ভাই।

এস কে মুদাশ্বের রচিত নিশীথে নিশাচর নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাগল আব্দুল হাই দুরবার, ইসহাক মোহাম্মদ আমিনুল ইসলাম, চোরা জব্বার, আবু হারুন টিটু, কুদ্দুস পঙ্কজ মজুমদার, কোহিনুর শিরিনা খাতুন, হীরা নানি সেলিনা খন্দকার শোভা। অন্যান্য চরিত্রে মৃণাল দত্ত, আখতারুজ্জামান টিটু, শহীদুল ইসলাম ভূঁইয়া, আমিনুর রহমান কাজী এবং রামদাস আচার্য। আকাশ পোদ্দার এবং বুলবুলির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আব্দুর রাতিন ও রীতা ব্যানার্জি। সম্পাদনায় আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz। আমন্ত্রণ জানাচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শুনবেন মোহাম্মদ নবীর কণ্ঠে গান। গানের গীতিকার মাসুদ করিম, সুর করেছেন শিল্পী নিজেই।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে শিল্পী রুনা লায়লা, গানের গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আলাউদ্দিন আদি। এরপরই গান শুনবেন মিজান মোহাম্মদ রাজীবের কণ্ঠে। গানের কথা রচনা করেছেন বাঁশরী মোহন দাস, সুর করেছেন অশোক কুমার সরকার। তারপর পরে রুকসানা মমতাজের কণ্ঠে গান শুনবেন গীতিকার খন্দকার আব্দুল মোতালিব, সুর করেছেন এস এম আব্দুল।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারের গানের শিল্পী সানিয়া সুলতানা, লিজা ও অপু আমান। গানের গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। এরপরে শুনবেন লালন গীতি, দুঃখিত আধুনিক গান ফরিদ আরফিনের কণ্ঠে। গানের গীতিকার এবং সুরকার আবু জাফর।

এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নেই শুধু অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্সে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক মিশ্র গানের আয়োজন রংধনুতে। প্রথম গানের শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গানের গীতিকার SM হেদায়েত, সুর করেছেন লাকী আকন্দ। এরপরে শুনবেন নজরুল সঙ্গীত, ডালিয়া নওশিনের পরিবেশনায়।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবার শুনবেন তোমায় গান শোনাবো ন্যান্সির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধু, এবারে শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান রন্ধনের শেষ নিবেদন। পার্থপ্রতিম বিশ্বাসের কণ্ঠে গানের গীতিকার মনমোহন দত্ত সুর করেছেন গীতিকার নিজেই।

এই গানের সাথে শেষ হলো আধুনিক মিশ্র গানের অনুষ্ঠান রন্ধনু বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের নিঃশ্রুত অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে শুনবেন আপেল মাহমুদের কণ্ঠে গান। গানের গীতিকার ইমরান নূর, সুর করেছেন আপেল মাহমুদ নিজেই।

প্রিয় শ্রোতা, শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন ইংরেজি গান, শিল্পী কিংস অফ লিওন, তারপরই এস এম ওয়াহিদুজ্জামানের কথায় মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সুরে শুনবেন জাহানারা মফিজার কণ্ঠে গান, তারপর শুনবেন আরবি গান, শিল্পী মিনসি আজরাম।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন কানাই লাল শীলের গান মীনা বড়ুয়ার কণ্ঠে, এবং এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত এলআরবি ব্যান্ডের পরিবেশনায় আয়ুব বাচুর কণ্ঠে, তারপরে শুনবেন রাশিয়ান গান নয় সাল পরিবেশনায়।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন প্রাণের চেয়ে প্রিয় বাণীচিত্র থেকে গান, শিল্পী কনক চাপা ও খালিদ হাসান মিডু। তারপর পরই দিলরুবা তার দিনের কণ্ঠে লালন গীতে শুনতে পাবেন। এরপর শুনবেন জাপানি গান, শিল্পী ফুজি কাজে।

0: গানের সাথে শেষ হলো দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্জে। এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী জুলি শর্মিলা।

0: শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনলেন জুলি শারমিলের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে ঘুমানোর আগে জিকির ও দোয়া সমূহ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে।
1: নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির শুনবেন সকাল 7টা বেজে 45 মিনিটে। এইচডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7টা 30 মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান শুনবেন সকাল 8টা বেজে 15 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8টা 30 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। নাটক লাইট হাউস বেলা 3টা 5 মিনিটে শুনতে পাবেন।
0: তারুণ্য, শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3টা বেজে 35 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। প্রাণের সুর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9টা বেজে 5 মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10টায়।
1: শ্রোতা বন্ধুরা, গাড়ি জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bangladesh Betar Dhaka. Shokal Chota. Aaj Brihospotibar. 15 Shravan 1433 Bangabdo. 15 Safar 1448 Hijri. 30 July 2026 Khristabdo.
1: Shubhasuddho Bondhura. শ্রাবণের এই বৃষ্টি স্নাত সকালে যারা শুনছেন আমাদের সবার জন্য রইল একরাশ কদম ফুলের শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। শুরু হলো বন্ধুরা আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলো হার্জ, FM 90 মেগা হার্জ, FM 102 ও FM 106 মেগা হার্জে। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে।
0: অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি আমরা দুজন, চমচমি দেওয়ান এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা হিজর এর 12 আয়াত থেকে 17 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা হিজরের ১২ থেকে ১৭ আয়াতে ইরশাদ করেছেন, এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করে দেই। তারা কোরআনের প্রতি ইমান আনে না, আর এ রীতি পূর্ববর্তীদের থেকেই চলে আসছে। আমি যদি তাদের